আকাশবাণী কলকাতা, আজ শুক্রবার, 22 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 12 জুন 2026 খ্রিস্টাব্দ, 28 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 4:54 হয়ে 16 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:17 হয়ে 34 সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 25 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:59 হয়ে 40 সেকেন্ড। একটু পরেই সকাল 6টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুভাশিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: সমারোহ সহকারে আমোদ প্রমোদ করায় আমাদের উৎসব কলা কিছুমাত্র চরিতার্থ হয় না, কিন্তু তাহার মধ্যে সর্বজনের আন্তরিক প্রসন্নতা ও শুভ ইচ্ছাটুকু না থাকিলেই নয়। উৎসব প্রাঙ্গণ হইতে সামান্য ভিক্ষুকও যদি ম্লান মুখে ফিরিয়া যায়, শুভ উৎসব যেন একান্ত ক্ষুণ্ণ হয়। যাত্রা হোক, কথা হোক, রামায়ণ গান হোক বা চণ্ডীপাঠি হোক, যখন যাহা হয় উন্মুক্ত গৃহ প্রাঙ্গণে আসিয়া সর্বসাধারণে তাহাতে অকাতরে যোগদান করে এবং সকলের সহিত একত্র হইয়া গৃহকর্তা তাহা উপভোগ করেন। যাহাতে আমার নিজের কিছুমাত্র আনন্দ আছে, সেই আনন্দটুকু যখন 10 জনের মধ্যে বিতরণ করিতে চাহি, তখন উপলক্ষের অভাব ঘটিবার কোনো কারণ দেখা যায় না। আমার আনন্দ সকলের আনন্দ হোক, আমার শুভে সকলের শুভ হোক, আমি যাহা পাই তাহা 5 জনের সহিত মিলিত হইয়া উপভোগ করি, এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। অনেক ছোটখাটো বিষয়েও আমি হয়তো একটুকু আনন্দ পাই, নিজের বাড়িখানি হইলে সুখী হই, পুষ্করিণীটি থাকিলে ভালো লাগে, গরুগুলির কল্যাণ কামনা করি, গৃহপ্রবেশ, জলাশয় প্রতিষ্ঠা, গোষ্ঠাষ্টমী, এইরূপ এক একটি উৎসব উপলক্ষে 5 জন ব্রাহ্মণ পণ্ডিত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পোষ্য পরিজন, দিন দুঃখ

0: কে আহ্বান করিয়া যথাসাধ্য সৎকারে আমার সুখের ভাগি করিতে চাহি। আমি যে আজ একজন গৃহহীনকে আশ্রয় দিতে পারি, তৃষ্ণার্তের পিপাসা নিবারণ করিতে পারি, অবলা জীবের কিছুমাত্র সুখ বিধান করিতে সমর্থ হই, আমার এ সৌভাগ্য যেন সকলের অন্তরে সঞ্চারিত করিয়া দিতে চাহে। সাবিত্রীব্রত, ভাতৃদ্বিতীয়া, জামাতৃষষ্ঠী উপলক্ষে আপন প্রিয়জন ও স্নেহাস্পদগণকে যথাযোগ্য সৎকার করিয়া নিজেকে ধন্য মনে হয়। বিধাতা আমাকে যে এত সৌভাগ্য সুখ দিয়াছেন, ইহা সকলের সহিত বণ্টন করিয়া না লইলে ইহা সফলতা কোথায়? উৎসব ইহারই উপলক্ষ, এই জন্য আমাদের উৎসবে ভাবেরই প্রাধান্য, বাহিরে সমারোহ তাহার প্রধান অঙ্গ নহে। পতিব্রতা স্ত্রীর হাতের সামান্য লোহা ও মাথার সিন্দুর যেমন আমাদের মনে একটি অনির্বচনীয় লক্ষ্মী শ্রী সূচিত করিয়া দেয়, নেত্র ঝলসানো অলঙ্কার রাজি তাহা পারে না। প্রীতি বিকশিত উৎসবের সামান্য মঙ্গল ঘট ও চ্যুত পল্লব গুচ্ছ সেইরূপ আমাদের অন্তরে একটি শিব সুন্দর ভাব সঞ্চারিত করিয়া তুলে, সহস্র তাড়িতালোক ও বিলাস উৎস সে শুভ কমনীয়তা সঞ্চার করিতে পারে না। বিলাসের মণিমুক্তা আমাদের বাহিরের ঐশ্বর্যের পরিচায়ক মাত্র, কিন্তু উৎসবের ধান্য দুর্বা মুষ্টি অন্তরের অকৃত্রিম শুভ কামনার বাহ্য চিহ্ন, ইহার সহিত ধনীর রত্নভাণ্ডারেরও তুলনা সম্ভব নহে।
1: শুভাশিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটির শিল্পী শিপ্রা বসু।

0: প্রথমে শিপ্রা বসু, পরে ধীরেন বসুর গাওয়া গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন কথিকা মাটির স্বাস্থ্য রক্ষায় মালচিং, বলবেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা গরমের ফোঁড়া, বলবেন ডাক্তার অবন্তী সাহা। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচি। 8:00 জানা অজানা ধারাবাহিক কথিকা দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি, শুনবেন তৃতীয় পর্ব, বলবেন অধ্যাপক অর্ণব হালদার। 8:05 নিরাময়, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়। 8:20 গান্ধী চর্চা, বিষয় গান্ধী ভাবনায় রামরাজ্য, বলবেন কানুন বিহারী গোস্বামী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তী। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম অংশ। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় অমৃতা হালদার রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন, উপস্থাপনায় ঋত্বিক শিকদার ও পৌলমী বাগ। অতিথি জৈব রসায়ন এবং জীব পদার্থবিদ্যার অধ্যক্ষ অংশুমান বাগচি। বেলা 12:00 কীর্তন শিল্পী ব্রজরানী বেসকারি। 12:15 লোকগীতি অন্তরা নস্করের কণ্ঠে। 12:35 উনজমির দুনো ফসল, বিষয় খরিফ মরশুমে ডাল চাষ, উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী, সঙ্গে ডক্টর অমিতাভ বন্দ্যোপাধ্যায়। বেলা 1:00 যুববাণীর অনুষ্ঠান গৌরবময় 90, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল। 1:45 মহিলা মহল অন্দর সংবাদ, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, অতিথি রেবা মুর্মু। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, প্রথমে ইতি মুর্মু সহশিল্পীবৃন্দের পরিবেশনায় অনুষ্ঠান, এরপর ঐতিহ্যবাহী সংস্কৃতি উপলক্ষে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান ছাতিয়ার বিনতি, পরিবেশনায় প্রধান মুর্মু ও সহশিল্পীবৃন্দ, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন কৃষ্ণপ্রসাদ মুর্মু। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করবেন কলাগাছিয়া কৈলাসকামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা চিত্রিতা মজুমদার, সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, পরিবেশনায় মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে, প্রথমে শিশুশ্রমের বিপক্ষে সাংবিধানিক আইন, এ বিষয়ে আইনজীবী প্রদীপ সরেনের সাক্ষাৎকার, শুনবেন প্রথম পর্ব। এরপর লোকগীতি, পরিবেশনায় ধানু হাসদা, ফকিরচন্দ্র হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, প্রথমে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস বিষয়ে সুমিতা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাসরায়। এরপর কৃষক সম্মেলনের উপর একটি রেডিও প্রতিবেদন, সিআরআই জেএএফ বারাকপুর থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 6:30 সমীক্ষা, বলেছেন তরুণ পাল। 8:00 নাটক হংসেশ্বরী, রচনা নারায়ণ সান্যাল, বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তী। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচি। 9:45 অনির্বাণ দাসের কণ্ঠে শুনবেন নজরুল গীতি। 10:00 ছায়াছবির গান, 10:30 কীর্তন শিল্পী ব্রজরানী বেসকারি। 10:45 আধুনিক গান অমিত কুমার গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরিও দাদরা, পরিবেশনায় শিল্পী দাস বিশ্বাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত অনুপ্রিয়া সেনের কণ্ঠে, 6:35 ধারাবাহিক রামচরিত মানস, 6:45 ভজন শিল্পী অনির্বাণ দাস। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনে অঙ্কিতা ঘোষ। 8:30 নজরুল গীতি অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:45 দ্বিজেন্দ্র গীতি শিল্পী পিয়ালি হালদার। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। এজবাস্টনে আজ মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে গতকাল প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে, তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্যে দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে, সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সভায় মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজের নিজের রাজ্যের সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে তিনি জানান, সভার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত অ্যাট 2047, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিক এর মধ্যে রয়েছে। সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি বলে তিনি অভিমত প্রকাশ করেছেন। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ওই সভায় 28টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করেন। আসাম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং আসাম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশই প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো

0: দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। শুধুমাত্র একটি ক্ষেত্র থেকেই 15,000 কোটি টাকারও বেশি সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
1: से ऑयल और नेचुरल गैस की एक्सप्लोरेशन की संभावनाएं बढ़ेगी, मिनरल की भी खनन की संभावना खड़ी होती है। दोनों राज्यों ने ये निर्णय किया 50-50% कर भारत के तेल के उत्खनन में बाधा न बने, क्योंकि ये राष्ट्रीय संपदा है और मुझे लगता है कि ये भाव बहुत महत्वपूर्ण है।
0: এই চুক্তি ভারতের জ্বালানি নিরাপত্তাকে নিরাপদ করার পাশাপাশি আমদানির উপরেও নির্ভরতা কমাবে। স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। ভারতে খরিফ শস্য চাষের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল সিডস কিষাণ মিত্র নামে হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি এআই পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈলবীজ চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময় তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কৃষকরা 40245-98180 নম্বরে হোয়াটসঅ্যাপ করে চীনাবাদাম, সর্ষে, তিল, সূর্যমুখী, সয়াবিন, নাইজার ও অন্যান্য তৈলবীজ ফসল সংক্রান্ত যে কোনো প্রশ্ন যে কোনো ভারতীয় ভাষায় করতে পারেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এর ফলে ভারতের যে কোনো তৈলবীজ চাষি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ফসল সংক্রান্ত নির্ভরযোগ্য পরামর্শ বিনামূল্যে পেতে পারেন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলুগু দেশম পার্টির বাসিয়াম রামকৃষ্ণ, সানা সতীশবাবু এবং চিন্ত কয়ালা বিজয় এবং জনসেনা পার্টির লিঙ্গা মেনেনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিথা রানী তাদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় সই জাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে CID গতকাল 5.5 ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে। CID সূত্রের খবর, বেশ কিছু প্রশ্নের সদুত্তর না পাওয়ায় তাকে আগামী রবিবার দুপুর 12টার মধ্যে ফের ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগে 3 বার হাজিরা এড়ালেও হাইকোর্টের নির্দেশে গতকাল সন্ধে 6টা নাগাদ CID দপ্তরে যান অভিষেক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। এই সফরে তিনি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন ও অর্থনীতি বিষয়ক স্টেট সেক্রেটারি হোলেন বুডলিগার আর্টিয়েডার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে গোয়েলের এই সফর ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ভারত ও ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংগঠনের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনার পথ সুগম করবে বলেও মন্ত্রক আশা প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি তথা অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার জন্য সুইস কোম্পানি এবং বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারস্পরিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখন এই চারটি গ্রেডের জ্বালানির ওপর আবগারি শুল্কের হার শূন্য হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা। এই কর্মসূচির ফলে আমদানিকৃত অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমবে, কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং দেশে উৎপাদিত ইথানলের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ম্যাচের 9 মিনিটের মাথায় জুলিয়ান কুইনোনস মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেন। 67 মিনিটের মাথায় রাউল হিমেনেজের গোলে মেক্সিকো 2-0 এগিয়ে যায়। ম্যাচে 3 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়, ফলে মেক্সিকোর 10 জনের এবং দক্ষিণ আফ্রিকার দল 9 জন খেলোয়াড় নিয়ে ম্যাচ খেলে। মেক্সিকোর মেন্টেস মাঠ ছাড়ার আগেই দক্ষিণ আফ্রিকার সিথোলে এবং জোয়ানে সরাসরি লাল কার্ড দেখেন। উল্লেখ্য, কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে 48টি দল 104টি ম্যাচে এই বিশ্বকাপে অংশ নিচ্ছে, যা বিশ্বকাপের ইতিহাসে বৃহত্তম। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ইশারানী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালবিকা বানসরকে 21-13, 21-15 হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল 2 দিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মাটির স্বাস্থ্য সুরক্ষায় মালচিং। এ বিষয়ে বলছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের খামার ব্যবস্থাপক ডক্টর অনুপম মুখোপাধ্যায়।
2: মালচিং হলো একটি আধুনিক কৃষি ব্যবস্থা বা বাগান পরিচর্যার একটা আধুনিক টেকনোলজি বা পদ্ধতি। এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে প্রধানত মাটির উপরিভাগ যে আছে সেই উপরিভাগটাকে যে কোনো খড় পাতা চটের বস্তা প্লাস্টিক সিট এরকম উপাদান দিয়ে ওই আচ্ছাদন বা ঢাকা দিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিটাকে আপাততভাবে মালচিং বলা হয়। এই মালচিং প্রধানত দু রকমের হয়, এক হচ্ছে জৈব মালচিং এবং দুই হচ্ছে অজৈব মালচিং। জৈব মালচিং হচ্ছে যে জৈব পদার্থ অর্থাৎ যেগুলো খড় শুকনো পাতা গাছের ছাল কাঠের গুঁড়ো বা আগাছা, ফুল আসার আগে আগাছাকে ব্যবহার করা যেতে পারে, ফুল আসার পরে আগাছাকে ব্যবহার করা যাবে না কারণ সেই ফুল থেকে আবার অন্য আগাছা জন্মাতে পারে। সেজন্য ফুল আসার আগে সেই আগাছাগুলিকে যদি আমরা আচ্ছাদন হিসাবে অর্থাৎ ফসল লাগিয়েছি ধরুন আমি লাইনে অথবা আমরা ছিটিয়ে যদি লাগাই সেক্ষেত্রেও সেই মাঝের অন্তর্বর্তী যে জায়গাগুলো সেই জায়গাগুলোকে আমি কভার করব। আমার প্রধান উদ্দেশ্য হবে যে মেন যে যেখানে মাটি দেখা যাচ্ছে সেই মাটিটাকে আমাকে জৈব আচ্ছাদন যে উপাদানগুলি সেগুলো দিয়ে ঢাকা দেওয়া। এছাড়া আছে অজৈব মালচিং অর্থাৎ যেটা প্লাস্টিক বা পলিথিন যে সিট বলা হয় সেই সিট পিভিসি হতে পারে, ডিপিআই হতে পারে, HDPEE বলে একটা পলিথিন সিট পাওয়া যায় সেগুলো হতে পারে। এইগুলো কীরকম হয়, এগুলো এক তো স্বচ্ছ প্লাস্টিক হতে পারে অর্থাৎ যেগুলো সাদা রঙের দেখতে হয়, সেই স্বচ্ছ প্লাস্টিকের উপর থেকে যদি সূর্যের আলো ভেতরে প্রবেশ করে সেক্ষেত্রে একটা অসুবিধা হয় কি কিছুটা আগাছা হতে পারে কারণ সূর্যের আলোটা ভেতরে প্রবেশ করছে। এবারে সেই আগাছাটা যাতে না হয় সেজন্য প্লাস্টিকের তলায় আমরা বিভিন্ন যে আগাছা নাশক সেটা ইউজ করতে পারি। এছাড়া কালো পলিথিন হয় অর্থাৎ কালো রঙের যে প্লাস্টিক সেটার মাধ্যমে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাহলে আগাছাও হবে না। আবার

0: হয় দুটো পলিথিন সিটের জয়েন্ট, অর্থাৎ উপর দিকটা সাদা নিচ দিকটা কালো, সেরকম পলিথিন সিট দিয়েও কিন্তু আমরা মালচিং করতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন আমরা মালচিং করব। মালচিং হচ্ছে আমরা প্রধানত কয়েকটা কারণের জন্য করে থাকি, বা মালচিং বা আচ্ছাদন। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আগাছার নিয়ন্ত্রণ, দু নম্বর হচ্ছে জল সংরক্ষণ, মাটির মধ্যে যে জল আছে সেই জলটাকে সংরক্ষিত বেশি দিন, মানে আমরা তো সারা জীবন সংরক্ষণ করে রাখতে পারবো না। তাহলে একটা ফসল আমরা কি হয়, আমরা গাছে জলসেচ দিলাম, সেই জলসেচটা কিন্তু বেশিরভাগ নষ্ট হয়ে যায়, বাইরে চলে যায়, বা লিচিং বা রান অফ যেগুলো মানে প্রবাহিত হয়ে চলে গেল, বা কোনোটা মাটির উপর থেকে নিচের দিকে চলে গেল, সেই লসটা যাতে না হয়, কারণ 10-15 সেন্টিমিটার মাটির মধ্যে যে জলটা থাকে সেটাই আমাদের বেশিরভাগ ফসল পেতে পারে। তাহলে সেই লসটা যাতে কম হয়, বা লসটার মাধ্যমে যাতে যেটুকু জল মাটির মধ্যে আছে সেইটুকু জল আর্দ্রতা যাতে সেই জমির কাভার দেওয়া থাকলে বা মালচিং এর মাধ্যমে থাকলে সেখানে থাকে, সেই জন্য জল সংরক্ষণ এই মালচিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া যে বর্ষাকালে মৃত্তিকা সংরক্ষণ, মাটি যে ধুয়ে চলে যায়, মাটি আমাদের বহু কষ্টে কিন্তু এই মাটি তৈরি হয়েছে, বহু হাজার হাজার বছরের বিভিন্ন পর্যায়ক্রমে কিন্তু মাটি তৈরি হয়েছে, এই মাটি যদি নষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা চাষ করতে পারবো না। সেই মাটি সংরক্ষণ করে রাখা, ভূমিক্ষয় রোধ করাও কিন্তু মালচিং এর একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া যেহেতু আমরা বললাম ওই বিভিন্ন পলিথিন মালচ আছে, সেই মালচিং বা পলিথিন সিটের মাধ্যমে অনেক সময় কি হয়, ভেতরে আমার রোগ পোকার আক্রমণ, মাটির মধ্যে রোগ পোকার আক্রমণ কম হয়। বেশ কিছু নিমাটোড জাতীয় যে রোগগুলো আছে সেগুলো কিন্তু মাটির মধ্যে হয় না বললে চলে, যদি আমরা সেখানে মালচিং এর মাধ্যমে সেখানে আমরা ব্যবহার করি। এই যে পলিথিন মালচিং যেটা বলছিলাম, পলিথিন মালচিং প্রধানত বিভিন্ন মাইক্রনের হয়, বা বিভিন্ন থিকনেস বা মোটা অনুযায়ী হয়, যেমন 7 মাইক্রন থেকে শুরু হয়। বাদাম জাতীয় তৈলবীজ জাতীয় যে ফসলগুলো সেগুলো 7 মাইক্রনে হয়, 20-25 মাইক্রনের মধ্যে স্বল্পমেয়াদী ফসল হয়, 40-50 মাইক্রনের মধ্যে মিডিয়াম বা মাঝারি যে ধরনের ফসলগুলো আছে, অর্থাৎ মাঝারি সময়ের যে ফসলগুলো আছে সেগুলো হয়, এবং দীর্ঘমেয়াদী বা 120 দিনের উপরে যে ফসলগুলো সেগুলোর ক্ষেত্রে 50-100 মাইক্রনের প্লাস্টিক লাগে। এই হলো দুরকম পদ্ধতিতে আমার মালচিং এর প্রয়োগ। এছাড়া আমরা মালচিং যেটা করি কেন করি, কারণ মাটির মধ্যে যে আমরা খাদ্য উপাদান দিই বা সার দিই, সেই সারটাকে যাতে মাটির মধ্যে থাকে এবং বেশি পরিমাণে আমার যে ফসলটার জন্য সারটা ব্যবহার করছি সেই সারটা যাতে ফসলটা বেশি পরিমাণে নিতে পারে বা গ্রহণ করতে পারে, সেজন্য কিন্তু আমরা মালচিংটা করে থাকি। যেমন হচ্ছে খাদ্য উপাদানগুলো কি কি হতে পারে, যেমন নাইট্রোজেন, যেমন ফসফরাস, যেমন পটাস, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এরকম প্রচুর মূল উপাদান, খাদ্য উপাদান আছে এবং অনুখাদ্য আছে, যেগুলোকে মাটির মধ্যে কিন্তু আমরা ধরে রাখার জন্যই চেষ্টা করি। আমরা যদি সেটাকে প্রয়োগ করছি, মানে মাটির মধ্যে ধরে রাখ যত রাখতে পারবো তত কিন্তু সেই ফসল এবং তার পরবর্তী ফসল কিন্তু আমাদের সেই খাদ্য উপাদানটা পাবে। এবার হচ্ছে যে কিভাবে এটা আগাছা নিয়ন্ত্রণ করে। আগাছা নিয়ন্ত্রণ করার জন্যে যেহেতু এটা মালচিং বা একটা আমি জমির উপরে একটা প্রলেপের মতো দিয়ে দিচ্ছি, তাহলে কি হয় যে সূর্যের আলো অনেক সময় মাটির মধ্যে প্রবেশ করতে পারে না। সেই জন্য কি হয় যে আগাছার যে বীজ, আগাছার বীজগুলো তো মাটির মধ্যেই থাকে, সেই বীজগুলো কিন্তু অঙ্কুরোদ্গম হতে পারে না। আবার ওই সাদা পলিথিন ইউজ করার জন্য হয়তো অঙ্কুরোদ্গম হলো, কিন্তু যেহেতু সাদা পলিথিনের তলার দিকে আমি বললাম একটা আগাছানাশকের প্রলেপ দিয়ে দেওয়ার জন্য, তাহলে সেই আগাছানাশকের সঙ্গে যখন সে গাছটা টাচ হবে তখন কিন্তু মারা যাবে। তাহলে এইভাবে আমরা আগাছাটাকে নিয়ন্ত্রণ করতে পারি এই আচ্ছাদন পদ্ধতি ব্যবহার করে। এছাড়া আরো কি হয় যে যেহেতু মাটিটা আমরা ঢাকা দিতে পারছি, তাহলে এর মধ্যে আগাছার সাথে সাথে আমরা বেশ কিছু রোগ পোকার আক্রমণ থেকেও মাটিকে এবং তার সাথে সাথে গাছকেও আমরা রক্ষা করতে পারছি। এবারে একটা জিনিস হতে পারে যে কৃষক বন্ধুর মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে এটা কি সমস্ত ফসলেই আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আমরা মোটামুটি ভাবে সমস্ত ফসলে ব্যবহার করতে পারবো, তবে সবজি জাতীয় ফসল বা ফল ফুল এই ধরনের ফসলে আমরা এর ব্যবহারটা বেশি দেখেছি। ধান, গম, ভুট্টা আপাতত যেগুলো মাঠের ফসল সেগুলোতে খুব বেশি ব্যবহার করা যায় না, কারণ ধানের জন্য প্রচুর জল লাগে, সেটার ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হয় না। এইভাবে মোটামুটি যদি আমরা মালচিং পদ্ধতি ব্যবহার করি, মানে মালচিং পদ্ধতির মাধ্যমে চাষ করতে পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে কৃষিটাকে একটা লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারবো।
1: এতক্ষণ শুনলেন মাটির স্বাস্থ্য সুরক্ষায় মালচিং, এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের খামার ব্যবস্থাপক ডক্টর অনুপম মুখোপাধ্যায়।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার অধিকাংশ স্থানেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অধিকাংশ স্থানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোথাও কোথাও। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7-11 সেন্টিমিটার পরিমাপে ভারী বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দু এক জায়গায় ঘন্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায়। ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর।

0: এ শোনো প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: পায়ের জাদুতে কাঁপে গোটা বিশ্ব, শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
6: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
8: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় গরমের ফোঁড়া। এ বিষয়ে একটি কথিকা বলছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা।
9: ফোঁড়ায় ভোগেনি এমন মানুষ বোধহয় বিরল, সবাইকেই অল্পবিস্তর ফোঁড়ায় কাতর হতে দেখা যায়। কিন্তু গরমের সময়টা ফোঁড়া বড্ড বেশি কষ্ট দেয়, বিশেষত বাচ্চাদের। খেয়াল করলে দেখা যাবে যে এই গরমে যে ফোঁড়াগুলো হয় সেটা মূলত বাচ্চাদের কপাল, নাক, মুখ, গলা এই সমস্ত জায়গায় হয়ে থাকে। কিন্তু সাধারণভাবে আমরা আরও যেটা ফোঁড়া বলতে যেটা বুঝি সেটা কিন্তু শরীরের অন্যান্য বিভিন্ন অংশেও হয়ে থাকে। তো গরমের ফোঁড়ায় আপনারা দেখবেন সেটা কিন্তু তার আয়তনটা এমনি ফোঁড়ার মতো অত বেশি বড় হয় না, ছোট ছোট হয় এবং অনেকগুলো হয় এক জায়গায়। তো এই ফোঁড়াগুলো আপনার মূলত তৈরি হয় হচ্ছে ঘর্ম গ্রন্থির ইনফেকশনের ফলে। ঘর্ম গ্রন্থি থেকে ঘাম নিঃসরণ না হতে পারার জন্য সেই জায়গাটায় আটকে থাকে এবং সেখানে পরবর্তীকালে আমাদের চামড়ায় স্বাভাবিকভাবে যে সমস্ত জীবাণু ঘুরে বেড়ায় বা জীবাণু থাকে সেই জীবাণুগুলো বা বাইরে থেকেও আরও কিছু জীবাণু এসে সেই ঘর্মগ্রন্থিতে ইনফেকশন ঘটানোর ফলে এই ফোঁড়াগুলি হয়ে থাকে। এগুলোকে ডাক্তারি পরিভাষায় বলা হয় পেরিপোরাইটিস। বড়দের একেবারে হয় না তা নয়, তবে বাচ্চাদের বেশি হয়। এই পেরিপোরাইটিস বা গরমের ফোঁড়া, এটা থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে প্রথমত ঘামটাকে যাতে আমরা কমাতে পারি। ঘাম যদি না হয় তাহলে ঘামাচি হবে না, ঘামাচি না হলে তাহলে তার ইনফেকশনও হবে না এবং গরমের ফোঁড়াও কম থাকবে। ঘাম কম করার জন্য যতটা সম্ভব ঠান্ডায় থাকা বা বরফের সেঁক দেওয়া বা ঠান্ডা জলে গা মোছানো ইত্যাদি। এছাড়া যদি আপনার দেখাই যায় ফোঁড়া হচ্ছে, তখন নিজে সেটার চিকিৎসা করার চেষ্টা না করা, কোনো ওষুধের দোকানে বলে মলম ইত্যাদি কিনে না লাগানো সেটাই শ্রেয়। আপনারা ত্বক বিশেষজ্ঞ কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে ফোঁড়ার জন্য তাকে দেখিয়ে ফোঁড়ার জন্য ফোঁড়াতে কী ওষুধ লাগাবেন, কী ওষুধ খাবেন ইত্যাদি জেনে নিয়ে সেই মতো ব্যবস্থা নিলেই ভালো করবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের মুখটা ভীষণ রকমভাবে ইনফেকশন প্রবণ, অর্থাৎ এখানে ইনফেকশন হলে সেটা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। কাজেই খুব তাড়াতাড়ি যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই ইনফেকশনটা আরও গভীরে গিয়ে অনেক মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই গরমের ফোঁড়া হলে হেলাফেলা করবেন না, বাচ্চাদের হলে তো নয়, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেবেন। এই ইনফেকশনগুলো থেকে অনেক সময় জ্বর আসতে পারে, বাচ্চাদের মাথাতে এই ছোটো ছোটো ফোঁড়াগুলো অনেক সময় বড় আকার ধারণ করে, সেখান থেকে তারা জ্বর, ব্যথায় কষ্ট পায়, খাওয়া দাওয়া কমে যায়। একদম ছোট বাচ্চা হলে তারা তো মুখে বলতে পারে না, কাজেই যখনই গরম এবং গরমের ফোঁড়া বাচ্চার দের গায়ে দেখবেন। আমি বাচ্চাদের কথাটা জোর দিয়ে বলছি এই কারণে, কারণ তারা তো মুখে বলতে পারে না। বড়দের হলে বড়রা সবসময় ডাক্তারের কাছে যান বা তারা বলতে পারেন। ছোটদের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে ব্যবস্থা নেওয়াই ভালো। আরেকটা ব্যাপার, বড়দের যদি দেখেন এরকম বারে বারে ফোড়া হচ্ছে, বা সেটা গরমের সময় হোক বা অন্য সময় হোক, তারা সুগার টেস্ট করাতে ভুলবেন না। যারা সুগারের রোগী তাদের কিন্তু খুব ঘন ঘন এরকম ত্বকের ইনফেকশন হতে থাকে, তার মধ্যে গরমের

0: গরমের ফোড়াও কিন্তু বাদ পড়ে না। কাজেই গরমের ফোড়াকে হেলাফেলা নয়, বড়রা হলে তারাও ডাক্তারবাবুদের কাছে গিয়ে দেখাবেন, চিকিৎসা করাবেন, এবং ছোটরা হলে তো অবশ্যই।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল গরমের ফোঁড়া। কথিকাটি বললেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন, যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন, লস্যি লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না, তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।

তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি, সেই সঙ্গে মাটির সোঁদা গন্ধ, ভেসে আসা ভিজে হাওয়া আর টিপটিপ ঝমঝম ছন্দে তার ঝরে পড়া। ক্যালেন্ডারও কিন্তু বলছে আসছে আষাঢ় মাস। মন কি ভাবছে? মন ভাবছে কবে গ্রীষ্মের এই তীব্র দাবদাহ থেকে মুক্তি পাব। আষাঢ়ের প্রতীক্ষায় থাকি আমরা সকলে মিলে, সেই সঙ্গে নিজেদেরও খেয়াল রাখি, ভালো থাকি সকলে মিলে শরীরে এবং মনে। তাই সবার কুশল কামনা করে শুরু করছি আজকের প্রাত্যহিকী।

আজ সকালে প্রথমেই এই ছবিটা মনে এলো। স্কুল বাসটা সৌভিককে নিয়ে একটু একটু করে দূরে মিলিয়ে যেতেই শামুর চোখের সামনে ভেসে উঠল গ্রামের রাস্তা ধরে কাঁধে চটের ব্যাগে বই নিয়ে ছুটে যাচ্ছে একটা ছেলে, আর পেছনে বনঝোপের বেড়া ধরে দাঁড়ানো মায়ের ছবিটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। শামু মানে শ্যামের বয়স 10 বছর, ক্লাস 2 পর্যন্ত পড়েছে, তারপর অভাব তাকে এনে ফেলেছে শহরে সৌভিকদের বাড়ি, গৃহভৃত্য সে। সৌভিকের বয়স 6, সৌভিক স্কুলে যায়, শামু সকাল থেকে তার ভাই ফরমাস খাটে, তারপর বাসে তুলে দেয়। এমন শামুদের দেখা অনেক বাড়িতেই মেলে, দেখা পাওয়া যায় চায়ের দোকানে, খাবারের দোকানে, কলকারখানায়। আইন আছে, শিশু শ্রমিকদের বয়স এবং কাজের তালিকা নির্দিষ্ট করে দেওয়া আছে, তবু শৈশবের সকাল দুপুর সন্ধে তাদের কাটে অমানসিক পরিশ্রমে, লাঞ্ছনায় আর বিপজ্জনক কাজে। শুধু আইন থাকলেই সব কিছু সম্ভব হয় না, অভাবের বাস্তবতাকে, অশিক্ষার বাস্তবতাকে যতদিন না দূর করা যাচ্ছে ততদিন এই 12ই জুন আন্তর্জাতিক শিশুশ্রম বিরোধী দিবস পালন পূর্ণ সাফল্য পাবে না। শ্রমিক শিশুদের ভবিষ্যতের মতোই লাঞ্ছিত হতে থাকবে গোটা জাতির ভবিষ্যৎ।

0: সুশ্রমিক কখনোই নয়, এই হোক অঙ্গীকার। হ্যাঁ, আজ আন্তর্জাতিক শিশুশ্রম বিরোধী দিবস।
1: আজকের দিনে স্মরণ করি আশুতোষ চৌধুরীকে। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সঙ্গে চৌধুরীদের সম্পর্কটা ছিলই। সেই সম্পর্ক আরও গভীর হল হেমেন্দ্রনাথের কন্যা প্রতিভার সঙ্গে আশুতোষের বৈবাহিক সম্পর্ক স্থাপনের পর। বিদ্যা বুদ্ধি বিত্তে বাংলার দুই শীর্ষস্থানীয় পরিবারের এই মিলনের পরিণতি হল সুদূর প্রসারী। এই বিবাহের ফলে আশুতোষ চৌধুরী দীক্ষিত হলেন ব্রাহ্মধর্মে। দুর্গাদাস চৌধুরীর সন্তান আশুতোষ ছিলেন পড়াশোনায় কৃতবিদ্য। 1880 প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর এমএ পাশ করে যাত্রা করেন বিলেতে। সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও ব্যারিস্টারি পাশ করেন 1885 সালে। পরের বছর উত্তীর্ণ হন এমএ ও এলএম পরীক্ষায়। দেশে ফিরে ব্যারিস্টারি শুরু করেন কলকাতা হাইকোর্টে। বিদ্যাবুদ্ধির সঙ্গে এবার অর্থ এবং যশও যুক্ত হল। দীর্ঘ 8 বছর ধরে এই হাইকোর্টে বিচারপতির আসনও অলঙ্কৃত করেন তিনি। সেই সময়কার রাজনৈতিক অস্থিরতার মধ্যেও নিজের লক্ষ্যে আশুতোষ চৌধুরী ছিলেন স্থির। আবেদন নিবেদন আর ভিক্ষাবৃত্তি নয়, স্বাধীনতার জন্য আত্মনির্ভরশীলতার উপরেই ছিল তার আস্থা ও বিশ্বাস। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, বেঙ্গল টেকনিক্যাল কলেজ ও বঙ্গলক্ষ্মী কটন মিলস স্থাপনে অগ্রণী ভূমিকায় ছিলেন আশুতোষ চৌধুরী। 1860 সালের 12 জুন তারিখটিতেই জন্মগ্রহণ করেন তিনি।

0: এবারে বলি যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণের কথা। হিন্দু মেলা নয়, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ওই মেলার নাম দেওয়া উচিত ভারত মেলা। যুগান্তকারী এই প্রস্তাবটি যার, তিনি হলেন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। 1845-এর 12 জুলাই নদিয়ার সীমহাটে যোগেন্দ্রনাথের জন্ম। এমএ পাশ করে যোগেন্দ্রনাথ যোগ দেন শিক্ষকতার কাজে। ক্যাথিড্রাল মিশন কলেজে অধ্যাপনা এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটও হন তিনি। সমাজ সংস্কারের কাজে যোগেন্দ্রনাথের আদর্শ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনের শুধু সমর্থক ও অক্লান্ত কর্মী ছিলেন না, তিনি নিজেও বিবাহ করেন পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কারের বিধবা কন্যাকে। এজন্য আত্মীয় স্বজনের উৎপীড়নও ভোগ করতে হয় তাকে। সমাজ সেবার মতো শিক্ষা প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন যোগেন্দ্রনাথ। ইংরেজিতে অসাধারণ পাণ্ডিত্য থাকা সত্ত্বেও তার সমস্ত প্রবন্ধ ও লেখালেখি ছিল বাংলায়। গ্যারিবোল্ডি, মাৎসেনির জীবনী, কীর্তি মন্দির, সমালোচন মালা, আত্মোৎসর্গ প্রভৃতি তার উল্লেখযোগ্য রচনা কীর্তি। তিনি সম্পাদনা করেন আর্য দর্শন পত্রিকাটি। তার লেখা দুটি জীবনী গ্রন্থ বাংলার গুপ্ত বিপ্লবীদের কাছে ছিল অবশ্য পাঠ্য। 1904-এর 12 জুন আজকের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ।
1: আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আগেই দেশীয় ফর্মুলায় ওষুধ তৈরি ও বিক্রির সূচনা করেন যিনি, তিনি হলেন বটকৃষ্ণ পাল। হাওড়া শিবপুরের বটকৃষ্ণ পাল মাত্র 12 বছর বয়সে মামাদের মশলার দোকানের কাজকর্ম শিখতে শুরু করেন। কাজ শিখে 21 বছর বয়সে খ্যাংরাপট্টিতে খুলে বসলেন একটি মশলার দোকান। ক্রমে মশলার সঙ্গে দোকানে একাধটা বিদেশি ওষুধও রাখতে শুরু করলেন। এইভাবেই তিনি হয়ে উঠলেন সেই সময়কার সর্বশ্রেষ্ঠ ওষুধ ব্যবসায়ী, আর এর ফলেই প্রতিষ্ঠা করলেন দেশীয় ফর্মুলায় প্রথম ওষুধ তৈরি ও বিক্রির প্রতিষ্ঠান বি কে পাল অ্যান্ড কোং। ব্যবসার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনেও বটকৃষ্ণ পাল ছিলেন অকৃপণ। 1914-র আজকের দিনটিতেই জীবনাবসান ঘটে বটকৃষ্ণ পালের।
0: অনুষ্ঠানের খবর দিই। শুভার্থীর 25 বছরের উদযাপন আজ থেকে 14 জুন পর্যন্ত। এই উদযাপনের শুভ সূচনা আজ বিকেল 5:30 কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে। আর এখন শুনব সমবেত কণ্ঠে দেশবন্দনা।

0: দেশবন্দনা শুনছিলাম সমবেত কণ্ঠে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম। চিঠির ঝাঁপি তো খুলবই, তার আগে জানিয়ে দিই জুন মাসের দ্বিতীয় পক্ষে চিঠি লেখার বিষয় সম্পর্কে। জুন মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়ে জ্বরের নাম বিশ্বকাপ। 4 বছর পরপর মাসখানেকের জন্য তার আগমন। ফুটবলপ্রেমীরা তো মুখিয়ে থাকেনি, এমনিতে ততটা আগ্রহ যাদের নেই তারাও আক্রান্ত হন ফুটবল জ্বরে। রাত জেগে খেলা দেখা আর পরদিন পথে ঘাটে অফিসে বাজারে সেই নিয়ে আলোচনা তর্ক বিতর্ক। হাজার হাজার কিলোমিটার দূরের কোনো দেশের পতাকায় সজ্জিত হয়ে আমাদের চেনা গলিঘুঁচি কেমন যেন অচেনা ঠেকে। ওই কটা দিন বিদেশি খেলোয়াড়েরা যেন হয়ে ওঠেন নিতান্তই ঘরের ছেলে, আপনজন। বিশ্বকাপের এমনই মহিমা। ঐতিহাসিকভাবে বাঙালি ফুটবল প্রেমী ও সমর্থকদের মধ্যে আড়াআড়ি বিভাজন থাকলেও বৃহত্তর ভাবনায় ফুটবল কিন্তু মানুষকে মিলিয়েও দেয়। লিখুন এই বিষয়ে আপনাদের অনুভূতির কথা। আমাদের ইমেল আইডি chithirjhampi@aiar@gmail.com, chithirjhampi@aiar@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানাতেও, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে জুন মাসের দ্বিতীয় পক্ষে চিঠি লেখার বিষয়ে জ্বরের নাম বিশ্বকাপ।

তাহলে চিঠির ঝাঁপি খোলা যাক। আম সত্য কথা, এই বিষয়ে আজকে প্রথমে যার চিঠি হাতে তুলে নিলাম তিনি সুশান্ত বরাট, থাকেন জ্ঞানেন্দ্রনগর জুন বেদিয়া বাঁকুড়ায়। লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, নিতান্ত নিরক্ষর আদিবাসী সম্প্রদায়ের মানুষদের একটি গ্রাম, হাতে গোনা 25টি পরিবার, আধুনিকতার সমস্ত ঝলকানি থেকে যোজন যোজন দূরে চাপা পড়ে থাকা যেন কোনো এক আদিম সভ্যতা। তবু নুন আনতে পান্তা ফুরনো আধারময় গ্রামে প্রদীপ শিখার মতো উজ্জ্বল একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, দীর্ঘ 15 বছর এখানে শিক্ষকতা করছে তমগ্ন, 15 জন শিক্ষার্থী নিয়ে স্কুল। তমগ্ন স্যার এই স্কুলে কাদার দলাগুলোকেই প্রতিমা বানানোর নেশায় মশগুল। এখানে খাওয়া

যেন উৎসব, থালা ভর্তি গোবিন্দ, থালা ভর্তি গন্ধরাজ ফুলের মতো ভাত, ডাল, ঝালহীন তরকারি, আর কোনো কোনো দিন ডিম বা মাংস। এই সামান্য মেনুর পঙ্ক্তিভোজনে পড়ুয়াদের যে উদ্বেলিত উচ্ছ্বাস, যে অপরিসীম আনন্দ, তা কলকাতার সচ্ছল পরিবারে বড় হয়ে ওঠা তমগ্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর চোখে আনন্দশ্রু আসে। গরমের ছুটি পড়ার আগের দিন স্কুলে একটা বড় ভারী বস্তা নিয়ে হাজির তমগ্ন স্যার। প্রথম পিরিয়ড থেকেই ছেলেমেয়েরা প্রচণ্ড আগ্রহী সেই বস্তার মধ্যে কি আছে তা জানার জন্য। অবশেষে খাওয়ার পাতে তাদের সেই কৌতূহলের অবসান হল। প্রত্যেকের থালায় একটা করে পাকা বড় সাইজের হিমসাগর আম। একটা গোটা আম একা খাবে এটা ভেবেই ছেলেমেয়েদের একেবারে তাইরে নাইরে নাই অবস্থা, সবাই অবাক। তীব্র জলসংকটে থাকা এই গ্রাম সম্পূর্ণভাবেই উষর, কোনো রকম কোনো চাষের বালাই নেই। এই দরিদ্র পরিবারগুলোয় প্রত্যেকের জন্য কোনো দিনই এমন গোটা গোটা আম জোটেনি। জুটলেও কখনো একটা ফালি বা কেবল আঁটিটা জোটে। আজ তুরিয়ানন্দে আমের আঁটি চুষতে চুষতে ছেলেমেয়েগুলোর এমন অবস্থা যেন আঁটিটাই গিলে ফেলে। একটা সামান্য আম যে দারিদ্রের দৈন্যকে এমনভাবে আমোদিত করতে পারে তা দেখে আবেগমথিত তমগ্ন রাতে মোমবাতির আলোয়ে দিনলিপির পাতায় লিখে রাখে সেদিনের সেই মায়াময় আম সত্য কথা। সুশান্ত বরাট লিখলেন জ্ঞানেন্দ্রনগর জুন বেদিয়া বাঁকুড়া থেকে।

বনানী বিশ্বাস। আপনি লিখছেন কালিকাপুর, কলকাতা 78 থেকে। প্রভাত আলো প্রাত্যহিকে, অয়ে অজগর আসছে তেড়ে, আ আমটি আমি খাবো পেড়ে। শিশু বয়সে বইয়ের পাতায় উজ্জ্বল হলুদ কমলা বর্ণের পরিপুষ্ট পাকা আমের সঙ্গে প্রথম পরিচয়। ছোটবেলায় কালবৈশাখীর ঝড়ে পড়া কাঁচা কুশি আঠালো আম খেয়ে ঠোঁটের দুপাশে ঘা থেকে শুরু করে গরমের ছুটিতে মামার বাড়ি জেঠিমার বাড়িতে আম খাওয়ার মজা। সেখানে খাটের তলায় খড়ের উপর বিছানো থাকত আম। আমরা পৌঁছলেই জেঠিমা রসিকতা করে বলতেন, আম জনতা হাজির। মুঠোবন্দি ছোট্ট ছোট্ট আমের বোঁটার বিপরীতে দাঁত দিয়ে ছিদ্র করে চুষে কত আম খেয়েছি। তখন প্রাতরাশ থেকে নৈশভোজ সবেতেই আম, আম দই চিঁড়ে থেকে দুধ ভাতে আম। বাবার কাছে সুমিষ্ট আমে মুগ্ধ ছিলেন প্রতিবেশীরা, শ্বশুরবাড়িতেও হরেক আম। মেয়েবেলায় বৈশাখী সন্ধ্যায় মঞ্চে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি নাট্যরূপে ছোট্ট আমি বাগানের ঝুঁটি বাঁধা উড়ে মালি, নির্দেশ মতো মঞ্চে উঠে ভবঘুরে সন্ন্যাসীর হাতে 2টো পাকা আম দেখে আমি আক্রমণাত্মক সুরে, দুইপক্ষের কাড়াকাড়ির চোটে আম গিয়ে পড়ল দর্শকের চটে। তৎক্ষণাৎ ভিখারি সন্ন্যাসী বলেই ফেলল, ফেলে দিলি, বাড়ি থেকে এনেছিলাম। দর্শকের হো হো হাসি। অবশেষে আমের আশা ছেড়ে মঞ্চের আলো নিভিয়ে কর্মকর্তা সামলেছিলেন। কর্পোরেট অফিসে স্বাদে গন্ধে বর্ণে উৎকৃষ্ট আম বিদেশে হেডকোয়ার্টারে উপহার স্বরূপ পাঠানো হতো, আবার বিদেশ থেকেও অফিসে আমদানি হতো। 1 বছর স্টাফ ক্লাবে আম খাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। অল্প সময়ের মধ্যে কে কত বেশি আম খেতে পারেন, অবশেষে আমন্ত্রণে আমতা আমতা করে প্রতিযোগিতায় নাম দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আম সাবাড় করে পুরস্কার জিতে নিয়েছিলাম। বর্তমানে আধুনিকা ছিপছিপে তন্নিদের আম না পছন্দ,

0: শারীরিক ওজন বৃদ্ধিতে আমকে আমল দেন না। বোতলবন্দি ঠান্ডা পানীয়ে কৃত্রিম আমের স্বাদেই আসক্তি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেদিকে তাকাই আমে ভুবন ভরা, রসালো সুস্বাদু লোভনীয় দৃষ্টি আকর্ষণীয় ফলের রাজা আম। রক্তে যাদের শর্করা তাদের প্রাণ চায়, চক্ষু না চায়, তবু এই সিজনে রক্তের চিনি ঊর্ধ্বমুখী। ডাক্তারের প্রথম প্রশ্ন, আম খেয়েছেন বুঝি? আমশি মুখে জবাব, হ্যাঁ ডাক্তারবাবু, আমাদের আবাসনে দুটি আম গাছে জ্যৈষ্ঠের রবিবারের দুপুরে আমরা সব মহিলারা একসঙ্গে আম পেড়ে কুড়িয়ে সেগুলি আমজনতার মধ্যে ভাগ করে নিই। এক আনন্দময় অনুভূতি। শুভেচ্ছা জানিয়েছেন সকলকে বনানী বিশ্বাস, থাকেন কালিকাপুর, কলকাতা 78-এ।
1: অঙ্কনা সরকার লিখেছেন রাখালগেড়িয়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, এ মাসের প্রথম পক্ষের বিষয় শুনে প্রথমে একটু খটোমটো লেগেছিল বটে, কিন্তু তারপর একটু ভাবতেই মনে পড়ল প্রতি বছর ফেলে আসা স্কুলের সেই গরমের ছুটি পড়ার বেশ কয়েকদিন আগের দিনগুলোর কথা। প্রখর রৌদ্রে সাইকেল চালিয়ে ঘর্মাক্ত কলেবরে স্কুলে যাওয়ার উদ্দেশ্যই ছিল আম মাখা খাওয়া। বন্ধুদের ব্যাগে ব্যাগে নুন লঙ্কা পুটলি থাকা তো অনিবার্য। মা বলতো, পড়তে যাচ্ছিস নাকি আম মাখা খেতে যাচ্ছিস? সত্যি প্রাত্যহিকী, স্কুলের গাছের আমগুলো শেষ হলেই নজর যেত পাশের বাড়ির গাছগুলোর দিকে। আজ আমি তো কাল রমা কিংবা ঋতিকার দায়িত্ব ছিল আম জোটানোর, আর এইভাবেই চলতো আমাদের ছোটোখাটো পার্টি। মিড ডে মিলের মাসিদের কাছ থেকে বঁটি নেওয়ার কথাটা তো বলতে ভুলেই গেলাম, ওনারাও বড্ড খুশি হতেন আমাদের এইসব কাণ্ড কারখানায়। স্কুলের প্রাচীরের পাশে ছিল বিজয় দাদুর সিঁদুরে আমের ফলন্ত গাছটা। কাঁচা মিঠে সে আমের কি স্বাদের বাহার! লিখতে বসে আবারও জিভে জল এসে গেল। বেচারা দাদুর দুপুরের ভাত ঘুমের বড্ড ব্যাঘাত ঘটত টুকটুকে লাল আম খোয়ানোর ভয়। হেডমাস্টার মশাইয়ের কাছে নালিশ জানিয়েছেন কতবার, তবুও আমরা ওই সময় ফোর্থ পিরিয়ডের ঘণ্টা পড়ার প্রহর গুনতাম। আমের ডগায় নুন লঙ্কা লাগিয়ে কামড় বসাতেই বুঝতাম আম সত্য। নুন ঝাল টকের লোভে কখনো মাখানো আমি বারবার হাতে গিয়ে যেত, কে কতটা খেলো তাই নিয়েও চলতো হিসেব আর খুনসুটি। টকের চোটে চোখ বুঝে আসা আর জিভে জল আনা, সেই অনুভূতি আজও অমলিন। আজ মনে হয় সত্যি বন্ধুত্ব আর আম দুটিই একে অপরের পরিপূরক। তোমার এই আম সত্য কথার তাগিদে হয়তো আরও একবার ওই সব পুরনো কথাগুলোর স্মৃতিচারণ ঘটল। তবে আজ সেই কাঁচা আমের মজাও নেই, নেই সেই বন্ধুত্ব, শুধু রয়ে গেছে কয়েকটা স্মৃতি বনের মণিকোঠায়। অঙ্কনা সরকার, রাখালগেড়িয়া খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে।

আম সত্য কথায় স্কুলবেলার আরেকটি ছবি লিখে পাঠিয়েছেন কল্যাণী পাঠক, রাজপুর, কেসি দত্ত রোড, কলকাতা 149 থেকে।

0: তোমার আম নিয়ে কথায় মনে পড়ে আমার কিশোরী বয়সের নবম শ্রেণীতে পড়া এক মজার ঘটনা। গ্রামে স্কুল, বৈশাখের দুপুর, স্কুলের দোতলায় টিচার ক্লাস নিচ্ছেন। হঠাৎ কালো মেঘে ঢেকে ফেলল নীল আকাশ, ক্লাসরুম অন্ধকার। টিচার ফিরে গেলেন টিচার্স রুমে, তারপরেই টিফিন পিরিয়ড শুরু হলো। তুমুল ঝড় বৃষ্টি। আমাদের ক্লাসের ডান পিঠে গেছু মেয়ে চিত্রা ক্লাসের ফার্স্ট গার্ল। স্কুলের পেছনে ছিল এক ফলের বাগান, আর ওই বাগানের দিকে একটা জানলা রড ছিল খোলা। ক্লাস নাইন মানেই শাড়ি পরা। টিচার চলে যেতেই চিত্রা শাড়ি খুলে ভেতরের ফ্রকটাই পরে বইয়ের ব্যাগটা নিয়ে ওই জানলা লাগোয়া নোনা গাছ বেয়ে নিচে নেমে একেবারে সোজা আমতলায়। পটাপট এক ব্যাগ পাকা পাকা আম নিয়ে আবার একই পদ্ধতিতে ক্লাসরুমে। আমাদের তো সে কি হাসাহাসি, ভিজে টোপ, কোনো রকমের শাড়িটা জড়িয়ে কটা আম আর দুটো মেয়েকে সঙ্গে নিয়ে সোজা বাহাদুরদার ঘরে, বটিতে কেটে টিচার্স রুমে। টিচারদের নিবেদন, আমাদের গাছে রান্টি খান। বাহ, খুব মিষ্টি গন্ধ তোমাদের গাছের। হ্যাঁ আন্টি। চিত্রা ফিরলে বাকিটা সবাই মিলে খাওয়া হলো। পরের ক্লাস টিচার এলেন, আমটা বাড়ি থেকে কেটে আনা। চিত্রা চুপ, ফিসফিসা চাপা হাসি। আন্টি, আমগুলো স্কুলের পিছনের বাগানের, ওই নোনা গাছ বেয়ে নিচে নেমে ওগুলো কুড়িয়ে এনেছি। আগে বললে তো খেতেন না, তাই মিথ্যে বলেছি। কথাটা রাগি হেডমিস্ট্রেসের কানে যেতেই ছুটে এলেন, চিত্রা ক্লাস এইটে তো সেকেন্ড হয়েছো, ফার্স্ট হতে পারোনি, এবারে তুমি থার্ড হবে। ছুটির পরে তোমরা সবাই 10 মিনিট কান ধরে দাঁড়াবে, আমাদের আম খাওয়াবার জন্য মিথ্যে কথা। কি করবো আন্টি, আমগুলো যে খুব মিষ্টি। ফার্স্ট গার্ল চিত্রার কথা শুনে হেডমিস্ট্রেস হেসে ফেলেছেন। সুমিষ্ট আম যে কেবল আমাদের জিহ্বাকে রসসিক্ত করে তা নয়, রাগি মনকেও শান্ত করে। সেই বৈশাখী আমের স্মৃতি আজও আমার সত্তরর্ধ পড়ন্ত মনকে রসালো করে তোলে। কল্যাণী পাঠক, রাজপুর, কেসি দত্ত রোড, কলকাতা 149।
1: আম সত্য কথা। আপনারা ভাগ করে নিচ্ছেন আপনাদের অনুভব, আর সেই সঙ্গে আমোদিত হচ্ছি আমরা সবাই। কার্তিক বন্দ্যোপাধ্যায় আপনার চিঠি পড়ি লিখেছেন বৈদ্যপুর রথতলা পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রাত্যহিকী, আম শব্দটা উচ্চারিত হলেই এক ঝাঁক স্মৃতি দৌড়ে এসে ভিড় করে মস্তিষ্কে। কোনটা ছেড়ে কোনটা লিখি? গ্রীষ্মের প্রখর তাপে লু বওয়া দুপুরগুলোয় বন্ধুদের সঙ্গে আমবাগানে তালপাতার চাটাই পেতে শুয়ে শুয়ে গল্প করা, কিংবা রোদ পড়তে না পড়তেই আকাশ কালো করে ধেয়ে আসা কালবৈশাখীর তাণ্ডবের মধ্যে ঢুকে পড়ে বেজায় আমোদে আম কুড়োনো। আমার জন্মভূমির নামটাও আম দিয়েই, আমদাবাদ। সেখানে বেড়ে ওঠার দিনগুলোয় গ্রামের অন্যতম ব্যবহার্য জলাশয় বড় পুকুরের চার পার জুড়ে আমের বাগান ছিল। হিমসাগর, ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, বোম্বাই, মধুকুলকুলি, পেয়ারাপুলি, কত রকমের গাছ দিয়ে ঘেরা সে আম্রকুঞ্জ। গাছে গাছে মুকুল ধরা থেকেই শুরু হতো আমাদের আম দরবার। কচি আমের ঝোল, দাঁশা আমের ছেঁচা, আঁটি গজালে আম তেল থেকে গুড় আম, আর সেই আম পেকে গাছ থেকে যেই না টুপ করে খসে পড়ল, অমনি দাঁত দিয়ে ফুটো করে রস আঠা সমেত উদরপূর্তি। ঠোঁটে আঠা লেগে মুখ চুলকা তো ঠিকই, কিন্তু সেসব তুচ্ছ ব্যাপারে কে মন দেয়। তবে আম নিয়ে আমার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কালবৈশাখীর ঝড়ে আম কুড়োনোর অভিজ্ঞতা। ঝড় উঠলেই আমি, দুই দিদি ও এক দাদা, চারজনেই থলি হাতে ছুটতাম আমবাগানে। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি, গুরু গুরু মেঘের গর্জন, কর্করাত শব্দে তীব্র বজ্রপাত, সঙ্গে দমকা হাওয়ায় এলোপাথারি ঝাপটায় গাছের দিন উন্মাদ নৃত্য। সেইসবের ভেতরে অবলীলায় ঢুকে পড়ে পড়ে পাওয়া বহুমূল্য রত্নের মতো কত দ্রুত কত বেশি আম থলির মধ্যে ভরে ফেলতে পারি তারই যেন প্রতিযোগিতায় থাকতাম আমরা সকলে। বাড়িতে এনে থলি উপুর করে স্তূপাকার করতাম যত আম, তার মধ্যে বেশিরভাগটাই থাকতো ফাটা আর ভাঙা। সেগুলো ফেলতে ফেলতে মা বলতো, কেন রোজ এত আম কুড়োনো? আবার ঝড় উঠলে আবারও আমরা আম কুড়োতে ছুটতাম। আজ মধ্যবয়সে ফিরে দেখি সেই পুকুরের পাড়ের গাছগুলো বিক্রি হয়ে গেছে। সেদিকে তাকিয়ে মনে আসে কোথায় হারিয়ে গেল আঁধারি বিকেলগুলো সেই। কার্তিক বন্দ্যোপাধ্যায় বৈদ্যপুর রথতলা পূর্ব বর্ধমান থেকে লিখলেন।
0: এবারে চিঠি এসছে সাঁইথিয়া বীরভূম থেকে, লিখেছেন উচ্ছল মিশ্র। তোমার আম দরবারে

0: মালদা মুর্শিদাবাদ থেকে। দুবেলা শেষ পাতে আমের সরস উপস্থিতি, আমের ভাগাভাগি নিয়ে দাদা ভাইয়ে হুটোপুটি, পুজোয় আম, অনুষ্ঠানে আম, রুক্ষ বীরভূমের দারুণ দাবদাহে তার রসালো উপস্থিতি বেশ মনে পড়ে। যখনই শান্তিনিকেতন গেছি দেখেছি কত শত গাছ, গাছতলায় পাকা ফল পড়ে আছে, সদর শহর যাবার রাস্তার দুদিকে বিশাল বিশাল আম গাছ, তাছাড়া খুব বেশি আম গাছ ছিল না এদিকে। তারপর আস্তে আস্তে নিজেদের ঘর বাড়ি, তখন এরকম গাছের চারা বিক্রি হতো না, আম খেয়ে আঁটি পুঁতে গাছ লাগানো হলো, আস্তে আস্তে তারা বাড়তে লাগলো। এখন বৃক্ষ তারা, কত ভালোবাসার ফল, কত পাখি আসে তাদের সুন্দর আলাপ, মাঝে মাঝে এক ধরনের পোকা আসতো আমের সময়, কি তীক্ষ্ণ তাদের ডাক, অনেকবার চেষ্টা করেছি দেখার, দেখতে পাইনি কখনো। সেদিন আজ অনেক দূরে, বদলে গেছে মানুষের ঘর বাড়ি, পৃথিবীর তাপমাত্রাও, জনসংখ্যা বেড়েছে অনেক, আম গাছের সংখ্যাও বেড়েছে, কিন্তু সব কলমের গাছ, ফল দেয় তেমন বড় হয় না, সেজন্য তাদের তেমন ইতিহাস থাকে না, দোলনার ডাল থাকে না, সেই পরিবেশ আসে না। আবার এই প্রজন্ম আম থেকে অনেকটাই দূরে, আমরা আম আদমি, ডাক্তারের নিষেধ সত্ত্বেও আমে আছি, শত সহস্র সুখ দুঃখের স্মৃতি নিয়ে। উচ্ছল মিশ্র, সাঁইথিয়া, বীরভূম থেকে।
1: নূপুর মাঝি কাঁড়ার সাঁকরাইল চাঁপাতলা হাওড়া থেকে লিখছেন, জ্যৈষ্ঠ মাস, ভরদুপুরে কোনো রকমে ভাত উদরস্থ হওয়ার পর শেষ পাতে একটু পাকা আম ছাড়া রসনা কি তৃপ্ত হয়? না, একদম নয়। মনে পড়ে ছোটবেলায় বাবা অফিস থেকে ফেরার পর কালীবাবুর বাজার থেকে নানা ধরনের বড় বড় আম আনতেন, আর আমি অধীর আগ্রহে বাবার সাইকেলের হ্যান্ডেল থেকে ব্যাগটা খুলে তাড়াতাড়ি আম বের করে হাতে বটি নিয়ে মায়ের বারণ না শুনেই সেগুলো কাটতে বসে যেতাম। আটি খেতে ভালোবাসতাম ভীষণ, তাই এটিকে বেশ মোটা আর পাশের দুটি চকলা ভীষণ রোগা করে কাটতাম। অনেকক্ষণ আমার কোনো সাড়া না পেয়ে দাদা বাবাকে আম দিতে হবে, দেরি কেন, এসব দেখতে হাতে আমের দশা দেখে মা আটির পাশ থেকে কেটে নিয়ে সকলকে ভাগ করে দিতেন। আটি তুলনামূলকভাবে রোগা পেয়ে আমার মুখ ভার হতো, কিন্তু ছাড়তাম না। কত রূপসী সুগন্ধি আম যে খেয়েছি, তবে তাদের চেনার বিষয়ে আজও আমি নিরক্ষর। চলার পথে রূপসী বাজার রূপ ও সুগন্ধ অপেক্ষা করে আছেন কি এমন মহাপাতকী। আমের আচার তৈরি করা এখন গল্প কথা, ইচ্ছেরাও লুপ্ত প্রায়। প্রাইমারি স্কুলে কাঁচা কচি আম ব্লেড দিয়ে কেটে নুন লঙ্কার ঝাল নুন তৈরি করে জিভে টকটক আওয়াজ করে খেতে কি মজাটাই না লাগত। তারপর কুশি কুশি কার কুশি মাসি কই বলে ছুঁড়ে মারা। কাঁচা আম বাবা ঢের এনে দিতেন, মা সেগুলো যত্ন করে কেটে কুলোয় করে নুন মাখিয়ে দিতেন রোদে, তারপর আচার, আম তেল, গুড়াম, আরও কত কি। বর্ষার সময় যখন উঠোন দিয়ে জলের স্রোত বয়ে যেত, তখন আম তেল দিয়ে মুড়ি মেখে খেতে যে কি আনন্দ, তা অবর্ণনীয়। ফিরে আসুক না সেই দিন, আর সঙ্গে থাকুক সময় ভেদে বহু রূপে আম। নূপুর মাঝি কাঁড়ার সাঁকরাইল চাঁপাতলা হাওড়া থেকে লিখলেন এই চিঠি।
0: আম সত্য কথা পড়ছিলাম আপনাদের চিঠি। আবহাওয়ার খবর চটপট জানিয়ে দিয়ে, আজকের আকাশ প্রধানত মেঘলাই থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টিরও সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, সবচেয়ে কম 25 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় 1.6 মিলিমিটার। তাহলে প্রাত্যহিকী আজ এই পর্যন্তই থাক, খুব ভালো থাকুন সকলে। আজ সঙ্গে ছিলাম
1: অমরেশ মুখোপাধ্যায়,
0: সুচিস্মিতা গুপ্ত। নমস্কার।
1: নমস্কার।
0: এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তা

0: মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সরকার ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। এজবাস্টানে আজ মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে গতকাল প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্যে দিয়ে কল্যাণমূলক কাজের অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সভায় মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজের নিজের রাজ্যের সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে তিনি জানান, সভার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত অ্যাট 2047, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিকের মধ্যে রয়েছে। সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি বলে তিনি অভিমত প্রকাশ করেছেন।
1: The topic for the Governing Council meeting was Inclusive Human Development for Bikasit Bharat 2047. And it was about details. The states talked about what they are doing. Inclusive Human Development covers all the four stages of life, from childhood to youth to working life to old age. A skilled population is the key to success.
0: নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই সভায় 28টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করেন। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশি প্রথম নীতিকে তুলে ধরে অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলুগু দেশম পার্টির বাসিয়াম রামাকৃষ্ণ, সানা সতীশবাবু এবং চিন্তাকয়ালা বিজয়া এবং জনসেনা পার্টির লিঙ্গমেনেনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিতা রানী তাঁদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন। ভারতে খরিফ শস্য চাষের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল সিডস কিষাণ মিত্র নামে হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি এআই পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈলবীজ চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময় তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কৃষকরা 4024598180 নম্বরে হোয়াটসঅ্যাপ করে চীনাবাদাম, সর্ষে, তিল, সূর্যমুখী, সয়াবিন, নাইজার এবং অন্যান্য তৈলবীজ ফসল সংক্রান্ত যে কোনো প্রশ্ন ভারতীয় যে কোনো ভাষায় করতে পারবেন। আইডিএফসি ব্যাংক জালিয়াতি সংক্রান্ত তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি হরিয়ানার উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মহানির্দেশকের কার্যালয়ের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট নরেশ কুমারকে গ্রেপ্তার করেছে। অর্থচর্চ প্রতিরোধ আইন পিএমএলএ 2002 এর বিধান অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে থাকা হরিয়ানা সরকার, চণ্ডীগড় প্রশাসন এবং দুটি বেসরকারি স্কুলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 645 কোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে এবং বিভিন্ন পরিবর্তনের সূচনা করছে। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি ও নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক আলোচনায় ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেনের এবং সংযুক্ত আরব আমিরশাহীর সহকারী বিদেশমন্ত্রী লানা নুসেইবের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংঘাতের ফলাফল প্রশমন এবং কূটনৈতিক অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দেন। ভারতের জ্বালানি সংক্রান্ত সিদ্ধান্তগুলি জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয় এবং সাশ্রয়ী মূল্য ও সহজলভ্যতার বিষয়টি বিবেচনা করেই জ্বালানি কেনা হয়ে থাকে বলে ডক্টর জয়শঙ্কর মন্তব্য করেছেন। ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমানো এবং বৈচিত্র্য আনা এবং অধিকতর সক্ষমতা ও বিকল্প ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের উপর তিনি আলোকপাত করেন। মন্ত্রী উপসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, এই সম্পর্কের ভিত্তি হল জনগণের মধ্যে দৃঢ় যোগাযোগ, জ্বালানি সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র এবছরেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা সম্পন্ন করেছে এবং কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামগ্রিক গতিশীলতা সহযোগিতা কাঠামোর মতো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং সংঘর্ষপূর্ণ জলসীমা দিয়ে চলাচলকারী ভারতীয় এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত সকল ভারতীয় নাবিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জাহাজ চলাচলকারী সংস্থাগুলিকে সামুদ্রিক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে এবং সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকাগুলি নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, সিফেয়ারার্স ওয়েলফেয়ার ফান্ড সোসাইটি ক্ষতিগ্রস্ত নাবিক ও তাদের পরিবারের প্রয়োজনে আর্থিক সহায়তা এবং অন্যান্য উপযুক্ত সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সার্চ দি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
2: We attach high importance to the welfare and well-being of our seafarer community. Yesterday we condemned the attack on a ship off the coast of Oman, in which unfortunately we lost 3 Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end, and we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region.
0: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। এই সফরে তিনি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এবং অর্থনীতি বিষয়ক স্টেট সেক্রেটারি হেলেন বুডলিগার আটিয়েডার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোন সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ম্যাচের 9 মিনিটের মাথায় জুলিয়ান কুইনোনস মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেন। 67 মিনিটের মাথায় রাউল হিমেনেজের গোলে মেক্সিকো 2-0 এগিয়ে যায়। ম্যাচে 3 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি সহ নানা বিষয়ে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মালদায় প্রশাসনিক বৈঠক করবেন। উত্তরবঙ্গের উন্নয়নের উপর সরকারের বিশেষ নজর রয়েছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনা করেছে। বিধানসভায় সইজালকাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5.5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ সিআইডির। আগামী রবিবার ফের হাজিরার নির্দেশ। রাজ্য জুড়ে আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। আসি বিস্তারিত সংবাদে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় আজ একটি প্রশাসনিক বৈঠক করবেন। দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে বৈঠকটি হওয়ার কথা। মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনের শীর্ষকর্তা বিধায়ক সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মালদায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্যে বাজেট পেশের আগে উত্তরবঙ্গের শিল্প বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা তৈরি করতে গতকাল শিলিগুড়ির উত্তরকন্যায় এক বিশেষ প্রাক বাজেট পরামর্শ বৈঠকের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে এটি ছিল শ্রী দাশগুপ্তর প্রথম প্রশাসনিক বৈঠক। বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং অর্থ দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিক। বৈঠকে উঠে আসা সমস্ত দাবি দাওয়া এবং প্রস্তাব বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে অর্থমন্ত্রী সকলকে আশ্বস্ত করেন।
1: আমরা এখন মানুষের সঙ্গে কথা বলে বাজেট বানাচ্ছি। আমি শুনেছিলাম আগে আগে বাজেট তৈরি হতো ট্রেডমিলে, ক্যাজুয়াল ভাবে জিনিসটাকে দেখছি না। 8 মাসের বাজেট এটা সামনের দিনে হতে চলেছে। আমরা কি ধরনের তহবিল উত্তরাধিকারী সূত্রে পেয়েছি সেটার কোথাও সারা পশ্চিমবঙ্গের মানুষও সচেতন, সেইগুলো মনে রেখে আমরা একটা বাজেট আনবো। সে বাজেটটা একদিকে আমাদের দিশাটা কি, কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাবো সামনের দিনে, তার একটা উদাহরণ পাবেন।
0: রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক তৈরির পরিকল্পনা নিয়েছে। পূর্ত দপ্তরের দায়িত্ব নিয়ে মন্ত্রী অজয় পোদ্দার গতকাল এ কথা জানান। তিনি বলেন, দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাস্তার কিছুটা অংশ বিহারের কিষানগঞ্জ হয়ে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।
2: দার্জিলিং টু গঙ্গাসাগর, ইট উইল রান থ্রু বিহার, মানে বিহারের কিষানগঞ্জ এলাকাটা অ্যাড হবে। 36 কিলোমিটার আগে থেকে রোড আছে, তাকে আরো ওয়াইড করে ন্যাশনাল হাইওয়ে মতন চকচক করে ওকে অ্যাড করা যাবে। টোটাল লেন্থ উইল বি 770 কিলোমিটার। বিহার ঢুকে আবার পশ্চিমবাংলায় চলে আসবে।
0: মূল ভূখণ্ডের সঙ্গে সাগরদ্বীপকে যুক্ত করতে মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করার জন্য ইতোমধ্যে উদ্যোগ নিতে শুরু করেছে পূর্ত দপ্তর। মন্ত্রী গতকাল এই তথ্য জানিয়েছেন। দপ্তরের সচিব সহ শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি

0: 90 একর জমি তুলে দেন। পঠন পাঠনের সুবিধায় স্কুলের পাঠাগারগুলিতে পর্যাপ্ত বই রাখার জন্য রাজ্য সরকার উদ্যোগী হবে বলে জনশিক্ষা প্রসারক গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ জানিয়েছেন। গতকাল বিকাশ ভবনে সাংবাদিকদের তিনি বলেন, বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক বই থাকলে গৃহশিক্ষকের উপর নির্ভরতা কমবে। বিদ্যালয়গুলিতে বিজ্ঞান এবং আর্থসামাজিক বিষয়ে বেশ কিছু বই রাখার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিধানসভায় সইজাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি গতকাল 5.5 ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে। সিআইডি সূত্রে খবর, বেশ কিছু প্রশ্নের সদুত্তর না পাওয়ায় তাকে আগামী রবিবার দুপুর 12টার মধ্যে ফের ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগে 3 বার হাজিরা এড়ালেও হাইকোর্টের নির্দেশে গতকাল সন্ধে 6টা নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর সাংবাদিকদের কাছে কিছু বলেননি অভিষেক। ভবানী ভবন থেকে সোজা যান কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে। এদিকে গতকালই বিকেল 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতায় ফেরে তৃণমূলের সাধারণ সম্পাদক, বিমানবন্দরে তাকে ঘিরে চোর স্লোগান দেওয়া হয়। আইনের সামনে সবাইকে উপস্থিত থাকতে হবে বলে রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন।
1: সবাইকেই যেতে হবে, আইনের লম্বা হাত, কোন রকম পলিটিক্যাল সুবিধে কেউ পাবেন না, এটাই নিয়ম হওয়া উচিত। তার উপরে উনি হচ্ছেন আইনসভার সদস্য, উনি এমপি, উনি কোন আইন ভারতের জনতা কি মানবে আর কি মানবে না সেটা উনি ওখানে ঠিক করেন, সেই কক্ষের উনি সদস্য।
0: জাতীয় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়া জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল। গতকাল দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও তৃণমূল কংগ্রেস সংক্রান্ত কোনো আলোচনা হয়নি বলে বেনুগোপাল জানান।
2: মমতা ব্যানার্জি and অভিষেক ব্যানার্জি when they met madam and Rahul Gandhi. And it became discussion, that is an extension of India Alliance, because everybody want to strengthen the fight against this anti-democratic government. So we will go together with that.
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য জুড়ে আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে গতকাল এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলায় সদর দপ্তর এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক দিনটি উদযাপনের জন্য একটি বিশদ রূপরেখা তৈরি করে দেওয়া আছে। রাজ্যের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য, সুদীর্ঘ ইতিহাস এবং আইনসভায় গৃহীত প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্মকে তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। রাজ্য সরকার কৃষক বন্ধু এবং বাংলা শস্য বিমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল গতকাল জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পটিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এবং বাংলা শস্য বিমা প্রকল্পকে কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় পরিবর্তন করা হবে।
3: যারা যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষান ও পান না, এই পিএম কিষান তারা পাওয়ার জন্য আবার ওই একই পথে আবেদন করতে পারবেন এবং পিএম কিষানের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। পিএম কিষান যারা পান তাদের কিছু করতে হচ্ছে না।
0: সারের কালোবাজারি রুখতে এবং চাষিদের কাছে সঠিক সময়ে বীজ পৌঁছে দিতেও নজরদারি চলবে বলে তিনি জানিয়েছেন। রাজ্যে আধার পরিষেবাকে আরও সহজ ও নাগালের মধ্যে পৌঁছে দিতে আরও 4টি আধার সেবা কেন্দ্র চালু করার কথা আধার কর্তৃপক্ষ UIDAI ঘোষণা করেছে। নতুন এই আধার সেবা কেন্দ্রগুলি খোলা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং পুরুলিয়া জেলায়। নতুন 4টি কেন্দ্র চালু হওয়ার পর রাজ্যে মোট আধার সেবা কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12টিতে। আগামী দিনে রাজ্যে আধার পরিষেবার পরিকাঠামো আরও জোরদার করতে ধাপে ধাপে এই কেন্দ্রের সংখ্যা 12 থেকে বাড়িয়ে 22টি করার পরিকল্পনা রয়েছে UIDAI এর। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে আজ বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে। শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, শিশু শ্রম নির্মূল করা, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের শিক্ষার আলোয় নিয়ে আসার লক্ষ্যে এই দিনটি উদযাপিত হয়। এ উপলক্ষে আজ রাজ্যে একাধিক কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। বিশ্ব যোগ দিবসের প্রাক্কালে নদিয়া জেলার চাপড়া, রানাঘাট, ঘূর্ণিসহ বিভিন্ন এলাকায় বাড়ছে।

0: যোগচর্চার উৎসাহ। স্কুল স্বাস্থ্যকেন্দ্র সরকারি দপ্তরে নিয়মিত যোগাভ্যাসের আয়োজন করা হচ্ছে। স্বাস্থ্যকর জীবনযাপন ও শারীরিক সুস্থতার লক্ষ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি সহ নানা বিষয় পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মালদায় প্রশাসনিক বৈঠক করবেন। উত্তরবঙ্গ উন্নয়নের উপর সরকার বিশেষ নজর রয়েছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্য সরকার দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক নির্মাণের পরিকল্পনা করেছে। রাজ্য জুড়ে আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনন্যা মজুমদার, বাগচী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অনন্যা মজুমদার বাগচির কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: जाना और जाना।
1: दूषण रोधे ग्रीन केमिस्ट्री শুনছেন জানা অজানায়, আজ তৃতীয় ও শেষ পর্ব, বলছেন অধ্যাপক অর্ণব হালদার।
2: দৈনন্দিন জীবনে সবুজ রসায়নের ব্যবহার অসংখ্য, যার মধ্যে রয়েছে খাদ্যশিল্পে সবুজ উপাদানের ব্যবহার, নির্মাণ ও প্যাকেজিংয়ের জন্য নতুন উপকরণ, কৃষি ও ওষুধে রাসায়নিকের নিরাপদ ব্যবহার। সবুজ রসায়ন যদিও এখনও সম্পূর্ণ বিকশিত হয়নি, তবুও ভবিষ্যতে আমাদের সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 1998 সালে পল অ্যানাস্টাস এবং জন ওয়ার্নার সবুজ রসায়ন তত্ত্ব প্রয়োগ নামে একটা বই লেখেন। এই বইতেই সবুজ রসায়নের 12টি নীতির কথা বলা হয়। 1. প্রতিরোধ। বর্জ্য তৈরি হওয়ার পরে শোধন বা পরিষ্কার করার চেয়ে বর্জ্য প্রতিরোধ করা অনেক ভালো। পরমাণু অর্থনীতি। সংশ্লেষণ পদ্ধতিগুলোতে চূড়ান্ত পণ্য তৈরিতে ব্যবহৃত সমস্ত উপকরণকে সর্বাধিক অন্তর্ভুক্ত করার জন্য ডিজাইন করা উচিত। কম বিপজ্জনক রাসায়নিকের সংশ্লেষণ। ব্যবহারযোগ্য কৃত্রিম পদ্ধতিগুলো এমন পদার্থ ব্যবহার করা এবং তৈরি করার জন্য ডিজাইন করা উচিত যা মানব স্বাস্থ্য এবং পরিবেশের জন্য সামান্য কোনো বিষাক্ততা রাখে না। নিরাপদ কেমিক্যাল ডিজাইন করা। রাসায়নিক পণ্যগুলো বিষাক্ততা হ্রাস করার জন্য ফাংশনের কার্যকারিতা সংরক্ষণের জন্য ডিজাইন করা উচিত। নিরাপদ দ্রাবক এবং সহায়ক পদার্থ। সহায়ক পদার্থের ব্যবহার, যেমন দ্রাবক, পৃথকীকরণ এজেন্ট ইত্যাদি, যেখানেই সম্ভব অপ্রয়োজনীয় এবং ব্যবহার করার সময় বন্ধ করা উচিত। শক্তি দক্ষতার জন্য ডিজাইন। শক্তির প্রয়োজনীয়তাগুলো তাদের পরিবেশগত এবং অর্থনৈতিক প্রভাবগুলোর জন্য স্বীকৃত হওয়া উচিত এবং হ্রাস করা উচিত। নবীকরণযোগ্য কাঁচামালের ব্যবহার। একটি কাঁচামাল যখনই প্রযুক্তিগত এবং অর্থনৈতিকভাবে ব্যবহারযোগ্য হয়, তখন হ্রাস না করে পুনর্নবীকরণযোগ্য হওয়া উচিত। ডেরিভেটিভস হ্রাস। অপ্রয়োজনীয় ডেরিভেটাইজেশনের কম করা উচিত বা সম্ভব হলে এড়ানো উচিত, কারণ এই ধরনের পদক্ষেপগুলোর জন্য অতিরিক্ত বিকারক প্রয়োজন এবং বর্জ্য তৈরি হতে পারে। অনুঘটন। অনুঘটক যতটা সম্ভব স্টয়চিমেট্রিক বিকারকগুলোর থেকে উচ্চতর হতে হবে। অবক্ষয়ের জন্য ডিজাইন। রাসায়নিক পণ্যগুলো এমনভাবে ডিজাইন করা উচিত যাতে তাদের কার্যকারিতা শেষে তারা নিরীহ ক্ষয়কারী পণ্যগুলোতে ভেঙে যায় এবং পরিবেশে স্থায়ী না হয়। দূষণ প্রতিরোধের জন্য রিয়েল টাইম বিশ্লেষণ। বিপজ্জনক পদার্থ গঠনের পূর্বে রিয়েল টাইম ইন প্রসেসিং মনিটর এবং নিয়ন্ত্রণের অনুমতি দেওয়ার জন্য বিশ্লেষণাত্মক পদ্ধতি আরও বিকাশ হওয়া দরকার। দুর্ঘটনা প্রতিরোধের জন্য সহজাতভাবে নিরাপদ রসায়ন। বিস্ফোরণ এবং আগুন সহ রাসায়নিক দুর্ঘটনার সম্ভাবনা কমানোর জন্য পদার্থ এবং একটি রাসায়নিক প্রক্রিয়া ব্যবহৃত পদার্থকে বেছে নেওয়া উচিত। সবুজ রসায়ন নীতি ব্যবহার করে গবেষক এবং রসায়নবিদরা রাসায়নিক যৌগগুলোর সংশ্লেষণে বিপুল সংখ্যক জৈব ক্যাটালিস্ট এবং সবুজ অনুঘটক ব্যবহার করেছেন। সবুজ রসায়নের নীতিগুলো ব্যবহারের ফলে 2004 থেকে 2013 সালের মধ্যে আমেরিকাতে রাসায়নিক বর্জ্যের পরিমাণ 7% কমে গেছে। ন্যানোমেটেরিয়ালের সমস্ত শাখা জুড়ে সবুজ রসায়নের প্রয়োগ রয়েছে। ন্যানোফিল্ট্রেশন কৌশল ব্যবহার করে বর্জ্যর জলশোধনের জন্য যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতির পাশাপাশি বায়ু পরিশোধন করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে পদার্থের সংশ্লেষণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল সবুজ রাসায়নিক পদ্ধতি। অনেক রাসায়নিক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রাবকের প্রয়োজন হয়। এই ধরনের উদ্দেশ্যে ব্যবহৃত অনেক ঐতিহ্যবাহী দ্রাবক মানুষের জন্য বিষাক্ত বলে পরিচিত। সবুজ রসায়নের অগ্রগতি এই বিষাক্ত দ্রাবকের অনেক বিকল্প নিয়ে এসেছে। সবুজ দ্রাবকগুলো যেগুলো বিকল্প হিসেবে আসছে তা পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে প্রাপ্ত বলে পরিচিত এবং এটি বায়োডিগ্রেডেবল বলেও পরিচিত। এইভাবে সবুজ রসায়নের নিরাপদ বিকল্প বিকাশের মাধ্যমে পরিবেশের বিষাক্ততা কমানোর প্রভূত সম্ভাবনা রয়েছে। পরিবেশ সমস্যার সমাধানের কথা মাথায় রেখে সবুজ রসায়নে আগ্রহ ক্রমশ বাড়ছে। ফলস্বরূপ এই ধরনের গবেষণায় বিনিয়োগও বাড়ছে, একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে কাজের সম্ভাবনা। বায়োফুয়েল, এনার্জি স্টোরেজ, মেডিসিনাল কেমিস্ট্রি, রিসাইক্লিং, ন্যানোটেকনোলজি, ক্যাটালিস্ট ডিজাইন প্রভৃতি ক্ষেত্রের অভিমুখ হয়ে দাঁড়াচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন।
1: দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়, বললেন অধ্যাপক অর্ণব হালদার।
3: এক গভীর রাত, হাসপাতালের করিডোরে একজন বাবা দিশাহারা হয়ে ছুটছেন। ওদিকে অপারেশন থিয়েটারে তাঁর সন্তান জীবনের শেষ মুহূর্তের লড়াই লড়ছে। অক্সিজেনের মতোই তার এখন বড্ড প্রয়োজন কয়েক ফোঁটা রক্তের। কিন্তু রক্তের তো কোনো কারখানা হয় না, ল্যাবরেটরিতে তা কৃত্রিমভাবে তৈরিও করা যায় না। ঠিক সেই মুহূর্তে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এসে বাড়িয়ে দিলেন তার হাত। থমকে যাওয়ার হৃৎস্পন্দন আবার সচল হয়ে উঠল। যে মানুষটি রক্ত দিলেন তিনি হয়তো কোনো দিনও জানতেও পারবেন না যে কার জীবন বাঁচালেন, আর যে জীবন ফিরে পেল সেও হয়তো কোনোদিন চিনতে পারবে না তারই রক্তের দেবদূতকে। জাত ধর্ম দেশ বা ভাষার সীমানা পেরিয়ে কেবল মানবতার টানে তৈরি হওয়া এই যে এক অদৃশ্য রক্তের বন্ধন, পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার তো এটাই। আগামী 14 জুন বিশ্বজুড়ে পালিত হতে চলেছে বিশ্ব রক্তদাতা দিবস, আর এই উপলক্ষে আজ নিরাময় অনুষ্ঠানে শুনবেন রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌম্য ভট্টাচার্যের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রেলা রায়।
0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে নিরাময় অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রক্তরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌম্য ভট্টাচার্য। নমস্কার ডক্টর ভট্টাচার্য।
4: নমস্কার।
0: আগামী 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস, আর প্রতি বছর এই বিশেষ দিনটি উপলক্ষে একটি নির্দিষ্ট থিম বা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়ে থাকে। এই বছর অর্থাৎ 2026 সালে যেই ভাবনা বা থিম বা প্রতিপাদ্যটি ঠিক করা হয়েছে এই বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে, সেটি হচ্ছে ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি, গিভ ব্লাড, সেভ লাইভস। এই যে ভাবনা, এর মূল বক্তব্য সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো।
4: এখানে একটু বড় যে শব্দটা ব্যবহার করেছে সেটা হচ্ছে হিউম্যানিটি, মানে রক্তের কোনো জাত হয় না, মানে রক্তের মধ্যে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এরকম কোনো ভেদ নেই। মানে মুসলমানের রক্ত হিন্দুকে বাঁচাতে পারে, হিন্দুর রক্ত খ্রিস্টানকে বাঁচাতে পারে, খ্রিস্টানের রক্ত বৌদ্ধকে বাঁচাতে পারে, ভারতবাসীর রক্ত আমেরিকানকে বাঁচাতে পারে, আমেরিকার রক্ত আফ্রিকান লোককে বাঁচাতে পারে। সুতরাং রক্তদান একটা সার্বজনীন কাজ, এবং রক্তদানের মাধ্যমে আমরা নিখিল মানব জাতিরই সেবা করছি।
0: বছরের অন্যান্য দিনের তুলনায় এই যে বিশেষ দিন অর্থাৎ বিশ্ব রক্তদাতা দিবস, এই বিশেষ দিন উপলক্ষে রক্তদানের জন্য সাধারণ মানুষের মধ্যে উৎসাহ কেমন থাকে?
4: অবশ্যই এটা বেড়ে যায়, কারণ রক্তদান সম্বন্ধে আমাদের এখনো সচেতনতার অভাব রয়েছে। সুতরাং এই ব্যাপারে যত প্রচার হচ্ছে তত এই ব্যাপারে জনগণ জানতে পারছেন, এবং এইভাবে তাদের মধ্যে উৎসাহের সঞ্চার হচ্ছে, উদ্দীপনার সঞ্চার হচ্ছে, এবং এভাবে আমরা দেখি যে এই সময়টা বিশেষ করে রক্তদান বেশি হয় এবং আমাদের রেসপন্সও আমরা ভালো পাই।
0: ডক্টর ভট্টাচার্য, অনেকেই আছেন যারা রক্ত দিতে চান কিন্তু দ্বিধায় ভোগেন। এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, একজন সুস্থ মানুষ রক্ত দেওয়ার জন্য ন্যূনতম কি কি ধরনের শারীরিক যোগ্যতা বা মাপকাঠির প্রয়োজন?
4: মোটামুটি একজন সুস্থ মানুষ তার বয়স যদি 18 বছরের বেশি থাকে এবং নানা জায়গায় নানা রকম ক্রাইটেরিয়া থাকে, 60 বছরের কম থাকে, এই বয়সের মানুষ রক্তদান করতে পারেন। তার বড় কোন রকম শারীরিক অসুস্থতা থাকলে চলবে না, যেমন হার্টের অসুখ, লিভারের অসুখ, কিডনির অসুখ, বা যদি কোনো সংক্রামক রোগে তিনি ভুগে থাকেন, টিবি বা হেপাটাইটিস বা অন্যান্য কোনো অসুখে যা সংক্রামিত হতে পারে রক্তের মাধ্যমে, এরকম কোন অসুখে যদি না ভুগে থাকেন এবং মোটামুটি যদি শারীরিকভাবে ফিট থাকেন এবং তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা যদি একটা নির্দিষ্ট লেভেলের বেশি হয়, যেমন একজন পুরুষ মানুষের ক্ষেত্রে হিমোগ্লোবিন যদি 13-এর উপরে হয়, একজন মহিলার ক্ষেত্রে হিমোগ্লোবিন যদি 12-এর উপর হয়, তাহলে রক্তদান সম্ভব।
0: যারা থ্যালাসেমিয়ার বাহক তারা কি রক্তদান করতে পারেন?
4: থ্যালাসেমিয়া একটা জিন ঘটিত অসুখ যাদের থাকে, সেক্ষেত্রে থ্যালাসেমিয়া ট্রেড, যেটা থ্যালাসেমিয়া ট্রেড হচ্ছে যেখানে তারা ক্যারিয়ার, সেখানে তাদের পুরো অসুখটা নেই, তাদের অনেক ক্ষেত্রে হিমোগ্লোবিনটা একটু কম থাকতে পারে, কিন্তু যদি হিমোগ্লোবিন একটা নির্দিষ্ট মাত্রার উপর থাকে এবং ডোনার যিনি ফ্রিলি সুস্থ থাকেন, তাহলে তার ক্ষেত্রে রক্তদান করায় অসুবিধে নেই। তবে এটা স্থানীয় যিনি ব্লাড ব্যাংক, প্রত্যেকটা ব্লাড ব্যাংকেরই ক্রাইটেরিয়া থাকে, এবং সেই ক্রাইটেরিয়া ন্যাশনাল ক্রাইটেরিয়া হতে পারে, ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া হতে পারে, সেই ক্রাইটেরিয়া বা নির্দেশাবলী উপর ভিত্তি করেই রক্তদান সম্ভব। থ্যালাসেমিয়া টেস্ট যার রয়েছে, তিনি যদি অন্য দিক দিয়ে সুস্থ থাকেন তাহলে তিনি রক্তদান করবেন, তাতে সমস্যা নেই, এবং যে রক্তটা তিনি দান করবেন সেটা অন্যের শরীরে ট্রান্সফিউজ হলে তাদের থ্যালাসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনাও নেই।
0: রক্ত দেবার পর শরীরে পুনরায় রক্ত তৈরি হতে কত সময় লাগে?
4: রক্ত আমাদের শরীরে সবসময় তৈরি হচ্ছে। আপনাদের মনে রাখতে হবে যে আমাদের শরীরে প্রায় 5 লিটার রক্ত থাকে, অর্থাৎ 1 বালতি রক্ত থাকে। আমরা যখন রক্ত নিচ্ছি 150-200-250 ml রক্ত নিচ্ছি, তার বেশি রক্ত নেওয়া হচ্ছে না। 5 লিটারের মধ্যে 250-300 ml রক্ত চলে যাওয়াটা একটা খুব মারাত্মক শরীরের ক্ষতি করবে তা নয়, এবং আমাদের শরীর খুব শীঘ্রই এই ক্ষতি পূরণ করে দেয়।
0: আচ্ছা, একজন ব্যক্তি বছরে কতবার রক্ত দিতে পারেন?
4: একজন মানুষ আমরা যেটা বলি, যদি ব্লাড কেউ একবার দেন তাহলে 3 মাস আমরা অপেক্ষা করতে বলি। রক্তের অনেকগুলো প্রকারভেদ আছে। রক্তের প্রকারভেদের মধ্যে আমরা আজকাল তো অরিজিনাল যে ব্যাপারটা ছিল হোল ব্লাড, সেই হোল ব্লাডটা তো ব্যবহার করা হয় না, তার ভিতরে কম্পোনেন্ট ইউজ করা হয়, অর্থাৎ রেড সেলস, হোয়াইট সেলস, প্লেটলেটস, এরকম ভাবে ভাগ করে নেওয়া হয় রক্তকে। এখন যারা রেড সেল ডোনার তারা বছরে 3 মাস অন্তরান্তর 4 বার রক্ত নিতে পারে। কিন্তু প্লেটলেট ডোনেশনটা অনেক বেশি করা সম্ভব। আজকাল আমরা অ্যাফেরেসিস এর মাধ্যমে প্লেটলেট নিচ্ছি, এবং সেক্ষেত্রে একজন প্লেটলেট ডোনার যার শরীরে ভালো সংখ্যায় প্লেটলেট বা অনুশক্তিকে আছে, তারা 2 সপ্তাহ অন্তর অন্তর ডোনেশন করতে পারে।
0: আমরা সাধারণত যেই সমস্ত ব্লাড গ্রুপের নামের সাথে পরিচিত সেই ধরনের ব্লাড গ্রুপ ছাড়াও কিছু বিরল ব্লাড গ্রুপ রয়েছে, যেমন বম্বে ব্লাড গ্রুপ। আমার প্রশ্ন এই ক্ষেত্রে, বম্বে ব্লাড গ্রুপের মতন বিরল যেই সমস্ত ব্লাড গ্রুপ রয়েছে সেইগুলো ব্লাড ব্যাংক কিভাবে কালেক্ট করে?
4: বম্বে ব্লাড গ্রুপ একটা অত্যন্ত বিরল ব্লাড গ্রুপ। এক্ষেত্রে সব ব্লাড ব্যাংক একটা ইনভেন্টারি মেনটেন করে, ইনভেন্টারি এবং রেজিস্ট্রি মেনটেন করে। রেজিস্ট্রিতে বম্বে দাতা কারা রয়েছেন তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বারটা লেখা থাকে। অনেক সময় সেই বম্বে দাতা হয়তো কলকাতায় নেই, তিনি হয়তো চেন্নাইতে আছেন, বা হয়তো দিল্লিতে আছেন, বা দেশের অন্য কোনো প্রান্তে আছেন। সেরকম যদি কোনো বিরল রক্ত সম্পন্ন কোনো মানুষ আমাদের আন্ডারে ভর্তি হন, তাহলে ব্লাড ব্যাংকের মাধ্যমে আমরা সেইসব দাতাদের সাথে যোগাযোগ করি, এবং তারা সম্ভব হলে তারা এসে ডোনেট করে যান। এছাড়া বিদেশে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তার অনুসারে আপনারা হয়তো জানেন যে রক্ত জমিয়ে রাখা সম্ভব, ফ্রোজেন ব্লাড বলে একটা ব্যাপার আছে। অনেক সময় বিদেশে বিরল রক্ত জমিয়ে রাখা হয়, এবং সেই যখন প্রয়োজন পড়ে তখন সেই ফ্রোজেন ব্লাড সেই ব্লাড ব্যাংক থেকে উদ্ধার করে রোগীর দেহে সঞ্চালন করা হয়।
0: এই যে বম্বে ব্লাড গ্রুপের কথা আমরা আলোচনা করলাম, এই ছাড়াও কি আর অন্য কোন ধরনের বিরল রক্তের গ্রুপ রয়েছে?
4: হ্যাঁ, অনেক ধরনের বিরল রক্তের গ্রুপ রয়েছে, তবে সেটা তার মধ্যে বম্বেই সবচেয়ে বেশি পরিচিত। আর আরেকটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন রোগীদের ব্লাড ট্রান্সফিউশন করছি বা রক্ত সঞ্চালন করছি, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগী থেকে, তাদের সময় রক্তে অনেক সময় অ্যান্টিবডি তৈরি হয়। এখন অ্যান্টিবডি তৈরি করলে যেটা হয় সেটা হচ্ছে যে রক্তের ভেতরের বিভিন্ন অ্যান্টিজেন যেগুলো আছে, আমরা জানি এবিও আর এইচ অ্যান্টিজেনের কথা আমরা জানি, কিন্তু তার বাইরে অনেক অ্যান্টিজেন আছে, ডাফি আছে, কেল আছে, কিড আছে, তাদের বিরুদ্ধেও অ্যান্টিবডি তৈরি হতে পারে। এবং সেই ক্ষেত্রে অনেক সময় এই ধরনের রোগীদের যারা মাল্টি ট্রান্সফিউশন, যাদের অনেকবার ট্রান্সফিউশন করা হচ্ছে, তাদেরকে রক্ত দেওয়াটা কঠিন হয়ে পড়ে। এবং সেক্ষেত্রে তারও রাস্তা আছে, অনেক সময় আমরা এমন ব্লাড দিই যে ব্লাড গুলো অ্যান্টিজেন ম্যাচ ব্লাড দিই, যাতে অ্যান্টিবডি তৈরি না হয়। এবং যদি প্রচুর অ্যান্টিবডি থাকে তাহলেও বহু ডোনারের কাছ থেকে রক্ত কালেক্ট করে আমরা তার ভেতর থেকে যেটা বেস্ট কম্প্যাটেবল ব্লাড ক্রসপ্যাকের মাধ্যমে সেই ধরনের রক্ত আমরা সঞ্চালন করে থাকি।
0: গ্রীষ্মকালে প্রায় রক্তের সংকট দেখা দেয়, এই সংকট মেটাবার জন্য বা এই চাহিদা মেটানোর জন্য কি কি করা উচিত বলে আপনি মনে করেন?
4: রক্ত সংকটের যে মূল কারণ সেটা হচ্ছে আমরা রক্ত বানাতে পারি না, রক্ত বানানোর কোনো কারখানা নেই, এবং তাই জন্য রক্ত আসবে ডোনেশনের মাধ্যমে, সেই ডোনেশনের মাধ্যমেই আমরা রক্তটা পাই। গরমকালে যে সংকট দেখা দেয় তার কিছুটা আবহাওয়ার জন্য হয়, প্রচন্ড গরমে লোকজন বেরোতে পারে না, ডোনেশন ক্যাম্প খুলতে অসুবিধে হয়, অনেক সময় রাজনৈতিক কারণ থাকতে পারে, ওই সময় হয়তো ইলেকশন হচ্ছে, অর্থাৎ যারা পোটেনশিয়াল রক্তদাতা তারা হয়তো ইলেকশনের ব্যাপারে ব্যস্ত, এইসব নানা কারণে রক্তের একটা আকাল বা সংকট দেখা দেয়। এখন এর প্রতিরোধ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে সচেতনতা বাড়ানো, এবং দ্বিতীয়ত হচ্ছে নিয়মিত ক্যাম্প করা, ক্যাম্প করে রক্ত সংগ্রহ করা। এই ক্যাম্পের মাধ্যমে যে রক্তটা সংগ্রহিত হচ্ছে সেই সংগৃহীত রক্ত ব্যবহার করা, এবং তার জন্য একটা ব্যাপক জন সচেতনতার প্রয়োজন আছে এবং প্রচারের প্রয়োজন আছে।
0: এমন কোন নির্দিষ্ট রোগ বা পরিস্থিতি আছে কি যার কারণে একজন ব্যক্তি সাময়িকভাবে বা স্থায়ীভাবে রক্তদানের অযোগ্য বলে বিবেচিত হন?
4: হ্যাঁ, কারোর যদি সংক্রামক অসুখ থাকে, যেমন হেপাটাইটিস এ, বি, সি, এইচআইভি ইনফেকশন, ম্যালেরিয়া, সিফিলিস, এই ধরনের অসুখ যদি থাকে, তাহলে তারা রক্তদানের জন্য যোগ্য বিবেচিত হবেন না, তাদের রক্ত নেওয়া যায় না। তেমনি এক ধরনের অসুখ আছে যাতে মানুষের হিমোগ্লোবিন বেড়ে যায়, তাকে বলে পলিসাইকেমিয়া, এখন পলিসাইথেমিয়া চিকিৎসা হচ্ছে ব্লাড ব্লেটিং, অর্থাৎ রক্ত ফেলে দেওয়া, কিন্তু সেই ফেলে দেওয়া রক্তটা কিন্তু ব্যবহার করা যায় না। মানে কেন পলিসাইথেমিক রোগী যদি মনে করেন বা এটা খুব ভালো জিনিস, আমার ইমিউন বেড়েছে, ঠিক আছে, আমি একটা ব্লাড ব্যাংকে গিয়ে বা কোনো ক্যাম্পে গিয়ে রক্ত দিয়ে আসি, আমার সেই রক্তটা অন্যের কাজে লেগে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। একই ভাবে কোনো গুরুতর অসুখ আছে, সেরকম কোন মানুষের রক্ত নানোয়াই ভাবে, কোনো একজন টিবি রোগী রয়েছেন, ওষুধ খাচ্ছেন, তার রক্ত নানোয়াই ভাবে। সুতরাং রক্তদাতা যিনি হবেন তাকে সুস্থ হতে হবে, সবল হতে হবে, স্বাভাবিক হতে হবে, তবেই তার রক্ত অন্য মানুষের কাজে লাগবে।
0: আমাদের সমাজে এখনো এক বড় অংশের মানুষের ধারণা হচ্ছে যে রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যায় বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই ভুল ধারণা দূর করতে আপনি কি বলবেন?
4: রক্ত দিলে মানুষ দুর্বল হয়ে পড়ে না, তবে হ্যাঁ, একজন মানুষ যদি নিজে অপুষ্টিতে ভোগেন তাহলে তিনি রক্ত দিতে পারবেন না, কিন্তু সেটা কি রক্ত দিতে পারবেন বা না পারবেন সেটা ব্লাড ব্যাংকে তার অ্যাসেসমেন্ট হয়। এখানকার ডাক্তাররা নার্সরা তারা দেখেন যে এই ব্যক্তি রক্ত দানের উপযুক্ত কিনা, তার বডি ওয়েট কত, তার পুষ্টির পরিমাপ কত। একটা মোটামুটি হেলদি সুস্থ মানুষ, সবল মানুষ, তিনি রক্ত দিলে তার গুরুতর সমস্যা হওয়ার সম্ভাবনা নেই এবং তার শরীর খুব শীঘ্রই এই যে ঘাটতি সেটা পূরণ করে ফেলে।
0: তরুণ প্রজন্ম মধ্যে রক্তদানের প্রবণতা কেমন দেখছেন আপনারা?
4: রক্তদানের প্রবণতা যথেষ্টই ভালো, তরুণ যারা তারা এগিয়ে আসছেন, তারা রক্তদান করছেন, সুতরাং সে ব্যাপারে সমস্যা আছে বলতে আমার মনে হয় না। বরং যাদের বয়স বেশি তাদেরই হয়তো সমস্যা বেশি হয়, তারা তরুণরা সবসময় হ্যাপি পড়ে, তারা সবসময় অগ্রণী এবং আমরা তাদের কাছ থেকে প্রচুর সাহায্য পাই, সুতরাং এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই বা অভিযোগের জায়গাও নেই।
0: সাধারণ মানুষকে এই জীবনদায়ী যে উদ্যোগ অর্থাৎ রক্তদান, স্বেচ্ছায় রক্তদান, আরো বেশি করে এতে সামিল করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষ করে সরকারি স্তরে, সেই সম্পর্কে আপনার থেকে জানতে চাইব।
4: আমাদের মনে রাখতে হবে যে সমস্যাটা হচ্ছে উইথ প্রফেশনাল ডোনার্স, যারা রক্ত বেঁচে আয় করেন, এরকম একটা শ্রেণী রয়েছেন। যদিও এখন যত সচেতনতা বাড়ছে এই শ্রেণীর যে যতটা প্রাদুর্ভাব ছিল সেটা কমে যাচ্ছে, কিন্তু প্রফেশনাল ডোনার্সের কাছ থেকে ব্লাড নিলে নানা রকম সমস্যা হতে পারে, নানা রকম ইনফেকশন হতে পারে, অন্য নানা রকম প্রবলেম দেখা দিতে পারে। প্রফেশনাল ডোনার্সদের আমাদের এড়িয়ে চলতে হবে এবং ভলান্টারি ডোনার যারা স্বতঃপ্রবৃত্ত হয়ে ব্লাড দিচ্ছেন তাদের রক্তটাই আমাদের দরকার। এবং আমাদের তো মনে রাখতে হবে যে এখনো আমরা রক্ত তৈরি করতে পারি না, সুতরাং ডোনেশন ছাড়া এখনো পর্যন্ত তার কোনো বিকল্প বেরোয়নি। এবং এই ব্যাপারে বিভিন্ন পাড়ার ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, তরুণদের যে নানা রকম অর্গানাইজেশন, রাজনৈতিক দল, তাদেরকে অগ্রণী হয়ে এগিয়ে আসতে হবে এবং তাদের মধ্যে প্রচার চালাতে হবে। এইভাবে জনসচেতনতা বাড়িয়েই আমরা এই সংকটের মোকাবিলা করতে পারবো।
0: থ্যালাসেমিয়া বা অন্যান্য রোগীদের জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হতেই পারে, সেই ক্ষেত্রে স্বেচ্ছায় রক্তদানের ভূমিকা কতটা?
4: রক্তদানের বিরাট গুরুত্ব, তার কারণ হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের অনেকেরই প্রতি মাসে প্রায় প্রাণ নেয়, এবং সেক্ষেত্রে তার মানে তারা বছরে প্রায় 12-24 ইউনিট তারা ইউজ করছেন এবং সেই রক্ত আসবে কোথেকে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা বাবা মার রক্ত বা কোনো ফার্স্ট ডিগ্রি রিলেটিভস এর রক্ত আমরা নিতে চাই না, তার কারণটা হচ্ছে বাবা মার রক্ত ছেলের কাছে গেলে যাদের 18 হ্যাপ্লোটাইপ ম্যাচ করছে নানা রকম কুফল হতে পারে, যেটাকে আমরা বলি ট্রান্সফিউশন ইনডিউসড গ্রাফ্ট ভার্সাস হোস্ট ডিজিজ। সেই ব্লাডটা ইরাডিয়েট করে দিতে হয়, মানে আমার ছেলে অসুস্থ তার মানে আমি তাকে ব্লাড দিয়ে দেবো, এভাবে ব্যাপারটা অতটা নয় বা সরল নয়। সুতরাং আমাদেরকে অনাত্মীয়দের ব্লাডই নিতে হবে এবং তার জন্য যেটা বললাম জনসচেতনতা বাড়িয়ে নানা রকম ক্যাম্প করে সুস্থ সবল ডোনারদের কাছ থেকে আমাদেরকে রক্ত সংগ্রহ করতে হবে এবং তাই করা হয়।
0: যারা এই প্রথমবার রক্ত দেওয়ার কথা ভাবছেন বা মনে কোনো কারণে সংশয় বা ভীতি রয়েছে, বিশ্ব রক্তদাতা দিবসে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন?
4: আমি বলবো যে আপনারা নির্ভয়ে রক্তদানের জন্য এগিয়ে আসুন, রক্তদান করলে আপনার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। অবশ্যই যারা আপনার কাছে রক্ত নেবেন তারা আপনাকে একটু দেখে নেবেন যে আপনি রক্তদানের জন্য উপযুক্ত কিনা, আপনার শরীর স্বাস্থ্য অনুকূল কিনা, আপনি কোনো বড় অসুখে ভুগছেন কিনা, এগুলো তারা দেখে যাচাই করেই নেবেন। কিন্তু আপনার রক্তদান করলে আপনার শরীরের বড় কোনো ক্ষতি হবে না, যেটুকু রক্ত শরীর থেকে যাবে সেটা শরীর একটু তাড়াতাড়ি পুছিয়ে নেবে এবং বিনিময়ে আপনি অমূল্য প্রাণ বাঁচাতে আমাদেরকে সাহায্য করবে। সুতরাং এই মেসেজ বা বার্তা যত লোকের কাছে পৌঁছে যায় ততই মঙ্গল।
0: অসংখ্য ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য, নমস্কার।
4: ধন্যবাদ, নমস্কার।
5: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ নিরাময় অনুষ্ঠানে শুনলেন রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌম্য ভট্টাচার্যের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রায়।

0: এখন গান্ধীজির ভাবনায় রামরাজ্য, কথিকাটি শুনবেন, বলছেন অধ্যাপক কানন বিহারী গোস্বামী।
1: বেশ কিছুকাল ধরে ভারতবর্ষে রামায়ণ মহাকাব্যের নায়ক মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের চরিত্র, রামরাজ্যের আদর্শ, রামায়ণের উত্তরকাণ্ড বর্জন করে নতুন করে রামায়ণ মূল্যায়ন ইত্যাদি বিষয়ের চিন্তা চর্চা চলছে। তা বর্তমানকালে এইসবের পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধীর রাম ও রামায়ণ চিন্তা এবং রামরাজ্যের ভাবনাকে ফিরে দেখা খুবই প্রাসঙ্গিক। 1929 সালের ইয়াং ইন্ডিয়া পত্রিকার 19 সেপ্টেম্বর সংখ্যায় গান্ধীজি তাঁর রামরাজ্যের ধারণা সম্পর্কে লিখেছিলেন, বাই রামরাজ্য আই ডু নট মিন হিন্দু রাজ, আই মিন বাই রামরাজ্য ডিভাইন রাজ, দ্য কিংডম অব গড। ফর মি রাম অ্যান্ড রহিম আর ওয়ান অ্যান্ড দ্য সেম ডিইটি, আই অ্যাকনোলেজ নো আদার গড বাট দি ওয়ান গড অব ট্রুথ অ্যান্ড রাইটিয়াসনেস। অর্থাৎ রামরাজ্য বলতে আমি হিন্দুরাজ বোঝাচ্ছি না, আমি মনে করি রামরাজ্য হলো ঐশ্বরিক রাজ্য, ঈশ্বরের রাজ্য। আমার কাছে রাম ও রহিম উভয়েই এক, দুজন একই দেবতা। সত্য ও ন্যায়পরায়ণতার ঈশ্বর ছাড়া আমি অন্য কোনো ঈশ্বর মানি না। ওই একই সংখ্যায় তিনি লিখেছিলেন, আমার কল্পনার রাম কখনো পৃথিবীতে জীবিত থাকুন বা নাই থাকুন, তার রামরাজ্যের প্রাচীন আদর্শ হলো এক প্রকৃত গণতন্ত্রের যেখানে হীনতম নাগরিকও কোনো ব্যয়বহুল ও দীর্ঘসূত্রী পদ্ধতির পরিবর্তে দ্রুত ন্যায় বিচার পায়। গান্ধীজির নিজের কথায়, রামরাজ্য অফ মাই ড্রিম এনসিওরস ইকুয়াল রাইটস অ্যালাইক অফ প্রিন্স অ্যান্ড পপার, অর্থাৎ আমার স্বপ্নের রামরাজ্য নিশ্চিত করবে রাজপুত্র ও নিঃস্বজনের সকল সমান অধিকার। 1947 সালের 19 অক্টোবর গান্ধীজি লিখেছিলেন, মাই হিন্দুইজম টিচেস মি টু রেসপেক্ট অল রিলিজিয়ান্স, ইন দিস লাইজ দ্য সিক্রেট অফ রামরাজ্য। এর অর্থ, আমার হিন্দুত্ববাদ আমাকে শেখায় সব ধর্মকেই সমান শ্রদ্ধা করতে। এর মধ্যেই রয়েছে রামরাজ্যের নিহিত গোপন সত্য। গান্ধীজির মনে শ্রীরাম ও রামায়ণ সম্পর্কে আগ্রহ জন্মেছিল বাল্যকাল থেকে। তাঁর আত্মজীবনী মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থের গ্লিমসেস অফ রিলিজিয়ান নামক 10ম অধ্যায়ে গান্ধীজি জানিয়েছেন, তাঁর ছোটবেলা থেকেই খুব ভূতপ্রেতের ভয় ছিল। বাল্যে তাঁর বাড়ির রম্ভা নামে এক ধাত্রী এই ভয় থেকে মুক্তি পাবার জন্য বারবার রামনাম জপ করতে শিক্ষা দিয়েছিল। আবার এই সময় তাঁর এক জ্ঞাতি ভাই তাকে প্রতিদিন স্নানের পর উচ্চারণ করবার জন্য রাম রক্ষা মন্ত্র শিখিয়েছিল। পরে অবশ্য তিনি তা ভুলে গিয়েছিলেন। আর গান্ধীজির পিতা রামায়ণ পাঠ শুনতে খুবই ভালোবাসতেন, তবে তা সংস্কৃত বাল্মীকি রামায়ণ নয়, সন্ত তুলসীদাসের অবধি হিন্দি ভাষায় লেখা রামচরিতমানস কাব্য। গান্ধীজি মনে করতেন এটি সর্বশ্রেষ্ঠ ধর্মীয় কাব্য। গান্ধীজি যখন কৈশোরে পোরবন্দরে থাকতেন, তখন স্থানীয় বিল্লেশ্বর মন্দিরের এক ভক্ত যার নাম লাড়া মহারাজ, তিনি গান্ধীজির পিতাকে প্রতিদিন সুমধুর কণ্ঠে রামচরিতমানসের দোহা ও চৈপাই শ্লোকগুলি পড়ে শোনাতেন। সেখান থেকেই গান্ধীজির রামভক্তি ও রামরাজ্যের ভাবনা জেগে ওঠে। গান্ধীজিদের পরিবার ছিল বল্লভাচারী সম্প্রদায়ের নিষ্ঠাবান হিন্দু বৈষ্ণব পরিবার, কিন্তু তাঁর পিতার কোনো ধর্মীয় সংকীর্ণতা ছিল না। তাঁর কাছে জৈন, পার্সি, শৈব, শাক্ত এমনকি ইসলামী ধর্মের ভক্তরাও আসতেন। গান্ধীজির পিতা সব ধর্মের প্রতিনিধিদের কাছ থেকেই তাঁদের ধর্মের কথা মন দিয়ে শুনতেন ও আলোচনা করতেন, তবে খ্রিস্টধর্মের কোনো প্রতিনিধির সঙ্গে তার আলোচনা হয়নি। এইসব থেকেই কিশোর গান্ধীজির মনে সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ ও তজ্জাত আদর্শ রামরাজ্যের ভাবনার জাগরণ, রামচন্দ্রের ন্যায় ধর্ম মতে প্রজাপালন, রাজ্য পরিক্রমা করে ব্যাপক গণসংযোগ, পদযাত্রা ইত্যাদি গান্ধীজির মনে গভীর প্রভাব বিস্তার করে। অনেক গান্ধী চর্চাকারী মনে করেন ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির ডান্ডি অভিযানে পদযাত্রা এবং তাঁর অনুগামী আচার্য বিনোবা ভাবের ভূদান কর্মযজ্ঞে পদযাত্রার প্রেরণা এখান থেকেই এসেছিল। ভারতের স্বাধীনতার পরেও গান্ধীজির রামরাজ্যের চিন্তা ছিল। গান্ধীজি মনে করতেন স্বাধীন ভারতে ব্রিটিশ সৈনিকদের স্থানে ভারতীয় সৈনিকরা দেশরক্ষার ভার নিলেই রামরাজ্য হবে না। তাঁর স্বপ্নের রামরাজ্য হবে সত্য ও ন্যায়পরতার আদর্শ চালিত একটি গণতন্ত্র, হয়তো তা ইউটোপিয়া বা কল্পরাজ্য যা কোনো দিন সম্পূর্ণ বাস্তবায়িত হবে না। গান্ধীজির এই জন্ম মাসে তাঁর প্রিয় রামধুন গানটির অংশবিশেষ স্মরণ করি, যাতে তাঁর রাম ও রামরাজ্যের আদর্শ মূর্ত হয়ে উঠেছে। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরে নাম, সবকো সন্মতি দে ভগবান।
0: গান্ধীজির ভাবনায় রামরাজ্য কথিকাটি শুনলেন, বললেন অধ্যাপক কানন বিহারী গোস্বামী। গান্ধীচর্চা অনুষ্ঠানটি এইখানেই শেষ হলো।

আমি ডক্টর বারিন রায় বলছি। আপনারা দাঁতের অবহেলা করবেন না, দাঁতের যত্ন নিন, আপনার শিশুর যত্ন নিন এবং শিশুর দাঁতের দিকে নজর দিন। আর এটা ভাববেন না দুধে দাঁত পড়ে যাবে, দুধে দাঁতকে অবহেলা করবেন না। আমরা বলি দুধে দাঁত তো পড়ে যাবে, অত ভেবো না, এ কথা যে বলে বলুক, কানে নিও না। শিশুর দিকে নজর দেওয়া উচিত বাবা মার, দুধে দাঁতের অবহেলা কখনো নয়। আর দুধে দাঁতের যত্ন নেওয়া প্রত্যেক বাবা মার কর্তব্য। দাঁত দুবেলা মাজুন রাতে শুতে যাওয়ার আগে, সকালে ঘুম থেকে উঠে না পারেন অন্তত সকালে প্রাতরাশ করার পর নিশ্চয়ই দাঁত মাজবেন, কেননা তারপরে অনেকক্ষণ আপনি আর দাঁত মাজবেন না। প্রাতরাশ সেরে দাঁত মেজে তারপর বাড়ি থেকে বেরোবেন, আবার রাত্রিরে শুতে যাওয়ার আগে দাঁত মাজবেন। এইটি হচ্ছে প্রাথমিক কর্তব্য আপনার। দাঁত সুস্থ রাখতে গেলে এবং মুখের স্বাস্থ্য বজায় রাখতে গেলে আপনার দাঁত ঠিক রাখা প্রয়োজন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সেতারে রাগ দেশি টোড়ি, বাজিয়েছেন ধ্রুবজ্যোতি চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। সেতারে রাগ দেশি টোড়ি, শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তী।

0: সেতারে শুনলেন রাগ দেশি টোড়ি, বাজিয়েছেন ধ্রুবজ্যোতি চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, গানে গানে একটু পরে।
1: পুলিশ?
2: মিস সীমা?
1: বলুন।
2: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
2: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
2: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
2: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
2: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
3: হ্যালো মাম্মা।
1: হাই।
4: RBI এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: গানে গানে প্রথমে দেয়া নেয়া ছবির গান, সন্ধ্যা মুখোপাধ্যায়।

নেয়া নেয়া ছবির গান শুনছিলেন। এবারের ছবি দুই ভাই, হেমন্ত মুখোপাধ্যায় ও ইলা বসুর দ্বৈত কণ্ঠে গাওয়া গান।

0: এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব শুনবেন সকাল 9:30। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ক্রমবর্ধমান অপরাধের বিষয়ে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর বর্তমানে সংঘাত পরিস্থিতিতে বিশ্বজুড়ে সরবরাহ পরিকাঠামোর বিস্তারের উপর জোর দিয়ে আন্তর্জাতিক সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড আজ বার্মিংহামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলের সূচনা হয়েছে। প্রথম ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তিটি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ একে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনই খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে।
2: आज सिर्फ एक एमओयू से ही 1000 से 1500 बैरल प्रतिदिन जो दोहन की हमारी क्षमता है उसको 10 गुना से ज्यादा हम बढ़ा पाएंगे और एक ही फील्ड में 15,000 करोड़ से ज्यादा रिकवरी के संभावनाएं हैं। परंतु पूरे नागालैंड के अंदर ऑयल और गैस जितना भी पड़ा है इसका उत्खनन होगा तो मुझे लगता है कि हमारी जो कमी है इस क्षेत्र में हमें विदेशों पर निर्भर रहना पड़ता है, वो निर्भरता काफी हद तक हम पूरी कर पाएंगे।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমানে বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রা এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে গতকাল সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সহযোগিতা এবং আলোচনার মধ্যে দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা ও মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজ নিজ রাজ্যে ইতোমধ্যেই সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তিনি জানান, সবার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত অ্যাট 2047। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিকের মধ্যে রয়েছে।
3: The topic for the Governing Council meeting was Inclusive Human Development for Bikasit Bharat 2047. And it was about details. The states talked about what they are doing. Inclusive Human Development covers all the 4 stages of life, from childhood to youth to working life to old age. A skilled population is the key to success.
1: চলতি সংঘাতের প্রভাব মোকাবিলায় শক্তিশালী ও বৈচিত্র্যময় সরবরাহ ব্যবস্থা, ধারাবাহিক কূটনৈতিক প্রয়াস এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি এবং নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক এক আলোচনায় অংশ নিয়ে ডক্টর জয়শঙ্কর গতকাল বলেন, সংঘাতের প্রভাব কেবলমাত্র সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, তার বাইরেও ছড়িয়ে পড়ে। তিনি জানান যে সংঘাতের প্রভাব নিরসনে এবং কূটনীতির অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
4: Today, our largest oil supplier, little less than 40%, is Russia. Our largest gas supplier is the United States. And that was not the case till the 28th of February of this year. The main supplier was Qatar. So what is happening is the world is also de-risking on the region. People are looking for alternative energy sources and saying, okay, I'm prepared to buy at longer distance, maybe at a higher cost, but there is a greater security about it, predictability about it. So what I see in a way is that the global energy scenario will fundamentally change after this.
1: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বেড়ে চলা অপরাধের বিষয়ে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারে জারি করা এই নির্দেশিকা অনুযায়ী সাইবার অপরাধীরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিপ ফেক ভিডিওর মাধ্যমে নকল পরিচয় তৈরি করে জালিয়াতি করছে। এই সাইবার অপরাধীরা মূলত ব্যাংকিং সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিশানা করছে। মুখমণ্ডল শনাক্তকরণ, ভিডিও কেওয়াইসি প্রক্রিয়া এবং অ্যাকাউন্ট পুনরুদ্ধারের মতো সুরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে প্রযুক্তির অপব্যবহার করে গ্রাহকদের জালিয়াতির শিকার বানানো হচ্ছে। সরকার আর্থিক লেনদেন কোম্পানি সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে ডিপফেক শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ দিয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ নানা বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গের মালদা একটি প্রশাসনিক বৈঠক করবেন। দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে প্রস্তাবিত এই বৈঠক হওয়ার কথা। মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনিক শীর্ষকর্তা, বিধায়ক ও সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতা থেকে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই ট্রাম্প ইরানের উপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথাও বলেছিলেন তিনি। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তার জন্য সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ডিরেক্টর জেনারেল অফ শিপিং সংঘর্ষদীর্ণ জলসীমা দিয়ে চলাচলকারী ভারতীয় এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত সকল ভারতীয় নাবিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জাহাজ চলাচলকারী সংস্থাগুলিকে সামুদ্রিক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে। সামরিক ক্ষেত্রের বাজেট বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তীব্র মতবিরোধের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দুই হেভিওয়েট মন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী জন হিলির পদত্যাগের পরদিনই সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী আর্ল কার্নসও ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে আর্ল কার্নস জানিয়েছেন, সরকারের প্রস্তাবিত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনাটি দেশের সুরক্ষার জন্য পর্যাপ্ত নয়। এর আগে জন হিলিও প্রধানমন্ত্রীর কাছে একটি কড়া চিঠি পাঠিয়ে পদত্যাগ করেন। সেখানে তিনি অভিযোগ করেন যে কিয়ার স্টারমার সামরিক ক্ষেত্রে যে পরিমাণ অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছেন তা দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর গুলিতে 16 জন প্রাণ হারিয়েছেন, আহত 37 জন। খাদ্যশস্যের দাম কমানো, বিদ্যুৎ ও মৌলিক অধিকারের দাবিতে চলা একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপর পাক বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। জানা গেছে পাকিস্তান সরকারের নীতি এবং বেআইনি দখলদারির বিরুদ্ধে রাওয়ালকোটে প্রায় 60-70 হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। গত মঙ্গলবারও এই অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 30 জন প্রাণ হারান। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। দুটি গ্রুপে মোট 12টি দল এবারের বিশ্বকাপে যোগ দিচ্ছে। ফুটবল বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্রের মধ্যে ম্যাচটি এখন চলছে। দ্বিতীয়ার্ধের খেলায় দুই দলই একটি করে গোল করেছে। অন্যদিকে ভারতীয় সময় রাত 12:30 কানাডা বসনিয়ার বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় ম্যাচে সকাল 6:30 আমেরিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের। গতকাল আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ক্রমবর্ধমান অপরাধের বিষয়ে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের

0: বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ড আজ বার্মিংহামে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম পান পুরুষ, বলছেন ভবেশ দাস।
2: শব্দ নিয়ে মশকরা সুযোগ পেলে আমরা কম বেশি সবাই করে থাকি, কেউ তাকে বলতেই পারেন শব্দ কৌতুক। এই কৌতুকটুকু করার জন্য কৌতুকী মন চাই, হিউমার বোধে টইটম্বুর রাখা চাই সেই মনকে। এসব স্কুলে পড়ে বা বলে কয়ে হয় না, যার হবার তার এমনি হয়, কথার তোড়ে ঠোঁটের ডগায় এমনি এসে যায় মজিয়ে দেবার জন্য মজার শব্দ। ইংরেজিতে যাকে বলে পিইউএন পান, সেই পান করার সহজাত রসবোধ ছিল আমার দেখা একজন মানুষের। তাকে জানেন সবাই, হিমানিশ গোস্বামী। জন্মশতবর্ষে তার কথা বিশেষভাবেই মনে পড়ে গেল। তিনি যদি আজ আমাদের মাঝে থাকতেন, তাহলে চারপাশে সমাজে রাজনীতিতে যা কিছু ঘটছে তা নিয়ে কথার মোচড়ে, বর্ণ বিপর্যয়ে, শব্দের বিচিত্র অর্থ উদ্ভাবনে নিশ্চয়ই অভাবিত মজায় আমাদের মাতিয়ে রাখতেন। একবার মেয়ের এমএ পরীক্ষার সময় নিজেই তাকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে এলেন হিমানিশদা। বাড়ি ফিরে এলে স্ত্রী জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো? হিমানিশদা বললেন, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু ওখানে দেখলাম বেশ কিছু উগ্রপন্থী বসে আছে। তাই শুনে মেয়ের মা উদ্বিগ্ন হয়ে পড়েন। শেষে জানা গেল পরীক্ষার্থীদেরই হিমানিশদা উগ্রপন্থী বলছেন, কারণ একটু পরেই তারা মুখস্থবিদ্যা পরীক্ষার খাতায় উগরে দেবে। একবার হিমানিশদা আকাশবাণীতে এসেছেন প্রযোজক স্বপ্নময় চক্রবর্তীর ঘরে। ঢুকেই বলেন, আরে এ যে দেখি কাঁচকলা। কেন বললেন? কারণ তার টেবিলের কাঁচটা ভেঙে এমন একটা নকশা তৈরি হয়েছে যে সে যেন এক কলা শিল্প। জীবনের শেষের দিকে বেশ কয়েকটা বছর হিমানিশদা থাকতেন দক্ষিণ কলকাতার বাবুবাগান লেনে একটি ফ্ল্যাটে। মাঝে মাঝে অদূরেই পণ্ডিতিয়া রোডে মেয়ের বাড়িতেও যেতেন। একদিন বললেন, আমি বাবুবাগানে পণ্ডিতি করি আর পণ্ডিতিয়ায় করি বাবুগিরি। বটেই তো, বাবুবাগানে কত মানুষ আসছেন, ভারী ভারী বিষয়ে কথা হচ্ছে, আর মেয়ের বাড়িতে পরম যত্ন। শব্দ নিয়ে এই যে রঙ ও জাদু, তা আমাদের মতো গোমরাথেরিয়ামদের মাথায় সহজে আসে না। মুম্বাইয়ে একবার এক ফুটপাথ থেকে কিনেছিলেন গুস্তাভ ফ্লবেরের একটি বই, এ ডিকশনারি অফ অ্যাকসেপ্টেড আইডিয়াস। তারই অনুসরণে হিমানিশদা লিখলেন শব্দের পান করা একটি মজার বই, অভিধানাই পানাই। সেই অভিধানে বাদ্যশব্দের অর্থ যা বাদ দেওয়া চলে। বাক্য লিখে উদাহরণ দিয়েছেন, লোক তো অনেক, কিন্তু কাজের লোক কোথায়? প্রায় সকলেই বাদ্য। আবার যেমন বাসযোগ্য, অর্থ হল বাস চলার যোগ্য। বাক্য গঠন, কলকাতা শহরে বহু রাস্তা বাসযোগ্য নয়। মেধার দীপ্তি, বুদ্ধির তীক্ষ্ণতা এবং চটজলদি রসিকতার মধুময় উপস্থাপনায় হিমানিশ গোস্বামী ছিলেন স্বতন্ত্র এক মানুষ। তার হাতের কার্টুনও ছিল ভিন্ন ভঙ্গির, হালকা রেখার পলকা ছোঁয়ায় তা ছিল বিচিত্র ব্যঙ্গ আর শ্লেষে ভরপুর। একসময় শঙ্কর সুইকলিতে তার কার্টুন বেরিয়েছে। কার্টুনিস্ট কুট্টি ছিলেন তার গলায় গলায় বন্ধু। দাবা খেলার ব্যাকরণে তার ছিল সিদ্ধ মস্তিষ্ক। এই খেলার মজা নিয়ে বইও লিখেছেন। তাছাড়া বাবা পরিমল গোস্বামীর মতো ফটোগ্রাফিতে তার হাত ছিল অসামান্য। বাংলা ভাষাও তার উচ্চারণ নিয়ে ভেবেছেন আজীবন। কান পেতে রাখতেন রেডিওয়ে, চোখ ছিল দূরদর্শনের পর্দাতেও। ভাষা, শব্দ ও উচ্চারণের উদাসীন প্রয়োগ সইতে পারতেন না। সম্প্রচারের ভাষা নিয়ে তার ভাবনার কথা বলতে গেলে সে অনেক কথা, দু তিনটে সমীক্ষাতেও কুলবে না। তিনি রেডিওতে প্রথম অনুষ্ঠান করেন 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। প্রযোজক ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। দাদা শতদল গোস্বামী হিমানিশকে একবার নিয়ে গিয়েছিলেন শিবরাম চক্রবর্তীর কাছে। তার লেখা পড়েই হিমানিশ তাকে গুরু মেনেছেন। গুরুর নামের সঙ্গে মিলিয়ে হিমানিশ লিখেছিলেন একের পর এক জীবরামের গল্প। আর শিবরাম বলেছিলেন, আমি মরে গেলেও আমার হর্ষবর্ধনরা মারা পড়বেন না। শিবরাম যে ছোটদের জন্য গল্প সংকলন সম্পাদনা করেছিলেন, সেই সংকলনে তরুণ হিমানিশের বাড়ি কিনলেন হর্ষবর্ধন গল্পটি নিয়েছিলেন। শিবরামের কথা, এই এক লেখাতেই তিনি আমার যাবতীয় সহর্ষ কাহিনীকে টেক্কা মেরেছেন। শিবরামের গল্পতরুর ছায়ার নিচে হিমানিশের গল্পের হাতও যেন খুলে যেত। শব্দের মজায় মজে হিমানিশদার ওই যে শব্দ নিয়ে পান করা, তার জন্য তাকে বলতেই পারি পান পুরুষ। কিন্তু হিমানিশদা তাকে মানতেন, হয়তো বলতেন শব্দের রঙ্গলোকে ঢুকে একটু মজাই করি মাত্র, তাই পান পুরুষ নয়, ফান পুরুষ।
1: সমীক্ষা শেষ হল, শিরোনাম ছিল প পান পুরুষ।

0: ঘোষ, বললেন ভবেশ দাস।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। গানে গানের দ্বিতীয় পর্বে প্রথমে অন্যায় অবিচার ছবির গান, রাহুল দেববর্মণ।

0: পায়ের জাদুতে কাঁপবে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: গানে গানের দ্বিতীয় পর্ব শুনছেন অন্যায় অবিচার ছবির গানে, এবারে কিশোর কুমার ও সাবিনা ইয়াসমিন।

এবারে শুনুন বিটনন ছবির গান, শিল্পী সোমলতা আচার্য চৌধুরী।

বিটনুন ছবির গান শুনলেন রাঘব চট্টোপাধ্যায় ও মধুরা ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে। এই সঙ্গে শেষ হল আজকের গানে গানের দ্বিতীয় পর্ব।

0: খেলার জাদুতে কাঁপে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট? কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সময় গানের ভেলা, আর আজ শুক্রবার। শুক্রবার মানেই আধুনিক গানের ভেলা।

পণ্ডিত রবিশঙ্করও তাঁর গানের মূল্যায়ন করতেন এইভাবে। সিম্প্লিসিটি অফ এক্সপ্রেশনের একটা অবশ্যম্ভাবী আবেদন আছেই, কারণ তার মধ্যে কোনো প্রিটেনশন নেই। এই অকৃত্রিম আত্মবিভোর এবং স্বচ্ছন্দ পরিবেশনই ছিল তার গানের প্রধান আকর্ষণ। খাঁ সাহেবও বলেছিলেন যে গান যার মধ্যে যে জিনিস মানুষকে আনন্দ দেয়, মনকে ছোঁয়, তাই তো গান। তোমার গলা দিয়ে তান বেরুলো কে বেরুলো না, অন্যের গলা দিয়ে ভালো বেরুলো, ইট ডাজ নট ম্যাটার। গানটা শুনছি, সেটা শুনে আনন্দ হচ্ছে, সেটাই সঙ্গীত। তার গান শুনে আরও বলতেন, ওই আওয়াজ অভিব্যক্তির মাদকতা আমাকে মুগ্ধ করে। লতা মঙ্গেশকর তার এক শ্রদ্ধাঞ্জলিতে বলেন, তার গান শুনলে মনে হয় মন্দিরে বসে কোনো সাধু ভজন গাইছেন। কি বোঝা যাচ্ছে? আজ আধুনিক গানের গানের ভেলা ভাসালাম কার নামে? হ্যাঁ, তাঁর নামে। শতবর্ষ পেরিয়েও যিনি আজও সমান জনপ্রিয়, তিনি আর কেউ নন, হেমন্ত মুখোপাধ্যায়। আগামী 16 জুন তার জন্মদিন। কিন্তু শুধু কি একটা দিনেই তার জন্মদিন ধরা থাকে? থাকে না বলেই তো শতবর্ষ পেরিয়েও তাকে আমরা প্রতি মুহূর্তে মনে করি, মনে করি তার সৃষ্টি, তার গান, তার সুর। আর তার জন্মদিনের প্রাক্কালে আজকের গানের ভেলা ভাসাব সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের গানে গানে। হ্যাঁ, অবশ্যই গানে চলে যাব, তবে আপনারাও চলে আসতে পারেন টেলিফোনে।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে শুরু করলাম আজকের গানের ফেলার পথ চলা। হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়েই আমরা আজ একটি ঘন্টা কাটাব। আর আপনারাও কিন্তু চলে আসতে পারেন, জানি আপনাদের সকলেরই প্রায় নম্বরটা জানা, তবু আরও একবার বলে দিই কী করে চলে আসবেন বন্ধুরা আমাদের কাছে কাছে টেলিফোনের মাধ্যমে। যাদের জানা নেই তারা চট করে নাম্বারটা লিখে নিন, 0332213134 0332131342। চলে আসুন, কথা হবে। বিশিষ্ট সঙ্গীত পরিচালক সি রামচন্দ্র একবার প্রশ্ন করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে, আপনি তো গায়ক, সুরকার, প্রযোজক তিন রকম ভূমিকাই পালন করেছেন, আচ্ছা এর মধ্যে আপনার নিজের সবচেয়ে ভালো লাগে কোনটি? হেমন্তর উত্তর ছিল, অবশ্যই গায়ক। অর্থাৎ সুরকার হিসেবে তিনি নিজের মূল্যায়নে কিন্তু খানিকটা উদাসীন ছিলেন বলেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখায় জানতে পারি। তবে খুব সহজ সরল সুর করতেন যা ছুঁয়ে যেত আমাদের সকলের মনকে। তিনি জানতেন কণ্ঠই তাঁর সম্পদ, কণ্ঠের মাধুর্য, সরল সুন্দর মিষ্টি সুর আর সহজ গায়কী ভালো কথা, ব্যাস এখানেই লুকিয়ে আছে সঙ্গীতের মেলোডি আর রোমান্টিকতার ভ্রণ। শুনব আরও একটি গান তাঁরই কণ্ঠে, তাঁরই সুরে।

0: গৌরীপ্রসন্না মজুমদারের এমন কথা আর তাঁর সুর, তার কণ্ঠ, এসব গান কি কখনো ভোলা যায়, নাকি ভুলতে পারা যায়? এ যেন চির নতুন গান, যখনই শুনি তখনই মন ভরে যায়। আমরা দেখে নেব কোনো এক বন্ধু অপেক্ষা করছেন আমাদের জন্য, একটু চলে যাই বন্ধুর কাছে। হ্যালো,
1: নমস্কার সুপ্রভাত।
0: নমস্কার সুপ্রভাত, কে বলছেন বন্ধু?
1: হাওড়া ময়দান লক্ষণ দাস লেন থেকে স্নেহাশিস রাহা কথা বলছি।
0: আচ্ছা বলুন।
1: আপনি তো আজকে হেমন্ত মুখোপাধ্যায়, আমাদের বাংলা সঙ্গীতের ঈশ্বর যিনি, তাকে নিয়ে অনুষ্ঠান করছেন, তবে মাঝে মাঝে একটা দ্বন্দ্ব দেখা দেয় যে গায়ক হেমন্ত না সুরকার হেমন্ত, কাকে বেশি অগ্রাধিকার দেব। খুব কম এরকম মানুষ দেখতে পাওয়া যায় দাদা, গায়ক এবং শিল্পী দুটি ক্ষেত্রেই মানে যেখানে হাত দিয়েছেন সেখানেই শোনা। আজকে যেহেতু আপনি সুরকার হেমন্ত ব্যাপারটা ধরেছেন, তাই সেই প্রসঙ্গেই বলি, উনি কিন্তু মানে তৎকালীন মানে উনি যখন সুর সৃষ্টি করেছেন তখন যারা সেরকম ভাবে প্রতিষ্ঠিত শিল্পী নয় তাদের দিয়েও কিন্তু অনেক গান গাইয়েছেন, এবং এখানে এটা এটা কিন্তু বিশাল একটা কৃতিত্বের ব্যাপার। আর খুব ভালো বুঝছেন যে কোন গানটা কোন শিল্পীকে দিয়ে গাওয়ালে সেটা আমাদের কাছে শ্রুতি মধুর হবে। যেমন হৈমন্ত শুক্লাকে দিয়ে তিনি কয়েকটা গান রেকর্ড করিয়েছিলেন, অরুন্ধতী হোমচৌধুরীর কথা মনে পড়ছে, আর শিবাজী চট্টোপাধ্যায়, যার সঙ্গে তার কণ্ঠের এত মিল, কিন্তু একটা নিজস্ব স্বাতন্ত্রতা বজায় রেখে তিনি তার জন্য সুর সৃষ্টি করেছেন। এবং এখানেই আমার মনে হয় হেমন্ত মুখোপাধ্যায় সুরকার হিসেবে একটা সার্থকতা। আজকে অনেক তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান আপনি আমাদের সমৃদ্ধ করবেন, আমরা ঋণ হব, এইভাবেই এগিয়ে চলবো।
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, নমস্কার। ঠিক তাই, ঠিক যে কথাগুলো আমিও বলবো ভাবছিলাম। তো আসল কথা, এইভাবেই তো আদান প্রদান হয়। আমাদের বন্ধুরা রেডিওর ওপারে থাকলেও তাদের কাছে অনেক তথ্য থাকে, তাঁরাও অনেক কিছু যেমন জানতে চান তেমন জানাতে চান, আর এভাবেই তো জানাটা হয়ে যায় সত্যি কথায়। আর সর্বোপরি সুরকার, গায়ক, প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়কে তো আমরা তাঁর সৃষ্টি দিয়ে, তার কাজ দিয়ে চিনি। সর্বোপরি মনে হয় তিনি বোধহয় একজন খুব ভালো মানুষ ছিলেন, আমার তো মনে হয় বোধহয় নয় নিশ্চিত ভালো মানুষ ছিলেন। তার তাকে দেখলেই বোধহয় মনটা ভালো হয়ে যেত। তাকে তো আমরা সামনে থেকে দেখিনি, কিন্তু যতটুকু দেখি তাতেই মনে হয়। নিশ্চয়ই আবারও কোনো বন্ধুর কাছে যাব, তার আগে একটু চলে যাই কথায় তাঁর সম্পর্কে। এটা তিনি নিজেই বলেছেন যে যে সুরকার হিসেবেও তাঁকে ঋদ্ধ করেছে রবীন্দ্রনাথেরই গান। সুর তো যথার্থই আশ্রয় খুঁজে পায় হেমন্ত মুখোপাধ্যায়ের স্বর্গীয় কণ্ঠে, তবে অনেক সঙ্গীত বিশেষজ্ঞের কাছে সুরকার হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি পক্ষপাতিত্বটা তুলনায় বেশি। তবে কেউ কেউ আবার বলেন যে তত্ত্ব দিয়ে সুরের শ্রেষ্ঠত্ব বিচার করাটা একেবারেই অনধিকার চর্চা, বরং গানকে হৃদয় দিয়ে অনুভব করে তাকে ভালোবাসার অধিকার আমাদের সকলেরই থাকে, আর সেই অধিকারই সুরকার এবং গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের এক অখণ্ড সত্তার প্রতি আমার অস্তিত্বের সমর্পণ। শুনব এবারে একটি গান শিপ্রা বসুর কণ্ঠে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়। এবং অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে।

0: হ্যাঁ, রেডিওর ওপারে আরও এক বন্ধু অপেক্ষা করছেন, একটু শুনে নেব তার মনের কথা। নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: সুপ্রভাত, বলুন।
1: হ্যাঁ, সুপ্রভাত। আসলে আজকে সমুদ্র প্রায় সঙ্গীত স্রষ্টাকে নিয়ে আপনি বসেছেন, তার কোন দিকটা নিয়ে বলা, মানে বলা যায় নির্দেশটা আপনি করে দিয়েছেন, তার জন্য অজস্র ধন্যবাদ। আমি একটি গানের কথা বলি, এই গানটি কিন্তু সচরাচর আমরা মানে শুনতে পাই না, কিন্তু খুব সুন্দর গান, মুকেশের গাওয়া। ওনার সুর, আমার মনের কত সুখ নিয়ে সারা বেলা খেলা করে, কেউ যেন ফিরে গেছে আপন কোলায়। এই গানটি গীতিকার হচ্ছে শ্রদ্ধেয় মুকুল দত্ত এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। এবং এই গানটি যে যদি মন দিয়ে আপনারা শোনেন তাহলে দেখবেন যে মুকেশের যে হিন্দি টান, সেই টানটাকেও যেন গানটা তাদের মধুর করে তুলেছে। এবং তাছাড়াও আর একটা গান আমি বলি, যে এই গানটা আমার প্রতিনিয়তি প্রায় শুনে থাকি, প্রতিভা বন্দ্যোপাধ্যায় গাওয়া আধার আমার ভালো লাগে। আধার আমার ভালো লাগে তো মুকুল দত্তের লেখা, এটা তো একটা ফেনোমেনন। এবং এই গানটা নিয়ে প্রতিভা বন্দ্যোপাধ্যায় আপত্তি ছিল যে কি গান দিলেন দাদা আপনি আমাকে, এই গানটা কি মানে আমার আমার ভালো লাগে। কিন্তু এই গানটা শুনতে গেলে বুঝতে পারি যে মিনিংটা কত গভীর, কত
0: বেছে তুলে নেওয়া বড় কঠিন। তবুও নিশ্চয়ই
1: গান

0: গানটা আপনি শোনালেন যে আমার কবার মরণ হবে দলে, এই গানটা শুট এবং
1: সঙ্গে থাকুন, অবশ্যই সকলের মনের ইচ্ছে যাতে পূরণ করা যায় আমরা চেষ্টা করি, যদি আমাদের সংগ্রহে থাকে বা এই মুহূর্তে পারি নিশ্চয়ই শোনাবো।

হেমন্ত মুখোপাধ্যায়ের সুর সৃষ্টিতে আছে বৈচিত্র্য। অবশ্য বাংলা গানে, বিশেষ করে ছায়াছবিতে সুরের মধ্যে দিয়ে রোমান্টিক আবহ তৈরিই তাঁর সুর সৃষ্টির বৈশিষ্ট্য। প্রখ্যাত সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এক জায়গায় লিখেছিলেন যে হেমন্ত মুখোপাধ্যায় গায়ক হিসেবে পাঁচজনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। একথা তো ঠিক, কিন্তু বাংলা চিত্রসঙ্গীত জগতে তিনি সম্রাট সুরস্রষ্টা হিসেবে, কারণ চলচ্চিত্রে গান করতে গেলে দৃশ্যের অনুভবকে পরিস্ফুটিত করাই হচ্ছে প্রাথমিক শর্ত, যা নির্মাণ আঙ্গিক বুদ্ধি থেকেও হৃদয় সম্পৃক্ত হওয়ার উজ্জ্বলতায় সার্থক হতে হবে। হেমন্ত মুখোপাধ্যায় ছায়াছবির সুরে গান নির্মাণ করেননি, তিনি গানকে ছবির সংলাপ করে দিয়েছেন। হ্যাঁ, যদিও আজ আমরা ছায়াছবির গানে নেই, আমরা রয়েছি আধুনিক গানে, তাই শুনে নেব তারই সুরারোপিত আরও একটি গান অনুপ ঘোষালের কণ্ঠে।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে অনুপ ঘোষালের কণ্ঠে শুনলাম এই গান। ঠিক কথা, একটু আগে যে বন্ধু ফোন করেছিলেন তিনি সত্যিই বললেন যে আমরা রয়েছি আজ অথই সমুদ্রে, কিন্তু তবুও যেন এই সমুদ্রে ভেসে থাকতে ভালোই লাগে। কখনো মনে হয় না একদম বোধহয় ডুবে গেলাম, আর ওঠার আশা নেই। কিন্তু তাদের গান শুনেই, তাদের এই সুর শুনেই মনে হয় আরও আরও অনেক অনেকক্ষণ অনেকটা সময় ভেসে থাকা যায়, কারণ তাঁরা হলেন আমাদের সঙ্গীতের ঈশ্বর, আমাদের প্রাণপ্রিয় শিল্পী। আমাদের বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব আরেকজন কে আছেন।

0: নমস্কার বন্ধু, সুপ্রভাত, কে বলছি?
1: নমস্কার, চন্দন সাধুকা কৃষ্ণনগর থেকে বলছি। আরো একটা শুক্রবারে গানের ভেলা মন ছুঁয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। দেখুন, এখন এত উন্নত মোবাইল ফোনে একটা ভয়েস করলে অনায়াসে সব গান চলে আসে, তবুও আকাশবাণীর এই যে মাদকতা, এই যে কথা গান, এ ভুলবার নয়। আজকে আপনি যাকে নিয়ে অনুষ্ঠান করতে বসেছেন, হেমন্ত মুখোপাধ্যায়, আসলে এই মানুষগুলোর মধ্যে জন্মের তারিখ আছে, জন্ম আছে, মৃত্যু নেই, এটা একদম প্রতি মুহূর্তে অনুভব করি আমরা। এই আমি একটু মাঝে মাঝে গানগুলোকে, পুরোনো গানগুলোকে নিয়ে একটু কবিতা করি। গত পরশুদিনই করছিলাম, হেমন্ত মুখোপাধ্যায় সুর করা শিবাজি চট্টোপাধ্যায় সেই ভীষণ জনপ্রিয় গান ভালোবাসা ভালোবাসা ছবিতে খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে টানলে। এত চমৎকার সুর করে গেছেন হেমন্ত মুখোপাধ্যায়। এবং ছোটবেলাতে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় গান শুনেই বড় হওয়া। আজকের ওয়েদারও বারবার সেই কথা মনে করিয়ে দিচ্ছে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কিংবা সেই পালকির গান অথবা কোনো গায়ের বধুর কথা বলেছেন সুরে সুরে। হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে, এই সৃষ্টিগুলো আকাশবাণীর থেকে আমরা প্রতি মুহূর্তে পাই, ভীষণ ভালো লাগা। আপনাকে অনেক ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ। আর আপনারা আছেন, আপনারা এই যে সমস্ত দূরত্ব অতিক্রম করে 0332213134 চলে আসছেন আমাদের কাছে, আপনাদের মনের কথা বলছেন, এটাও যে আমাদের কাছে অনেক বড় পাওয়া। সত্যি কথাই, উনি যে গানগুলো বললেন সেগুলো বেশিরভাগই ছায়াছবির গান, কিন্তু আজ তো আমরা রয়েছি আধুনিক গানে এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। তাই তার সম্পর্কে আরও কিছু কথায় যাওয়ার আগে একটা গান শুনে নি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

1935 খ্রিস্টাব্দে হেমন্ত তার বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের প্রভাবেই আকাশবাণীতে গান রেকর্ডিং করেন, যে গানের প্রথম লাইন ছিল আমার গানেতে এলে নবরূপী চিরন্তনী। তার গানের শুরুর জীবনে পরামর্শদাতা হিসেবে পেয়েছিলেন সে বাংলা সঙ্গীতজ্ঞ শৈলেশ দত্তগুপ্তকে। অনেকেই হেমন্ত মুখোপাধ্যায়কে ছোটে পঙ্কজ বলেও ডাকতেন, তার কারণটা বোধহয় সকলেরই জানা। হ্যাঁ, কারণ প্রথম জীবনে হেমন্ত মুখোপাধ্যায় বাংলার প্রখ্যাত গায়ক পঙ্কজ মল্লিককে কিছুটা অনুসরণ করতেন। আসল কথা, তাদের জীবন নিয়ে বলতে শুরু করলে

0: বোধহয় সারাটা দিন চলে যাবে, কিন্তু আমাদের তো গান শুনতেই হবে, আর সেই সঙ্গেই শুনতে হবে আমাদের বন্ধুদের মনের কথা, কারণ তাঁরা আছেন বলেই তো আমরা এপারে রয়েছি। দেখে নেব চট করে কে রয়েছেন আমাদের বন্ধু। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
0: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, কে বলছেন বন্ধু?
1: বহরমপুর কাশিম বাজার থেকে মোনা দাস বলছি, কালপাড়া।
0: অনেক ধন্যবাদ, বলুন।
1: বড় বড় ব্যক্তির জন্মদিন আর মৃত্যু দুবার জানা যায় না, আমাদের এই ব্যস্ততম জীবনে জানা খুব মুশকিল, কেবল আপনারাই মনে করিয়ে দেন, তার জন্য ধন্যবাদ।
0: অনেক ধন্যবাদ।
1: আর একটা গানের রিকোয়েস্ট করবো, এই পৃথিবী পরে নীল আকাশ আমরা শুনিয়ে খুব ভালো লাগবে।
0: অনেক ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য, কিন্তু আজকে তো রয়েছি আধুনিক গানের গানের ভেলায়, তাই আপনি যে গানটির অনুরোধ করলেন সেটি তো একটু ছায়াছবির গান, সেটি আজকে শোনাতে পাচ্ছি না, কিন্তু কোনো না কোনো দিন নিশ্চয়ই শোনানো হবে এবং আপনিও শুনতে পাবেন। আমরা আজ গানের ভেলায় রয়েছি সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, যার কণ্ঠস্বরকে সকলেই প্রায় ঈশ্বরের কণ্ঠস্বর বলে মেনেই নিয়েছিলেন। আর আমার তো মনে হয় তাকে দেখলেই যেন মনে হতো একজন দেবদূতকে দেখছি। তাকে তো আমরা স্বচক্ষে দেখিনি, কিন্তু যখন আমরা টিভির পর্দায় দেখেছি কিংবা তার ছবি দেখি, ওই ধুতি পাঞ্জাবি পরিহিত একজন সৌম্যদর্শন পুরুষ, আর সেই দরাজ কণ্ঠস্বর, আহা, এনেই তো হেমন্ত মুখোপাধ্যায়। চলে যাব পরের গানে তাঁরই সুরে, তাপস কুমার চট্টোপাধ্যায়।

0: 1937 খ্রিস্টাব্দে কলম্বিয়া লেবেলে হেমন্ত মুখোপাধ্যায় তার প্রথম গ্রামোফোন রেকর্ড প্রকাশ করেন। চলচ্চিত্রের বাইরে রেকর্ডের গানগুলো ছিল জানিতে যদি গো তুমি এবং বলো গো বলো মরে, যেগুলোর কথা নরেশ ভট্টাচার্যের এবং শৈলেশ দত্তগুপ্তের। আর 1941 সালে হেমন্ত নিমাই সন্ন্যাস সিনেমায় ছবি বিশ্বাসের লিপে কাহা কানু কাহি গান প্লেব্যাক করেন। তবে 1944 খ্রিস্টাব্দে চলচ্চিত্রের বাইরে বাংলা গানে হেমন্ত মুখোপাধ্যায় নিজে প্রথম সুর দিয়েছিলেন কথা কোয়ো না কো শুধু শোনো এবং আমার বিরহ আকাশে প্রিয়া, এই দুটি গানে। এগুলোর কথা লিখেছিলেন অমিয় বাগচি। দেখে নেব আরো কোনো তথ্য নিয়ে, নতুন তথ্য নিয়ে আমাদের বন্ধু অপেক্ষা করছেন ফোনের ওপারে। হ্যালো, নমস্কার, সুপ্রভাত বন্ধু, কে বলছেন?
1: নমস্কার, আমি বর্ধমান জেলার ভোতাগ্রাম থেকে মীর বদরুদ্দোজা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: বলছি আপনাদের গানের বেলা আমাকে ভালোই লাগছে। হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
1: গানের ভালো খুব সুন্দর লাগছে। তা হেমন্ত মুখোপাধ্যায় তো খুব ভালো একটা গায়ক। আমি যখন কলেজে পড়ি তখন শিবাজী চট্টোপাধ্যায়ের যে গানটা হিট হয়েছিল খোপার ওই গোলাপ দিয়ে, আমি তখন একজনের প্রেমে পড়ি এবং একটা গোলাপ তাকে দিয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য তাকে আমি জীবন সঙ্গিনী করতে পারিনি।
0: বেশ বন্ধু, আপনি যে গানটির কথা বলছেন, হ্যাঁ এরকম তো অনেক ঘটনাই আমাদের জীবনে ঘটে থাকে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আজ রয়েছে আধুনিক গানের গানের ভেলায়, তাই খোপারুই গোলাপ দিয়ে এটি ছায়াছবির গান। এমনই নিশ্চয়ই আপনার অনুরোধ থাকবে গান শোনার, আগামীতেও নিশ্চয়ই শোনানো হবে। তবে এই মুহূর্তে আমরা শুনব মুকুল দত্তের কথায় প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। একটু আগেই আমাদের এক বন্ধু যে গানটির কথা বলছিলেন সেই গান, আধার আমার ভালো লাগে।

তিনি নিজে গাইতে এবং সুর করতে মূলত পছন্দ করতেন সহজ সরল মেলোডি প্রধান গান, কেননা বাঙালির সাঙ্গীতিক অন্তরটি সুরকার ও গায়ক হিসেবে খুব ভালো অনুভব করতেন। আর তাকে কিন্তু বাংলায় রবীন্দ্রসঙ্গীতের একজন শীর্ষস্থানীয় শিল্পী হিসেবে বিবেচনা করা হয়। 1980 খ্রিস্টাব্দের মার্চে কলকাতায় দেবব্রত বিশ্বাসের সম্মানে হেমন্ত মুখোপাধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ওই অনুষ্ঠানে কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস নিঃসংকোচে বলেছিলেন যে হেমন্ত হচ্ছে রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করে তোলার দ্বিতীয় নায়ক, আর প্রথমজন হলেন কিংবদন্তি পঙ্কজ কুমার মল্লিক। রবীন্দ্রসঙ্গীত আর রবীন্দ্রনাথ সম্পর্কে হেমন্ত মুখোপাধ্যায়ের ভাবনা, রবীন্দ্রনাথের তার প্রভাব, এ নিয়ে বোধহয় একটা পুরো দিন আলোচনা চলতে পারে। কিন্তু আজ তো আমরা রয়েছি আধুনিক গানে, আধুনিক গানের গানের ভেলায় সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, তাই শুনে নেব পরের গান, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথায়।

0: হ্যাঁ, আমাদের আরো এক বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব কে আছেন। নমস্কার বন্ধু, সুপ্রভাত।
1: হ্যাঁ, আমি কলকাতা নিউ টাউন থেকে জন্মেন্দ্র সাহু বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হেমন্তকে নিয়ে আজ অনুষ্ঠান করছেন, তো আপনি বারবার আক্ষেপ করছিলেন যে আমরা তো তাকে নিজের চোখে দেখিনি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমি একটি ব্যক্তিগত স্মৃতির কথা বলি। তখন প্রায় আমার বয়স 30 বছর, গ্রাম থেকে একটি পত্রিকা করতাম, তার সাক্ষাৎকার নেওয়ার জন্য উইদাউট টেকিং এনি অ্যাপয়েন্টমেন্ট আমি তার বাড়ি চলে গেছিলাম। তিনি অসুস্থ অবস্থাতেই আমার সঙ্গে 15 মিনিট, আমার মতো অত্যন্ত সাধারণ কোনো বিখ্যাত লেখক বা সাংবাদিক নয়, আমার সঙ্গে 20 মিনিট কথা বলেছিলেন। আমাকে গদির সোফায় বসিয়ে নিজে লোহার চেয়ারে বসে, এবং সব থেকে বড় কথা, তার সুর যেমন মিষ্টি, গান যেমন মিষ্টি, তার কথাগুলো সেই রকম মিষ্টি। আমার সৌভাগ্য হয়েছিল এই ঈশ্বরের সান্নিধ্য লাভের। এই ব্যক্তিগত স্মৃতিটার কথা বললাম।
0: অনেক অনেক ধন্যবাদ, আপনি সত্যিই সৌভাগ্যবান, আর এই যে আপনার স্মৃতি ভাগ করে নিলেন, এর জন্য আমরাও সমৃদ্ধ হলাম। এগুলোই তো এপার ওপার।

এক্ষুনি যে বন্ধু ফোন করেছিলেন, যে বলছিলেন যে এত মিষ্টি ব্যবহার, মিষ্টি কথা, সেই সূত্র ধরেই বলি, একবার একটি জায়গায় আমাদের সকলের অত্যন্ত প্রিয় শিল্পী, সে বিশ্ববরেণ্য শিল্পী মান্না দে, তার সম্পর্কে বলেছিলেন যে কোনো অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে তিনি গান গাইতে বসলেই তাকে সম্বোধন করতেন এইভাবে যে মিষ্টি সুরকার, মিষ্টি গায়ক আর মিষ্টি মানুষ। আর তার বিনয়ী মন্তব্য যে হেমন্তবাবু মানুষ খুব বড়, অমন যার গলা তিনি সব গান তো নিজেই গাইতে পারেন, আমাদের বরং খেটে গাইতে হয়, আর উনি কথা বললেই গান হয়ে যায়। এ প্রসঙ্গেই কবি সুখা কবিবন্ধু সুভাষ মুখোপাধ্যায়ও বলেছিলেন যে ও সুর করে খবরের কাগজ পড়লেও সেটা গান হয়ে যায়। সত্যি হয়ে গেল এইসব শোনা কথা বা জানা কথার সঙ্গে একটু আগে যে বন্ধু ভাগ করে নিলেন তার স্মৃতির কথা, তার সঙ্গে একেবারেই যেন মিলে গেল। শুনে নেব এবারে সুবীর হাজরার কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হ্যাঁ, ঘড়ির কাঁটা কিন্তু আস্তে আস্তে বেশ শেষের দিকে এগিয়ে চলেছে, খুব দ্রুত গতিতে যেন মনে হচ্ছে এখন এগোচ্ছে। তাই চট করে দেখে নিই আরও এক কোন বন্ধু রয়েছেন, তাদের ভীষণ দুঃখ থাকে তারা ফোনে আসতে পারেন না। নমস্কার বন্ধু, কে বলছেন, কোথা থেকে?

0: বলছেন।
1: নমস্কার দিদি, আমি ব্যারাকপুর থেকে শ্রেয়া পান বলছি, সকলকে সুপ্রভাত জানাই। আজকে যখন সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে কথা হচ্ছে, তখন আমার একটা কথা মনে পড়লো, আমাদের বিখ্যাত আরেকজন সুরকার সুনীল চৌধুরী বলেছিলেন যে ঈশ্বর যদি গান করতেন ঠিক এই হেমন্ত মুখোপাধ্যায়ের গলাতেই গানটা করতেন। তো এটা যে কত বড় প্রাপ্তি একটা, আর যখন উনি কানন দেবী, তারপরে আমাদের আরো অনেকে মান্না দে, প্রত্যেকে ওনার সুরে গান করেছেন, কিন্তু 1953 সালে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত তত্ত্বাবধানে ও দ্বৈত কণ্ঠে লতা মঙ্গেশকর গেয়েছিলেন মধু গন্ধে ভরা ও তোমার হলো সুরো, এবং কানন দেবী নিজেও কিন্তু গেয়েছেন এবং বলেছিলেন যে উনি আমার দ্বিতীয় সঙ্গীত গুরু।
0: একদম একদম, খুব ভালো লাগলো। এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের সমৃদ্ধ করুন, আর গানের ভেলা এইভাবেই এগিয়ে যাক আপনাদের সকলকে নিয়ে। শুনব শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এবারের গান, বিশ্বনাথ দাসের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে।

0: সময় একদম শেষের দিকে, ঘড়ির কাঁটা কিন্তু চোখ রাঙাচ্ছে, এবারে যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে। দেখে নেব আমাদের রেডিওর ওপারে কোন বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো, নমস্কার বন্ধু, সুপ্রভাত।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ, কে বলছেন?

0: দিন কোথা থেকে বলছেন?
1: আর সময় নাই, সব শেষে এলাম।
0: হ্যাঁ,
1: আমি বলছি রানু মুখোপাধ্যায়গঞ্জে একটা গান হলে ভালো হতো।
0: আপনার নামটা বলবেন, নামটা বলবেন।
1: আমার নাম সুখদেব পাল, বর্ধমান থেকে। সুখদেব পাল, বর্ধমান থেকে।
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।
1: রানু মুখোপাধ্যায় হলে ভালো হতো।
0: হ্যাঁ, ভালো তো হতোই, অনেক কিছুই ভালো হওয়ার থাকে, কিন্তু সবকিছু আমরা চাইলেই তো এক সকালে কিংবা এক বেলায় পেতে পারি না, অপেক্ষা করতে হবে, আজ না হয় অন্য দিন হবে। আর সবসময় আমরা এটা জানি যে সবুরে কিন্তু মেওয়া ফলে, তাই সেই অপেক্ষা থাকলো। আপনার ইচ্ছে পূরণ করতে পারলে আমার বড়ই ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে একটি অন্য গান শোনাব, তার কারণ একটি কথা জানানোর জন্য। লতা মঙ্গেশকরকে বাংলা গানের জগতে নিয়ে আসার কৃতিত্ব কিন্তু তারই, শুরু হয়েছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে, পরে প্রেম একবারই এসেছিল নীরবে গানটি যখন লতাকে দিয়ে গাইয়েছেন, শুনে মনে হয়েছে রবীন্দ্রসঙ্গীতের প্রভাবে গানটি এত শ্রুতিমধুর। অথচ এই গানেরই সুরে আজ রোনা পারা তো সমঝে গানটি যখন কিশোর কুমারকে দিয়ে গাওয়ালেন, তখন কিন্তু মনে হয় না রবীন্দ্রসঙ্গীত অনুসারী গান শুনছি। একই গান দুজন বড় মাপের শিল্পীকে দিয়ে ভিন্ন ভিন্ন গায়কীতে গাওয়ানো, এবং দুটি গানই সফল, একজন সুরকারের পক্ষে এ কিন্তু কম সার্থকতার নিদর্শন নয়। যেতে যেতে এই গান থাকলো কানে।

তার গানের প্রতি, তার কণ্ঠের প্রতি, তার সুরের প্রতি হয়তো নীরবেই প্রেম এসেছিল, কিন্তু সেই প্রেম হয়ে গেছে চিরস্থায়ী। তার জন্মদিনের প্রাক্কালে আজ ছিলাম গানের ভেলায় সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু অমৃতা হালদারায়। আজ তাহলে এ পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন অনুষ্ঠান যুববাণী। আপনাদের সঙ্গে ঋত্বিক শিকদার এবং পৌলমী বাগ।

0: ঘড়িতে সময় হয়ে গেছে এখন ঠিক বেলা 11টা বেজে 1 মিনিট, আর তোমাদের সঙ্গে আজকে আমি রয়েছি ঋত্বিক। আর
1: ঋত্বিকের সঙ্গে কে রয়েছে সেটা ওর বলতে একেবারে মনে হচ্ছে যে এই পৃথিবী ওলট পালট হয়ে যেত।
0: না না, সেরকম কিছু না, একটু তুমি বললে একটু বেশি ভালো হতো না?
1: হ্যাঁ, এখন কি আমরা ওই উত্তম সুচিত্রার মতো শুরু করব? তুমি বলো।
0: না না না না, একদম একদম,
1: আজকে অবশ্যই মানে সিনেমা নিয়ে আড্ডা তো হচ্ছে না যে আমরা শুরুতেই উত্তম সুচিত্রার কথা বললাম সেটা না। আজকে তোমাদের সঙ্গে আড্ডা হবে একটা এমন বিষয় নিয়ে, তোমরা জানো আজকে তরুণের স্বপ্ন নিয়ে আমরা আড্ডায় রয়েছি,
0: একদম,
1: এবং সেখানে কিন্তু আজকে আড্ডা হবে একটা বিশেষ বিষয় নিয়ে যেটা নিয়ে আমরা আগে কথা বলিনি।
0: একদম, কারণ এখন তো সবে তোমাদের 12th এর বোর্ডস শেষ হয়েছে আর 10th এর বোর্ডস শেষ হয়েছে, আর তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সায়েন্স নিয়ে ক্যারিয়ার করতে চাও ইন ফিউচারে, বাট তুমি কি নিয়ে পড়বে সেটা জানো না, কারণ তো তুমি ট্রেডিশনাল এই ডক্টরি নিয়ে পড়বে নাহলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, এই দুটোই জানো, এর বাইরেও যে অনেক অনেক বিষয় রয়েছে সেইটা নিয়ে তো এখনো এক্সপ্লোর করা হয়নি। তাই আজ এমন একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, সেই বিষয়টা হয়তো তোমার খুব ভালো লাগতে পারে, আর সেই বিষয় নিয়ে পড়াশোনা করে তুমি হয়তো তোমার পছন্দের পেশাও খুঁজে নিতে পারো।
1: একেবারেই, আর সেইটা খুঁজতে তোমাদেরকে যিনি সাহায্য করবেন তিনি আমাদের সঙ্গেই উপস্থিত রয়েছেন আজকে, তিনি হচ্ছেন ডক্টর অংশুমান বাগচি, কল্যাণী ইউনিভার্সিটির প্রফেসর, উনি ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজিক্সের আওতায় রয়েছেন আর কি।
0: আর তার মানে বুঝতেই পারছো আজকে আমরা কোন বিষয়ে কথা বলবো। আর নমস্কার স্যার, আজকে কেমন লাগছে আপনার স্টুডিওতে এসে?
2: নমস্কার ঋত্বিক অ্যান্ড পৌলমি, অ্যান্ড হ্যালো টু এভরিবডি। হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে, স্পেশালি এটা যখন বাচ্চাদের জন্য, আমি বাচ্চাদেরই বলছি কারণ আমি অনেক সিনিয়র, তো সেই বাচ্চাদের একটা পার্টিকুলার ডাইরেকশনে নিয়ে যাওয়া সেটা আমাদের সবারই একটা মানে মরাল রেসপন্সিবিলিটি। আমার মনে হয় সেইখান থেকেই এই ধরনের প্রোগ্রামের ইম্পর্টেন্সটা বেরিয়ে আসছে।
1: একেবারেই, আর আজকে আমরা তো প্রশ্ন করবই, আমাদের কাছে অনেক অনেক প্রশ্ন রয়েছে আজকে কিন্তু স্যারকে জিজ্ঞেস করার জন্য।
0: তবে সবার প্রথমে যেই জিনিসটা হচ্ছে যে একদম যদি সহজ করে যদি বলতে হয় যে বায়োফিজিক্স বিষয়টা কি সেটা আপনি কিভাবে বোঝাবেন?
2: আচ্ছা, বায়োফিজিক্স, হ্যাঁ, নামটা কি, নামটা দেখে কি মনে হচ্ছে? এটা হচ্ছে ইটস আ মিক্সচার, এটা হচ্ছে বায়োলজি আছে আর ফিজিক্স আছে, তার মানে একদম সোজা বাংলায় যদি বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে ডিফারেন্ট বা সেলুলার প্রসেসেসগুলো চলছে, যেমন ধরো ব্লাড ফ্লো, যেমন ধরো নার্ভ কন্ডাকশন, এর পেছনের ফিজিক্সটা কি, মানে এগুলো সবই একটা ফিজিক্সের সূত্র অনুযায়ী চলে, সেইটার সেই স্টাডিটাই হচ্ছে বায়োফিজিক্স।
1: বেশ বেশ, আর আমরা তো অবশ্যই প্রশ্ন তো করবই, কিন্তু তার আগে যেটা বলার যে তোমরা মানে তোমরা কি করে প্রশ্ন করবে সেটাও তো তোমাদেরকে জানতে হবে, মানে একমাত্র আমরা একমুখীভাবে প্রশ্ন করে যাবো, তোমরা স্যারের সাথে কথা বলতে পারবে না এটা তো হতে পারে না, তো সেই জন্য তোমরা চলে আসতে পারো আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নম্বর 0332213 1342, অথবা তোমরা আসতে পারো আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, সেখানে এসে আজকের অনুষ্ঠানের যে পোস্টার রয়েছে
0: সেখানে চটপট করে কমেন্ট করে দাও, আর তোমার যা প্রশ্ন আছে সেখানে তুমি জানাও, আর এখানে এখন স্যার আছেন তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর স্যার দিয়ে
1: দেবেন। একেবারে, আচ্ছা তো এবার একেবারে বরং ডাইরেক্টলি আড্ডায় ঢোকা যাক, সেটা হচ্ছে যে আমরা শুনলাম যে বায়োফিজিক্সের ব্যাপারটা ঠিক কি, এবার বিষয়টা হচ্ছে যে যখন মানুষ ক্লাস 12 এ থাকে বা সবে 10 ক্রস করেছে, 11 এ উঠেছে, এবং 11-12 পরের বছর যারা বোর্ডস দেবে তারা এখন থেকে বুঝবে কি করে যে কোন সাবজেক্ট নিতে হবে এবং
0: সাবজেক্ট কম্বিনেশন কি হবে?
1: হ্যাঁ একেবারেই, তো ওদের কাছে নলেজটা তো এখনো পর্যন্ত অত ভাস্ট লেভেলে নেই,
0: একদম সীমিত রয়েছে,
1: তো সীমিত রয়েছে, তো সেই ব্যাপারে আপনি যদি কিছু বলেন যে কি করে ওরা জানতে পারবে, কিভাবে রিসার্চ করবে এই বিষয়টা নিয়ে।
2: আচ্ছা, প্রথমেই বলে রাখি যে একটা মাইন্ডসেট, সেটা হচ্ছে যে আমি ইঞ্জিনিয়ারিং পেলাম না, আমি মেডিকেল পেলাম না, আমার জীবনটা শেষ, আমার আর কিছু হবে না, একদম এটা একদম ভুল, সবাই মাথা থেকে এই ধারণাটাকে একদম বাদ দিয়ে দাও। আরও অনেক ডিসিপ্লিনস আছে, অনেক অনেক ডিসিপ্লিনস আছে যেখানে গেলে তোমরা

0: ইকুয়ালি ফ্লারিশ করতে পারবে। বায়োফিজিক্স ইজ ওয়ান অফ দেম। আচ্ছা, একটু ডিটেলসেই যদি বলি, তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে বায়োলজি তো দরকারই, ডেফিনেটলি নামটা থেকেই বুঝতে পারছো, আর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, এই দুটো থাকতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, যারা ম্যাথমেটিক্স পড়ছো, বায়োলজি নিচ্ছ না, তারা কি বায়োফিজিক্স পড়তে পারবে না? হ্যাঁ, নিশ্চয়ই তারা বায়োফিজিক্স পড়তে পারবে, কারণ প্রত্যেকটা কোর্সের সাথে, মানে বায়োফিজিক্স একটা ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট, এখানে যে ম্যাথমেটিক্স পড়ছো সেও পড়তে পারবে, যে জুওলজি পড়ছো সেও পড়তে পারবে, যে বায়োটেকনোলজি পড়ছো সেও পড়তে পারবে, যে কেমিস্ট্রি পড়ছো সেও পড়তে পারবে, আবার যে ফিজিক্স পড়ছো সেও পড়তে পারবে। এবার প্লাস টু লেভেলে কী সাবজেক্ট কম্বিনেশন? জেনারেলি প্লাস টু লেভেলে তোমরা স্ট্যান্ডার্ড যে কম্বিনেশন রাখো, যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি, সেটাই বায়োফিজিক্সের জন্য সাফিসিয়েন্ট। আর এর পরের যে জিনিস, যে বিষয়টা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে যে বায়োফিজিক্স যেহেতু একটু স্পেশালাইজড টপিক, আন্ডার গ্রাজুয়েট লেভেলে বায়োফিজিক্সটা হয়তো অতটা এখনও পপুলার নয়। পাঞ্জাব ইউনিভার্সিটিতে আছে আন্ডার বিএসসি অনার্স ইন বায়োফিজিক্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মাস্টার্স, কিন্তু মাস্টার্স প্রোগ্রাম আমাদের স্টেটের মধ্যে অনেক, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে, কল্যাণী ইউনিভার্সিটিতে আছে, যাদবপুর ইউনিভার্সিটিতে আছে, সবখানেই আছে। আর তাছাড়া অন্য আরও ইনস্টিটিউটের কথা সেটা আমি একটু পরে বলছি, কিন্তু তোমরা, আমি তোমাদের প্রথমেই যেটা বলতে চাই যে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল না পেলে যে আমাদের জীবনটা যে থেমে যাচ্ছে, এই ধারণাটা প্রথমেই মন থেকে বাদ দিয়ে দাও। বায়োফিজিক্স আছে, বায়োকেমিস্ট্রি আছে, বায়োইনফরম্যাটিক্স আছে, অনেক সাবজেক্ট আছে যেটাতে তুমি ইকুয়ালি ফ্লারিশ করতে পারবে।
1: বেশ বেশ, আচ্ছা, এই যে একটা সাবজেক্ট, সেটা তো মানে স্কুল লেভেলে তো আমরা জানি যে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি সমস্ত কিছু আলাদা আলাদা সাবজেক্ট, তো এই দুটোর মেলবন্ধনটা সাবজেক্টে কি করে হচ্ছে, মানে তিনটে সাবজেক্টকে একসঙ্গে একই জায়গায় কিভাবে আসছে?
0: আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং খুব সবারই এই জায়গাটাতেই একটা কনফিউশন থাকে যে আচ্ছা বায়োলজির সাথে আমি ফিজিক্সকে কী করে ম্যাচ করাবো। আসলে ব্যাপারটা হচ্ছে যে ফিজিক্স সব জায়গায় অ্যাপ্লিকেবল, সব জায়গায় ফিজিক্স সব জায়গাতেই আছে। আমরা আমাদের বডির মধ্যে, আমরা যখন কোনো একটা, ধরো আমি যখন কথা বলছি, তার মানে কি আমার বডির মধ্যে তো একটা নার্ভ পাস করছে, যেটা আমার ব্রেনকে বলছে তুমি এই কথাটা বলো, সেটাও কিন্তু একটা ফিজিক্সের প্রিন্সিপাল ওয়াইজই হচ্ছে, কারণ সেখানে কিছু আয়নসের ডিফারেন্সের জন্যই আমরা এই টাইপের নার্ভ ইন্ডাকশন বা নার্ভ কন্ডাকশনগুলো চলতে থাকে। বা ধরো আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, যে অক্সিজেন ফ্লো করছে, আমি একটু আগেই বলেছি, সেই সবই কিন্তু ফিজিক্সের সূত্র মেনেই চলছে। তার মানে ফিজিক্সের অ্যাপ্লিকেশন সবখানেই আছে, সেটা এর, তার মানে এটা কখনোই তোমরা ভেবো না যে আমার ফিজিক্সটা লাগবে না, আমি বায়োলজি পড়ছি, ফিজিক্স কিন্তু সবখানেই আছে। আর একটা ছোট্ট এক্সাম্পল বলি, এই যে ধরো আমরা যে ডিফারেন্ট ইমেজিং টেকনিক্স, মানে আমরা সবাই আজকাল ধরো এক্সরে, মানে আমাদের এক্সরে, কোনো কিছু একটা ভেঙে গেল, ফ্র্যাকচার হলাম, সেটা এক্সরে করছি, সেটাও কিন্তু একটা ফিজিক্সের প্রিন্সিপাল ওয়াইজই আমরা করতে পারছি। মানে আমাদের বডির মধ্যে যে চেঞ্জেস হচ্ছে সেটাই ফিজিক্সের প্রিন্সিপাল ওয়াইজ একটা একটা রশ্মি আসছে, একটা বিকিরণ আসছে, যেটা ডিটারমাইন করে দিচ্ছে যে কোন জায়গায় চেঞ্জেসটা হয়েছে। আমি খুব লেম্যান্স ল্যাঙ্গুয়েজে সহজ করে বলার চেষ্টা করলাম, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ডেফিনেটলি করতে পারো।
2: আচ্ছা, এইবার এখন তো আরও একটা জিনিস হচ্ছে, এখন তো ক্যান্সারের উপরে রিসার্চ অনেক ডেভেলপ হচ্ছে, তো এই ক্যান্সার রিসার্চে বায়োফিজিক্স বিষয়টা কীভাবে হেল্প করছে?
0: নিশ্চয়ই, ক্যান্সার রিসার্চে তো বায়োফিজিক্সের বিশাল অ্যাপ্লিকেশন আছেই। তার কারণ হচ্ছে যে এই যে ডিটেকশনগুলো, যে কোনো একটা সেল সে ক্যান্সারের দিকে যাবে, সেটা ম্যালিগন্যান্ট না সেটা ডরমেন্ট, সেইটা কিন্তু বায়োফিজিক্স থেকেই, মানে বায়োফিজিক্স ফিজিক্যাল টেকনিক থেকেই আমরা বুঝতে পারি। এই যে ডিফারেন্ট MRI বা ডিফারেন্ট ইমেজিং টেকনিক্স যেগুলো আছে, সেগুলো সবই কিন্তু ফিজিক্সের সূত্র অনুযায়ী তৈরি হয়েছে। ওদের মধ্যে থেকে যে, মানে ধরো যে বিকিরণ আসছে বা যে রশ্মিটা আসছে, সেটা কিন্তু ফিজিক্স, কোনো একটা পার্টিকুলার একটা এক্সাইটেশনের ফলে সেই রশ্মিটা আসছে, যেটা আমাদের সেলের মধ্যে যেতে পারছে। এবার সেলের মধ্যে যেতে পারছে কি না, পারবে কি না পারবে, সেটাও কিন্তু ফিজিক্সই বলে দিচ্ছে যে এই ধরনের রশ্মি হলে সেটা সেলের মধ্যে যেতে পারবে এবং সেটা সেলটাকে আইডেন্টিফাই করতে পারবে।
2: এইখান থেকে আমার একটা যেটা প্রশ্ন মাথায় এলো, যে যারা, আপনি বললেন যারা বায়োলজি নিয়ে পড়েছে তারাও বায়োফিজিক্স নিয়ে পড়তে পারবে, তো যারা আন্ডার গ্র্যাজুয়েটের টাইমে বায়োলজি নিয়ে পড়েছে তাদের তো সিলেবাসে ফিজিক্স বা ম্যাথসের পোর্শন খুবই কম ছিল, তো তাদের সেইখানে আওতা তো খুবই কম, মানে ফিজিক্স বা ম্যাথসের, তো তারা কি এই বিষয়ে অতটা পারদর্শী হতে পারবে ইন ফিউচার?
0: খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং আমার আনসারটা হচ্ছে অ্যাবসলিউটলি 100% পারবে। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা বায়োফিজিক্স কোর্স, আমি যদি কল্যাণী ইউনিভার্সিটির কোর্সের কথাই বলি বা ক্যালকাটা ইউনিভার্সিটি কোর্সের কথাই বলি বা অন্য যে কোনো ইউনিভার্সিটি কোর্সের কথাই বলি,

0: প্রথম সেমিস্টারটা কিন্তু একদম বেসিক বায়োলজি পড়ানো হয়, যাতে আর বেসিক ফিজিক্স পড়ানো হয়, বেসিক কেমিস্ট্রি পড়ানো হয়, যাতে যে ভেরি ডিসিপ্লিন থেকে সবাই আসছে তারা সবাই একটা বেসিক আইডিয়া নিতে পারছে। এবার তারপরে তো স্টুডেন্টদের নিজের ক্যাপাসিটি আছে, তারা নিজেরা যত যদি ইন্টারেস্ট পায় তারা ডেফিনেটলি নিজেরা পড়েই নিতে পারবে।
1: আর একটা জিনিস যেটা হচ্ছে, ম্যাথসে ভয় থাকলে কি হবে?
0: হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ম্যাথসে ভয় থাকলে কি হবে? অতটা ভয় পাওয়ারও কিছু নেই, তার কারণ বায়োলজিক্যাল ফিল্ডটা, আমি হয়তো সবাই আমার সাথে একমত হবেন, বায়োলজিক্যাল ফিল্ডটা কিন্তু দেখলে যতটা জটিল মনে হয় অতটা জটিল নয়,
1: ওই টার্মসগুলো একটু বেশি কমপ্লিকেটেড,
0: একটু কমপ্লিকেটেড। সুতরাং সেখানে সিম্পল কিছু ম্যাথমেটিক্সের রুল অ্যাপ্লাই করলেই কিন্তু সে প্রবলেমের সলিউশন পাওয়া যায়। সো ভয় পাওয়ার কিছু না।
2: আচ্ছা, যাদের অনেকের তো এরকম হয় যে যাদের যখন তারা ওই এইচএস এর সময়টা থাকে 11-12, যাদের ম্যাথস থাকে না, শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে এবং তার সাথে অন্য কম্বিনেশনের সাবজেক্ট থাকে, ম্যাথ ভয় পায় বলে ম্যাথ আগেই বাদ দিয়ে দেয়।
1: হ্যাঁ, অনেক জায়গায় এরকম কম্বিনেশন অ্যালাউ করে।
2: তো তাদের ক্ষেত্রে কি হবে?
1: হ্যাঁ, তারা তো 11-12 ম্যাথস নেয়নি, হয়তো তারা এলিজিবল কি, প্রথম কথা তারা কি এলিজিবল হবে?
2: হ্যাঁ,
0: আচ্ছা, এই প্রশ্নটার উত্তর মানে এটা একটু ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে।
1: আচ্ছা
0: আচ্ছা, এবার জেনারেলি যেটা চাওয়া হয় যে প্লাস টু লেভেলে ম্যাথসটা থাকুক, কিন্তু যদি কেউ দেখা যায় পরবর্তীকালে যে সে খুবই ইন্টারেস্টেড, এবার তারপরে এখান ডেফিনেটলি এন্ট্রান্স এক্সামসগুলোও হয়, সে যদি এন্ট্রান্স এক্সামে কোয়ালিফাই করতে পারে উইদাউট ম্যাথস, তাহলে সে অবভিয়াসলি সে বায়োফিজিক্স পড়তে পারবে। কিন্তু ম্যাথসটা থাকলে সুবিধে হয়, কিন্তু তার মানে এই নয় যে ম্যাথস না থাকলে সে বায়োফিজিক্স একদম পড়তেই পারবে না।
2: বুঝলাম বুঝলাম। আর এই যে এন্ট্রান্স টেস্ট হয় আপনি বললেন, তো শুধুমাত্র এইচএস এর নম্বরের বেসিসে হয় না সেক্ষেত্রে, মানে যদি কেউ অ্যাপ্লাই করে অ্যাডমিশনের জন্য তখন সে কিভাবে করবে?
0: আচ্ছা, এখানে আচ্ছা আমি আবারও একটু বলি, সেটা হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে, হ্যাঁ, বায়োফিজিক্সের অ্যাপ্লিকেশন মানে বায়োফিজিক্সটা পড়াটা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে যেহেতু এটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, মানে আমার কোনো একটা সাবজেক্টে খুব স্ট্রং গ্রাস্প চলে আসলাম, সেটা বায়োলজিতে হতে পারে, সেটা কেমিস্ট্রিতে হতে পারে, সেটা ম্যাথমেটিক্সে হতে পারে, সেটা ফিজিক্সে হতে পারে, আগে সেই গ্রাস্পটা আসুক, তারপরে এই ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টে আসাটা আসলে ভালো হয়। আচ্ছা, সেই জন্যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমি প্রথমেই বলেছিলাম যে পাঞ্জাব ইউনিভার্সিটিতে বিএসসি বায়োফিজিক্স আছে, কিন্তু অন্য সব জায়গায় যে সমস্ত ইউনিভার্সিটিসগুলো আমি স্টেটের মধ্যে বললাম যে কল্যাণী, সবাই পোস্ট গ্রাজুয়েশন, তাছাড়া আইআইটিগুলো আছে, আইআইএসসি ব্যাঙ্গালোর আছে, সেখানে সবই পোস্ট গ্রাজুয়েশন লেভেল।
1: আচ্ছা, আপনি যে ওই এন্ট্রান্স এক্সামটা বললেন, সেই এন্ট্রান্স এক্সামের নামটা কি?
0: আচ্ছা, এবার এই এন্ট্রান্স এক্সামগুলো হচ্ছে তোমার, আচ্ছা আমি এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আইজার, আইজার স্পেশালি আইজার কলকাতা, ওরা কিন্তু একটা ডুয়াল ডিগ্রি দেয় বিএসএমএস, সেখানে সেটা হচ্ছে কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সে, কিন্তু সেখানে একটা বড় পোর্শন আছে বায়োফিজিক্স। আচ্ছা, এবার আইজারের জন্য তাদের ডেফিনেটলি তাদের নিজের এক্সাম আছে, আইজারের এন্ট্রান্স এক্সাম আছে। আচ্ছা, এবার পোস্ট গ্রাজুয়েট লেভেলে যেতে গেলে তোমার জ্যাম আর গেট, এই দুটো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এক্সামিনেশন। গেট হচ্ছে ফর আইআইটিস, আইআইসিতেও যাওয়া যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে গেট করলে কিন্তু তুমি বায়োটেকনোলজিতেও এমটেক এর দিকে যেতে পারো, মানে মাস্টার্সের দিকে যেতে পারো, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংও যেতে পারো, আবার মানে তোমার ধরো বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন এই টাইপের মানে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমেও যাওয়া যেতেই পারে। মানে এগুলো সবই কিন্তু বায়োফিজিক্সকে ইনক্লুড করেই এই সাবজেক্টগুলো তৈরি হয়েছে।
2: আচ্ছা, তো বেশ, আমরা তো সেই গল্প নিয়ে আরও থাকবো, মানে আমাদের আড্ডা কিন্তু চলছে, চলবে, এবং পরবর্তীকালে আমরা আরও অনেক বিষয় নিয়ে মানে এই বিষয়টার গভীরে তো ঢুকবো এবং আশেপাশে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আপাতত অর্ক মুখার্জি এবং সোমলতার কণ্ঠে একটা গান রইল তোমাদের জন্য, ফিরছি গানের পর, সঙ্গে নিয়ে তরুণের স্বপ্ন।

0: পায়ের জাদুতে কাঁপবে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: ফিরে এলাম স্টুডিওতে, আর তোমাদের সঙ্গে রয়েছি আমি ঋত্বিক, আর আমার সঙ্গে পৌলমী, আর আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন আজকের বিশেষ অতিথি ডক্টর অংশুমান বাগচি। আর যেতে যেতে তো তোমাদের সঙ্গে অনেক ক্যারিয়ার রিলেটেড কথা হচ্ছিল, আর আমাদের মধ্যে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু অনেক বন্ধুও কিন্তু ফোন কলে চলে এসেছে, শুনে নি
7: দেখে নি কে রয়েছে এখন আমাদের সঙ্গে।
6: ফেসবুকেও কিন্তু অনেক বন্ধু অনেক কিছু লিখেছে না, বন্ধু ফোন কলে।
7: হ্যালো,
6: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
7: বাউলে বদলে গেছে, যাক ঠিক আছে, সেটা তো আমরা দেখা যেতেই পারে, কিন্তু তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু তুমি বলতে পারো।
6: তোমাদের ক্যারিয়ার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে স্যার এখানে আছেন, আপাতত 12টা পর্যন্ত স্যার আছেন, তোমরা তোমাদের যা যা প্রশ্ন আছে। এবার তোমাদের মনে অনেক ডাউট থাকতেই পারে যে এই প্রশ্নটা
7: আবার কিন্তু বন্ধু ফোন লাইনে দেখে নি কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে?
6: না সমস্যা নেই, ফোন কলে যদি তোমরা না পাও আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে কিন্তু তোমরা কমেন্ট করতেই পারো। আবার বলে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতা, সেখানে চটপট করে কমেন্ট করে দাও। আর তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ক্যারিয়ারে কীভাবে এগোবে সেই সাজেশান চাইছো, হয়তো তোমরা এখন মাস্টার্সে বায়োফিজিক্স নিয়ে পড়ছো, কিন্তু এবার তুমি মাস্টার্সের পর কী করবে, বা সেইখানেও যদি তোমাদের ডাউট থাকে, লুপহোল কিছু মানে

0: কনফিউশন আছে সেইটা তোমরা কমেন্ট বক্সে শেয়ার করো, স্যার কিন্তু সেই সমস্ত কিছু উত্তর তোমাদের দিয়ে দেবেন
1: একেবারেই। আর দেখতে দেখতে বন্ধু কিন্তু ফোন লাইনে, দেখেনি কি বলছে আমাদেরকে, মানে আবার কি প্রশ্ন রয়েছে।
0: একদম।
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে?
2: হ্যালো
1: হ্যালো,
2: আমি বেটওয়ার্ডের থেকে বলছি। আমার ছেলে এমবিবিএস পাস করেছে।
1: আচ্ছা
0: আচ্ছা,
2: এখন এমডি করার জন্য তৈরি হচ্ছে, এমডি করতে পারবে তো?
0: আচ্ছা, এই বিষয়ে স্যার কি বলবেন?
3: হ্যাঁ নিশ্চয়ই, যদি টপ করে থাকে তাহলে এমডি না করতে পারার তো কোনো কারণ নেই। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস ফর বিং এ টপার। আর ডেফিনেটলি এমডি না করতে পারার তো কোনো কারণ নেই। যদি এখানে আমি আরেকটা জিনিসও বলে রাখি, সেটা হচ্ছে যে মাস্টার্স ডিগ্রিতে কিন্তু, মানে এখন মেডিকেলের মাস্টার্স ডিগ্রিতে বায়োফিজিক্সের একটা খুব বড় অ্যাপ্লিকেশন কিন্তু আজকাল আসছে, সেটা হচ্ছে মেইনলি বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশনসের দিকে।
0: আচ্ছা স্যার, এই টার্মসগুলো একটু এক্সপ্লেইন করুন।
3: হ্যাঁ আচ্ছা, বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, আমি একটু টার্মসগুলোকে যদি ভেঙে ভেঙে বলি, বায়ো মানে আমাদের শরীর রিলেটেড, মেডিকেল মানে হচ্ছে যে কোনো একটা অসুখ রিলেটেড, আর ইনস্ট্রুমেন্ট মানে কি, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যে এমন কোনো একটা কিছু যেটা দিয়ে আমরা সেই অসুখটাকে বার করতে পারি। তার মানে এটা হচ্ছে, এটা একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা কি করে, এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে আমরা একটা যন্ত্র তৈরি করছি, সেই যন্ত্রটা তৈরি করা হচ্ছে ফিজিক্সের সূত্র দিয়ে। এবার সেই ফিজিক্সের সূত্র দিয়ে যে যন্ত্রটা তৈরি করা হলো, সেটা এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে সেই যন্ত্রটা আমাদের শরীরের যে ক্রিয়াকলাপ আছে, মেটাবলিক প্রসেসেস আছে, সেইগুলোকে ধরতে পারে। এটাই হচ্ছে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন।
1: টেকনিক্যাল লাইনে চলে গেল, মানে সে হতে পারে ইঞ্জিনিয়ারিং পড়ছে বা মেডিকেল পড়ছে, এবং পড়ার পর তার স্ট্রিম চেঞ্জ করার ইচ্ছে হলো, যেটা অনেকেরই হতে পারে, তো সেক্ষেত্রে তারপরেও কি সে যখন পোস্ট গ্রাজুয়েশন করবে 4 বছর পর, তখন কি সে বায়োকেমিস্ট্রি বা
3: নিশ্চয়ই আসতে পারে? সেইটার কারণেই আমি বলি, এখানে মেইনলি আইআইটিগুলোতে অপশনস আছে। সেখানে আমি মেইনলি বলতে চাইছি যে যে আইআইটিগুলোতে খুব ভালো এগুলো পড়ানো, সব আইআইটিতেই পড়ানো হয়, কিন্তু তার মধ্যে মুম্বাই আইআইটি এবং হায়দ্রাবাদ, এই দুটো জায়গায় বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই দুটো মানে মেইনলি হচ্ছে, যদি কেউ ইন্টারেস্টেড হয় যে ইঞ্জিনিয়ারিং, পিওর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বায়োতে আসতে চায়, তাহলে এই দিকটা সেরে তারা ভাবতে পারে।
1: বুঝলাম বুঝলাম।
0: এইবার এই এই জিনিসটা বলুন যে, আমরা তো বলেই দিলেন যে গ্র্যাজুয়েশনের পর সে কি কোন কোন কলেজে অ্যাপ্লাই করবে আর কোন এক্সাম দেবে। এবার সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিল, এবার মাস্টার্সের সময় এই আইআইটিস বাদ দিয়ে আর আমাদের ভারতে কী কী ভালো কলেজেস রয়েছে, আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কী কী ভালো কলেজ রয়েছে?
3: নিশ্চয়ই, ওয়েস্ট বেঙ্গলে মাস্টার্স লেভেলের সব ইউনিভার্সিটি, মানে আমি প্রিমিয়ার ইউনিভার্সিটিসগুলোর কথা বলছি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে খুব ভালো একটা কোর্স আছে, বায়োফিজিক্স, মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়ো ইনফরম্যাটিক্স। আচ্ছা, যাদবপুর ইউনিভার্সিটিতে আছে যেটা, সেটা হচ্ছে লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি। আর কল্যাণী ইউনিভার্সিটিতে আমি যে ডিপার্টমেন্ট থেকে আসছি, বায়োকেমিস্ট্রি বায়োফিজিক্স, এই কোর্সগুলো তো আছে। এছাড়া ট্রেডিশনাল যে অন্য যে জুওলজি, বটানি, সেগুলো তো আছে, সেগুলোর সাথেও কিন্তু আজকাল একটু একটু করে বায়োফিজিক্সের অ্যাপ্লিকেশনস বা বায়োকেমিস্ট্রির অ্যাপ্লিকেশনস চলে আসছে। তো কলকাতার মধ্যে প্রিমিয়ার ইনস্টিটিউট এইগুলোই আছে, যেখানে পিওরলি বায়োফিজিক্স এবং বায়োকেমিস্ট্রি অ্যাপ্লিকেশনসগুলো পড়ানো।
0: আর কলকাতার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে,
3: কলকাতার বাইরে, আচ্ছা আর একটা ইনস্টিটিউটের কথা আমি একটু আগেও বলেছি, আইজার, আইজার কলকাতা, সেখানে তো বিএসএমএস ডুয়াল ডিগ্রি, মানে বিএসসি এমএসসি দুটোই একসাথে হয়। এছাড়া আইআইটিগুলো আছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি আছে, বিএইচইউ, পন্ডিচেরি ইউনিভার্সিটি আছে। আচ্ছা, আর দুটো ইনস্টিটিউট খুবই প্রিমিয়ার, সেটা হচ্ছে আইআইসি ব্যাঙ্গালোর, আর একটা হচ্ছে টিআইএফআর, মানে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। ওইখানে এই স্ট্রিমগুলোতে পড়া।
0: এবার যে এই এন্ট্রান্স এক্সামগুলো দেবে, সেইটার প্রিপারেশন কিভাবে নেবে?
3: আচ্ছা, এন্ট্রান্স এক্সামিনেশনগুলো মেইনলি যেটা হয়, একটু কনসেপচুয়াল, একটু কনসেপ্ট বেসড, মেইনলি এগুলো মানে এমসিকিউজই থাকে, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স থাকে, আর জেনারেল সিলেবাসটা হচ্ছে একদম বেসিক ম্যাথমেটিক্স, জেনারেল বায়োলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, কেমিস্ট্রি, এইগুলোর ওপরেই কোয়েশ্চেন থাকে, কিন্তু একটু মানে হয়তো একটু ডিজার্টন করছি আবার করছি না, সেটা হচ্ছে একটু ম্যাথমেটিক্স লাগে।
0: আচ্ছা
1: আচ্ছা, মানে সেটা কি 11 12 লেভেলের ম্যাথমেটিক্স?
3: কিছুটা 11 12 লেভেল, কিন্তু এখন দেখো মানে ধরো আমরা যখন 11 12 পড়েছি তখন ম্যাথমেটিক্সের যা সিলেবাস ছিল এখন ক্লাস 10 এ অনেকটাই সেটা কভার করে যায়। সুতরাং ক্লাস

0: টেন লেভেলেও যদি কারোর ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিকটা একটু ভালো করে করা থাকে সে কিন্তু পেরে যাবে।
1: আচ্ছা, এইবার এই যে এক্সামগুলোর প্রিপারেশন সে কিভাবে নেবে?
0: হ্যাঁ,
1: মানে আপনি কিছু টিপস শেয়ার করুন তাদের
0: এক্সামগুলোর প্রিপারেশন নেওয়ার জন্য। যেটা আমি বলবো যে ওদের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পেপার ওদের ওয়েবসাইটেই পাওয়া যায়। যারা যারা ইন্টারেস্টেড তারা আইআইটি বা আইএসসি ব্যাঙ্গালোর বা টিএফ এর ওয়েবসাইটে গেলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখতেই পাবে। সেগুলোকে সলভ করাটা দরকার টাইমের মধ্যে, উইদিন টাইম সেগুলোকে সলভ করা দরকার। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ধরো মানে এটা অনেকেই ভাবে যে ঠিক আছে আমার আন্ডার গ্রাজুয়েট হয়ে গেল তার পরের বছর আমি এটার জন্য ট্রাই করব। আমি কিন্তু সেইটাকে খুব একটা সাপোর্ট করি না, কারণ তুমি যে বছর আন্ডার গ্রাজুয়েটের ফাইনাল এক্সাম দিচ্ছ সেই বছরই যদি তুমি দাও তাহলে কি হবে, মানে তোমার যে ফ্রেশনেসটা থাকবে সেটা সামনের বছর মানে ইন মেনি কেসেস হোয়াট আই ফাউন্ড ইজ তার ওই এনার্জিটা একটু ল্যাগ করে যায়। তো আমি সবাইকে সাজেস্ট করবো যে তোমরা ফার্স্ট মানে তোমরা আন্ডার গ্রাজুয়েটের ফাইনাল ইয়ারই তোমরা ট্রাই করো। এই এক্সামগুলো এমন কিছুই কঠিন হয় না, তোমরা যা পড়ে আসছো তার উপরেই হচ্ছে, শুধু একটু স্ট্র্যাটেজিক্যালি এমসিকিউগুলোকে প্র্যাকটিস করা এবং উইদিন টাইম।
1: ওকে, এই যে এই বিষয়টা পড়তে কত খরচ হয় আর এখানে কি কোনো স্কলারশিপের সুযোগ রয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন।
0: মানি ম্যাটার্স অলওয়েজ,
1: একদম।
0: আচ্ছা, পড়তে দেখো গভর্নমেন্ট অর্গানাইজেশনে পড়তে সেরকম কিছু খরচ নয়, মানে ডেফিনেটলি সেরকম কিছু খরচ নয়। আর অন্য অর্গানাইজেশনগুলোতেও খরচ যে মানে এক্সরবিটেন্ট আমি বলবো না, অ্যাফোর্ডেবল।
1: আচ্ছা, অ্যাফোর্ডেবল।
2: আর কেউ যদি বাইরে পড়তে চায়
1: তার জন্য একদম কিভাবে প্রিপারেশন,
2: কিভাবে প্রিপারেশন নেবে, বা কোনো যদি পরীক্ষা হয় সেটাই যাওয়ার জন্য, বা কিভাবে স্কলারশিপ অ্যাপ্লাই করবে,
1: সেই বিষয়গুলো কি কলেজ রয়েছে?
0: আচ্ছা, আমি আরো দু একটা পরীক্ষার একটু নাম একটু বলে দিই। একটা হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, সিভিট। এটা স্পেসিফিক্যালি বিএইচইউ পন্ডিচেরি ইউনিভার্সিটির জন্য, আর তাছাড়া পাঞ্জাব ইউনিভার্সিটির জন্য একটা সিইটি আছে যেটা হচ্ছে পিজির জন্য, মানে যেটা আমি বললাম যে এমএসসি ইন বায়োফিজিক্স। আচ্ছা, এবার তোমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে বাইরে, মানে বাইরে মানে আমি ধরেছি বিদেশে। আচ্ছা, বিদেশের জন্য দেখো ডেফিনেটলি সবাই আমরা জানি জিআরই, জিআরই একটা অপশন আছে, কিন্তু অনেক ইউনিভার্সিটি আজকাল মানে আফটার কোভিড ওরা কি করছে জিআরইটাকে ওরা এক্সেম্পট করে দিচ্ছে। এবার সেই এক্সেম্পশনের ফলে ওদের মানে যে তখন ক্রাইটেরিয়াটা আসছে সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে বা পোস্ট গ্রাজুয়েট লেভেলে একটা সার্টেন পার্সেন্টেজ অফ মার্কস ওরা চাইছে, প্লাস একটা এসওপি স্টেটমেন্ট অফ পারপাস, ওইটা যেন খুব ভালো করে খুব ক্লিয়ারলি বলা থাকে যে কেন সেই সাবজেক্টটা সে পড়তে চাইছে এবং সে আফটার ফাইভ ইয়ার্স সে নিজেকে কোথায় দেখতে চাইছে। এই জিনিসটা একটু ভালো করে রিপ্রেজেন্ট করা থাকলে খুব অসুবিধে বা খুব প্রবলেম কিছু হওয়ার নেই। এটা থ্রু আউট মানে তুমি ইউরোপ বা ইউএসএ যে কোনো জায়গাতেই বলো সবখানেই এই এসওপিটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে।
1: আর ভালো কি কি কলেজেস রয়েছে যেখানে অ্যাপ্লাই করবে?
0: আচ্ছা, অনেক কিছুই আছে। আমি ইউএসএর দিকটা থেকে যদি স্টার্ট করি, যেমন ধরো স্ট্যানফোর্ড আছে, এমআইটি আছে, হার্ভার্ড আছে, যেগুলো আমরা সবাই জানি, বার্কলে আছে। আচ্ছা, আর তাছাড়া অন্য যে ইনস্টিটিউটগুলো মানে যেখানে আমিও ছিলাম, আইইউপিইউআই ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, পারডিউ ইউনিভার্সিটি ইন্ডিয়ানাপলিস, পারডিউ ইউনিভার্সিটি ইটসেলফ একটা মানে কোর্স ওরা ইয়ে করে। ইউএসএর দিকে এই ইউনিভার্সিটিসগুলোতে ট্রাই করে দেখা যেতেই পারে। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে যে এই ইউএস ইউনিভার্সিটিগুলোকে আমরা আইভি লিগ বলি। আইভি লিগ মানে ওদের একটু কাট অফটা হয়তো একটু বেশি মার্কস চাইতে পারে।
2: হ্যাঁ,
0: তো সেই জন্য কিছু সেকেন্ড র্যাঙ্কের ইউনিভার্সিটিজ আছে। সেকেন্ড র্যাঙ্ক মানে কিন্তু আমি কখনোই বলছি না তারা খারাপ, মানে ওটা ভ্যারি করে হচ্ছে যে কোন স্টেটে, মানে ধরো কেউ ক্যালিফোর্নিয়াতে যদি থাকতে চায়, ডেফিনেটলি ক্যালিফোর্নিয়া হচ্ছে সানশাইন স্টেট, তো ডেফিনেটলি সেখানে কস্ট বা নিউ ইয়র্ক সেখানে অনেকটাই বেশি। তার থেকে যদি মিড ওয়েস্ট বা এমন কিছু জায়গায় থাকা যায় যেটা হচ্ছে অতটাও প্রাইম সিটি নয় ইউএসএ, সেখানে কিন্তু কস্ট বা তোমার চান্স পাওয়াটা কম্পারেটিভলি ইজিয়ার হয়।
1: আচ্ছা, কস্ট বলতে কতটা কস্ট হতে পারে এখানে?
0: আচ্ছা দেখো, এইগুলো সবই হচ্ছে তোমার ডিপেন্ড করছে যে তুমি কিভাবে কি চাইছো। আচ্ছা, স্কলারশিপ তো ডেফিনেটলি পাওয়া যায়।
2: স্কলারশিপ কি ইউনিভার্সিটি থেকে?
0: স্কলারশিপ ইউনিভার্সিটিজ থেকে। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে যে ফুল স্কলারশিপ যদি আমি না পাই তখন আমি কি করবো? সেখানে একটা অপশন আছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ।
1: সেটা
0: টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হচ্ছে তুমি ধরো 90% স্কলারশিপ পেলে, 10% স্কলারশিপ তুমি পাচ্ছ না, তুমি তখন অপ্ট করলে না ঠিক আছে আমি যে টিচাররা আছেন তাদের কিছু ক্লাস আমি নিয়ে নেবো। তার মানে টিচারদের লোডটাকে আমি শেয়ার করে নিলাম। তার মানে কি হচ্ছে যে তুমি 90% স্কলারশিপ দিয়ে তুমি তোমার পড়ার খরচটা চালিয়ে নিতে পারছো, আর যে 10% তোমাকে আউট অফ পকেট তোমার দিতে হতো সেটা না করে সেটা তুমি আর্ন করে নিচ্ছ।

0: যেটা আপনি বলেন ইউএসএর যে ইউনিভার্সিটিসগুলো, ইউএসএর বাইরে ইউরোপ বা আমাদের এশিয়ান কান্ট্রিজে কী কী রয়েছে?
1: আচ্ছা, ইউরোপে অনেক, ইউরোপেও অনেক ভালো ভালো ইনস্টিটিউটস আছে। তুমি কোন দেশে যেতে চাইছো সেটা একটা, যেমন ফ্রান্সের ইউনিভার্সিটি অফ প্যারিস,
0: আচ্ছা
1: খুব ভালো ইউনিভার্সিটি, আমি ওখানে ছিলাম। আচ্ছা, আর একটা ইউনিভার্সিটির নাম আমি বলছি, হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি, যেখানেও আমি ছিলাম। সেই দুটো ইউনিভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, ওখানে সবাই ট্রাই করতে পারে এবং মানে ইউজার ফ্রেন্ডলি অলসো, মানে
0: আচ্ছা বেশ। আমরা তো এত গল্প করছি আর এখন তো সত্যি করে সবার পরীক্ষা শেষ হয়েছে, এখন সবাই স্বপ্ন দেখছে যে কেরিয়ারে কিভাবে এগোবে, আর সেই স্বপ্নের আমরাও একটু হাতছানি দিয়ে দিচ্ছি, দিশা দেখিয়ে দিচ্ছি
2: একেবারে। আর সেই জন্যই তোমাদের জন্য চমক হাসানের কণ্ঠে রইলো এই গানটা। ফিরছি গানের পর, সঙ্গে নিয়ে তরুণের স্বপ্ন, তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছে আমি পৌলমি আর আমার সঙ্গে ঋত্বিক। ফিরছি গানের পরেই।

0: পায়ের জাদুতে কাঁপে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: স্টুডিওতে তোমাদের সঙ্গে রয়েছি আমি ঋত্বিক, আর আমার সঙ্গে রয়েছে পৌলমী, আর আজকে আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন, আমাদের বিশেষ অতিথি ডক্টর অংশুমান বাগচি।
7: একদম, আর আজকে আড্ডায় আপাতত তো কথা হয়েছে যে আমরা এই সাবজেক্টটা নিয়ে কিভাবে পড়তে পারি, কিভাবে অ্যাডমিশন নিতে পারি, তারপরে কত খরচ
6: করবে, বাইরের দেশে কিভাবে যাবে, এইবার যেটা হচ্ছে রিসার্চ কিভাবে করবে, সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তবে তোমরা আমাদের কিন্তু ফোন কলে চলে আসতে পারো
7: একেবারেই, আর দেখতে দেখতে বন্ধু ফোন লাইনে দেখি কি বলছে। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে?
8: আমি বাঁকুড়া থেকে নির্মল সিকদার বলছি।
7: হ্যাঁ বলুন।
8: একজন গার্জিয়ান।
7: হ্যাঁ বলুন বলুন।
8: আজকে যে আলোচনাটা হচ্ছে খুব ভালো। আমি মনে করি ধারাবাহিক ভাবে, এখন তো হাই সেকেন্ডারি

0: গেল, এই ধারাবাহিক ভাবে বিভিন্ন বিষয়ে যদি আলোচনা করেন বিশেষজ্ঞ নিয়ে, তাহলে ছাত্রদের পক্ষে খুবই উপকার হয়।
1: বেশ বেশ, আপনার কিছু প্রশ্ন আছে স্যারকে?
0: হ্যাঁ, এখন অনেক ছাত্র বুঝতে পারে না তারা কোন লাইনে যাবে, কোন লাইনে তারা প্রফেশনটা তার পক্ষে সুইটেবল হবে। হ্যাঁ, এইভাবে যদি আমি বলছি ধারাবাহিকভাবে আলোচনা,
2: শুনতে থাকুন। আর তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুক পেজে কিন্তু তোমরা চটপট করে কমেন্ট করে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ হচ্ছে যুববাণী কলকাতা। আর যেই কথাটা এবার স্যারকে বলার, যে এবার তো মাস্টার্স কমপ্লিট হয়ে গেল, মাস্টার্সের পর যারা রিসার্চ করতে চাইছে তারা কিভাবে এই রিসার্চের জন্য অ্যাপ্লাই করবে, আমাদের ভারতেই হোক বা বিদেশে হোক, আর রিসার্চে কী কী স্কোপ রয়েছে?
3: খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, বায়ো টেকনোলজি এবং দিস বায়োফিজিক্স, মানে এরা দে গো হ্যান্ড ইন হ্যান্ড। মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম, আমি একটুখানি একটু ডিটেলসেই কথা এখানে কথাটা বলতে চাইছি। তার কারণ হচ্ছে যে অনেকেরই একটা ধারণা যে বায়োটেকনোলজি, বায়ো ইনফরম্যাটিক্স, বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি এরা সবকটাই আলাদা। হ্যাঁ, বেসিক জিনিসটা, বেসিক ব্যাকগ্রাউন্ডটা, ফাউন্ডেশনটা হয়তো দেখলে মনে হবে যে বায়োটেকনোলজি মানে হচ্ছে যে টেকনোলজি, মানে কী করে একটা নতুন বায়োলজিক্যাল জিনিস, বায়োলজিক্যাল যন্ত্র তৈরি করা যায়, বায়োলজিক্যাল ফিল্ডে কী করে নতুন যন্ত্র তৈরি করা যায়, বা বায়োকেমিস্ট্রি মানে আমাদের কেমিস্ট্রি, মানে সেলের মধ্যে কী কী রিয়াকশন হচ্ছে সেটা বোঝা যায়। আর বায়োফিজিক্স মানে যেটাই বললাম যে সেলের মধ্যে যে ডিফারেন্ট প্রসেস হচ্ছে তার ফিজিক্সের কোন সূত্র মেনে সেগুলো হচ্ছে। কিন্তু বায়ো ইনফরম্যাটিক্স সেটাও আর একটা স্ট্রিম। বায়ো ইনফরম্যাটিক্স মানে হচ্ছে যে সলিউশন অফ দ্য বায়োলজিক্যাল প্রবলেমস উইথ দ্য হেল্প অফ ইনফরমেশন টেকনোলজি। এখন রিসার্চের কথাটা যখন উঠছে, রিসার্চ কিন্তু এই সবকটা ফিল্ডকে একসাথে মিলিয়েই করানো যেতে পারে বা করা হয়। আচ্ছা, যেমন রিসার্চের জন্য যদি বায়ো কেউ বায়োফিজিক্সের উপর রিসার্চ করতে চায়, বায়োফিজিক্সের টেকনিক্সের উপর, সেখানে সে যেতেই পারে, সে ভাবতেই পারে যে সে কোনো একটা স্পেশাল ডিভাইস বা স্পেশাল যন্ত্র তৈরি করবে যেখানে ফিজিক্সের সূত্র দিয়ে সে এমন কিছু একটা নতুন কিছু তৈরি করবে যেটা আমাদের সেলের মধ্যে বা আমাদের শরীরের মধ্যে যা যা চেঞ্জেস হচ্ছে সেটাকে ধরতে পারে। আচ্ছা, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট টার্ম, যেমন মলিকিউলার বায়োলজি, যেটাও বায়োফিজিক্সের সাথে রিলেটেড। মলিকিউলার বায়োলজি মানে কি? মলিকিউলার বায়োলজি মানে হচ্ছে যে সেলের মধ্যে যে রিয়াকশনগুলো হচ্ছে সেই রিয়াকশনগুলোকে কীভাবে হচ্ছে, তার মেকানিজমটা কী। মেকানিজমটা জানা থাকলে আমরা কিন্তু ডিফারেন্ট যে ডিজিজগুলো হচ্ছে, যেমন ক্যান্সার, যেমন নিউরোডিজেনারেটিভ ডিজিজ, তাদের সম্পর্কে আইডিয়া কিন্তু পেতে পারবো। মানে আমার মেকানিজমগুলোকে আমাকে আইডেন্টিফাই করাটা কিন্তু এই বায়োফিজিক্সের একটা মেইন এইম, মেইন ইম্পর্টেন্স। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা এখন খুব অ্যাডভান্সমেন্টের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে এআই, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, যেখানে বায়োফিজিক্সের একটা খুব বড় রোল আছে। তার কারণ হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামটা থেকেই বুঝতে পারছো যে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে তুমি তোমার ব্রেন ইউজ করছো না, কিন্তু তুমি একটা কম্পিউটারকে এমনভাবে কম্পিউটারকে তৈরি করছো সে যাতে তোমার ব্রেনে কী হচ্ছে সেটা বুঝতে পারে। খুব সহজ করে বলছি, তার মানে কি, সে একটা মানুষের ব্রেনের মতো কাজ করছে, একটা কম্পিউটার একটা মানুষের ব্রেনের মতো কাজ করছে। তার মানে আমাদের শরীরে যা যাভাবে আমাদের ব্রেন কাজ করে সেই পুরো জিনিসটাকে একটা কম্পিউটার প্রোগ্রামিংয়ে থ্রু দিয়ে মানে কম্পিউটারকে বোঝানো যে ঠিক আছে বাবা আমার কাছে এই প্রবলেমটা আছে, এর সলিউশন কী হবে। খুব সহজ করে বলি, ধরো আমার কাছে, আমি বলছি যে আমার এই একটা, আমার শরীরে একটা লাম্প তৈরি হয়েছে, একটা একটা কোনো একটা কিছু একটা আর কি হতে চলেছে, তাহলে যদি কম্পিউটারকে সেই লাম্প থেকে একটা কোনো একটা ছোটো পিস, যেটাকে আমরা বায়োপসি বা ইয়ে বলি, সেই ছোটো একটা পিস যদি দিয়ে আমরা বোঝাই, বলানোর চেষ্টা করি বা কম্পিউটারকে বলি যে তুমি বলো তো বাবা এটা ক্যান্সারের দিকে যাবে না যাবে না, এইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে তোমাকে একটা প্রপারলি ট্রেনড এরকম একটা মেশিন সে বলে দিতে পারবে যে না, তোমার ল্যাম্পের যা ক্যারেক্টারিস্টিক্স সেটা ক্যান্সারের দিকে যাবে না, তবে তুমি নিশ্চিন্ত হয়ে গেলে।
1: আচ্ছা, একদম একদম। এইটা তো এই যে গোটা বিষয়টা, যে যখন তারা রিসার্চের জন্য যাচ্ছে তারা গিয়ে এই স্কোপ পাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রিসার্চে তারা অ্যাপ্লাই কিভাবে করবে।
3: আচ্ছা,
1: যখন পিএইচডির জন্য যাবে।
3: আচ্ছা, রিসার্চে অ্যাপ্লাই করার জন্য ডেফিনেটলি আমাদের দেশে গেট, নেট, এটা তো আমাদের খুব স্ট্যান্ডার্ড প্রসিডিওর। তাছাড়া যদি কেউ সেট মানে স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট এই পরীক্ষাগুলোতে কোয়ালিফাই করতে পারে তাহলে তারা ডেফিনেটলি রিসার্চের জন্য এলিজিবল হবে। এবার ডিফারেন্ট ইউনিভার্সিটিসগুলো ইন্টারভিউ কন্ডাক্ট করে, সেই ইন্টারভিউ তারা অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করে তারা

0: লাগবে, ডেফিনেটলি জয়েন করতে পারবে।
1: আর যদি বিদেশে যেতে চাই কেউ,
0: বিদেশে যাওয়ার জন্য আবার ওই একই
2: প্রসিডিও ছিল,
0: যেমন জিআরই বা আদার, মানে জিআরই হচ্ছে একমাত্র, কিন্তু আবার যেটা বললাম যে কোভিড এর পরে জিআরই এর রিকোয়ারমেন্টটা অনেকটাই কমে গেছে,
1: তো সেভাবেই তারা রিসার্চের জন্য অ্যাপ্লাই
2: করছে। এইবার তো আমরা পুরো পড়াশোনা নিয়ে সমস্ত কথা হয়ে গেল, এবার আসতে হচ্ছে যেই জিনিসটা সবাই জানতে চাই,

0: এইটা বলা খুব কঠিন, তার কারণ হচ্ছে যে তুমি কি চাইছো তুমি। হ্যাঁ, জব নেই সেটা আমি বলবো না, জব আছে, সেখানে তোমার ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে সেলসের ডিফারেন্ট জবস আছে, ডেফিনেটলি সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তবে আমি বলবো যে একটু কষ্ট করে মাস্টার্সটা করে নাও না, আরেকটু বলবো যে আরেকটু কষ্ট করে পিএইচডিটা করে নাও, তাহলে আরো ভালো জব পাবে।
1: আচ্ছা, যদি মাস্টার্স এর পর যদি কেউ অ্যাপ্লাই করতে যায় তাহলে তখন সে কি কোন কোন জব রোলসে পাবে?
0: হ্যাঁ, মাস্টার্সের পরে তুমি রিসার্চ সায়েন্টিস্ট আছে, রিসার্চ অ্যাসোসিয়েটস পজিশনসগুলো আছে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজগুলো আছে তারা নেয়, এরকম কলকাতা বেসড ইন্ডাস্ট্রিজ আছে, কলকাতার বাইরেও এরকম অনেক ইন্ডাস্ট্রিজ আছে যারা স্টুডেন্টদের মানে ট্রেনি হিসেবে ফার্স্টে ওদের ওরা অ্যাবজর্ব করে, তারপরে সেখান থেকে তারা ফার্দার হায়ার পজিশনে যেতে পারে। কিন্তু সেখানেও আমি বলবো যে যদি একটু পিএইচডি করা থাকে তাহলে ইনিশিয়ালি হয়তো তাকে ট্রেনি হিসেবে ট্রিট করা হবে না, তাকে ডাইরেক্টলি সায়েন্টিস্ট পজিশন।
1: আর আমাদের এখানে তো এই যে ফার্মেসি ইন্ডাস্ট্রিতে এই বায়োফিজিক্স যারা পড়াশোনা করেছে তাদের কতটা ডিম্যান্ড?
0: ডেফিনেটলি ভালো ডিম্যান্ড, খুবই খুবই ভালো ডিম্যান্ড আছে সব ধরনের ফার্মাসিতেই। কারণ যেহেতু এখন তোমরা সবাই জানো যে আফটার কোভিড ড্রাগ ডেভেলপমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, সেখানে বায়োফিজিক্সের খুব বড় রোল আছে, বায়োফিজিক্স বায়োইনফরমেটিক্সের খুবই বড় রোল আছে। তো সেই জন্য সব ইন্ডাস্ট্রিটাই প্রায় চেষ্টা করে যে যাদের বায়োফিজিক্সের ব্যাকগ্রাউন্ড আছে বা বায়োইনফরমেটিক্সের ব্যাকগ্রাউন্ড আছে তাদের অ্যাবজর্ব করা। আচ্ছা, সেখানে কিন্তু আবারও আমি বলছি যে যদি তোমার মাস্টার্স থাকে তুমি ট্রেনি হিসেবে ঢুকতে পারো, তারপরে হায়ার পোস্টে যাবে, আর পিএইচডি থাকলে তো ডাইরেক্টলি তুমি হায়ার পোস্টে চলে যেতেই পারো।
2: আচ্ছা, এখানে মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ার সময় তখন সবাই ওই যখন পোস্ট গ্রাজুয়েশন করে তখন একটা ইন্টার্নশিপের চেষ্টা করে, তার কারণ সব জায়গাতেই একটা এক্সপিরিয়েন্স ম্যাটার করে, কারণ সবাই চায় যে একটা এক্সপিরিয়েন্সড লোকই আসুক অন্তত 6 মাস বা 7 মাসের। তো সেক্ষেত্রে এখানে কি ইন্টার্নশিপের কোনো সুযোগ আছে?
0: অবশ্যই আছে, আমরাই প্রোভাইড করি, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, যারা ইন্টারেস্টেড তারা আমাদের ওয়েবসাইট দেখতে পারো। তাছাড়া মানে জোকস অ্যাপার্ট, তাছাড়া সব জায়গাতে মানে আইজারেও মানে আইজার কলকাতাতে, আমি যদি ওয়েস্ট বেঙ্গল বেসড বলি আইজার কলকাতাতে আছে, NIBMG-তে আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সবখানে ইন্টার্নশিপ প্রোভাইড করা।
2: এবং ইন্টার্নশিপটা কিরকম ইন্টার্নশিপ, মানে কোন কোন সেক্টরে ইন্টার্নশিপ দেওয়া হয়?
0: আচ্ছা, ইন্টার্নশিপটা হচ্ছে দেখো এটা এটা আমি একটু ডিটেলসে এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে ইন্টার্নশিপটা অফলাইন অনলাইন দু রকমই আছে। এবার অফলাইন মানে হচ্ছে আমরা স্টুডেন্টদের বলছি তোমরা আমাদের ল্যাবে এসো, আমরা তোমাদের একটা প্রজেক্ট দিচ্ছি, আমরা তোমাদের শেখাচ্ছি, তোমরা প্রবলেমটা সলভ করো। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে এখন যেহেতু নতুন NEP-র কোর্সেস চালু হয়েছে, এবার NEP কোর্সের ওখানে একটা ম্যান্ডেটরি ইন্টার্নশিপ আছে, এবার সেক্ষেত্রে একটা ছোট জায়গায় স্টুডেন্টদের একটুখানি প্রবলেম চলে আসে, সেটা হচ্ছে যে ক্লাস করতে করতে ইন্টার্নশিপটা করতে হবে। সেই জন্য আমরা অনলাইন ইন্টার্নশিপের একটা ব্যবস্থা করে রেখেছি, মানে যারা ক্লাস আওয়ার্সের পরে আমরা আমাদের ইন্টার্নশিপটা স্টার্ট করছি, মানে তারা অনলাইন, তাদের আর আসতে হবে না, তারা বাড়ি থেকেই ইন্টার্নশিপটা করতে পারবে। মানে ইট বিকামস দ্য সেম, মানে এভরিথিং ইজ দ্য সেম, কিন্তু শুধু তারা বাড়িতে বসে, তাদের আর ওই পার্টিকুলার ক্লাস টাইমিংয়ে আমাদের এখানে আসতে হবে না। অফলাইন হলে যেটা একদম হোল ডে তাদের করতে হতো, এখানে সেটা করতে হবে।
1: অফলাইনে যেই ল্যাবে বসে কাজ করার যে সুযোগটা রয়েছে সেটা তো অনলাইনে নেই, তাহলে সেখানে কি কোনো ডিসঅ্যাডভান্টেজ থাকবে যখন সে জবে যাবে যে বলবে তুমি তো অনলাইনে করেছো ভাই তোমায় আমি নেব না?
0: মাইন্ডসেট, কোভিড এর পরে এই মাইন্ডসেটটা সবারই হচ্ছে না, ব্যাপারটা ঠিক তা নয়। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের ইন্টার্নশিপসগুলো এমন ভাবেই ডিভাইস করেছি যাতে যারা অফলাইন করছে বা যারা অনলাইন করছে তাদের মধ্যে বিশেষ ডিফারেন্স খুব একটা থাকে না, মানে এমন ভাবেই আমাদের প্রোগ্রামগুলো সেট করা আছে। হ্যাঁ, তবে তুমি একটা জিনিস বলতে পারো যে ল্যাবের অ্যাটমসফিয়ারের সাথে নিজেকে একটা মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেটা অফলাইন হলেই ডেফিনেটলি বুঝতেই পারছো অ্যাডভান্টেজেস।
1: আচ্ছা, এইবার হচ্ছে যারা সরকারি ক্ষেত্রে যারা আফটার পিএইচডি বা মাস্টার্সের পর যেতে চাইছে সেইখানে কোন কোন জব রোলস রয়েছে সরকারি ক্ষেত্রে?
0: আচ্ছা, একটা তো হচ্ছে ইন্টারেস্টেড কেউ হবে আমার মতন পড়ানোতে, পড়ানোর চাকরি তো আছেই,
2: এবং সেটা পিএইচডির পরে,
0: সেটা পিএইচডির পরে বা সেটা মাস্টার্সের পরেও পাওয়া যেতে পারে, মাস্টার্সের পরেও ইয়ে হতেই পারে।
2: সেটা কি নেট দেওয়ার পরে তারপর অ্যাপ্লাই করতে হয়?
0: হ্যাঁ, সেটা নেট পাওয়ার পরে, মাস্টার্স এর পরে যদি কেউ পড়াতে চায়। আমি পড়াতে ভালোবাসি, আমি সেই জন্য এসেছি
1: ইন্ডাস্ট্রিতে। খুব ভালো করে পড়াচ্ছেন, আমরাও আপনার স্টুডেন্ট এখন,
0: থ্যাংক ইউ। হ্যাঁ, আর তাছাড়া কি বললাম সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ সায়েন্টিস্ট জয়েন করা যেতেই পারে, সেটাও একটা রোল। আর তাছাড়া

0: এটা থেকে কি ইসরো বা ডিআরডিওতে কোনো সুযোগ আছে?
1: হ্যাঁ, ডেফিনেটলি আছে, ওদের ওয়েবসাইটেই পাওয়া যাবে। ওদের ওয়েবসাইটেই ওরা অ্যাডভার্টাইজমেন্টগুলো দেয়। তাছাড়া আমি আরেকটা বলবো যে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওদের একটা স্পেশাল প্রোগ্রাম আছে বায়োটেক ইন্টার্নশিপ, মানে ওরা 6 মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম দেয়, অ্যান্ড দ্যাট ইজ লিঙ্ক টু প্লেসমেন্ট অলসো।
0: আচ্ছা, এটা কি পেইড ইন্টার্নশিপ?
1: না, নন পেইড নয়, এটা কারণ ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এটা করানো হচ্ছে, তো স্টুডেন্টরা সেটাও কিন্তু দেখতে পারে।
2: বেশ, এইবার হচ্ছে আপনি বায়োফিজিক্স নিয়ে কেন কেরিয়ার করলেন, এই প্রশ্নটা আপনি বলুন।
1: আচ্ছা, আমি কেন করলাম? আচ্ছা, আমার কেরিয়ারটা যদি আমি দেখি, আমি কেমিস্ট্রি পড়েছি, তারপরে এই ফিল্ডে এসেছি, তারপরে রিসার্চ করেছি আর একটা অন্য ফিল্ডে, তারপরে বিদেশে গেছি আর একটা অন্য ফিল্ডে, মানে একটা মিক্সচার। মানে আমার আইডিয়াটা ছিল যে একটু অ্যাপ্লিকেশনে কিছু করি, কারণ আমার স্পেশালি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল স্ট্রিমে আমার খুব একটা কোনো দিনই ইন্টারেস্ট ছিল না। সেই জন্য আমি চাইছিলাম কি না, আমি চাইছিলাম যে আমি যে সাবজেক্টগুলো পড়েছি তার একটা অ্যাপ্লিকেশন যদি আমরা বায়োলজিতে দেখতে পাই, সেই বায়োলজিতে দেখার জন্যই আমি ডিফারেন্ট এতগুলো শিফট করতে পেরেছি, করেছি, এবং শিফট করে হয়তো খুব একটা খারাপও হয়নি।
2: আচ্ছা, আর সময় তো খুবই কম, আপনি যদি লাস্ট কিছু মিনিট টিপস আমাদের সবার সঙ্গে শেয়ার করেন স্টুডেন্টদের জন্য।
1: হ্যাঁ, আচ্ছা, লাস্ট মিনিট টিপস যদি স্টুডেন্টদের যাতে আমি শেয়ার করতে চাই, আমি বলবো, আমি আবারও তোমাদের সবাইকে বলবো, সবাই খুব ভালো থাকো, খুব মন দিয়ে পড়াশোনা করো, এবং ভয় পেও না। তুমি মেডিকেলে পাওনি, তুমি মানে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে যেতে পারোনি, তার মানে কিন্তু তোমার লাইফ একদম শেষ হয়ে যাচ্ছে না, তোমার জন্য অনেক রাস্তা খোলা আছে। আর হচ্ছে পড়াশোনাটা একটু মন দিয়ে করো, এবং মানে ম্যাথমেটিক্সকে ভয় হয়তো পাও, কিন্তু অতটাও ভয় পাওয়ার কিছু নেই। এই যে বায়োকেমিস্ট্রি বায়োফিজিক্স পড়তে গেলে খুব যে বেশি ডিটেলস ম্যাথমেটিক্স তোমাকে জানতে হবে তা নয়, বা স্ট্যাটিস্টিক্স জানতে হবে তা নয়, মোটামুটি একটা কাজ চালানোর মতো জানা থাকলেই চলবে। আর হচ্ছে আরেকটা জিনিস আমি একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে যে এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এটা একটা যুগ, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য একটু ছোটোখাটো কোডিং, যদি একটু আর একটু পাইথন, এর জন্য অনেক টিউটোরিয়ালস অ্যাভেলেবল আছে ইউটিউবে, অনেক টিউটোরিয়ালস ফ্রিতে তোমরা শিখে নিতে পারবে। এই একটু একটু এই জিনিসগুলো একটু দেখে রাখো, একটু শিখে রাখো, তাহলেই দেখবে কোনো ভবিষ্যতে কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না। আর তাছাড়া আমরা তো আছি, যখন খুশি আমাদের যোগাযোগ করতে পারো, আমাদের মানে আমার ওয়েবসাইট ইউনিভার্সিটি অফ কল্যাণীতে তোমরা দেখতে পারো, আমাকে ইমেল করতে পারো, সেখানে আমার ইমেল আইডি আছে। আর তোমাদের আমি শুধু একটাই জিনিস বলবো যে একদম ভয় পেও না, কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে না,
2: একদম একদম ভয় পেলে হবে না। আর যে বিষয়টা হচ্ছে, তোমরা তাহলে যে কোনো সময় স্যারকে মেল করতে পারো, স্যারও বলে দিয়েছেন অফিশিয়ালি মেল যেটা আছে কল্যাণী ইউনিভার্সিটি, সেখান থেকে তোমরা করে নিতে পারো।
0: একদম, আর ইউনিভার্সিটির অবশ্যই তোমরা সমস্ত কিছু চেকও করে নিতে পারো, পোর্টাল যেখান থেকে তোমরা জানতে পারবে আরো ডিটেইলস,
2: একদম,
0: যদি তোমরা কেউ দেখতে চাও।
2: আর দেখার কথা যখন হচ্ছে, জানো তো গতকাল থেকে শুরু হয়ে গেছে ওয়ার্ল্ড অর্ণব কি বলছে স্টুডিওর বাইরে থেকে, চলো শুনে নি।
3: 4 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফুটবল মহোৎসবের গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর পর্দা গতকাল আনুষ্ঠানিকভাবে উঠে গেল। সারা বিশ্ব এখন ফুটবলের উন্মাদনায় কাঁপছে, আর আগামী একটা মাস তোমাদের এই উন্মাদনার পারদ আরও চড়িয়ে দিতে প্রতিদিন ঠিক বেলা 11:50 আমরা হাজির হয়ে যাব ফুটবল মাঠের টুকি টাকি সমস্ত খবর নিয়ে, শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আর নিউজ অন এআইআর অ্যাপে। আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের প্রথম এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের বন্ধু অর্ণব। আজ আমাদের প্রথম এপিসোডে স্বাভাবিকভাবেই থাকবে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের কথা, আর তার সঙ্গে প্রথম ম্যাচের চুলচেরা বিশ্লেষণ। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার 3টি আলাদা দেশে এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানের ক্ষেত্রেও এক অনন্য ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ফিফা এবার 3 দেশে 3টি ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে, যার মধ্যে এবারের বিশ্বকাপের মূল এবং প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হল গতকাল ভারতীয় সময় রাত 11:00 মেক্সিকোর ঐতিহাসিক স্টেডিয়াম এস্তাদিও আস্তেকা, অর্থাৎ মেক্সিকো সিটি।

0: স্টেডিয়ামে গতকাল উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিলেন কলম্বিয়ার বিখ্যাত সঙ্গীত ও নৃত্যশিল্পী শাকিরা। তিনি ডাই ডাই গানের মাধ্যমে মেক্সিকো সিটির আজতেকায় উপস্থিত দর্শকদের একেবারে মোহিত করে দিলেন। এবারের বিশ্বকাপ উপলক্ষে ফিফার পক্ষ থেকে যে অফিসিয়াল মিউজিক অ্যালবাম তৈরি করা হয়েছে তার মধ্যে আছে শাকিরার এই গানটি। শাকিরার সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বার্নাবয়। সবার শেষে তারা মঞ্চে ওঠেন, তাদের নাচ গানের পরেই আতশবাজির মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়। তবে শাকিরার আগে পারফর্ম করেন জে বলভিন, তিনি গেয়ে ওঠেন জনপ্রিয় গান কিউ ক্যালার। এছাড়াও আলেজান্দ্রো ফার্নান্ডেজ, বেলিন্দা, ড্যানি ওশিয়ান, লীলা ডাউন্স, লস অ্যাঞ্জেলেস অ্যাজিউলস, মানা ও টাইলার মতো শিল্পীরাও গতকাল কিন্তু একেবারে মাতিয়ে রেখেছিলেন দর্শকদের। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান বরাবরই অত্যন্ত আকর্ষণীয় হয়, এবারও তার ব্যতিক্রম হল না। অত্যন্ত জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হল এবারের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের কিছুক্ষণ পরেই সেই মহেন্দ্রক্ষণ, যার জন্য 4 বছরের অপেক্ষা সকলের। প্রথম ম্যাচে মুখোমুখি মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে কার্যত ছেলে খেলা করে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে সহজ জয় পেল মেক্সিকো। গোলের সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত 2-0 গোলে ম্যাচ জেতে মেক্সিকো। গোল করেন জুলিয়ান কুইনোন্স এবং রাউল জিমেনেজ। সংঘবদ্ধ ফুটবল খেলে মেক্সিকো বার্তা দিল যে ঘরের মাঠে তাদেরকে একেবারেই হালকাভাবে নেওয়া যাবে না। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই 3টি রেড কার্ড নজর কাড়ল সকলের। গোটা প্রতিযোগিতায় যে কঠোরভাবে ম্যাচ করাবে রেফারিরা তার আভাস কিন্তু প্রথম ম্যাচেই মিলল, না হলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এমনটা খুব একটা দেখা যায় না। ম্যাচের প্রথমার্ধের শুরুটা কিছুটা টানটান লড়াই হলেও সময় যতই এগিয়েছে ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়েছে মেক্সিকো। ম্যাচের 9 মিনিটে জুলিয়ান কুইনোন্সের গোলে এগিয়ে যায় মেক্সিকো। যদিও এই গোলটির পিছনে জুলিয়ানের থেকে বেশি কৃতিত্ব ছিল দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডারের। গোলকিপারের পাস সঠিকভাবে ধরতে না পারায় সেই সুযোগে গোল করে বেরিয়ে যান জুলিয়ান কুইনোন্স। এরপর প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও মেক্সিকো কিন্তু গোলের ব্যবধান বাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে মেক্সিকো দল আরও বেশি সংঘবদ্ধ দেখায়। একের পর এক আক্রমণ শানাতে থাকে মেক্সিকোর মাঝমাঠ ও অ্যাটাকিং লাইন। তার মধ্যেই 50 মিনিটে বক্সের ঠিক বাইরে অবধারিত গোল ফাউল করে রেড কার্ড দেখে বাঁচান ইয়াইয়া শিথোলে। ফলত দক্ষিণ আফ্রিকা 10 জনের হয়ে যাওয়ায় আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় মেক্সিকো। ম্যাচের 67 মিনিটে দ্বিতীয় গোল পায় আয়োজক দেশ। ক্রস থেকে হেডে দুরন্ত গোল করে দলের ব্যবধান 2-0 করেন রাউল জিমেনেজ। 2010-এর বিশ্বকাপের ওপেনিং ম্যাচে যে দক্ষিণ আফ্রিকাকে দেখা গিয়েছিল তার সঙ্গে এই দলের একেবারে আকাশ পাতাল পার্থক্য। এদিন দেখা গেল একেবারে ছন্ন ছাড়া ও বোঝাপড়াহীন ফুটবল দক্ষিণ আফ্রিকার, যার ফলে কোনো রকম চাপের মুখে মেক্সিকোকে পড়তে হয়নি। প্রথম ম্যাচেই একটা সহজ জয় ছিনিয়ে নিল তারা। এই ছিল এবছরের বিশ্বকাপের প্রথম দিনের গল্প। কাজের ফাঁকে বা ঘরে বাইরে বিশ্বকাপ ফুটবলের কোনো আপডেট যাতে তোমাদের মিস না হয় সেই জন্য কান পাততে ভুলো না ঘড়ির কাঁটায় ঠিক বেলা 11:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে কিংবা নিউজ অন এআইআর অ্যাপে। আজ তবে এই পর্যন্তই। আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের প্রথম পর্ব নিয়ে তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের বন্ধু অর্ণব। আগামীকাল আবারও কথা হবে ঠিক এই সময় পরবর্তী এপিসোডে। তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: ফিরে এলাম স্টুডিওতে, আর তোমরা তো শুনে নিলে স্টুডিওর বাইরে থেকে অর্ণব মেক্সিকো ম্যাচের তোমাদের স্কোর কার্ড বলে দিল। বাট তারপরেও কিন্তু একটা খেলা হয়েছিল নর্থ কোরিয়ার সঙ্গে আমাদের চেকোস্লোভিয়ার, সেখানে কিন্তু নর্থ কোরিয়া আমাদের সং হিউমিনের দল 2-1 জিতে গেছে আর খুব ভালোভাবে জিতেছে। চেকোস্লোভিয়া খুব অসাধারণ করে অসাধারণভাবে খেলা শুরু করেছিল। 59 মিনিটে তারা 1 গোলে লিডও নিয়েছিল। বাট তারপরে সং হিউমিনের দল আর যেখানে নর্থ কোরিয়ার প্রায় প্রত্যেকটা প্লেয়ার যেখানে ইপিএলের মতো টপ টিয়ার লিগে খেলে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে কেন তারা জিতেছে। শেষ হাসি কিন্তু তারাই হাসলো তবে শেষ মিনিটে কিন্তু একটা ইকুইলাইজারের চেষ্টা করেছিল চেকোস্লোভিয়া, কিন্তু সেইটা করতে পারলো না। আর শেষমেশ 3 পয়েন্ট নিয়ে নর্থ কোরিয়া কিন্তু শেষ হাসি হাসলো। আর এই মুহূর্তে কিন্তু গ্রুপ এতে প্রথম পজিশনে রইল আফটার দ্য ম্যাচ 1 মেক্সিকো, 1 নম্বরে আর 2তে নর্থ কোরিয়া।
2: একেবারে

0: আর এই মানে এই স্পিরিটটা নিয়েই কিন্তু তোমাদেরকে এরপর পড়াশোনার দিকে এগোতে হবে। তার কারণ আমরা কিন্তু আজকে পুরোপুরি বলে দিয়েছি যে বায়োফিজিক্স আর বায়োকেমিস্ট্রি নিয়ে যদি তোমাদের করতে হয় কেরিয়ার, তাহলে তোমাদের কি কি করতে হবে। আর আজকে আপাতত সময় একেবারেই শেষ তোমাদের সঙ্গে আড্ডার। আর
1: আচ্ছা, আর হ্যাঁ, যে জিনিসটা আমি তোমাদের বলছিলাম যে এই টেবিলটা যেটা শেষ করলো, হ্যাঁ, সাউথ কোরিয়া যেটা 2-1 শেষ করলো, আর টেবিল টপার যেটা মেক্সিকো এই মুহূর্তে ছিল। আর যে বিষয়টা হচ্ছে, ঘড়িতে তো সময় বলছে, সময় তো প্রায় শেষ হয়ে এসছে,
0: আর সেই জন্যই আজকে তোমাদের থেকে বিদায় নেব, কারণ তোমাদেরকে মোটামুটি সমস্ত কিছুই বলে দেওয়া হয়ে গেছে। তো আজকে আপাতত যাচ্ছি, আবারও আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, আবার অন্য কোনো আড্ডায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থেকো যুববাণী।
1: আর যেতে তোমাদের জন্য রইল ঈশান দাস এবং রোহন দাসের কণ্ঠে সায়েন্স আছে।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান যুববাণী। আপনাদের সঙ্গে ছিলেন ঋত্বিক শিকদার এবং পৌলমি বাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন ব্রজরানী বেসকারীর কণ্ঠে কীর্তন।
1: বৃন্দাবনেশ্বরী রাধারানীর মন আজ অত্যন্ত ব্যাকুল। শয়নে স্বপনে জাগরণে তার আচরণ প্রকৃতিস্থ নয়। রায়কিশোরীর এই অবস্থা দেখে সখীরাও খুব চিন্তায় পড়েছে। তোর কি হয়েছে রে, কেন এমন করছিস? রাধারানীর আত্মমগ্ন হৃদয় থেকে ভেসে এলো সেই অন্ত

পদকর্তা গোবিন্দ দাস বলছেন, ওগো রাই, তুমি ভেবো না, তুমি তো একা নাও, তোমার মতো যেই ভালোবেসেছে তার ওই একই দশা হয়েছে। এই দিন গোবিন্দ দাসও

সারা প্রাণী জগৎ মানব কুল তো বটেই, সকলেই যারাই কৃষ্ণকে ভালোবেসেছে তারাই ব্যথায় ডুবে মরেছে। তুমি ভেবো না তুমি কেবল একা নও, আমরা সবাই তোমার

কবিরাজ গোস্বামী বলেন, সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় সখীর নাহি মন, সখী বিনাই লীলা পুষ্ট নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। তাই তো স্বয়ং ভগবানকেও শ্রীমতীর মান ভাঙাতে সখীদের সাহায্য নিতে হয়। কি জানি, হয়তোবা এভাবেই ভগবান মানবরূপী ভক্তকে উচ্চ মর্যাদা দেন। তিনি যে ভক্তবৎসল, তাই নিজের নামের মহিমা বজায় রাখার জন্য নিজের চেয়েও আরও উচ্চে স্থান দেন তার প্রাণ প্রিয় ভক্তকে। আর লাদিনি শক্তি রাধারানী, তার তো কথাই নেই, তার হৃদয়ের প্রতিটি অনুভূতি, তার হৃদয়ের প্রতিটি আবেগ, শ্রীকৃষ্ণের প্রতি তার প্রতিটি ভালোবাসা, সমস্ত অনুভূতি সখীদের কাছেই একমাত্র প্রকাশ করেন তিনি।

0: এতক্ষণ ব্রজরানী বেশকারীর কণ্ঠে শুনলেন কীর্তন।
1: সেই সুযোগ, কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী অন্তরা নস্কর।

0: অন্তরা নস্করের কণ্ঠে এতক্ষণ শুনলেন লোকগীতি।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 20 তারিখ রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। ভারতে খরিফ শস্য চাষের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল সিডস কিষাণ মিত্র নামে এক হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি AI পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈলবীজ চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময়ে তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কৃষকরা 4024598180 নম্বরে হোয়াটসঅ্যাপ করে চীনাবাদাম, সর্ষে, তিল, সূর্যমুখী, সোয়াবিন, নাইজার ও অন্যান্য তৈলবীজ ফসল সংক্রান্ত যে কোনো প্রশ্ন যে কোনো ভারতীয় ভাষায় করতে পারেন। মালদায় প্রাকৃতিক কৃষির প্রসারে রাজ্য সরকারের উদ্যোগে আজ মালদা টাউন হলে জেলা স্তরের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, অতিরিক্ত জেলাশাসক অনিদ্র সরকার, কৃষি দপ্তরের আধিকারিক ও জেলার বিভিন্ন প্রান্তের চাষিরা। কর্মশালায় রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব ও টেকসই চাষাবাদের ওপর জোর দেওয়া হয়। মুর্শিদাবাদের ফারাক্কায় প্রায় 297 একর জবরদখল হয়ে থাকা জমি উদ্ধার না হওয়ায় 500 মেগাওয়াটের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন ইউনিট করার কাজ এগোচ্ছে না বলে দাবি NTPC-র। বর্তমানে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে 5টি ইউনিট থেকে 2100

0: গড় বিদ্যুৎ উৎপাদন হয়। এনটিপিসির মানব সম্পদ শাখার অধিকর্তা অলোক কুমার রণধীর জানান, 2012 সালে নিশিন্দ্রা কাটানে জমিটি দখল হয়ে রয়েছে। রাজ্য সরকার জমি উদ্ধার করে না দিলে ওই এলাকায় কোনো সেতু নির্মাণ করবে না এনটিপিসি। পাশাপাশি নতুন ইউনিট নির্মাণ না হলে নতুন ছাই সংরক্ষণাগারও গড়ে তোলা হবে না। এ বিষয়ে প্রশাসন, গ্রামবাসী ও এনটিপিসির মধ্যে একাধিক বৈঠক হলেও এখনও সমাধান সূত্র মেলেনি। মুর্শিদাবাদের লালবাগে ক্যান্সার আক্রান্ত এক মহিলার কাছ থেকে কাঠমানি নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুল হালিম তাজমিরা বেওয়া নামে ওই মহিলার কাছ থেকে বিধায়কের সার্টিফিকেট জোগাড় করে দেওয়ার নাম করে টাকা নেয়। পাশাপাশি আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার কথা বলেও 19,000 টাকা নেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে শ্রম দপ্তরের অফিস থেকে প্রভাত কুমার কলেজ পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় যোগ দেন রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস, শ্রম দপ্তরের আধিকারিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ বহু মানুষ। কাঁথি শ্রম দপ্তরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার জিসি কর্মকার জানান, স্কুল ছুটির সংখ্যা কমাতে পারলে শিশু শ্রমিকের সংখ্যা কমানো যাবে। জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ছাত্রীরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল, পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী করে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কলকাতা এবং পশ্চিমবঙ্গের জন্য স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় 34°C এবং 26°C কাছাকাছি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 34.7°C, যা স্বাভাবিকের তুলনায় 0.2° বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 23.0°C, যা স্বাভাবিকের তুলনায় 4.2° কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 98%, সর্বনিম্ন 67%। কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। কৃষক ভাইদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হয়েছে, উপহিমালয় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত 7-11 সেমি বেগে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাগুলির এক বা দুটি জায়গায় ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে উনজমির দুনো ফসল।

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। উনো জমির দুনো ফসল এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজকের রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত। আর আজকের বিষয় ইতিপূর্বে আমাদের যে আকাশবাণী কলকাতার এগ্রিকালচার হাব ফেসবুক পেজ, সেখান থেকে আপনারা নিশ্চয়ই জেনে গেছেন আমাদের আজকের আলোচনার বিষয়।

0: খারিফ মরশুমে ডাল চাষ। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত ডাল গবেষণা কেন্দ্রের প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক এবং কৃষি কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অমিতাভ বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
1: নমস্কার।
0: আর রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত, সেই সঙ্গে আজকের আমাদের যে আলোচনার বিষয়, খারিফ মরশুমে ডাল চাষ। আমি শুরুতেই আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা নিয়মিত আমাদের প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার শোনেন, তারা তো জানেন সরাসরি আপনারা আমাদের এই অনুষ্ঠানে যদি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে চান সেক্ষেত্রে আপনারা ফোন করতে পারেন 0332213132, এই নম্বরে আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি যিনি আমাদের বিশেষজ্ঞ থাকেন তার সঙ্গে কথা বলতে পারেন। তেমনি আজকের অমিতাভবাবু সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলতে চাইলে আপনারা এই নম্বরে ফোন করতে পারেন। আমরা যেহেতু সময়টা খুবই কম অমিতাভবাবু, আমরা সরাসরি আলোচনায় চলে যাই। এই যে ডাল চাষ, আমাদের পশ্চিমবঙ্গে ডাল চাষের, হঠাৎ আমরা ডাল চাষ কেন করতে যাব বা ডাল চাষের গুরুত্ব, এই ব্যাপারটা যদি একটু ছুঁয়ে যান।
1: প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে হঠাৎ করে ব্যাপার না, আমাদের পশ্চিমবঙ্গে ডাল চাষ অনেকদিন আগে থেকেই হচ্ছে, এখনও চলছে। কিন্তু আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের যে বর্ধিত জনসংখ্যা, সেই জনসংখ্যাকে আমরা যাতে সবাইকে প্রোটিনটুকু অন্তত তুলে দিতে পারি শর্করা জাতীয় খাদ্যের সঙ্গে, সেই লক্ষ্যেই আমাদের ডাল চাষের এলাকা পরিধিটাকে বাড়াতে হবে। এই উদ্দেশ্যেই আমাদের ডাল চাষের মূল জায়গাটা, সেখানে যে মূল যে গুরুত্ব সেটা হচ্ছে আমাদের যে আমরা সবসময় বলি খাদ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তার সঙ্গে পুষ্টি নিরাপত্তাটাও অঙ্গাঙ্গীভাবে জড়িত। আমাদের শুধু শর্করা জাতীয় খাদ্য খেলেই হলো না, যেখানে না হয় আমরা ভাত থেকে সেটা পাবো সাধারণ বাঙালি,
2: তো তার সঙ্গে কিন্তু আমাদের প্রোটিনটাও পেতে হবে। তো সেই প্রোটিন পাওয়ার জায়গাতে আমরা সকলেই যে আমিষভোজী তা নই, তো যাদের পক্ষে তুলনায় দামি মাছ মাংস বা ডিম এগুলো কেনা সম্ভব নয়, তাদের পক্ষে ডাল চাষ সস্তায় করে এবং সস্তায় সে পুষ্টি লাভ করতে পারবে, সেই তারা সেই উদ্দেশ্য নিয়েই আমাদের ডাল চাষের এলাকা বৃদ্ধি করা উচিত বলে মনে করি।
0: বেশ। আর আমাদের যদি পশ্চিমবঙ্গের নিরিখে যদি দেখি, রাজ্যের নিরিখে, ডাল চাষের বর্তমান অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে?
2: বর্তমানে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ডাল চাষ একটা সময় একটু ভালো জায়গায় ছিল সর্বভারতীয় তুলনায়, মাঝখানে অনেকটাই সেই জায়গাটা আমরা এলাকাটা অনেকটা কমিয়ে ফেলেছিলাম, কিন্তু গত 2-3-4 বছর ধরে আমরা কিন্তু একটু বাড়ার দিকে ট্রেন্ড লক্ষ্য করছি।
0: আচ্ছা।
2: তো এটা খুব একটা আশার সংকেত, কিন্তু আমাদের লক্ষ্যটা অনেক বেশি। তো আমাদের মূল যেটা জায়গা সেটা হচ্ছে যে আমাদের যে পশ্চিমবঙ্গে সমস্ত ডাল চাষ করা যায় তা এরকম নয়, তবে মূলত আমাদের বর্ষাকালীন ডাল হিসেবে আমরা যেগুলো চাষ করতে পারি তার মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে কলাইকে, তারপরে আছে মুগ, এবং কিছু কিছু জায়গায় আমরা অড়হর চাষের কথাও ভাবতে পারি। আর যদি আমরা শীতকালীন ডাল এটার কথা ভাবি তাহলে আমাদেরকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে মুসুরকে, যদিও মুসুরের এলাকাই বেশি কিন্তু এটা আরও বাড়াতে হবে, তার সঙ্গে খেসারি যথেষ্ট এলাকাতে হচ্ছে সেটাও বাড়ানোর স্কোপ আছে, এবং তার সঙ্গে আমরা মটর চাষের এলাকাটাও বাড়াতে পারি।
0: বেশ, আমরা আলোচনায় ফিরব, আমরা একটি ফোন আসছে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। হ্যালো।
3: হ্যালো,
0: আপনি ভালো থাকলে
3: সারা পৃথিবী ভালো থাকবে।
0: আরে বাবা, নিশ্চয়ই আপনাদের জন্যই তো আমরা আছি। বলুন,
3: আমার প্রশ্ন হচ্ছে কোন কোন ডাল চাষ বছরে দুবার চাষ করা যায়?
0: আচ্ছা, কোন কোন ডাল চাষ?
3: আর দুই নম্বর প্রশ্ন, মুসুরি ছোট দানা এবং বড় দানা কোনটা প্রোটিন বেশি এবং ফলন বেশি?
0: বেশ বেশ, ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকবেন।

0: ডালকে দুবার করতে পারবো। তার মধ্যে মুগ যেটা বেশিরভাগ জায়গাতে হয় চৈতি ফসল হিসেবে, সেটা আমরা করতে পারি। তার সঙ্গে বর্ষা পরবর্তী অর্থাৎ ভাদ্র মাসে শ্রাবণের শেষ দিকে সেই সময় একবার মুগ চাষ করা যেতে পারে।
1: আচ্ছা,
0: আবার কলাই এর ক্ষেত্রে দেখা যায় যে মূল যে জায়গাটা সেটা হচ্ছে পোস্ট খারিফ, মানে বর্ষা পরবর্তী, সেটা যেমন একটা সম্ভাবনা আছে, সেখানে তো একটা বড় জায়গা আছে আমাদের পশ্চিমবঙ্গের, কিন্তু তার সঙ্গে সেটাকেও আমরা আবার চৈতি কলাই হিসেবে করতে পারি। অর্থাৎ কিনা দুটোরই দুটো সিজন আমরা ভাবতে পারি এবং দুটো জায়গাতেই আমাদের যথেষ্ট উন্নতি করার, বাড়ানোর স্কোপ রয়েছে।
1: তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন বা আমাদের ফেসবুক লাইভে যারা দেখছেন আমাদেরকে, আজকের আলোচনা চলছে খারিফ মরশুমে ডাল চাষ, এবং শ্রোতা বন্ধুরা যারা আমাদের বিশেষজ্ঞের কাছে প্রশ্ন রাখতে চান আপনারা ফোন করতে পারেন, নাম্বার তো বলে দিলাম। এবারে
0: আরেকটা কথা বলি,
1: বেশ,
0: সেটা হচ্ছে ওনার দ্বিতীয় আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মুসুরের বড় দানা এবং ছোট দানা, এর মধ্যে কোনো প্রোটিনের তারতম্য আছে কিনা। তো আমি বলি প্রোটিনের তারতম্যটার বিষয়টা খুব একটা বড় কিছু নয়, এটা জাত হিসাবে ভ্যারি করে। তো তার মধ্যে কিছু বড় দানার আছে, কিছু ছোট দানার আছে, কিন্তু আমরা বাঙালিরা যেটা পছন্দ করি সেটা হচ্ছে একটু ছোট দানার মুসুরি। আবার যারা একটু অবাঙালি তারা একটু বড় দানার মুসুরি পছন্দ করেন, কিন্তু সেখানে আমাদের প্রোটিনের কম বেশি হওয়ার কোনো সুযোগ খুব একটা নেই,
1: মানে প্রোটিন সবটাতেই রয়েছে,
0: মোটামুটি 19-20।
1: বেশ, আচ্ছা, এই যে প্রোটিনের কথা হলো বা কীভাবে শ্রোতা বন্ধু প্রশ্নের উত্তর তো দিলেন, এবারে যদি আমরা পশ্চিমবঙ্গের ডাল চাষের যে জেলাভিত্তিক আমরা যদি একটু জানতে চাই, আমাদের যে সমস্ত জেলাগুলো রয়েছে অন্যান্য জায়গায় আমাদের যে ডাল একটা পুষ্টিকর খাদ্য এবং তার একটা এত প্রোটিন রয়েছে, সে জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে সমস্ত জেলাগুলিতে যে সমস্ত কৃষকরা যারা চাষ করতে চান সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বর্তমান অবস্থা কীরূপ আপনার কী মনে হয়?
0: একদম সাম্প্রতিক তথ্য যেটা বলছে সেটা হচ্ছে আমি যে বর্ষাকালীন ডাল হিসেবে মুগ কলাই এবং তার সঙ্গে অড়হরের কথাও বলেছি, তো সেখানে মুগের যে বর্ষাকালীন জায়গা সবথেকে বেশি এলাকা আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে।
1: আচ্ছা,
0: তারপরে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ এবং তারপরে হচ্ছে জলপাইগুড়িতে। আবার যদি আমরা কলাইয়ের কথা ভাবি তাহলে সবথেকে বেশি জায়গা হচ্ছে মুর্শিদাবাদ, তারপর নদিয়া, তারপর মালদা, আর অড়হরের জায়গা আমাদের খুবই কম, যতটুকু আছে তার মধ্যে মেজর অংশটুকু হয় পুরুলিয়াতে, কিছুটা বীরভূমে হয় এবং কিছুটা আলিপুরদুয়ারে হয়। কিন্তু একটা মজার কথা হচ্ছে এখানে এলাকা বেশি হলেও এদের কিন্তু তুলনায় ফলন, গড় ফলনটা কম।
1: আচ্ছা,
0: গড় ফলনের কথা যদি ভাবি সেখানে কিন্তু আবার অন্য জেলাগুলোর পারফরমেন্স অনেক ভালো। যেমন মুগের গড় ফলন সবথেকে বেশি আমাদের পূর্ব বর্ধমানে পাই, আবার কলায়ের সব থেকে বেশি গড় ফলন আমরা পাই মালদাতে, অড়হরের ক্ষেত্রে দেখা যাচ্ছে অড়হরেরও গড় ফলন সব থেকে বেশি মালদায়। তো এই সমস্ত কিছু বিশ্লেষণ করে আমরা কিছু কিছু জেলাকে কিছু গুরুত্ব দিতে পারি,
1: যেমন
0: সম্ভাবনাময় জেলা হিসাবে।
1: বেশ বেশ,
0: যেমন মুগের জন্য আমরা ভাবতে পারি জলপাইগুড়ি, কুচবিহার এবং পুরুলিয়া, যেখানে যথেষ্ট স্কোপ আছে, জায়গাও আছে, সেখানে আমরা বাড়াতে পারি। আবার কলায়ের ক্ষেত্রে উত্তরবঙ্গের সমস্ত জেলা, তার সঙ্গে দুই বর্তমান, হাওড়া, হুগলি, দুটো মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বিস্তৃত অংশে কিন্তু আমাদের একটা স্কোপ আছে। আবার যদি অড়হরের কথা ভাবি তাহলে আমাদের যে পশ্চিমের লাল মৃত্তিকা যে অঞ্চলটা, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জায়গা কিন্তু আমাদের যথেষ্ট সম্ভাবনা
1: রয়েছে। আচ্ছা, এই যে আপনি জেলাভিত্তিক বিভিন্ন কোথাও সম্ভাবনার কথা বলছেন, কোথাও বা কম সম্ভাবনা রয়েছে, এই যে পার্থক্যটা বা যদি একটু জানতে চাই সমস্যাটা ঠিক কোনখানে?
0: সমস্যা বলতে দেখুন সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে প্রত্যেকটা ডাল চাষের জন্য একটি নির্দিষ্ট জলবায়ু এবং নির্দিষ্ট মৃত্তিকার প্রয়োজন। তো সব মাটিতে তো সব কিছু হয় না। যেমন ধরুন অড়হরের জন্যে সবথেকে ভালো হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে ব্ল্যাক কটন সয়েল বলি,
1: আচ্ছা,
0: বা কালো কার্পাস তুলার অঞ্চল। তো সেরকম মাটি আমাদের এখানে নেই, কিন্তু অদ্ভুতভাবে আমাদের যে লাল মাটির অঞ্চল পশ্চিমাঞ্চলের, সেখানে কিন্তু অড়হর চাষের একটা ভালো সম্ভাবনা আছে। আবার যদি দেখি আমরা মুগ বা কলাই, এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দোঁয়াশ মাটি অথবা বেলে দোঁয়াশ মাটি সেটা খুব ভালো তাদের পক্ষে। তো সেই রকম জায়গায় যেখানে আছে সেই জায়গাগুলোতে আমরা জোর দিচ্ছি, সব জায়গায় সব কিছু তো অ্যাভেলেবেল নয়।
1: ঠিক ঠিক, এবারে আমাদের যারা শ্রোতা বন্ধুরা শুনছেন বা তারা একটা ডালের গুরুত্ব সম্পর্কে একটা ধারণা তারা পেয়েছেন বা কেন গুরুত্ব

0: গুরুত্বপূর্ণ। এবং আপনি শুরুতে বলেছেন যে সবাই তো আমরা মাংসাশী বা মাছ খাই না, ডিম খাই না, সেখানে আমাদের ডালটা শরীরের জন্য হোক বা সেই সমস্ত মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোটিনযুক্ত খাবার। যদি আমাদের কৃষক বন্ধুরা চাষ করতে আগ্রহী হন, যেখানে সম্ভাবনা রয়েছে তারা তো করছেনই, যে সমস্ত জায়গাগুলোতে কম সম্ভাবনা রয়েছে জেলাগুলোর কথা বলছেন, সেখানে যদি আমাদের কৃষক বন্ধুরা আগ্রহী হন, কোন সময় বীজ বপন করা হোক বা যেভাবে চাষ করবেন এগোবেন কীভাবে, কবে থেকে?
1: প্রথমে বলি সেটা হচ্ছে যে সব থেকে আগে জোর দিতে হবে সঠিক উৎস থেকে সঠিক মানের বীজ সংগ্রহ। তো আমাদের প্রত্যেকটা ডাল শস্যের জন্য আলাদা আলাদা জাত আছে, সেই জাতগুলোকে আমি নিশ্চয়ই আলোচনায় আসব। তো সেই জাতগুলোকে যদি আমরা পেতে পারি ঠিকঠাক জায়গা থেকে, তাহলে হচ্ছে সব থেকে ভালো, এবং তার কিন্তু চেষ্টাটা অনেক আগে থেকে করতে হবে। ধরুন একটা উদাহরণ দিই যে কলাই, কলাইয়ের আমরা বলছি যে এই খারিফ মরশুমে কলাইয়ের লাগানোর সময় বা বপন করার সময় হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ভাদ্র মাসের তৃতীয় সপ্তাহ। তো এই সময়ের মধ্যে যদি আমাকে জোগাড় করতে হয় সেটা তো সঙ্গে সঙ্গে পাবো না, আমাকে যথেষ্ট আগে থেকে ব্যাপারগুলোকে ভাবতে হবে। এবার আমাদের পশ্চিমবঙ্গের উপযোগী, এখানকার জলবায়ুর উপযোগী যে সমস্ত কলাইয়ের জাতগুলো আছে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত এরকম কিছু জাত আছে, কিন্তু সেগুলোর বয়স অনেক পুরনো হয়ে গেছে।
0: আচ্ছা,
1: যেমন ধরুন আমি যদি নাম বলি তাহলে WBU 105, 108, 109, এগুলো সব আমাদের পশ্চিমবঙ্গ থেকেই উদ্ভূত জাত, এখানের গবেষণালব্ধ, কিন্তু এগুলো যথেষ্ট পুরনো হয়ে গেছে। আর আমরা সবসময়ই বলি ফলন বাড়ানোর জন্য বীজটাকে রিপ্লেস করতে হবে, অর্থাৎ বিগত 5 থেকে 7 বছরের পুরনো বীজকে কিন্তু আমরা ব্যবহার করব না, তাহলে দিন দিন ফলন কমতে থাকবে।
0: আচ্ছা,
1: তো এই জায়গায় মাথায় রেখে আমরা সর্বভারতীয় স্তরে এই জনের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ জাতগুলো আছে সেইগুলোর যদি আমি একটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে কলাইয়ের জন্য একটি খুব ভালো জাত হচ্ছে PU 11, হ্যাঁ, IPU 13-1,
0: আচ্ছা,
1: IPU 17-1, এগুলো যদিও দেখা যাবে যে আমরা যদি নথিপত্র দেখি যে সবগুলো আমাদের পশ্চিমবঙ্গের কথা ভেবে এই জাতগুলো উদ্ভাবন করা হয়েছে তা কিন্তু নয়, অথচ বিগত 2-3 বছরে আমরা বিশ্ববিদ্যালয়ের এগুলোর গবেষণার মাধ্যমে এগুলো দেখেছি যে এগুলোর পারফরমেন্স যথেষ্ট ভালো।
0: আচ্ছা,
1: তো সেগুলোকে আমরা ওনাদের,
0: এবং এই বীজগুলো আমরা যে বলি বীজ সংশিত বীজ, এই বীজগুলোতে মোটামুটি নিরাপদ বা সংশিত তো?
1: হ্যাঁ, বীজ বিভিন্ন টাইপের হয়, তো আমরা সবসময় চেষ্টা করব সংশিত বীজ বপন করার।
0: বেশ, আর এই বীজ তো তারা মোটামুটি আপনার কথা মতো নির্বাচন করলেন, বীজ নির্বাচনটা একটা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, এই সংশিত বীজ নির্বাচন করার পরেও কি কৃষক বন্ধুরা আবার বীজ শোধনের প্রয়োজন রয়েছে কৃষক বন্ধুদের?
1: একদম, এটা একদম খুব ভালো পয়েন্টের কথা মনে করেছেন। সেটা হচ্ছে দেখুন, বীজ শোধন হচ্ছে আমাদের ফসল চাষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কোনো ফসল চাষের ক্ষেত্রে। প্রথম কথা, আমরা বীজ শোধন কেন করব, তার প্রধান কারণ হচ্ছে বীজবাহিত যে সমস্ত রোগ টোকগুলো থাকবে, এমনকি অনেক কীট শত্রুর ক্ষেত্রেও আমরা এখন বীজ শোধন করার কথা বলি। আর একটা কথা বলি, এই বীজ শোধন যখন বললেন, ডাল শস্যের ক্ষেত্রে একটি বীজ শোধন না বলে আমরাকে বীজ উপচার বলি, সেটা কিন্তু অবশ্যই করা উচিত। সেটা হচ্ছে রাইজোবিয়াম
0: কালচার
1: বলে কালচার একটি আছে, সেটাকে দিয়ে আমরা শোধন করতে পারি। সেটাও কিন্তু আমরা বিভিন্ন যে কাছাকাছি কৃষি বিপণিগুলো আছে সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারি, এবং তারও নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনে আমরা কিন্তু সেই বীজের শোধন করব।
0: আর তারপরে যে ডাল আমাদের কৃষক বন্ধুরা যারা চাষ করেন, একটা প্রথাগতভাবে তাদের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে ছড়িয়ে ছিটিয়ে বুনে দেওয়া, কিন্তু এখন আপনাদের মতো যারা বিশেষজ্ঞ রয়েছেন, কৃষি বিশেষজ্ঞ যারা রয়েছেন, তারা যে বলছেন সারিতে বোনা, কোনটা বেশি লাভজনক, আমাদের কৃষক বন্ধুরা কোন দিকে এগোবেন?
1: অবশ্যই সারিতে বোনা লাভজনক। আমাদের ডাল চাষের ক্ষেত্রে যখন সমস্যার কথা আলোচনা করছিলাম, একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ডাল চাষিরা এখনও ডাল চাষটাকে অবহেলার চোখে দেখেন। আমরা যে গুরুত্ব দিয়ে ধান বা সবজির চাষ করি সেই গুরুত্বটা আমরা ডাল চাষের ক্ষেত্রে দিই না, সবথেকে বাজে জমিটা রেখে দিই হচ্ছে ডাল চাষের জন্য, সেটা সবথেকে অনুর্বর। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একদিনেই বলি যে আপনারা সবটাই সারিতে করুন, ছিটিয়ে বুনবেন না, তাহলে সেটা কিন্তু হচ্ছে না। আমরা দেখছি, বারবার বলছি, সুপারিশ করা হচ্ছে। তো সেখানে আমরা তাদেরকেই বলছি যে আপনি যদি

0: ধরুন আপনি এবারে 1 বিঘা ডাল চাষ করবেন, তো আপনি একটু আমার কথা শুনে অন্তত 5 কাঠা আপনি লাইনে বা সারিতে বুনুন, বাকিটা আপনি আপনার মতো করুন, করে একটু আপনার যে লাভ ক্ষতিটার তফাৎটা একটু
1: নিজেরাই হিসেব করুন,
0: নিজেরাই হিসেব করুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু জায়গায় আমরা সাফল্য পাচ্ছি, পুরোটাই যে হয়েছে তা নয়, তবে তারা নিজেরা বলছেন এবং তারা স্বীকার করছেন হ্যাঁ এটা করলেই আমাদের লাভ হবে।
1: বেশ, তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন আজকের অনুষ্ঠান, আপনাদের মধ্যে যে প্রথাগত ধারণা রয়েছে যে ছিটিয়ে বোনার প্রবণতা, সেখান থেকে বেরিয়ে এসে আমাদের বিশেষজ্ঞ যারা বলছেন যে শাড়িতে বুনে একবার দেখতে পারেন, আপনাদের তাদের কথা মতো শাড়িতে বুনে দেখুন কিছুটা জায়গা, তারপর না হয় আপনারা নিজেরাই পার্থক্য অনুভব করতে পারবেন, তখন একটা চিন্তাভাবনা করবেন। বেশ, এবারে শাড়িতে বুনলেন বা ছিটিয়ে বুনলেন, তার পরবর্তী যে পরিচর্যা বা সার ব্যবস্থাপনা রয়েছে এই ব্যাপারটা যদি একটু বলেন।
0: সার ব্যবস্থা তো যে কোনো ফসলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, আর ডাল চাষের ক্ষেত্রে সার ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ।
1: একদম,
0: আমরা যখন ডাল চাষের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম, আমি জানতাম যে এই পয়েন্টে আমরা একবার ডিসকাশন করব, তো সেই সূত্রে একটা কথা তখন আমি বলিনি, এইখানে বলি, সেটা হচ্ছে ডাল এমন একটি ফসল যে বাতাসের নাইট্রোজেনকে মাটিতে মেশাতে সাহায্য করে। তাহলে কি হচ্ছে, আমরা প্রথাগতভাবে অন্য ফসলে যেমন যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন ঘটিত সার দিই, সেইটা কিন্তু ডাল চাষে আমাদের ততটা লাগবে না। সেখানে আমরা নিশ্চয়ই ফসফেট জাতীয় সার বা পটাশ জাতীয় সার পর্যাপ্ত পরিমাণে দেব, কিন্তু নাইট্রোজেনের পরিমাণটা অনেক কমে যাবে, কারণ তারা আমরা দেখা গেছে একটা হিসাবে যে ডাল চাষ করলে মোটামুটি 1 হেক্টারে 7 থেকে 40 কেজি পর্যন্ত নাইট্রোজেন সে কিন্তু মেশাতে পারে।
1: তো তার মানে সার প্রয়োগ করে কৃত্রিমভাবে মেশাতে যেটা খরচ হচ্ছিল সেটা তো বেঁচে গেল,
0: সেটা অনেকটাই বেঁচে গেল, সেটা সাশ্রয় হলো। তাহলে আমরা সার প্রয়োগ কিভাবে করব, যেই যে যা সারের রেকমেন্ডেশন থাকবে বা সুপারিশ থাকবে, যেমন ধরুন মুগ কলাইয়ের ক্ষেত্রে আমরা বলি হেক্টর প্রতি 20:40:40, মানে 20 কেজি নাইট্রোজেন, 40 কেজি ফসফেট এবং 40 কেজি পটাশ হেক্টর প্রতি।
1: আচ্ছা,
0: তো এই যে পুরো সারটাকে আমরা বলি যে জমি যখন চাষ দেওয়া হবে সেই সময় মাটিতে মিশিয়ে দিন। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখন যেটা দেখা যাচ্ছে যে আমরা ফসফেট জাতীয় সারটার সোর্স কি, অনেক ক্ষেত্রে আমরা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিএপি ব্যবহার করি। তো যেখানে আমরা এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট পাবো সেখানে সালফারের যে চাহিদা সেটা মিটে যায়, কিন্তু যখন আমরা ডিএপি ব্যবহার করব সেখানে কিন্তু আমাদের একটু অতিরিক্ত সালফার হেক্টর প্রতি 20 কেজি হারে আমরা যদি দিই তাহলে ওই ব্যালেন্সটা হয়ে যায়।
1: আচ্ছা,
0: এবং যত এইটা দেখা গেছে হিসাব করে বাকি সমস্ত ফসলের তুলনায় সারের পরিমাণটা সত্যিই খুব কম এবং যথেষ্ট লাভজনক সেই ব্যাপারে।
1: আর যেহেতু আমাদের আজকের বিষয় যে খারিফ মরশুমে ডাল চাষ করছি, আমাদের তো বোধ হয় না জল সেচের খুব একটা প্রয়োজন হতে পারে, যদি হয় সেক্ষেত্রে কোন সময় করবেন?
0: প্রথমে দেখুন, আমরা যে সিজনটা বলছি খারিফ মরশুম, আমাদের পশ্চিমবঙ্গের যে ধরনের জলবায়ু তাতে বৃষ্টি বা সেচের ঘাটতি হওয়ার কথা নয়, পর্যাপ্ত রস মাটিতে থাকে এবং তাতেই ফসল ফলবে। কিন্তু মুগ আমরা যদি ধরি তাহলে গড়ে 60 থেকে 65 দিনের ফসল হচ্ছে মুগ।
1: আচ্ছা,
0: আবার কলাই কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় গড়ে 75 থেকে 85 দিনের ফসল। এই যে বাড়তি যে দিনটা, তাহলে কি হবে, সেই সময় হঠাৎ অনেক সময় দেখা গেল যে পূজোর সময় হয়তো একটা বর্ষার অনেক দিন একটা গ্যাপ, সেই সময়টায় হয়তো গাছে ফুল আসছে, তাহলে সেই সময়টায় যাতে ফুলের কোনো ডিস্টারবেন্স না হয়, ওই ফুল ধরার মুহূর্তে যদি আমরা একটা পর্যাপ্ত যদি ঘাটতি থাকে রসের সেইখানে যদি একটু সেচ দিই তাহলে উপকার হবে। কিন্তু একদম যে দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আমরা ওই সময় দিলে একটু ভালো ফল পাবো,
1: মানে জমির অবস্থা অনুযায়ী।
0: একদম,
1: সেটা মাঠ পর্যবেক্ষণের পর কৃষক বন্ধুরা যদি মনে করেন যে জলের প্রয়োজন রয়েছে তখন না হয় দেওয়া যেতে পারে, আদারওয়াইজ প্রয়োজন নেই।
0: ঠিক,
1: বেশ, আমাদের কথা বলতে বলতে অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসছে, যদি কোনো শ্রোতা বন্ধুরা কোনো প্রশ্ন থেকে থাকে কৃষক বন্ধুদের, তাহলে আপনারা সরাসরি ফোন করতে পারেন 0332131342 এই নম্বরে। সঙ্গে রয়েছেন আমাদের বিশেষজ্ঞ অমিতাভ বন্দ্যোপাধ্যায়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক এবং সহকারী অধ্যাপক কৃষি কীটতত্ত্ব বিভাগ। আর ফেসবুকে লাইভে অনেকে দেখছেন, শশাঙ্ক মণ্ডল আপনি রয়েছেন, সেই সঙ্গে আমাদের শ্রোতা বন্ধুরা, তো লক্ষ লক্ষ শ্রোতা বন্ধুরা আপনারা রেডিও সেটির ওপার থেকে শুনছেন। এবারে এই যে ধরুন ডাল চাষ করলেন, একজন কৃষক বন্ধুর সব রকম আপনার কথা মতো বা আমাদের আলোচনা শুনে তারা আগ্রহী।

0: হলেন, ডাল চাষ করলেন, সেক্ষেত্রে তারা আশানুরূপ ফলন বা ফলন যাতে বৃদ্ধি হয় কী পরিমাণে ফলন পেতে পারেন এবং কীভাবে বৃদ্ধি করতে পারবেন সেই ব্যাপারটা যদি একটু ছুঁয়ে যান।
1: প্রত্যেকটা যে ফসল আছে সেই ফসলের যদি আমরা গড় ফলন ধরি তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যে চিত্রটা সামগ্রিক ভারতবর্ষের চিত্র থেকে একটু ভালো, মানে গড় ফলনটা ভারতবর্ষের যে গড় ফলন ডালের সেখানের থেকে একটু ভালো, সব ক্ষেত্রে না হলেও বেশিরভাগ ক্ষেত্রে ভালো, কিন্তু সেখানে সন্তুষ্টির কোনো জায়গা নেই। আমরা যদি সারা বিশ্বের নিরিখে দেখি তাহলে আমাদের উন্নতি করার যথেষ্ট স্কোপ আছে, সেই ফলন আমরা বৃদ্ধি করতে পারবো। কারণ বলছি যে বীজ ঘটিত যে ব্যাপারটা আছে, এখন যে ধরনের জাত উদ্ভাবিত হচ্ছে গবেষণাগারে মাঠে, সেগুলোর ফসল ফলানোর যে পটেনশিয়ালিটি এটা অনেকটা বেশি, তাহলে আমরা সেই জাতের রিপ্লেস করতে পারবো, এটা দিয়ে এক নম্বর। দু নম্বর আছে সঠিক সময়ে যদি আমরা আগাছা, একটা বড় সমস্যা, তো সেই আগাছাটা যদি সঠিক সময়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা নিশ্চয়ই ফলনের ভালো ফলনের দিকে এগোবো। এবং যদি কীট পতঙ্গ এবং রোগ এগুলোকেও যদি আমরা ঠিক সময়ে শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে পারি তাহলেও কিন্তু আমাদের ফলনটা বাড়বে।
0: আচ্ছা, রোগের কথা যখন বললেন বা কীটপতঙ্গের কথা বললেন, এই ডালে মূলত আমাদের কোন ধরনের রোগ পোকার অধিক আক্রমণ ঘটে?
1: প্রথমে বলি যে বর্ষাকালীন যে সমস্ত ডালগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি, মুগ এবং কলাই মূলত, তো এখানে রোগ, প্রধান রোগ হচ্ছে সেটা হচ্ছে যেটাকে আমরা বলি সাহেব রোগ।
0: আচ্ছা,
1: অর্থাৎ সেটা হচ্ছে, এটা একটি ভাইরাস ঘটিত রোগ, রোগটির বাহক হচ্ছে সাদামাছি। তো এরা কি করে, সাদামাছি যখন কোনো আক্রান্ত গাছ থেকে রস শোষণ করে এসে সুস্থ গাছে সে যখন আবার রস শোষণ করার জন্য বসবে তখন এই ভাইরাসটি ছড়ায় এবং পাতা আস্তে আস্তে হলুদ শীট দাগ হতে হতে পুরো উজ্জ্বল হলুদ হয়ে পাতাটি হলুদ হয়ে যায় এবং তারপরে সেখানে ফলন একদম কমে যায়, ফুলও ধরে না, ফলও আসে না। তো এই জায়গায় আমাদের কিন্তু মূল টার্গেট করতে হবে সাদামাছিটাকে, যাতে আমরা ঠিকভাবে দমন করতে পারি।
0: তাহলে মোটামুটি সাদামাছিটাকে দমন করলে আমাদের কৃষক বন্ধুরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন এই ডাল চাষের মধ্যে,
1: বিশেষ করে যেখানে এই সাহেবের সমস্যাটা আছে।
0: বেশ, আমাদের সময় একেবারেই শেষ। আমরা আজকের আলোচনা করছিলাম খারিফ মরশুমে ডাল চাষ, যেহেতু সময়টা বড্ড কম তাই হয়তো আমাদের শ্রোতা বন্ধুদের অনেক প্রশ্ন রয়েছে, লাইট ব্লিঙ্ক করছে ফোনে, কন্টিনিউ আসছে কিন্তু আমরা নিতে পারলাম না বা পারছি না, আমাদের এখানেই থামতে হবে আজকের। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে সর্বভারতীয় সমন্বিত ডাল গবেষণা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ও কৃষি কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অমিতাভ বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের আজকের শ্রোতা বন্ধুদেরকে বুঝে বলার জন্য। নমস্কার,
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ,
0: নমস্কার। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। আজকের মতো সবাইকে নমস্কার।

উনো জমির দুনো ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান গৌরবময় 90। অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে যুববাণীর বিশেষ অনুষ্ঠান গৌরবময় 90, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল।

স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে দুপুর একটা, আর শুক্রবার এই সময়টা মানে গৌরব বয় 90 নিয়ে কিছু গল্প, কিছু কথা। আজকে রয়েছি তোমার যুববাণীর বন্ধু শ্রীপর্ণা, সঙ্গে নিয়ে এক ঝাঁক স্মৃতি আর নেপথ্যের গল্প।

তোমার প্রিয় আকাশবাণী কলকাতার অনুষ্ঠান শুরুর এই যে সময়টা, শুনলেই মনটা কেমন নস্টালজিক হয়ে যায়, তাই না? কত কত কণ্ঠস্বর, রেডিওতে ভেসে আসা গানের সুর আর এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছেন হাজারো মানুষ। সালটা 1927, 26শে আগস্ট। 1 নম্বর গাস্টিন প্লেসের একটা ছোট্ট ভাড়া বাড়ির দোতলা থেকে প্রথম যে শব্দ তরঙ্গ ভেসে এসেছিল ইথারে, আজ তা 90 বছরের এক প্রবীণ অথচ নবীন গৌরবময় মহিরূহ। ড্রয়িং রুমের আরামেই হোক বা চায়ের দোকানের কাঠের বেঞ্চে বসে আমরা যখন রেডিওর নব ঘোরাই, তখন স্পিকার থেকে ভেসে আসে মন্ত্রমুগ্ধ করা গান, নাটক, জরুরি খবর কিংবা খেলার মাঠের টান টান উত্তেজনা। আমরা মুগ্ধ হই শিল্পীর কণ্ঠে, উদ্বেলিত হই ঘোষকের বাচনভঙ্গিতে, কিন্তু এই সুর, এই শব্দ তরঙ্গের পেছনে লুকিয়ে আছে একটা বিশাল কর্মযজ্ঞ। প্রচারের আলো, সংবাদপত্রের হেডলাইন কিংবা করতালির শব্দ যাদের ছোঁয়নি কোনো দিন, আজ আকাশবাণী কলকাতার 90 বছর পূর্তির এই বিশেষ লগ্নে আমাদের আয়োজন সেই সব নেপথ্যচারীদের জন্য, যারা মাইক্রোফোনের ওপার থেকে ঘড়ির কাঁটার সঙ্গে যুদ্ধ করে প্রতিটা সেকেন্ডে বাঁচিয়ে রেখেছেন এই বেতারের আত্মাকে। আর একই সঙ্গে আজ আমরা ফিরে তাকাবো সেই সব সাধারণ মানুষের কাছেও, সেই সব শ্রোতাদের কাছেও, যাদের জীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে আমাদের এই রেডিও।

আজকের ডিজিটাল যুগে বসে সেই যুগের কথা ভাবা প্রায় অসম্ভব। যখন রেকর্ডিংয়ে কোনো ফিতে বা অপটিক্যাল ডিস্ক ছিলই না, 1920 বা 30-এর দশকে লাইভ ব্রডকাস্ট বা সরাসরি সম্প্রচারই ছিল একমাত্র উপায়। আর এই লাইভ সম্প্রচারের মূল কাণ্ডারি ছিলেন আকাশবাণীর ইঞ্জিনিয়ারিং সেকশনের কর্মীরা। স্টুডিওর ভেতরে কাঁচের ওপারে বসা সাউন্ড ইঞ্জিনিয়ারদের তখন প্রতি মুহূর্তে পরীক্ষা দিতে হতো। সামান্য একটা টেকনিক্যাল গ্লিচ বা ফ্রিকুয়েন্সি এদিক ওদিক হলে পুরো অনুষ্ঠান মাটি। এক নম্বর গাস্টিন প্লেস থেকে যখন ইডেন গার্ডেনে বর্তমান আকাশবাণী ভবনের কেন্দ্রটি স্থানান্তরিত হল, প্রযুক্তির পরিধি আরও বেড়ে গেল। শর্ট ওয়েভ থেকে মিডিয়াম ওয়েভ আর আজকের আধুনিক FM তরঙ্গের বিবর্তন, এই পুরো যাত্রাপথের ইতিহাস আসলে আমাদের টেকনিক্যাল টিম, সিগন্যাল মনিটর এবং কন্ট্রোল রুমের অপারেটরদের রাত জাগা পরিশ্রমের ইতিহাস। ধরো চিল্কাপট্টি বা মগরাহাটের হাই পাওয়ার ট্রান্সমিটার সেন্টারের টেকনিশিয়ানদের কথা, যখন প্রবল ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে গোটা কলকাতা অন্ধকারে ডুবে যায়, তখনও যাতে আকাশবাণীর সংযোগ বিচ্ছিন্ন না হয় তার জন্য বুক দিয়ে ট্রান্সমিটার আগলে রাখেন এই ইঞ্জিনিয়াররাই। আর রেডিও নাটকের সেই কাল্পনিক দুনিয়া যেখানে স্টুডিওর ভেতরেই তৈরি করা হতো ঝড়ের শব্দ, ঘোড়ার খুরের আওয়াজ কিংবা দূর থেকে ভেসে আসা ট্রেনের হুইসেল, এই সমস্ত সাউন্ড এফেক্টস বা SFX লাইভ তৈরি করতেন FX অপারেটররা। নারকেলের মালা, কাঠের তক্তা, লোহার চাদর পিটিয়ে তৈরি হতো সেই সব শব্দের ম্যাজিক। আজ তাঁদের সেই তাৎক্ষণিক বুদ্ধিকে কর্নিশ জানাতেই হয়। আকাশবাণী কলকাতার অনুষ্ঠান বিভাগ বা প্রোগ্রাম সেকশন যেন আস্ত একটা মিনিস্ট্রি। এর ডালপালা ছড়িয়ে আছে ড্রামা, মিউজিক, টক, চিলড্রেন্স প্রোগ্রাম, মহিলা মহল এবং আমাদের প্রিয় যুববাণী জুড়ে। প্রতিটা সেকশনের ফাইলের পাহাড় এবং পাণ্ডুলিপি পিছনে কাজ করেছেন নিরলসভাবে যারা, তারা হচ্ছেন আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ এবং প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টরা। সঙ্গীত বিভাগে আমরা পেয়েছি পঙ্কজ কুমার মল্লিক, রাইচাঁদ বড়াল বা জ্ঞান প্রকাশ ঘোষের মতো দিকপালদের। তারা যখন আকাশবাণীর মিউজিক সেকশন সামলেছেন, তখন তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন অডিশন কমিটির স্ক্রুটিনাইজাররা। কোন শিল্পী এ গ্রেড পাবেন, কার সুর নিখুঁত, তা নির্ধারণ করার জন্য যে কান এবং নিষ্ঠার প্রয়োজন হতো তা আজ বিরল। নানান যন্ত্রশিল্পী, নানান বাদ্যযন্ত্র থেকে শুরু করে মিউজিক অ্যারেঞ্জার, যারা নিজেরা কোনোদিন একক গান গাননি কিন্তু অন্যের গানকে অমর করেছেন, তারাই এই বিভাগের প্রাণ। এরপর নাটক ও সাহিত্য বিভাগের কথা না বললেই নয়। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, বাণী কুমার বা জগন্নাথ বসু স্ক্রিপ্ট যখন স্টুডিওতে আসত, তখন আসল কাজ শুরু হতো কপিরাইট এবং স্ক্রিপ্ট সেকশনের। হাজার পাতার নাটককে টাইপ করা, প্রতিটা চরিত্রের জন্য আলাদা আলাদা স্ক্রিপ্ট কপি তৈরি করা এবং সেন্সরশিপের নিয়ম মেনে প্রতিটা লাইন স্ক্রুটিনি করার জন্য কাজ করতেন নেপথ্যের কর্মীরা। মহিষাসুর মর্দিনে সেই ঐতিহাসিক ভোরের লাইভ ব্রডকাস্টের জন্য আগের দিন রাত থেকে সবটা গোছানো। শিল্পীরা কে কোথায় বসবেন, কিভাবে সমস্তটা যাবে, সমস্ত কিউ এবং আলোচনা এবং লাইভ ব্রডকাস্ট হবে, মাইক্রোফোনের পজিশন নিখুঁত করার দায়িত্ব সামলাতেন এই প্রোগ্রাম কর্মীরাই। এডিটিং রুমে তীব্র ব্যস্ততা, চারিদিকে কাগজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খবরের কাগজ রয়েছে, এদিকে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ।

আকাশবাণী কলকাতার নিউজ রুমের এই ছবিটা কয়েক দশক ধরে অপরিবর্তিত। নিউজ এডিটর, সাব এডিটর, মনিটর, অ্যাসিস্ট্যান্ট এবং অনুবাদকদের নিয়ে গঠিত এই বিভাগটি ২৪ ঘন্টার একটা রণক্ষেত্রই বলা যেতে পারে। পিটিআই বা রয়টার্স থেকে আসা টেলিপ্রিন্টারের বার্তাগুলোকে মুহূর্তে বাংলা অনুবাদ করে খবরের গুরুত্ব বুঝে বুলেটিন সাজানো হতো। উপেন তরফদার বা দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সেই অবিস্মরণীয় কণ্ঠ যখন বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে, তার পিছনে কাজ করছিল এক বিশাল এডিটোরিয়াল টিম। তথ্যের সত্যতা যাচাই করতে, নামের বানান ঠিক করতে এবং যে কোনো খবরের সংবেদনশীলতা বজায় রাখতে এই নিউজ রুমের কর্মীরা টানা কয়েকদিন বাড়িও ফিরতেন না। আজকের ব্রেকিং নিউজের যুগেও আকাশবাণীর খবরের যে বিশ্বাসযোগ্যতা, যে ভরসা, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এই নেপথ্যের সাংবাদিক এবং এডিটররাই।

গানের লাইন ধার করে বলতে হয়, তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। তাই শ্রোতা যদি না থাকতেন আমাদের, এই এত বড় কর্মযজ্ঞের আয়োজন সবই বৃথা। সেটা হয়নি, তারা শুরুর দিন থেকে আমাদের সঙ্গে জড়িয়ে ছিলেন, আছেন এবং থাকবেন। রেডিওর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ হল লিসেনার্স রিসার্চ উইং এবং চিঠিপত্রের বিভাগ। ইমেল বা সোশ্যাল মিডিয়ার জামানা তখন ছিল না, প্রতিদিন অসংখ্য চিঠি আসত আকাশবাণী কলকাতায়। অনুরোধের আসর, অনুরোধের আসরে গান কিংবা চিঠিপত্রের আসর, এই সবটার জন্য আসা সেই হাজারো চিঠিকে সুন্দর করে সাজানো, পিনকোড অনুযায়ী ভাগ করা এবং শ্রোতাদের ফিডব্যাক অ্যানালিসিস করার জন্য আলাদা একটা টিম কাজ করত। কোন অনুষ্ঠান শ্রোতারা কতটা পছন্দ করছেন, আবার নতুন কেমন অনুষ্ঠান

গান শুনতে চাইছেন তারা, তা বোঝার জন্য এই কর্মীরা প্রত্যন্ত গ্রামে গিয়েও সমীক্ষা চালিয়েছেন। শ্রোতা এবং স্টুডিওর মধ্যে যোগাযোগের একমাত্র সেতু ছিলেন এই ডাকঘর আর চিঠি বিভাগের কর্মীরা। আর এই প্রথা মেনে এই বিশ্লেষণের কাজ চলছে 90 বছর পেরিয়েও। তবে এখন সোশ্যাল মিডিয়ার ইমেলের জামানায় ডিজিটাল চিঠি পড়া হচ্ছে, আর হাতে লেখা চিঠি যখন একটা দুটো এসে পৌঁছয় আমাদের আকাশবাণীতে, সে এক অন্য ভালো লাগা, অন্য আনন্দ। আকাশবাণী ভবনের সবচেয়ে শান্ত কিন্তু মূল্যবান জায়গাটা হলো এর আর্কাইভ এবং রেকর্ড লাইব্রেরি। সুরের তাজমহল বললেও ভুল বলা হয় না। লক্ষাধিক গ্রামোফোন রেকর্ড, স্পুল টেপ, ক্যাসেট এবং আজকের ডিজিটাল ফাইল অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষিত আছে এখানে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মহাত্মা গান্ধী বা নেতাজি সুভাষচন্দ্র বসুর আসল কণ্ঠস্বর আজ যে আমরা শুনতে পাই, তার পেছনে রয়েছে এই লাইব্রেরি সেকশনের কর্মীদের নীরব সাধনা। স্কুল টেপগুলোতে যাতে ফাঙ্গাস না পড়ে তার জন্য নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, পুরনো নথির ক্যাটালগ তৈরি করা এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে সেগুলোকে ডিজিটাইজ করার কাজ এরা করে চলেছেন বছরের পর বছর ধরে। এরা কেবল চাকুরিজীবী নন, এরা আসলে ইতিহাসের এক একজন অতন্দ্র প্রহরী।

বিগত প্রায় নয় দশক ধরে পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের দুর্গম পাহাড়ি অঞ্চল ও প্রান্তিক গ্রামীণ মানুষের জীবনের এক বিশ্বস্ত ও অবিচ্ছেদ্য সঙ্গী হিসাবে কাজ করে চলেছে আকাশবাণী কলকাতা। যেসব প্রত্যন্ত এলাকায় আজও মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট খামখেয়ালি, সেখানে প্রাকৃতিক দুর্যোগের সময় আবহাওয়া ও জরুরি তথ্য পৌঁছানোর একমাত্র নির্ভরযোগ্য সেতু এই বেতার কেন্দ্র। চাষবাসের কথা বা পল্লীমঙ্গলের মতো অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের আধুনিক চাষ পদ্ধতি ও বাজার দরের সঠিক তথ্য দিয়ে গ্রামীণ অর্থনীতির চাকা সচল রেখেছে আমাদের এই আকাশবাণী। পাশাপাশি প্রত্যন্ত গ্রামের কুসংস্কার দূর করতে স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সচেতনতা ছড়ানো, বাউল, ঝুমুর ও পাহাড়ি সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে প্রান্তিক মানুষকে মূল স্রোতের সঙ্গে যুক্ত করার কাজটিও আকাশবাণী করে চলেছে নিরলসভাবে। আজকের এই স্যাটেলাইট আর স্মার্টফোনের যুগেও সুন্দরবনের কোনো মৎস্যজীবী যখন গভীর সমুদ্রে মাছ ধরতে যান, কিংবা জঙ্গলমহলে কোনো প্রান্তিক মানুষ যখন চাষের ক্ষেতে বসেন, তখনও আবহাওয়ার পূর্বাভাস বা জরুরি তথ্যের জন্য তাদের একমাত্র নির্ভরযোগ্য সঙ্গী আমাদেরই বেতার তরঙ্গই। টেলিভিশন ও ডিজিটালের যুগেও পাহাড়ের উপত্যকা থেকে সমতলের ক্ষেত খামার, সবখানেই একাকী মানুষের বিনোদন, মানসিক খোরাক ও পরম বন্ধু হয়ে গত 90 বছর ধরে নীরবে আলো ছড়াচ্ছে আকাশবাণী কলকাতা। একটা বিশাল যুদ্ধজাহাজ যেমন শুধু ক্যাপ্টেনের ভরসায় চলে না, ঠিক তেমনই আকাশবাণীর এই 90 বছরের যাত্রার মেরুদণ্ড হল এর প্রশাসনিক বিভাগ। অ্যাকাউন্টস সেকশন, যারা বহু দূর থেকে আসা দরিদ্র লোকশিল্পীদের সামান্য রয়্যালটির টাকা বা পারিশ্রমিক নিখুঁতভাবে বুঝিয়ে দিতেন। আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লার্ক, লিফটম্যান, দপ্তরি এবং নৈশ প্রহরীরা। আর পরিশেষে কৃতজ্ঞতা জানাতেই হয় আকাশবাণীর সেই বিখ্যাত ক্যান্টিনের স্টাফদের। মাঝরাতে ডিউটি শেষ করা ক্লান্ত নিউজ রিডার, কিংবা ভোর 4টায় সকালের অনুষ্ঠান করতে আসা ঘুম চোখের উপস্থাপকদের কাপের পর কাপ গরম চা আর টোস্ট জুগিয়ে যারা ক্লান্তি দূর করেন, সেই ক্যান্টিন কর্মীদের অবদান কোনো অংশে কম নয়। সময়ের নিয়মে আজ হয়তো অ্যানালগ ফিতের জায়গা করে নিয়েছে অটোমেটেড কম্পিউটার সফটওয়্যার। 1 নম্বর গাস্টিন প্লেসের সেই পুরনো নোনা ধরা দেওয়ালগুলো আজ স্মৃতির অতলে। 1 নম্বর ইডেন গার্ডেন গত 6 দশক ধরে আকাশবাণী কলকাতার নতুন বাড়ি। যে ঐতিহ্য আজ 90 বছরে পা দিল, তার প্রতিটা ইঁটে প্রতিটা তরঙ্গে মিশে আছে হাজারো নামহীন মানুষের ঘাম, নিষ্ঠা আর নিঃস্বার্থ ভালোবাসা। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে যারা কথা বলেন, তারা যদি রেডিওর কণ্ঠ হন, তবে এই বিভিন্ন সেকশনের কর্মীরা আর কোটি কোটি অনুগত শ্রোতারা হলেন সেই রেডিওর হৃৎস্পন্দন। অল ইন্ডিয়া রেডিওর 90 বছরের এই ঐতিহাসিক ক্ষণে আকাশবাণী কলকাতার সঙ্গে যারা ভালোবেসে জড়িয়ে রয়েছেন, তাদেরকে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা, সেলাম এবং কৃতজ্ঞতা।

এতক্ষণ শুনছিলেন অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে যুববাণীর বিশেষ অনুষ্ঠান গৌরব 90, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তুলতে প্রতিটি দেশবাসী কাজ করবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে আয়োজক ইংল্যান্ড আজ বার্মিংহামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া ও বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে এবং দেশের উন্নয়নের চিত্রকে রূপান্তরিত করছে। তিনি আরও বলেন, গত 12 বছরে NDA সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে এবং এর ফলাফল বিভিন্ন ক্ষেত্রে সমান। শ্রী মোদী বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশের নারী শক্তি জাতি গঠনের মূল ভিত্তি। দেশের মা, বোন এবং কন্যারা

0: তাঁদের অসাধারণ প্রতিভা ও দক্ষতার মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে ভারত মাতার গৌরব বৃদ্ধি করছেন।
1: হামারি বহনো কে পাস হুনর ভি থা মেহনত ভি থি লেকিন উনে পুঁজি আর অবসর নাহি মিলতে তিন করোড় মহিলাও কো লখপতি দিদি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
0: কেন্দ্র সরকার প্রতিষ্ঠান, শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে গ্রাহকদের খুচরো বিক্রয় কেন্দ্র থেকে মোটর স্পিরিট ও হাইস্পিড ডিজেল কেনার ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে এবং তাদের নিজস্ব কনজিউমার পাম্প থেকে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে বলেছে। পশ্চিম এশিয়ার চলতি সংকটের ফলে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটেছে তার পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে জ্বালানির ঘাটতি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এই বিধিনিষেধ 90 দিন পর্যন্ত বলবৎ থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। 1885 সালের পূর্ববর্তী টেলিগ্রাফ আইন এবং 2023 সালের নতুন টেলিকমিউনিকেশন আইনের কাঠামোর মধ্যে জারি হওয়া বিভিন্ন নির্দেশিকাকে একত্রিত করে এই খসড়া বিধি তৈরি হয়েছে। মন্ত্রক জানিয়েছে এই বিধিগুলি বর্তমানে প্রচলিত ব্যবস্থাকে সহজ ও সুশৃঙ্খল করার পাশাপাশি টেলিভিশন ও রেডিও সম্প্রচার ক্ষেত্রে ব্যবসার সুযোগ বাড়াবে। খসড়া বিধিতে একাধিক নির্দেশিকার পরিবর্তে একটি একক নিয়ন্ত্রক কাঠামোর প্রস্তাব করা হয়েছে। এই খসড়া বিধি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। জনসাধারণ আগামী 27 জুলাই পর্যন্ত এই বিষয়ে তাদের মতামত ও পরামর্শ জমা দিতে পারবেন। অসম ও নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র, অসম এবং নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেই ফিও রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। চলতি সংঘাতের প্রভাব মোকাবিলায় শক্তিশালী ও বৈচিত্র্যময় সরবরাহ ব্যবস্থা, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি এবং নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, সংঘাতের প্রভাব কেবলমাত্র সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার বাইরেও ছড়িয়ে পড়ে। তিনি জানান, সংঘাতের প্রভাব নিরসনে এবং কূটনীতির অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে ব্যাপক ঐক্যমত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং এবং সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির মহাপরিচালকেরা। উল্লেখ্য, অমরনাথ যাত্রা আগামী 3 জুলাই শুরু হবে এবং 28 আগস্ট পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তুলতে প্রতিটি দেশবাসী কাজ করবে। কলকাতায় আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্য কেন্দ্রের সব সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। কেন্দ্রে 12 বছরের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, 12 বছরের সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং দেশের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজমাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলি নিজেদের নিয়ন্ত্রণের কথাও বলেছিলেন তিনি।
2: And we're going to be subject to finalization of documents. We should get done over the next few days. Probably have a signing maybe in Europe. And great thing. Stock market's up 1,000 points. That means they like the deal. See, that means they like the market goes down. That means they don't like the deal. The strait will officially open as soon as we sign, which could be soon, very soon.
0: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে 16 জন প্রাণ হারিয়েছেন, আহত 37 জন। খাদ্যশস্যের দাম কমানো, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে চলা একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপর পাক বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। জানা গেছে, পাকিস্তান সরকারের নীতি ও বেআইনি দখলদারির বিরুদ্ধে

রাওয়ালকোটে প্রায় 60 থেকে 70 হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। গত মঙ্গলবার এই অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 30 জন প্রাণ হারান এবং প্রায় 200 জন আহত হন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA এর 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলেগু দেশম পার্টির বাসিয়াম রামকৃষ্ণন, সানা সতীশবাবু ও চিত্তপয়লা বিজয় এবং জনসেনা পার্টির লেঙ্গামেনিনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিতা রানী তাঁদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন। ভারতের বিশিষ্ট শুটিং কোচ এবং এশিয়ান গেমসের স্বর্ণপদকজয়ী যশপাল রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল 49 বছর। গতকাল রাতে দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 2024 সালের প্যারিস অলিম্পিকে মানু ভাকেরের ঐতিহাসিক ডাবল ব্রোঞ্জ পদক জয়ের ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে যশপাল রানা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যশপাল রানার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেন, শুটিংয়ে অসাধারণ কৃতিত্বের মাধ্যমে যশপাল রানা দেশকে গৌরবান্বিত করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, একজন পরামর্শদাতা হিসেবে তরুণ ক্রীড়াবিদদের গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অনন্য অবদান ছিল এবং তাঁর মৃত্যু ভারতীয় ক্রীড়া জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজটেক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। অন্য ম্যাচে ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে ভারতীয় সময় রাত 12:30 আগামীকালের প্রথম ম্যাচে ক্যানাডা বসনিয়ার বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় ম্যাচে আমেরিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের। মহিলাদের টি-20 বিশ্বকাপের খেলা আজ শুরু হচ্ছে। এডবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রোববার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ব্যাডমিন্টনে অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের মহিলা সিঙ্গলস সেমিফাইনালে উঠলেন ভারতের PV সিন্ধু। তৃতীয় বাছাই সিন্ধু আজ সিডনিতে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন। সেমিফাইনালে সিন্ধু জাপানের শীর্ষ বাছাই আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। এর আগে অন্য কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচি ভারতের তানভি শর্মাকে 21-14, 21-14 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্যেও কেন্দ্রের সব সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জি রামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এই জন্য রাজ্যকে আগামী অর্থবর্ষের জন্য ৮,৫০০ কোটি টাকা দিচ্ছে।
1: যে নতুন স্কিমটি আসছে, ১২৫ দিনের কাজ পাবেন প্রান্তিক মানুষেরা, বিকশিত ভারত জি রামজি, এটাতে আগামী অর্থবর্ষে, অর্থাৎ এই অর্থবর্ষের কয়েক মাস, পরের অর্থবর্ষের তিন মাস, অর্থাৎ ২০২৬ এবং ২০২৭, ভারত সরকার ৮,৫০০ কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করে। তাই কেন্দ্র রাজ্য যৌথভাবে পশ্চিমবঙ্গকে দাঁড় করাবে।
0: মুখ্যমন্ত্রী জানান, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নতুন রেকর্ড গড়ে তুলেছেন এবং ভারতকে পুনর্নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কেন্দ্রে ১২ বছরের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ১২ বছরের সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্রনির্মাণ এবং দেশের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, আবাস যোজনা, জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্র

অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় আরও একটি প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন। দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে এই বৈঠক হওয়ার কথা। মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনের শীর্ষকর্তা বিধায়ক সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে মালদায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যের সরকারি দপ্তর, আধা সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং

0: এবং কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। ওই নির্দেশিকায় বর্ণনা রয়েছে কেন্দ্র সরকারের রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম RDSS এর আওতায় বিদ্যুৎ বন্টন ব্যবস্থার সংস্কার এবং বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির আর্থিক স্বাস্থ্য উন্নত করার লক্ষ্যে স্মার্ট মিটার বসানো হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই রাজ্যের সরকারি কর্মচারীদের আবাসনগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে স্মার্ট মিটার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চোরা শিকারী সম্পর্কিত ডাটাবেস নষ্ট করতেই আলিপুরের সরকারি দপ্তরে আগুন বলে তদন্তকারীরা রিপোর্ট দিচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের কাছে এই রিপোর্ট পাঠানোর পাশাপাশি একই রিপোর্ট রাজ্য প্রশাসনের কাছেও পাঠানো হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে ওই ভবনের যে তলায় আগুন লেগেছিল সেখানে একটি আলমারিতে রাখা বাঘের, হরিণের চামড়া, শিং এরকম বহু জিনিসই পুড়ে গেছে। চোরা কারবারিদের গ্রেপ্তার করে এইসব জিনিস উদ্ধার করা হয়েছিল। এমনকি ল সেলের কাগজপত্র, কম্পিউটারে রাখা ডাটাবেস সবই ধ্বংস হয়ে গেছে আগুনে। মনোমন্ত্রী মনোজ ওরাও বলেন কি ক্ষতি হয়েছে তার পরিসংখ্যান তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে, উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে আধার পরিষেবাকে আরও সহজ ও নাগালের মধ্যে পৌঁছে দিতে আরও চারটি আধার সেবা কেন্দ্র চালু করার কথা ঘোষণা করেছে আধার কর্তৃপক্ষ EYDAI। নতুন এই আধার সেবা কেন্দ্রগুলি খোলা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলায়। পেনশনসহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তুলে উত্তর দমদম পৌরসভার পর এবার কামারহাটি পৌরসভায় অস্থায়ী ঠিকাকর্মীরা আজ সকাল থেকে কাজ বন্ধ রেখেছেন। ঠিকাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের পারিশ্রমিক বাড়ানো হচ্ছে না। শুধু তাই নয়, ESI-এর টাকা কাটা হলেও তারা কোনো সুবিধা পাচ্ছেন না। এছাড়া প্রায় 1100 ঠিকাকর্মীকে কোনো কারণ ছাড়াই বসিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এমনকি অবসরের পরেও তাদের পেনশনের টাকা এখনও অনেকেই পাননি। উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়ায় ফোরম্যান কলোনির বেসরকারি স্কুল তালাবন্ধ ঘর থেকে প্রায় 1,77,00,000 টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিক কুমার নাগ ও সায়ন পালকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গোপন সূত্রের খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে বীজপুর থানার পুলিশ রাতভর তল্লাশির পর ওই নগদ টাকা উদ্ধার করে। এরপর ঘটনায় বীজপুর থানার পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে। যানজট কাটাতে মুর্শিদাবাদের ফরাক্কায় রেল লাইনের তলা দিয়ে একটি আন্ডারপাস গড়তে রেল মন্ত্রকের মালদা ডিভিশনকে 23,18,00,000 টাকা আর্থিক সাহায্য দিতে সম্মত হয়েছে NTPC ফরাক্কা। ইতিমধ্যেই কাজ শুরুর জন্য 6 কোটি টাকা রেল কর্তাদের তুলে দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি অনুযায়ী ধাপে ধাপে সমস্ত টাকা রেলকে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর দেবব্রত কর। অনুকূল বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় 50-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
3: বলুন,
2: KYC আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
3: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় KYC আপডেট করিয়ে নেওয়া উচিত।
2: সেটা কিভাবে হবে?
3: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা ATM-এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
2: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
3: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে KYC আপডেট করিয়ে নিতে পারেন।
2: ব্যাস
3: ব্যাস,
2: বুঝে গেছি।
3: আপনার KYC আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
4: RBI এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: এখন মহিলা মহল, আপনাদের সঙ্গে অনিন্দিতা মল্লিক।

0: মহিলা মহলে শ্রোতা বন্ধুদের দীপ্রাহরিক শুভেচ্ছা জানাই, স্বাগত আজকের মহিলা মহলে। আজ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে অনুন্নত অঞ্চলে শিশুদের শ্রমদান থেকে সরিয়ে শিক্ষার পরিসরে নিয়ে আসার ক্ষেত্রে দুপুরের পেট ভরা খাবার সত্যি খুব কার্যকরী ভূমিকা নেয়। আজকে যে আলোচনা হবে, প্রত্যন্ত জঙ্গল অধ্যুষিত এলাকায় শিশুদের জন্য শিক্ষা গ্রহণের ব্যবস্থা নিয়ে। একটি স্কুল, অনেক লড়াইয়ের ফল সেটি, এবং সেটি শিশুদের শ্রমদান থেকে বার করে প্রাথমিক শিক্ষার আঙিনায় নিয়ে আসায় সাফল্য পেয়েছে। শুনে নি আজকে সেই স্কুলের কথা এবং যারা এর কাণ্ডারি তাঁদের কথা। আজ একটি গল্প বলে শুরু করব, বড় করুণে গল্প। গল্প মনে হলেও কিন্তু এই সত্যি। সময়টা বিংশ শতাব্দীর আশির দশক। বাঁকুড়ার জঙ্গল ঘেরা এক প্রত্যন্ত গ্রামের একটি ছোট্ট মেয়ে গেছে জেঠিমার সঙ্গে হাটে। বাড়ির মেয়েরা জঙ্গল থেকে শালপাতা কুড়িয়ে সেলাই করে বিক্রি করে। মেয়েদের পড়াশোনা করার কথা ভাবনাতেও আসে না, তবু একটি নাইট স্কুল চলে কিছু বিচক্ষণ মানুষের পরিকল্পনায়। সেখানে ছোট্ট মেয়েটির যাতায়াত ও নিজের আগ্রহে কিছু শিখে ফেলার খিদে জন্মেছে। সেদিন পাইকারদের সঙ্গে জেঠিমার কথায় মেয়েটি বুঝল জেঠিমা ভীষণ ভাবে ঠকে যাচ্ছে। পাইকার বলছে 100 পাতায় 75 পয়সা দেবে, আর জেঠিমা বলছেন এই কাজ খুব পরিশ্রমের, 100 পাতা আটানার কমে দেবে না। মেয়েটি বোঝাতে চেয়ে খুব বকা খেল জেঠিমার কাছে এবং ঠকে যাওয়া প্রত্যক্ষ করল। সেদিন মেয়েটি প্রতিজ্ঞা করেছিল লেখাপড়া শিখতে হবে, আর তার প্রতিজ্ঞার মধ্যে অনেক বাচ্চার লেখাপড়া শেখার ভবিষ্যৎ পরিকল্পনা জুড়ে গেল। একেবারেই সেই বইয়ে পড়া গল্প কথা মনে হচ্ছে তো? না, গল্প নয়। আর সেই ছোট্ট মেয়েটি আজ আদিবাসী সমাজে শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছেন, যদিও পথটা সহজ ছিল না, আজও সহজ নয়। আলাপ করাবো রেবা মুর্মুর সঙ্গে। নমস্কার দিদি, আজকে মহিলা মহলে আপনাকে স্বাগত।
1: নমস্কার, আমিও এই মহিলা মহলে আজকে আসার সুযোগ পেয়ে আমি নিজে আনন্দিত এবং আমার দায়িত্বের কথা একটু আরো ভাবিয়ে দিচ্ছে। আমার নাম রেবা মুর্মু।
0: এই যে গল্পের কথাটা বললাম আপনার কাছ থেকেই আমার শোনা, যেখান থেকে নিজের ভেতর তৈরি হয়েছিল ভীষণ একটা কঠিন প্রতিজ্ঞা যে পড়াশোনা শিখতে হবে, আর এই ঠকে যাওয়া যে মানুষগুলোকে তাদেরকে বাঁচাতে হবে। শুরুটা কেমন ছিল পড়াশোনার তৈরি হয়েছিল?
1: জীবনটা আমাদের ওইখানে প্রত্যন্ত গ্রাম বলতে গেলে, আমার দিদি এক ছিল, সেই দিদি প্রথম পড়াশোনার মেয়ে, যদিও দিদির জীবনে পড়াশোনাটা আর বেশি এগোতে পারে না, আমার জীবনেও এগোতে পারে না। তো আমরা 5 বোন 1 ভাই, যেহেতু মেয়েদের তো পড়াশোনার একদম চলেই ছিল না একবারে ওই গ্রামে, যার জন্যে বাধা তো পরিবার থেকে অনেক এসেছে। আমার ওই সময় পড়াশোনা আমার বাড়ির থেকে কেউ করাবে এরকম একবারে মানসিকতা ছিল না। আমার কাজ ছিল জঙ্গল থেকে পাতা আনা, আমার বোনেরা আমার থেকে যারা ছোট তাদেরকে একটু সারা দিন নিজের কাছে রাখা, এবং তা না হলে শুয়োর চড়ানো আর কড়া চড়ানো, এগুলো আমার মধ্যে একটু ভাগ করা কাজ। তো আমি দেখলাম যে যেহেতু আমি স্বচক্ষে দেখেছি, পাতা বিক্রি করতে গিয়ে যেটা দেখেছি, যে না জেনে অনেক আমরা নিজেরাই ঠকে যাই। কেউ হয়তো আমাদের ঠকাতে চায় না, কিন্তু আমরা না জেনে ঠকে যাই। তখন আমার জীবনে বড় একটা দাগ কাটলো, না পড়াশোনা যে কোনো ভাবে শিখতে হবে, কিছু জানতে হবে। ভাবি না অনেক বড় হতে পারবো কিনা সেটা ভাবি না, কিন্তু করতে হবে এটা একবারে নিশ্চিত আমার, লড়াই করে বাড়ির থেকে লড়াই করে। তো আমি বাড়িতে বেছে নিলাম যে বোনকে রাখতে পারবো না, আমি শুয়োরকেও এখন দেখতে পারবো না, আমি দুটো কাড়া আমি বেছে নিলাম। কারণ দুটো কাড়া আমি সকালে বাড়ির কাজ সেরে তাদেরকে মাঠে নিয়ে যাওয়া এবং সারা দিন তাদের সঙ্গে থেকে রাত্রে পড়াশোনা করা।
0: কাড়া বলতে?
1: কাড়া বলতে যে বলদ, এক ধরনের কালো বলদ, ওটা আমাদের কাড়া বলি আমরা। কিছুক্ষণ একটু বইয়ের দিকে মন রাখা। আর ওই নাইট স্কুলে আমার পড়াশোনার যখন একটু মনের দিক দিয়ে একটু ভালো লাগার দিক চলে আসলো, তখন তো ওই কিছুদিনের জন্য হলেও আমাকে প্রাইমারি স্কুলে যেতে হয়েছে। কারণ অন্য স্কুলে যেতে গেলে আমাকে তখন নাইট স্কুলের ওই কাকু বলছিলেন যে তোমাকে যদি পড়তে হয় তাহলে প্রাইমারি স্কুলে সার্টিফিকেট আনতে হবে, তা নাহলে তুমি কি করে ভর্তি হবে। সেই সময় মাস 6-7-এর জন্য আমি প্রাইমারি স্কুল গেছি, সেটা অনেক লড়াই। এই
0: বাড়ি থেকে মানে কেউ কি সাহায্য করেছিল?
1: মা আছে, বাবা আছে, দিদি আছে, কিন্তু বাড়ির থেকে আমাকে পড়াবে এরকম।

0: কথা নয়, অনেক মার খেতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে বাড়ির থেকে, কিন্তু আমার যেটুকু কাজ দিয়ে দেয় সেইটাকে আমি করিয়ে বেরাই। কখনো ওই মাঠের থেকে ওই মোষ দুটোকে এনে যদি দেখি ওই ছাওয়াটা আমার দাগ পেরিয়ে গেছে, তো না খেয়েই আমি প্রাইমারি স্কুলে ছুটতাম। সেই সময় প্রাইমারি স্কুলে একটু টিফিন পাওয়া যেত, ওই
1: মানে সূর্যের আলোর ছায়া দেখে সময় নির্ধারণ,
0: ছায়া দেখে সময় নির্ধারণ করে যখন আমার সেই ছাওয়াটা, আমি জানতাম যে এখন 10:30 পেরিয়ে যাচ্ছে, বাড়িতে খাবারের টাইম নেই, তখন আমি ওই অবস্থায় যেতাম ওইখানে। ওই তখন রুটি এইসব টিফিন দিত প্রাইমারি স্কুলে, ওইটা খেয়ে 6-7 মাসের মধ্যে স্যারদের সঙ্গে কিরকম আমার ভাব ভালোবাসা ভালো হয়ে গেছিল। ওনারা আমাকে ভালোবেসে ফেলে,
1: মানে এই আগ্রহটা দেখে
0: পছন্দ করেছিলেন। তখন বারবার স্যারেরও বলতেন যে তোমার পড়াশোনা হবে, তুমি পড়ো। আমি বলতাম যে স্যার আমাকে তো বাড়িতে পড়াবে না, আমি কি করে পড়বো, আমার ইচ্ছা আছে পড়বো কিন্তু আমাকে পড়াবে না। তখন স্যার বললেন যে তোমার বাবাকে আমার সঙ্গে একটু দেখা করতে বলো। বাবা হয়তো যেত না, কিন্তু স্যারের সঙ্গে একটু কি মহাজনের বন্ধুত্ব ছিল, বাবা এমনি চাষি মানুষ, আর বাবা একটু ওই যে আপনার গাছগাছড়া নিয়ে কিছু ওষুধ পশুধ করতেন, যার জন্য সেই সময় তো পরিশ্রমের আর্থিক মূল্য না দিয়ে অন্য কিছু মূল্য দিয়ে দিত, সেটা খেয়ে আনন্দ করো। তবু তো মা বাবা
1: আনন্দ
0: সাথে আনন্দ, যাক আমার কথা আর কাটে নাই, গেছে গিয়ে বলছে দেখো তোমার মেয়ে পড়তে চায়, আমরা কোনো একটা জায়গায় ওকে পরীক্ষা দিতে নিয়ে যাবো, তুমি কি ছাড়বে? তখন ওই ঘরে বলে হ্যাঁ। তো আমার স্যারেরাই আমাকে 2-3 জায়গায় এডমিশনের জন্য পরীক্ষা দেওয়া করাইছে, তো আমি যে জায়গায় পরীক্ষা দিয়েছি আমি চান্সটা পেয়েই গেছিলাম, কিন্তু কিছু ভালো ভালো জায়গাতে অগ্রিম 2-3 মাসের একটা হোস্টেল চার্জ লাগে, সেটা তো বাড়ির লোক দেবে না। অন্য একটা জায়গায় পুরুলিয়ায় কাশীপুর ব্লকে একটা স্কুল সোনাথলিতে আছে গার্লস স্কুল, সেইখানে আশ্রম হোস্টেল পেয়ে গেছিলাম, 19-20 নম্বরের পরীক্ষা ছিল, 19:30 পেয়ে গেছি, আশ্রম হোস্টেল পেয়ে গেছি, সেখানে কোনো টাকা লাগবে না, তো আমি ওইখানে এডমিশন হয়ে গেলাম। ওই একদিন বাবা মা কিছু চিড়ামুড়ি 30 টাকা পয়সা দিয়ে আমাকে বিদায় দিয়ে বাড়ির লোকের মতের বাইরে হাঁটলে যা হয় অবস্থা,
1: মানে বাড়ির সাথে আর কোনো সম্পর্কই রইল না,
0: সম্পর্ক মানে আর সেরকম ভাবে খোঁজ খবর নাই, কি শেষ হয়ে গেছে একটু দেখি, একবার টানা 3 মাসে আর কিছু নেই। ওই বাড়ি এসেছিলাম, ওইখানে তো ওই আমাদের বাড়ির থেকে ওটা প্রায় 40 কিলোমিটার দূরে ওই স্কুল ছিল, তো আমি যে আসবো বাড়ি একটু আসবো, আমার একটু গাড়ি ভাড়া দরকার আছে, সেটাও ছিল নাই, তো ওই গাড়ির সাথে সাথে আমি কোনো রাস্তা না দেখে এইরকম হেঁটে হেঁটে এসেছিলাম বাড়ি। আবারও বাড়িতে বেশিক্ষণ না থেকে কিছু দেবে না দেবে আবারও চলে গেছি, সেই সময় যেতে দিচ্ছিল না, আমি জোরেই আবারও চলে গেলাম। যাই হোক, এই করেই কোন রকমে ওইখানেরও ম্যামেদের সঙ্গে একটুকু আমার পড়াশোনা দেখে ওনারাও একটু আকৃষ্ট হয়েছিলেন। কখনো কখনো আমাকে কিছু একটা সাবান নাই, খুব জমি তুমি ময়লা জামা প্যান্ট পরে থাকি, ম্যাম এখনো বেঁচে আছেন উনি, এই সেদিনেই উনাকে রাস্তায় পেয়ে একটু এই প্রণাম করতে গেছি, তখন জিজ্ঞেস করছেন যে বলছে আরে আমি আমার এখন ভাবা হচ্ছে যে একজনও তো মানুষ করেছি, ছেলেদের মেয়েদের তো একটাই পাওনা থাকে যে আমাদেরকে যদি একটুকু সম্মান দেয়, কিন্তু আমরা কেউ দিই নাই সেটাই। তো উনি আমাকে মাঝে মাঝে খাবারও একটুকু এ করতেন, এরকম ভাবেই চলতো। এরকম ভাবে তো মাধ্যমিক হলো, মাধ্যমিক পরে আবারও কোন রকমে বাড়ি ফিরতে হলো, বাড়ি ফিরেও আবারও সেই একই যে আমার খুব সায়েন্স পড়ার ইচ্ছা ছিল, পঞ্চায়েত সমিতির থেকে আমাকে বইটই সাহায্য করা মানে দেওয়া হয়েছিল, কিন্তু আমার যে একটু আসা যাওয়া করে পড়বো, সাতনা চণ্ডীদাস স্কুলে আমি এডমিশন হয়েছিলাম, কিন্তু এই যে সাইকেলে আসবো যাবো মধ্যেখানে 2-5 টাকা যে আমার একটু রাস্তার খরচা লাগবে, সেটার জন্যও আমার অন্য একটা সংগঠনে কাজ করতে হতো। এবারে কারোর কাছে কাজ করতে গেলে সে বুঝবে না যে আমি কি করি না করি, সেটা হয়তো তো বুঝবে না, তার কাজটা বুঝে নেবে। তো সেই সময় ওইখানে থেকে আমাকে একটু দিল্লি কাজের জন্য পাঠানো হয়েছিল, এবারে না জানি নাই সেইখানে থেকে ডিসেন্ট্রি হয়ে আমি বাড়ি ফিরলাম। পাক্কা 3 মাস আমি স্কুল অ্যাবসেন্ট, আবারও আমার বইগুলো তুলে নিয়েছে, তারপরে যা হয় অবস্থা, মানে মাধ্যমিক 11-এ ভর্তি হওয়া এবং পড়াশোনা শেষ, এটাই আমার শেষ। তো লড়াইটা চলতেই থাকে, আমার এটাই ভাবনা ছিল আমি যে রাত্রে নাইট স্কুলে পড়েই তো এইটুকু করেছি, কিন্তু আরো আমার বন্ধু বান্ধবীরা এরকম তো ওরাও তো পড়ে না, তো তাদেরকে একটুকু আমার সাথে বসিয়ে তাদেরকে একটুকু পড়ানো, আমি যতটুকু জানি সেটাই ওদেরকে একটু জানানো, এই করতে করতে দেখা গেল যে একজন 5-এ 5 কোন রকমে গেল, সেই সময় তো ICDS এর হেল্পার ডেকে ডেকে তাদেরকে দেওয়া, তো বাস কাজে ঢুকে গেছে। এইভাবেই আমার বন্ধু বান্ধবীরা কোন রকমই আমার এইরকমই একটু চলে গেছে। তো আমি জানি যে যদি আমাদের ইচ্ছা থাকে, এটুকু যদি ভাবি যে অভাব অনটন অনেক থাকবে, যদি আমার সৎ ইচ্ছা থাকে তাহলে কোথাও যেন আমাকে রাস্তাও দেখাবে, সেই হিসাবেই চলতে থাকে। তো আমার তো পরে আবারও ওই সংস্থায় কোনো কাজে আবারও যুক্ত হয়ে সেখানেও দেখি আরো বড় প্রবলেম, মানে আমার মতন আরো কত যে মানুষ এইরকমই প্রবলেমে ফেসে থাকে, সেটা সেই সময় কি নামে লক্ষ্মী মুর্মু নামে একজনের সঙ্গে পরিচয় হলো,
1: হ্যাঁ, আপনাকে ওই এটাই আমার জিজ্ঞাসা করার ছিল। এবং আমি শুনেছি তার সঙ্গেও আপনি যে সংগঠনে কাজ করতেন, এই সংগঠনে কাজ করার সঙ্গে সঙ্গে ইটভাটাতেও কাজ করতেন।
0: হ্যাঁ হ্যাঁ, ওই ইটভাটাতে কাজ করি, ওই সংগঠনের ওইটা আবার ছাড়ো।

0: ওই সংগঠনে লক্ষ্মী মুর্মুকে আনা হলো, তারপরে লক্ষ্মী মুর্মুর প্রতি অত্যাচার আবার শুরু হয়ে গেল।
1: যে স্কুলটি এখন রয়েছে সেটির নাম লক্ষ্মী মুর্মু স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। লক্ষ্মী মুর্মুর কথা তো অবশ্যই শুনবো এবং আপনাদের দুজনের যে লড়াই সেই লড়াইয়ের কথা শুনবো, স্কুল তৈরির কথা, দুজনের ভাবনায় কিভাবে এলো আর আপনার সাথে লক্ষ্মী মুর্মুর যোগাযোগটা।
0: আমার সাথে লক্ষ্মী মুর্মুর যোগাযোগটা হয়েছিল ওই একটা সংগঠনে আমি কাজ করতাম এবং ওইখানের যিনি সেক্রেটারি উনি বললেন যে অমুক জায়গায় একজন মেয়ে আছে, ওকে আমাদের সংগঠনে ওনারা গেলেন, সাথে আমিও গেছিলাম। সেই সময় আমি ওনাদের বাড়ি দেখেছিলাম, লক্ষ্মী মুর্মুর বাড়ি। সেই সময় আমি পাশে বসে কথা শুনেছিলাম যে আমাদের সেক্রেটারি সাহেব কথা বলছেন লক্ষ্মীদির মা বাবার সঙ্গে। তার আগে লক্ষ্মীদির একটা বড় দুর্ঘটনা জীবনে হয়েছিল, একে আমাদের সংগঠনে কাজে লাগাবো। ঘটনাটা ওর জীবনে রেপ হয়েছিল, 16 জন মিলে রেপ হয়েছিল, 13 বছর বয়সে এরকম রেপ হয়েছিল। তখন থেকে ওই এলাকায় লক্ষ্মী মুর্মু বেশি বাড়িতে থাকতো না, হোস্টেলেই বেশি এ করতো, কারণ বাড়িতে ওদের মা বাবাও ভয় পেত ওকে রাখতে, কারণ সংখ্যায় অনেক বেশি হয়ে গেছে না, যারা মানে দোষ করেছে সেই সংখ্যা অনেক,
1: শারীরিক নিগ্রহ যারা করেছিল তাদের পরিবাররা অনেক
0: বেশি শক্তিশালী। আর কাজের সূত্রে তো লক্ষ্মীদির বাবা ওই জায়গায়, তাহলে গ্রামটা তো নিজের নয়, গ্রামে মীমাংসা করতে চেয়েছিলেন কিন্তু বাকিরা মীমাংসায় বসে নাই, তখন প্রশাসনিকের কাছে দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। যাই হোক, এটা তো পরে আমি শুনলাম, কথাটা আগে তো আমি জানতামই নাই। লক্ষ্মী মুর্মুকে ওই সংগঠনে আনা হলো এইসব প্রতিশ্রুতি দিয়ে, তারপর এসে এখানে ঠিক তার উল্টাটি কাজ করানো হচ্ছে। যেহেতু একটা ছেলের হোক মেয়ের হোক ব্যাকগ্রাউন্ড যদি একটুকু এ থাকে না, সরলতার সুযোগ সবাই কাজে লাগায়, তখন এটাই বুঝলাম। এবারে একটা মিটিং হলে আপনার লক্ষ্মী মুর্মুকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ ওই আসামি পক্ষের মানুষজন এসেছে বলে, তাও আমি জানি না। তো ভিতরে আমি শুনলাম যে অনেক ভোজের আয়োজন হয়েছে আর এক ফোঁটো কেরোসিন তেলে যদি সব নষ্ট হয়ে যায় তাহলে খুব অন্যায় এই হবে। এইটা শুনে আমি ব্যাপারটা কি, তখন আমি বাইরে বেরিয়ে দেখছি লক্ষ্মী মুর্মু ওঝরে কাঁদছে, আমি আর ঢুকলাম না, ওকে নিয়ে আমাদের সিধা বাড়ি নিয়ে আসলাম। বাড়ি এনে ওকে জিজ্ঞেস করছিলাম যে ব্যাপারটা কি, এরকম একটা কথা ভিতরে শুনলাম তুমি ঢুকলি নাই, কি ব্যাপার? তখন বলছিল ওই যে লোকজন এসেছিল ওরা আমার উপরে এরকম অত্যাচার করেছিল, হ্যাঁ, এবং এত ওজরে কান্নাকাটি করছে। যখন দুর্ঘটনা হয়েছিল তখন ওর আর জ্ঞান ছিল না, হয়তো ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তখন থেকে আমি ওই সংগঠন ছেড়ে দিই।
1: দুজনেই ছেড়ে দিলেন?
0: হ্যাঁ, ওকে তো আর ছাড়তেই হবে, তো আমিও ছেড়ে দিলাম। আমি সেই কি যেন গভীর একটা চিন্তা হলো যে ও মেয়ের এরকম হয়েছে, আমার যদি এরকম মানে যদি হয় কোনোদিন, ঠাকুর না করুক, তাহলে আমাদের এইরকম সবাই মা বাবা ফেলে দেবে, সমাজ ফেলে দেবে এইরকম। তো তার সাথেই ও আমাদের বাড়িতে থাকতো, আর আমার মা বাবা এমনিতে বাবা একটু নেশা টেশা করতো কিন্তু মানুষ হিসাবে একটু ভালোই ছিল, ওকে একটু নিজের মেয়ের মতন করে ওরাও ভালোবাসতে শুরু করলো। অনেকদিন লক্ষ্মী দীপ নাই করে হলেও 22 বছর আমাদের বাড়িতে, তো আমাদের বাড়িতে থাকাকালীন আমি যেহেতু আমার নেশাই ছিল ওই রকম পড়ানো, সেও আমার সাথে সঙ্গ দিত, আর আমরা ওকে অতীতের কথা যাতে ভুলে থাকে সেটার জন্য সবসময় ওর সাথে সাথে আমরা, হয় আমি, আমার বোনেরা, আমার এক ভাই আছে সেও খুব দিদি দিদি করে এরকম 22 বছর। কিন্তু দিদি একটাই হচ্ছে কথা, কখনো আমরা মানুষকে ধরে রাখতে পারি নাই। 2014 এসে তো উপর আলো তুলেই নিল, কারণ ওর শারীরিক যে নির্যাতন হয়েছিল হয়তো সেটাই জার্ম থেকে গিয়ে তার ক্যান্সার হয়ে গেছিল, এটা আপনার অনেক দেরিতে 2007 থেকে 1995 এর দিকে পরিচয়, আর তখন থেকে প্রায় ওর একটা চিকিৎসা মানে এটা ওটা হতোই, কিন্তু 2007 থেকে ইউরিনের ইনফেকশন ধরা পড়ে ওই চিকিৎসা করতে করতে করতে 2014-6 মে, আর এই তো আপনার পিজিতে ঠাকুরপুকুরে অনেক দিন এই করে চলে গেছে, এবং এটা তো আর হয় না, এই লড়াইটা অনেক এবং অনেক বললে বড় ইতিহাস।
1: শুনি, আপনার ওই যে সময় লক্ষ্মীদির সঙ্গে আপনার যোগাযোগ, এবং ওই সময় দুজনেই আপনারা তখন কি ইটভাটায় কাজ নিলেন?
0: হ্যাঁ, ওই লক্ষ্মীদিকে যখন বাড়ি নিয়ে আনলাম আমিও তো কাজ ছেড়ে দিলাম, বাড়িতেও কিছু আপনার টাকা পয়সা না দিতে পারলে বাড়ি কতটা আপন করে নিতে পারবে সেটাও জানি না, তো তখন বাড়িকে কিছু সাহায্য করতে গিয়ে আমরা ইটভাটায় কাজে দুজনেই চলে যাই। এই ইটভাটায় কাজে যাই এবং ওই বাচ্চাদেরকে পড়ানো, কিন্তু শেষমেশ তো আমি বাড়িরও তেজ্য কন্যা হয়ে গেলাম। আমি যখন বাড়ি ছাড়তে হলো আমাকে, ও আমার সাথে বেরিয়ে আসে এবং আমরা সাইডে একটা ওই ইটভাটায় কাজ করতে করতেই কিছু একটা ভাটার মালিককে পয়সা খুঁজে একটা ছোট্ট জমি কিনে ফেললাম। তখন ওই জমিতে কি ভূত বাস করতো, মানুষ বাস করতো না, এখানে কেউ থাকতো না। 6,000 টাকা বিঘা ধরে পেয়েছিলাম, 1,600 টাকা আমরা ওইখানে চাইলাম কাজ করে করে পরিশোধ করবো। আর আমরা যেহেতু লেবার তো নই, আমরা একটু অন্য ধরনের মানুষ যার জন্য কাজটা অনেক বেশি করতাম, আর উনি আমাদের কাজে পছন্দ করতেন, আমরা না সময় মানতাম না আমাদের বসার কোনো সেরকম এ ছিল না, তো দিয়ে দিয়েছিল। সেই জায়গাতে আমরা দুজন এবং সেইখানে গ্রামের বাচ্চাকে ডেকে ডেকে রাত্রি বেলা পড়ানো, এই করতে করতে দুস্থ যারা মা বাবা,
1: এই যে গ্রামের বাচ্চাকে ডেকে পড়াতেন, পড়ার থেকে কাজ করা ভালো এরকম।

0: এরকম একটা মানসিকতা ছিল, তাদের বাবা মায়েরা আপত্তি করতো না?
1: আপনি এমনিতে করতো, মানে তাদেরকে বুঝাতে হতো, কিন্তু এটাও করতে করতে আপনার কি হয়, ওদের কাছ থেকে কিছু না বেরোলে ঠিক আছে, কোনো হয়তো মেয়েরা পাঠাতো না, ছেলেরা পাঠাতো,
0: মানে পয়সা যখন দিতে হচ্ছে না তাহলে যাক পড়াশোনা শিখো।
1: একদম একদম একদম, ওই ওদেরকে আনন্দ দেওয়ার জন্য সরস্বতী পুজো করবো, তো তার জন্য 50 পয়সা করে আনতে বলেছিলাম, বাস তাদেরকে বন্ধ করে দিল। আবারও ওদেরকে পড়াতে পড়াতে এবারে বাইরের ওই রকম দুস্থ ছেলে মেয়ে প্রায় 22 জন আমাদের কাছে রাখতাম, একই সাথে রাত্রে থাকতাম, আমরা কাজ করে আনতাম, সেটা রান্না বান্না করতাম, ওদেরকে সকালে রেডি করে দিতাম, তারপরে তো ওরা স্কুলে চলে যেত, আমরা কাজে চলে যেতাম, আর ঠিক 3:30-4
0: মানে তাদের যাবতীয় দায়িত্ব দুজনে নিয়ে নিলেন।
1: হ্যাঁ, এইরকম এইরকম এইরকমই, এটা খুব করে লক্ষ্মীদিক সঙ্গ দিত, যে আমার যেটা লক্ষ্য, যেটা ভালো লাগা, সেটার সঙ্গে লক্ষ্মীদি সায় দিয়ে দিচ্ছে, তা নাহলে এই কাজটা এরকম ভাবে করা যেত না, এবং একজনকে আবদ্ধ ভাবে এরকম ভাবে রাখাও যেত না, আর সেও চাইতো হয়তো যে আমার কোথাও জায়গা নেই তো এখানে ভালো জায়গা পেলেটাও হতো, সেটা আলাদা জিনিস, কিন্তু এটা কাজের জায়গাটা যে ঠিক ছিল এটাই হচ্ছে।
0: এবার স্কুলটাকে তৈরি করে তোলা কিভাবে?
1: স্কুলটা তৈরি হয়ে গেল ওই সময় যখন 22 জন বাচ্চাকে আমরা এ করতাম, তখন আমার তারও আগে অন্তত 2 বছর কি হয়েছিল, একটা কাজের সূত্রে আমি অযোধ্যা পাহাড়, বাগমুন্ডি অযোধ্যা পাহাড়ে গেছিলাম, আর লক্ষ্মীদি সেই সময়ে ICDS এর ওয়ার্কার হয়ে গেছিল, লক্ষ্মীদি বাড়িতে থাকতো, আমি তো পাহাড়ে থাকতাম, মাঝে মাঝে ও অ্যাবসেন্ট করতো, ও মাঝে মাঝে পাহাড়ে গিয়ে থাকতো, মানে একা এখানে না ভালো লাগলে চলে যেত পাহাড়ে, আর সবাই জানতো যে ওইখানে যে হেল্পার ছিল লক্ষ্মীদির, সে রান্না করে ভালো করে এ করে তো গুছিয়ে দিত, এবং সবাই যেহেতু জানতো যে ওর এরকম জীবনে এ আছে, এরকম একটা ছিল, তাই ওর প্রতি খুব একটা প্রেশার থাকতো না। ওই পাহাড় থেকে যখন নেমে আসলাম, পাহাড় থেকে তো একটা নেমে আসা, সেই পাহাড়ে থাকাকালীন বেশ কিছু সেই রকম সৎ মানুষজনের সঙ্গে অন্তত যোগাযোগটা হয়ে গেছিল আমাদের দুজনের। ওইখানে কি হয়েছিল জানেন, আমরা দুজনে রান্না করে খেতাম, যখন ফিল্ডে যেতাম, ওইখানে তো কোথাও গাড়িতে আরে যাওয়া যায় না, এমনি হেঁটে হেঁটে ফিল্ডে ঘোরা, ওইখানে এসএসজি যখন আমাদের বাঁকুড়া পুরুলিয়ায় হয়, তখন ফার্স্ট আমরাই পুরুলিয়াতে করেছিলাম, হ্যাঁ একটা সংগঠনে কাজে গেছিলাম, ওই অযোধ্যায় পপার দায়িত্বে আমি ছিলাম।
0: কি ধরনের কাজটা ছিল সেখানে?
1: এখানে কাজটা ছিল ওই সেলফ হেল্প গ্রুপ তৈরি করা এবং জয়েন্ট ফরেস্ট এর সাথে তাদের কাজ করা, জয়েন্ট ফরেস্ট কে হেল্প করা, এই যে প্রচন্ড গাছ কাটা এটা যাতে না হয়, অন্য কিছু দিয়ে তাদেরকে একটু কাজ লাগানো, এইসব তাদেরকে মানে অ্যাওয়ার দেওয়া,
0: অ্যাওয়ারনেস করার কাজ করতেন,
1: এই কাজগুলো
0: প্রকৃতি যেন ধ্বংস না হয় সেই বিষয়ে সচেতনতা তৈরি করা,
1: তৈরি করতে,
0: এবং তাদের একটা বিকল্প আয়ের পথ তৈরি করতে।
1: একবারে একবারে তারা পয়সা ওই কাঠ বিক্রি করে রোজগার করতো, কিন্তু পয়সা কি রাখতো না, যেমন অন্ত তেমন আপনার শেষ করে দিত, এরকম ওইটাকে কিছু কিছু জমিয়ে, আমরা তো 2.5 টাকা করে ওদেরকে জমিয়েছি, তখন আমাদেরকে দেখে মানে কপাট দিয়ে দিত, এইরকম খুব করে তাদের সঙ্গে আস্তে আস্তে করে মিশেছি।
0: মানে এই যে সচেতনতা তৈরি, এটাও একটা লড়াই,
1: এটা প্রচন্ড লড়াই, অনেক লড়াই, আমাদের উপরে ওইখানে অনেক অত্যাচার হয়েছে, পাহাড়ের উপরে অ্যাটাক হয়েছে, সেইখান থেকে কোন রকমে বেরিয়ে আসছি আমরা। ওইখানে একটা ভালোবাসা কি তৈরি হয়েছিল বলুন তো, আমরা জিনিসপত্র কিনবো দোকান থেকে, ফর্দ বানিয়ে দোকানে রেখে দিতাম, আমরা ফিল্ডে যেতাম, আসার সময় ওটাকে নিয়ে বাড়ি আসা, 250 মুসুর ডাল লিখেছিলাম, ব্যাগে তো সাজিয়ে দিত, আমি তো আর দেখি না, এই ফর্দতে যা পয়সাটা হয়েছে সেটা দিয়ে নিয়ে আসা, রান্না করে যখন দেখি তখন আরে ডাল কোথায়, ডাল তো নেই, 250 পোস্ত আছে, পোস্ত তো কিনি নাই, পোস্ত তো লিখি নাই, সেই পোস্তটা পরের দিনে ফেরত দিতে গেছি, আমি তো ডালের দাম দিয়েছি, আপনি পোস্ত দিয়েছেন,
0: পোস্ত তো অনেক বেশি দামি,
1: অনেক বেশি দাম, আমার দিকে এরকম তাকিয়ে আছে, অনেকক্ষণ পরে বলছে না দিদি আমি তো পোস্ত ফেরত দিতে, আমি ডালও দিয়ে দিচ্ছি, কিন্তু এটা আর আমি নিতে পারবো না, অনেক এ করেও আর পোস্ত ফেরত নিল নাই। তারপরে ওদের বোন ছিল নাই, 5 ভাই, বাবা ওইখানে পাহাড়ের উপরে এক আশ্রমে মানে অনেক ছেলে মেয়ে হওয়ার পরে তারপরে সংসার ত্যাগ করেছিলেন, তো বাবার কাছে একদিন ছেলেরা আলোচনা করেছিল, জানো বাবা এইরকম বাঁকুড়ার থেকে দুজন মহিলা এখানে থাকে, এইরকম পোস্ত ফেরত দিতে এসেছে, কেউ তো এরকম করে না, কিন্তু এরা এরকম আমার সঙ্গে দেখা করতে বলো না, তো ওরা বলেছিল, আমরা আশ্রমে গেছি একদিন, বলছে আজকের থেকে তোমরা আমার মেয়ে, যা পাহাড়ে অসুবিধা হবে আমাকে বলো, এই করে দিদি আর যে জায়গায় গেছি না জানি না, উপরওয়ালার একটা অন্তত মানুষ একটু মন জয় হয়েছে, না ভালো কাজে না খারাপ কাজে সেটা জানি না, কিন্তু হয়েছে। তো ওই করে
0: আমাদেরকে তখন বাঁকুড়াতে আপনার ওই যে বাচ্চাগুলো থাকে সে তারা রয়েছে,
1: সিডেন্সিয়াল বাচ্চাটা ওই পাহাড় থেকে ফিরে এসেছে, তো আমরা যে সেই সময় আমাদের হয়ে অনেকেই মেডিকেল ক্যাম্প ট্যাম এইসব করেছে, এই হিসাবে বেশ কয়েকজন লেখক এরকম সৎ মানুষ কারো কোনো লোকে কিছু ডোনেট করে এইরকম মানুষের সঙ্গে একটু পরিচয়। তো লক্ষ্মীদির যখন এইখানে কলকাতায় চিকিৎসা হয় তখন ওনারা অনেক অনেকটাই আমাকে কালেকশন করে সহযোগিতা করেছিলেন, তো লক্ষ্মীদি যাওয়ার পরে এই যোগসূত্রটা হয়েই থাকে, আমাকে মাঝে মাঝে ফোনে জিজ্ঞেস করা যে কেমন আছিস না আছিস, তুমি দেখো আমরা পাশে আছি তুমি কাজ করো, তো আমি তো সবই হারিয়ে ফেলেছিলাম, আমার দ্বারা আর কিছু হবে বলে আর তখন একদম আমি আর দাঁড়িয়ে উঠতে পারছি না, আমি মানে একটা মানুষকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য জন্যই আমি মানে ওই মানুষটাকে কাছে রাখা।

0: এবং ওকেও যখন হারিয়ে ফেললাম তখন আমি ভেঙে পড়েছিলাম। পরে অনেকে কাজল সেন বলে একজন দাদা উনি বলে, আরে তুই কেন ভেঙে পড়, আমরা এসেছি যেতেও হয়, ঠিক আছে তুমি লক্ষ্মী মুর্মুর নামেই না হয় স্কুলটা করো, কিন্তু করো তুমি, তোমার যেটা উদ্দেশ্য থেকে তুমি সরো না। এই ভেবেই আবারও ওই লক্ষ্মী মুর্মু স্মৃতি শিশু বিদ্যালয়টা আপনার 2015 26 মে আমরা শুরু করলাম। আমি তো একা নই, আরো তো এক দুজন হলেও আমার সাথে হাত বাড়িয়েছিল বলেই হয়েছে, কেউ একজন পিলার থাকলেও সাইডে কেউ না থাকলে কি হয় না। তো সেটা শুরু হওয়াটা তো দিদি অনেক সহজ, কিন্তু চালিয়ে নিয়ে যাওয়াটা তো।
1: এখনো কি ওখানে রেসিডেন্সিয়াল বাচ্চা থাকে?
0: রেসিডেন্সিয়াল এখন 24 জন বাচ্চা থাকে এবং বাকিরা ওই 10 কিলোমিটার এরিয়ার মধ্যে আসা যাওয়া করে। এখন আমাদের 103 জন স্টুডেন্ট রেসিডেন্সিয়াল সময়, তো এই করে একটু
1: এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনি করেন?
0: হ্যাঁ, এরকম কালেকশন ফালেকশন করে তাদের একবার মিড ডে মিলের মতন একবার খাবার দিই। ব্যাপারটা হচ্ছে কি, এমন পরিবারের বাচ্চাগুলো আছে যেটা এক পিরিয়ড ঘন্টা পড়লে পেটে হাত চলে যায়, খিদে লেগেছে বাড়িতে ওদেরকে রেডি করে পাঠিয়ে দিবে, সেটারও মা বাবার সেরকম ইচ্ছা নেই। এখনো আমরা এই শিক্ষিত সমাজে আমরা মনে করি অনেক শিক্ষিত, কিন্তু না, যদি একবারে ওই গ্রামাঞ্চলে আমরা দেখি তাহলে এখনো চলছে।
1: কিন্তু বাবা মা এখন ইচ্ছুক হয় যে ছেলে মেয়েরা পড়াশোনা শিখুক?
0: হ্যাঁ, এইটা ইচ্ছুক, যেহেতু আমরা কালেকশন করে হলেও খাবারের ব্যবস্থা করি।
1: খাবারটা পড়াশোনার সঙ্গে একটা খুব বড় জিনিস,
0: খাবারটা না দিতে পারলে না বাচ্চাদেরকে ধরে রাখা যাবে না।
1: এটা কি সরকার অনুমোদিত স্কুল হিসেবে হয়েছে?
0: না, সরকার অনুমোদিত, হ্যাঁ আমাদের যে বায়োলজিটা সেটা আপনার হয়ে আছে এডুকেশন এন্ড লাইব্রেরি।
1: আচ্ছা,
0: তো অনুমোদিত তো ঠিক, কিন্তু সরকারি হিসাবেই তো চলে না, চলে অন্যভাবে, চলে প্রাইভেটলি চলে।
1: এই যে খাওয়া দাওয়া বা এইসবের জন্য সরকার থেকে কোনো সাহায্য?
0: না না না না,
1: এটা নিজস্ব ফান্ড থেকে তুলতে হয়?
0: একদম তুলতে হয়, নিজস্ব ফান্ড থেকেই তুলতে হয় এটা।
1: এবং এই যে এতগুলো 103 জন বাচ্চা তাদের পড়ানোর জন্য এবং তাদের এই যে খাবার, সেটা রান্না খাবার দেওয়া, এর জন্য তো একটা কর্মচারীর দরকার হয়, কাজের লোকের দরকার হয়।
0: 9 জন স্টাফ আছে দিদি, 9 জন স্টাফ আছে, ওদের সব থেকে বেশি হলে আমরা ভাতা দিই 3500 3500 3500 2500 এরকম। এটা ভাড়া লাগার কাজ, কিন্তু এইটাতে সংসার চালানোর রোজগার নয়, এটা ওদেরকে এখানে থেকে 11টার পরে বেরিয়ে অন্য কিছু করতে হয়।
1: তো যারা আছেন তারা কি মহিলাই?
0: 5 জন মহিলা আর 4 জন পুরুষ।
1: আর একটা ব্যক্তিগত প্রশ্ন করব, আমি যেটা জানি যে আপনার পোশাক, আপনার সাজ, সেটা একেবারেই মহিলা চিত নয় এবং এটাও আপনার জন্য একটা বড় লড়াই হয়েছিল।
0: অনেক অনেক অনেক লড়াই।
1: সেটা কেমন?
0: অ্যাকচুয়ালি আমরা 5 বোন, তো আমাদের ভাই ছিল না। আমার বাবার খুব শখ যে একজন আমার ছেলে হোক। অনেক ছোট সময়ে বাবার সঙ্গে শিকারে যাওয়া আর করা এইসবও আমার একটা শখও ছিল, মানে আর বাবারও শখ আর আমারও একটু ভালো লাগার একটাই। তো তখন থেকে একটু সেইরকম ভাবে পোশাক হতে হতে হতে হতেই আমি যখন 9-10 যখন পড়ি তখনও আমি শাড়ি পরতে পারি নাই। আমাদের ড্রেস ছিল শাড়ি, কিন্তু ওই শাড়ি পরে অনেক আমাকে হচ্ছে হোস্টেলে পরিয়ে দিল, কিন্তু সবসময় ধরে থাকা এবং সেফটিপিন দিয়ে আটানো। কোথাও বা ক্লাসের যে খেলাধুলার সময় আর করা, খেলাধুলা তো একটু ভালোই ছিলাম, তো স্যারদের কাছে স্যার হবে না কি করে, আমাকে তো লোক পরিয়ে দিয়েছে, আমি এটা খুলবো আর পড়তে পারবো না করে সেই ড্রেস থেকেও আমাকে এ করা হলো, মার্কস
1: অব্যাহতি দেওয়া হলো।
0: তখন একটু স্কুলে চারদিকে আপনার ডিস্ট্রিক্ট রাজ্য পর্যন্ত একটু নাম হয়ে এই খেলাধুলার স্পোর্টের।
1: কি খেলতেন আপনি?
0: আমি ব্যায়ামও করতাম ভালো আর এইরকম লং জাম্প, হাই জাম্প,
1: এই তার মানে অ্যাথলিট ছিলেন?
0: হ্যাঁ ছিলাম, খুব ভালো না হলেও একটু ছিলাম। তৈরি করে সব জায়গায় কোথাও যেন রাস্তা খুলে গেছিল, আর এখনো আমি ড্রেসটাকে চেঞ্জ করতে পারি নাই। আর এই ড্রেসটার জন্য আমার অনেক জীবনে হয়তো কোথাও একটা নিজেকে সুরক্ষা হয়েছি। হ্যাঁ, যখন
1: মানে আপনি মনে করেন যে পুরুষের পোশাকটা আপনাকে অনেকটা সুরক্ষা দিয়েছে?
0: সুরক্ষাও দিয়েছে কোথাও কোথাও।
1: হ্যাঁ, আর যে সমাজ থেকে যে ব্যঙ্গ বিদ্রুপ গুলো পেয়েছেন সেটা কি রকম
0: হয়েছে? হয়েছে হয়েছে অনেক রকম ভাবে হয়েছে, এরকম পোশাকে ছেলে হওয়া। দিদি কথাটা হচ্ছে, পোশাক যাই হোক, যদি মনটা যদি সরল থাকে না, মনটা যদি ঠিক থাকে,
1: আসলে মানুষ হয়ে ওঠে,
0: মানুষ হয়ে যদি কেউ উঠতে পারে তাহলে সে সব পোশাকেই হয়তো ভালো মানায়। এইখানে লড়াই হয়েছিল, এই যে আমাদের কলকাতা আসছি ট্রেনে লড়াই, আমি তো মহিলা কম্পার্টমেন্টে উঠেছি, একটা সিট দখল করে বসেছি, সব মহিলারা যখন উঠছে, আপনি কেন এখানে উঠেছেন, উঠে যান, এটা মহিলাদের। আমি বারবার বলছি যে আমি মহিলা দিদি, আমি তো দেখে উঠেছি, তো মানে টিটিআই পর্যন্ত আমার সঙ্গে তর্ক বিতর্ক, এই মারবে এইরকম। আমি বলছি প্রমাণ দিব। আপনাকে বলুন, আমার কাছে ভোটার আইডি ছিল, ভোটার আইডিটা আমি বার করে দিয়েছি, যে এটাতে লিঙ্গর তো লেখা আছে, কি লেখা আছে? আমার পেছনে সবাই লেগে গেছে, সব কলেজের মেয়েরা ছিল, তারাও হ্যাঁ হ্যাঁ করে খুব হাসাহাসি করছে। একমাত্র দিদি আমাকে

0: সাহায্য করেছিল একটা স্টেশনে, যখন খুব ওই স্টেশনে হট্টগোল হচ্ছে হচ্ছে, তাও যখন আমাকে চড়িয়ে দেবে আর করবে যখন কথা বলছে, তখন আমি টিটিয়াকে বলেছিলাম আমার যদি একটা দাঁত পড়ে যায় আমি আপনার 32টা দাঁত ফেলে দিতে পারবো। এরপরে আমাকে রাগা করাচ্ছেন, কিন্তু আমার কি এই গঠনটা আমি নিজে করেছি? তো আমরা যদি নিজেদের মধ্যে বিশ্বাসটা না থাকে, আমি তো আমার আইডি দেখাচ্ছি আর করছি, তো আবু তবু আপনি নর্মাল কেন হচ্ছেন না, তাহলে আমি বলবো না যে এটা। তখন সাইড কম্পার্টমেন্ট থেকে ছেলেরা হো হো করে এই রুমে কি হচ্ছে কি হচ্ছে, তখন ওই ছেলেরা বলছে বলছে ওকে ওকে ওকে টান টানে ঘোরা এরকম। তারপরে আমার কি এই মহিলা কমিশনারের, রাজ্য মহিলা কমিশনারের আমি সদস্য ছিলাম, সেই হিসাবে একটু দিল্লি যাওয়া ছিল, এইখানে এসে বলছে বলছে আজকে চলো কমপ্লেন করা হোক, আজকে ওই কম্পার্টমেন্টে কার ডিউটি ছিল। আমি বলছি না, যা হওয়ার হয়েছে, ও বুঝে নাই আমি একজনের চাকরির ভাবে ওই রকম করতে পারি নাই। তারপরে যতবারই উঠেছি যতবারই মুখোমুখি হয়েছে ওই কমরার থেকে নেমে যেতে হয়েছে, হয়েছে জীবনে হয়েছে, দাঁড়িয়ে আছি
1: জীবনে। বহু খারাপ মানুষকেও দেখেছেন যারা আপনার জীবনে বাধা হয়ে এসেছে, আবার তার সঙ্গে লক্ষ্মীদের মতো মানুষ এবং আপনার পাশে যারা দাঁড়িয়েছেন তাদের দেখেছেন। এই সমাজ সম্বন্ধে বা আপনি যে কাজটা করছেন সেই সম্বন্ধে ভালো মানুষ এবং খারাপ মানুষ কোন দিকের পাল্লাটা ভারী বলে মনে হয়?
0: ভালো মানুষের পাল্লাটা যদিও কম, কাজটা অনেক বেশি। ভালো মানুষের সংখ্যা যদি কমই থাকে, কিন্তু তারা যদি নিজের উদ্দেশ্যটা যখন কাজে লাগায় না, তখন তারা মুখটা ফিরিয়ে দিতে পারে।
1: মানে আপনি বলছেন যে কাজের পাল্লাটা ভালোদের অনেক বেশি, অনেক ভারী,
0: অনেক ভারী।
1: ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে?
0: ভবিষ্যৎ পরিকল্পনা অনেক আছে। ভাবা হচ্ছে যে রেসিডেন্সিয়ালকে একটু বাড়ানো। এই জায়গাতে দেখেছি যে আমাদের কাছে বাচ্চাগুলো 3.5 ঘন্টা থাকে, বাকি টাইম তো বাড়ি চলে যায়। হোমওয়ার্ক যেটা দেওয়া হয় আবার সেই রকম খাতা চলে আসে, এটা আর করে আসে নাই। যখন গার্জেন মিটিং ডাকা হয় গার্জেনরাও ঠিকঠাক মিটিং এ উপস্থিত থাকে না, এবং ওরা বলে কি করব দিদি আমরা তো সকালে বেরিয়ে যাই এই ঠিক সন্ধ্যায় বাড়ি ফিরি। মানুষের অজুহাতটা অনেক বেশি হয়ে গেছে। আমরাও কোথাও বাইরে বেরোই, তবু যে বাচ্চাগুলোকে রেসিডেন্সিয়াল রেখেছি সেই বাচ্চাদের প্রতি তো কোথাও নজর দিতে হয়। সেরকম যদি মা বাবারাও কিছু একটা হয়তো
1: মানে তারা স্কুলে যে পরিবেশটা পাচ্ছে বাড়িতে ফিরে গিয়ে আর সেই পরিবেশটা পাচ্ছে না। আপনি চাইছেন যে সবাই সারাদিনই থাকুক এখানে, সেই সামর্থ্যটা তৈরি করা,
0: তাহলে তাদেরকে একটা যেমন ভাবা হচ্ছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, সেটা হয়তো একটু করা যেতে পারে সেই রকম ভাবে, সেটা ভাবছি, জানি না কতদূর কি হবে।
1: এবং এই যে বলছেন 2015 সাল থেকে আপনার তৈরি হয়েছে, কোনো সাফল্যের গল্প আছে, মানে বড় হয়ে কোনো ভালো জায়গায় পৌঁছেছে?
0: হ্যাঁ, সাফল্যের গল্প আছে। ওই স্কুল থেকে যারা বড় হয়েছে তারা কেউ টিচার হয়েছে, কেউ ডি গ্রুপে করেছে এইরকম, কেউ অন্য লাইন বেছে নিয়েছে, এরকম আছে। তারা মানুষকে সম্মান দিতে শিখেছে
1: না? এবং তারা কি আপনার পাশে এসে দাঁড়িয়েছে তারা যখন কাজ করেছে?
0: এই যে কখনো কোনো জায়গায় আটকে গেলে, ধরুন 10 জন বেরিয়ে গেলে 10 জন না আসুক অন্তত 2 জনও আসে, 2 জনে ওই কথাটা ভাবে এবং আদর্শটা ভাবে। ওই এর সময় তো মাস্ক সবাই পরছিল, তো দেখছি আমি কোথাও পেয়ে মাস্ক বিতরণ করলাম, সেখানে ছেলেটা সেই সময়ে পৌঁছে গেছিল, কিন্তু সে চাইলো নাই যে দিদি আমাকে একটা মাস্ক দেওয়া হোক, চাইলো নাই। তারপরে সব দেওয়া হয়ে গেল, দিয়ে কোনো একটা মোড়ে গিয়ে আমরা একটু চা খাচ্ছি, তখন দেখছি ও ছেঁড়া মাস্কটা পরেছে। হ্যাঁ রে, তুমি কেন আমার, আমি তো এতক্ষণ মাস্কই দিচ্ছিলাম, তুমি তো সেই সময় ছিলে, তাহলে তুমি বললি নাই কেন? সেই সময় বলছিল যে দিদি তুমি কি সেটা বলেছ, তুমি বলেছো ছেঁড়া হতে পারে কিন্তু পরিষ্কার পড়বে, তুমি তো আমাকে সেটাই শিখিয়েছ। এই পাওনাগুলো যখন কোনো ছেলে মেয়ে বলে না, সেটা আমার আমার ম্যাম যেমন সেদিন চোখের জল ফেলছিলেন, আমি আমারও মনে হয় যে এই পাওনাগুলো অনেক, দুনিয়াটা ভালো করতে পারবো না দিদি হয়তো, কিন্তু সেই মানুষজন যখন দুনিয়ায় ছড়িয়ে যায় না কিছু তো করে, এটা ভাবি জানি নাই। আমিও অনেক বেশি পড়াশোনা করি না দিদি, আমিও এত কিছু নয়, কিন্তু স্বপ্নটা আছে যদি কোথাও স্বপ্নটা পূরণ হয় সেটুকুই তো চাই।
1: কথা বলতে বলতে মনে হচ্ছে আরো কথা বললে ভালো হতো, কিন্তু আমাদের তো সময় নির্দিষ্ট, অতএব রেবাদিকে বিদায় আমাকে জানাতেই হবে। শুধু এইটুকুই বলার, এই যে ভালো মানুষ তৈরি করার, সফল মানুষ তৈরি করার, সাফল্য অর্থ এখানে ওই ভালো হয়ে ওঠাটুকু, আদর্শ পালন করাটুকু, এরকম মানুষ তৈরি করার স্বপ্ন যেন পূরণ হয় এবং আরো অনেক অনেক মানুষ রেবাদির সঙ্গে এসে যুক্ত হন, এটুকুই চাইব। এত দূর থেকে, সেই ভোরবেলা ছাতনা থেকে বেরিয়ে রেবাদি এসে পৌঁছেছেন আকাশবাণীতে, আমরাও কৃতজ্ঞ, আমাদের কাছেও এটা একটা বড় প্রাপ্তি। অনেক ধন্যবাদ রেবাদি। রোজের ওই গতানুগতিক কাজ করতে করতে যখন এরকম মানুষের দেখা পাই, আলোর সন্ধান পাই মনে হয়, নানা অন্ধকারের মধ্যে আলোর ছটা এসে পড়ে আমাদের চোখে মুখে।

রেবাদির স্কুল আরও বড় হোক, ওই জঙ্গল এরিয়া, জঙ্গল অঞ্চলের যে মানুষজন, তারা তাদের সন্তানদের সেই স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকুন, বড় হোক মানুষ হোক। সময় আজ শেষ, কিন্তু শেষকালেই বলে যাই আমার কলমের বিষয়। ঝড় বৃষ্টির রাত্রি, একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হ্যারিকেন, তারপর চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়া ইচ্ছে। আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যা আসর, বাড়িতে হোক বা বাইরে। ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের লিখে জানান ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে দেড়শো শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন mohilamahal.aircolkata@gmail.com এ, mahilamahal.aircolkata@gmail.com। আর ডাকযোগে চিঠি পাঠাতে চাইলে ঠিকানাটা লিখবেন আমার কলম, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এই ঠিকানা চিঠি বা মেল আমাদের কাছে যেন 23 জুন 2026 মধ্যে এসে পৌঁছয়, আমরা কিন্তু অপেক্ষা করব আপনাদের চিঠির। ভালো থাকবেন সকলে, কথা হবে অন্য আরেকদিন। সঙ্গে ছিলাম আমি অনিন্দিতা।

0: West Midnapur, Hooghly districts of Gangetic West Bengal and all the districts of Sub-Himalayan West Bengal, Andaman and Nicobar Islands. Thunderstorm and lightning is also likely at one or two places over the rest districts of Gangetic West Bengal. Hot and humid weather conditions are likely to prevail at one or two places over Odisha. Forecast for Kolkata neighborhood says thunderstorm with rain is to be expected. Maximum temperature will be around 33 degrees Celsius and minimum temperature will be around 25 degrees Celsius. There's no weather warning for the fishermen of West Bengal coast. But there's weather warning for the fishermen of Andaman and Nicobar coast. It says that squally wind with speed reaching 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour is likely along and off Andaman and Nicobar coast from the 12th to the 16th of June 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from the 12th to the 16th of June 2026. And here we conclude today's midday weather bulletin.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী রাত 1:45 থেকে 1:47 মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 64 কিলোমিটার বেগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রীবিজয়পুরমে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে গেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হুগলি, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় দু একটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা এবং বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যার দু একটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার দু একটি জায়গায় দমকা হাওয়া বয়ে গেছে। গতকাল উড়িষ্যার দু একটি জায়গায় দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা সমতলে পরিলক্ষিত হয়েছে উড়িষ্যার ঝারসিগুড়ায় 42.5 ডিগ্রি সেলসিয়াস এবং সমতলে পার্বত্য এলাকায় পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় 27 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ মান তারকেশ্বর 9, দুর্গাচক 7, বাঁকুড়ায় 6, বর্ধমানে 6, আমতায় 4, জাঙ্গিপুরে 3, বাঁকুড়ায় 3, ঝাড়গ্রাম 3, লালগড় 3, মন্তেশ্বর 3, আমতলা 3, দেবগ্রাম 3, মানকড় 3, লাভপুর 3, কালীকুণ্ড 2, দীঘা 2, উলুবেড়িয়া 1, খরিদ্দার 1, দমদম 1 এবং অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের জন্য আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়েছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে যেহেতু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং কখনও 60 কিলোমিটার ঘন্টায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, তাই

সমুদ্রে ঢেউয়ে ঢেউ উঠতে পারে 15 থেকে 18 সেকেন্ডের মতন। সেই অনুযায়ী যারা মাছ ধরতে যাবেন তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

এখন আপনাদের আজকের কিছু অনুষ্ঠানের খবর জানিয়ে দিই। একটু পরেই শুনতে পাবেন সাঁওতালি অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়। পাঁচটায় রয়েছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরাজি বিষয়ে পাঠদান করবেন কলাগাছিয়া কৈলাস কামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা চিত্রিতা মজুমদার এবং সঙ্গে থাকবে দুই বিদ্যার্থী। সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ শিশু শ্রমের বিপক্ষে সাংবিধানিক আইন, এই বিষয়ে আইনজীবী প্রদীপ সরেনের সাক্ষাৎকার শুনবেন প্রথম পর্ব। তারপর শুনবেন লোকগীতি শিল্পী ধানু হাঁসদা, ফকিরচন্দ্র হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে 38 মিনিটে কৃষিকাজের জন্য জল হওয়ার খবর এবং এরপর শুনবেন কৃষি কথার আসর। থাকছে প্রথমে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস, এই বিষয়ে সুমিতা মুখোপাধ্যায় সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। এরপর কৃষক সম্মেলনের ওপর একটি রেডিও প্রতিবেদন, CRIJAF ব্যারাকপুর থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 7:30 সমীক্ষা বলবেন তরুণ পাল। রাত 8:00 নাটক হংসেশ্বরী, রচনা নারায়ণ সান্যাল, বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তী। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচি। 9:45 নজরুলগীতি শিল্পী অনির্বাণ দাস। রাত 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 কীর্তন শিল্পী ব্রজরানী বেশকুড়ি। 10:45 আধুনিক গান শিল্পী অমিত কুমার মুখোপাধ্যায়। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা শিল্পী দাম বিশ্বাস। শুনলেন আজকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠানের খবর। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উছেন তালমা খন পনসাই মরেগেল তুরুই গেটুডো তুরুই মিটারে এহবে না মাজান বেড়ারিয়া সান্তারি আখড়া নিত আজম তাবন পে বাহরে খন তুমুল আগুয়া কান ছেটিয়ার বিনতি রিয়া পৈলু হাটিন সাপড়াও রেদ প্রধান মুর্মু তুমুল রেদ কৃষ্ণপ্রসাদ মুর্মু

বারে নৌকা লিটে গোসাই কিন পিলচু হারাম পিলচু বুড়ি তিকিন ওড়াক সংসারে তলাক কিনা এখন কিন তল কেক খান আদো নাপাই গে আড়ি রাস্কা দেই কিন তাহেন খানা কি এনেক সেরে জং জু আপাহিল দোনা সাগাত চাউলি তাহেলে না না সাগাত চাউলি কিন কোটা গুয়া আর ইসিং বাসাং কাতে কিন জং গুয়া আর রাস্কা তেগে কিন তাহেন খানা আদো যখন উনকিনা রাস্কা সাঁ সাঁ তেগে আদো বই বইতে পিলচু বুড়ি দো আমার হল আদো যখন হামার হরমক কান খান আদো পিলচু হারাম দো বাই বুঝেও দাঁড়িয়ে কানা আদো উনরে বাই বুঝ দাঁড়িয়ে কান খান আদো চেদ চিকায় মেরে আয় হাপে বুড়ো বাবা ঠেনে সেন লেন আদো বুড়ো বাবা ঠেন সেন কাতে আদো কুড়িয়ে কানা এ বুড়ো বাবা চলসে আনি ওড়াতে চালাক মে আম নাতিনি ওকালে কাছ এরক কানা বাং ঠিকে এরক কানা হরমক হামার ইদিক কানা আদো খানি উনি বুড়ো বাদয় বাড়াই রক্ষা যে নাওয়া পেড়া কো হিজুক কানা আদয় মেন এ নাতি এয়া নাদো ভাগিয়া গে আদো বতর রেনা তো চেদ হবাং কানা নাওয়া পেড়া কো হিজুক দিয়া আবিন্দো হাডি কো দাহা দহ কাতামুন বি নাওয়া পেড়া কো হিজুক দিয়া আদো যখন উনকা আদয় নেতা দেখান উনি হা আদয় রুয়ো রেনা আদো উন যখা আদো বুড়ো আবার হা আদয় মেয়ে আজ এখন নাওয়া পেড়া কো হিজুক কানা তাহলে উনকিনা মানে নের কো গেদ হইয়া ওনা লাগিদতে আদয় উইহের কারণ আদয় মেয়ে

ᱞᱟᱹᱭ ᱟᱭ ᱠᱟᱱᱟ ᱫᱤᱥᱟᱹᱭ

তাহলে লেই বুঝোয়া দেয়া যে তারেন্দ্রে মা বুঝি তীরে ডাইনি হাপা এতমতে হরতে বীরতে কুলহিতে সেন কাতে আদমে ধুই ওড়াতে নাম কেদাই নাম কে খানে আদয় মেন কাওদের কা কুলি রপড়েনতে আদ তালে আদতি রুয়ের কানা কে ধুই বুঝি আতে আদে যখন কি রুয়ের কানা উন যখা আদ ধুই বুঝি নিয়া দর কথায়

শুনলেন সাঁওতালি অনুষ্ঠান আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 47 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার দুই বাংলা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

0: আর ক্রীড়াঙ্গনের আড্ডা শুরুতেই কিন্তু আজকে আমাদের চোখ থাকবে এক নজরে খেলার কিছু গুরুত্বপূর্ণ স্পোর্টিং হেডলাইন্সের দিকে। আর এক নজরেতে আজকে প্রথমেই চোখ থাকবে বিশ্বকাপ ফুটবলের দিকে, ফিফা বিশ্বকাপ ফুটবলের দিকে, ফুটবলের মহাযুদ্ধের দিকে।
1: ফুটবলের মহাযজ্ঞ,
0: শুরু হয়ে গেল ফিফা বিশ্বকাপ ফুটবল। গতকাল চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হল বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক দেশ মেক্সিকো 2-0 গোলে হারালো সাউথ আফ্রিকাকে। গোল করেন কুনোনেস এবং জেমিনেস। অন্যদিকে হাড্ডাহাড্ডি ম্যাচে, অত্যন্ত রোমাঞ্চকর ম্যাচে, পিছিয়ে থেকেও চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারালো দক্ষিণ কোরিয়া। ম্যাচে দক্ষিণ কোরিয়ার হয়ে গোল করেন আই বি হং এবং এইচ জি ও। চেক প্রজাতন্ত্রের হয়ে একমাত্র গোলটি করেন এল ক্রেজাচি। এদিকে আজকে বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি কানাডা এবং বসনিয়া হার্জেগোভিনা। অনেকেই মনে করেন যে বিশ্বকাপ ফুটবল মানে কিন্তু ব্রাজিল, এবং সত্যি ব্রাজিল ছাড়া কিন্তু বিশ্বকাপ ফুটবল কল্পনাও করা যায় না। তো সেই ব্রাজিল দলের সঙ্গে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটছে, সেটা হলো যে ব্রাজিল দলের সঙ্গে

অনুশীলনে যোগ দিলে না সুপারস্টার নেইমার, চোট নিয়ে কিন্তু রয়ে গিয়েছে জল্পনা। এবার ক্রিকেট মাঠ থেকে ফুটবল মাঠ থেকে চোখ রাখবো ক্রিকেট মাঠের দিকে। সেখানে কিন্তু আজ থেকে শুরু হচ্ছে মেয়েদের টি-20 বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি আজকে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা, রবিবার ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। আর তার আগেই ভয় ডরহীন ক্রিকেট খেলার কথা বললেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। এদিকে একটি মাত্র টেস্টের সিরিজ জয়ের পরে আগামীকাল কিন্তু তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত এবং আফগানিস্তান। জয়ের ব্যাপারে রীতিমতন আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট দল। এদিকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইন্ডিয়া এ এবং আফগানিস্তান এ ম্যাচে কিন্তু আফগানিস্তান এ দলের বিরুদ্ধে হার সহ্য করতে হল ভারতীয় এ ক্রিকেট দলকে। প্রথমে ব্যাট করে 49 ওভারে 9 উইকেটের বিনিময়ে 349 রান করে ভারত। পরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ লুইস নিয়মে 25 ওভার 5 বল খেলে 2 উইকেটে 177 রান করে দেয় আফগানিস্তান এ, যেটা ছিল জয়ের জন্য প্রয়োজনীয় রান। তবে এই ম্যাচে কিন্তু 22 বলে 44 রান করেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। এদিকে অনূর্ধ্ব-19 ভারতীয় ক্রিকেট দলে জায়গা পেলেন প্রাক্তন ভারতীয় ব্যাটার এবং জাতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে অনন্য দ্রাবিড়। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে সুযোগ পেলেন তিনি। এবার কিছু কথা টেনিসকে নিয়ে। এই মাসের শেষের দিকে শুরু হচ্ছে ঐতিহ্যমণ্ডিত গ্র্যান্ডস্ল্যাম উইম্বলডন। তার আগে রেকর্ড অঙ্কের পুরস্কার ঘোষণা করল অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব। মোট পুরস্কার মূল্য প্রায় 822 কোটি টাকা। সিঙ্গলস চ্যাম্পিয়ন্সরা পাবেন 46 কোটি টাকা করে। এবার কিছু খবর ব্যাডমিন্টনকে নিয়ে। ব্যাডমিন্টনে চলছে অস্ট্রেলিয়ান ওপেন এবং সেখানে কিন্তু ভারতীয় শাটলার পিভি সিন্ধু সেমিফাইনালে পৌঁছলেন। কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেইয়ের খেলোয়াড় সু ইউকে 21-6, 21-9 ফলে হারান তিনি। এবং ম্যাচের ফল দেখেই বোঝা যাচ্ছে যে কতটা একাধিপত্য নিয়ে খেলেছেন ভারতের গর্ব পিভি সিন্ধু। এদিকে ভারতীয় ক্রীড়া জগতে কিন্তু একটি শোকের ছায়াও রয়ে গিয়েছে। প্রখ্যাত শুটিং কোচ যশপাল রানা প্রয়াত হয়েছেন গতকাল। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তিনি। অলিম্পিক মেডেলজয়ী মনু ভাকের সহ একাধিক সফল শুটারের কোচ ছিলেন তিনি। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল 49 বছর।

এবার চলে আসছে খেলার বিস্তারিত খবরে। আর যেদিকে আমাদের আজকে চোখ থাকবে, যে খবরটি থাকবে আতশ কাঁচের তলায়, তা হল গতকালের দুটি ম্যাচ, মেক্সিকো সাউথ আফ্রিকা এবং চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ কোরিয়া। আতশ কাঁচের তলায় প্রথম থেকেই কিন্তু আক্রমণে ছিল মেক্সিকো। গতকালের প্রথম ম্যাচের কথা বলছি, অর্থাৎ বিশ্বকাপ ফুটবল 2026-এর, ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকো। সেই ম্যাচে কিন্তু প্রথম থেকেই আক্রমণে ছিল মেক্সিকো, তার ফলও পেয়েছিল মেক্সিকো। মাত্র 9 মিনিটের মাথায় গোল করেন কুনোনেস। জবাবে সেভাবে কোনো গঠনমূলক আক্রমণ করতে পারেইনি দক্ষিণ আফ্রিকা। এইভাবেই চলছিল প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে শুরুতে ব্রায়ান গুটিয়ারেসকে ফাউল করার জন্য লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার সিট হোল।

67 মিনিটে মেক্সিকোর পক্ষে দ্বিতীয় গোলটি করেন রাউল জিনেনেস। এরপর ম্যাচের 84 মিনিটে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় লাল কার্ডটি দেখেন টি জোয়ানে, ফলে 11 জনের টিম কিন্তু নেমে আসে 9 জনে। তারপরেই আরও আক্রমণ বাড়িয়ে দেয় মেক্সিকো, যদিও তারা আর গোলের মুখ খুলতে পারেননি, যদিও অনেকগুলো গোল কিন্তু মেক্সিকো নষ্ট করেছে, না হলে খেলার ফল রীতিমতন 6-0 থেকে 7-0 হয়ে যেত। তথাপি গোলের মুখ আর খুলতে পারেনি মেক্সিকো। তার ফলে যেটা হয় যে ম্যাচের 92 মিনিটে অর্থাৎ 90 মিনিটের শেষ হয়ে যাওয়ার পরেও এক্সট্রা টাইম 2 মিনিটের মাথায় মেক্সিকোর কার্লোস মন্তেস এই ম্যাচে লাল কার্ড দেখেন। ফলত খেলা যখন শেষ হয় তখন মেক্সিকোর হয়ে খেলোয়াড় সংখ্যা 10 এবং দক্ষিণ আফ্রিকার হয়ে খেলোয়াড় সংখ্যা 9। প্রথম ম্যাচেই 3-3টি লাল কার্ড দেখেন দুই দলের খেলোয়াড়রা। যদিও এই ম্যাচে মেক্সিকো জয় পেয়েছে, তবুও যে ধরনের খেলা তারা খেলেছে তাতে রীতিমতন সংশয় থেকে যাচ্ছে যে এরপরে নকআউট পর্বে ঠিক কতটা এগিয়ে যেতে পারবে মেক্সিকো। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ফুটবল ফ্যানেদের জন্য।

এদিকে পরের ম্যাচে অর্থাৎ বিশ্বকাপের পরবর্তী দ্বিতীয় ম্যাচে কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি মোকাবিলা হয়েছে। প্রথমার্ধে যথেষ্ট দাপটের সঙ্গে খেলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ান অধিনায়ক সন ইয়ং একটি সহজ সুযোগ নষ্ট করেন প্রথমার্ধে, কিন্তু দ্বিতীয়ার্ধের 59 মিনিটে চেক প্রজাতন্ত্রকে হেড দিয়ে গোল করে এগিয়ে দেন ক্যাপ্টেন। তার ঠিক 8 মিনিটের মাথায় হং ইন বিয়ম কোরিয়ানের পক্ষ থেকে গোল করে ম্যাচের সমতা ফেরান, অর্থাৎ প্রথমে পিছিয়ে থেকেও সমতা ফিরিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। এরপরে HGO ম্যাচের 80 মিনিটের মাথায় দক্ষিণ কোরিয়ার পক্ষে ম্যাচের জয়সূচক গোলটি করেন। পিছিয়ে পড়েও দুরন্ত জয় পায় দক্ষিণ কোরিয়া। তবে একটা কথা অনস্বীকার্য যে যে ফুটবল খেলাকে একসময় ধরা হতো শুধুমাত্র দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ ঘরানার ফুটবল, সেখানে কিন্তু এশীয় দেশগুলো নিজের স্বাক্ষর রেখে চলেছে এবং চেক প্রজাতন্ত্র, যার একটি সুমহান ঐতিহ্য, সুমহান ইতিহাস রয়েছে ফুটবলের, তাকে কিন্তু পিছিয়ে পড়েও রীতিমতন দাপটের সঙ্গে খেলে 2-1 গোলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়া, যা কিনা এশীয় ফুটবলের শক্তির এক অনন্য নিদর্শন। এবার দেখা যাক আগামীতে এশীয় দেশগুলো নিজেদের এই আধিপত্য বজায় রাখতে পারে কিনা।

এদিকে ফুটবল মানেই কিন্তু অনেকের কাছেই ব্রাজিল, যারা কিনা ব্রাজিলের রীতিমতন ডাই হার্ড ফ্যান। কিন্তু ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামা ব্রাজিলকে কিন্তু খেতাবের মূল দাবিদার মানছেন না সিংহভাগ বিশেষজ্ঞই। ২০০২ সালে শেষবার ব্রাজিল যখন বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল, তখন দলে ছিলেন রোনাল্ডো, নাজারিও, রোনাল্ডিনহো, কাকা, রবার্তো কার্লোস, গিলবার্তো সিলভা, রিভালডোর মতন একের পর এক তারকা। যদিও চলতি বছরে ব্রাজিল তারকা সংস্কৃতি নয়, দলগত সংস্কৃতিকে ভর করে নামতে চলেছেন। মূল তারকার নাম যদিও নেমার, সিলভা, স্যান্টোস জুনিয়র, তবে চোটের কারণে কতগুলি ম্যাচ খেলতে পারবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই যাচ্ছে। যেরকম বুধবারও মূল দলের সঙ্গে অনুশীলন করেননি নেইমার, তবে আমাদের মতন যারা রীতিমতন ব্রাজিলকে সমর্থন করেন তাদের কাছে কিন্তু এটি একটি দুঃসংবাদ, সেরকমই একটি সুযোগও। তার কারণ তারকা সংস্কৃতি থেকে সরে গিয়ে যদি ব্রাজিল একটু অন্য ঘরানার ফুটবল খেলতে পারে এবং তার ফলে যদি সাফল্য পায়, তাহলে ব্রাজিল ফ্যানেদের থেকে এর থেকে বড় সুখবর হওয়া সম্ভব নয়। দেখা যাক ভবিষ্যতে কী লেখা রয়েছে আমাদের মতন ফুটবল সমর্থকদের জন্য। আর তো মাত্র কিছু দিনের অপেক্ষা।

0: আর আজকে হলো শুক্রবার। শুক্রবার অর্থাৎ মাঠে ময়দানের দিন। আর আজকে মাঠে ময়দানের দিনে কিন্তু আপনাদের জন্য রয়েছে বিশ্বকাপ ফুটবল নিয়েই একটি বিশেষ বেতার প্রতিবেদন, শুধুমাত্র আপনাদের জন্য।
1: মাঠে ময়দানে

0: শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপ 2026। এই বিশ্বকাপে কারা ফেভারিট? আমরা প্রাক্তন ফুটবলারদের সঙ্গে কথা বলে জানতে চেষ্টা করেছিলাম সেই বিষয়ে। প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস তিনটি বিশ্বকাপ মাঠে বসে দেখে জানালেন, মেসি রোনাল্ডো শেষ বিশ্বকাপে কারা ফেভারিট থাকবেন।
1: এগিয়ে চার থেকে পাঁচটা টিম আছে, শুধু একটা টিমকে এগোলে ভুল বলা হবে, যেরকম আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, এই চারটে টিম তো থাকবেই, কেন এদের মধ্যে যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। এবং তারপরে ব্রাজিলের কথা বলবো, কেন তুমি সারা ওয়ার্ল্ডের সব লিগ দেখো, যে লিগের সেরা যে গোলদাতা, যারা গোল করেছে, ভালো খেলেছে, তারা সবাই কিন্তু ব্রাজিলের খেলোয়াড়। সে তুমি চেলসির কে গোল করছে দেখো, বা ওদিকে রিয়েল মাদ্রিদের হয়ে কে গোল করছে, বা জার্মান লিগে গোল করছে, বেশিরভাগই ব্রাজিলের খেলোয়াড়রা কিন্তু ইম্পর্টেন্ট। প্যারিস সেন্ট জার্মানের হয়ে কে গোল করছে, তাকে ব্রাজিলিয়ানরা গোল করেছে। সেহেতু ব্রাজিল একটা ডার্ক হর্স হবে এবারের ওয়ার্ল্ড কাপ। তিনটে ওয়ার্ল্ড কাপ আমার হয়েছে, 14 ব্রাজিল ওয়ার্ল্ড কাপ, তারপরে রাশিয়া, তারপর কাতার। তিনটে ওয়ার্ল্ড কাপ দেখার এ থেকে বলতে পারি যে এবার যেহেতু রোনাল্ডো মেসির শেষ ওয়ার্ল্ড কাপ, এটাও একটা মানুষের কাছে একটা মানে অনেক একটা স্মৃতি হয়ে থাকবে, বাড়তি আকর্ষণ থাকবে রোনাল্ডো মেসির দিকে। কেন আর দুটো টিমই কিন্তু অনেক ভালো এই ওয়ার্ল্ড কাপে, যদি ফেভারিট টিম ধরো আর্জেন্টিনা আর পর্তুগাল কিন্তু ভালো, মানে রোনাল্ডো এবং মেসি সতীর্থ যারা আছে তারা কিন্তু যে কোনো সময় তার দলকে বিশ্বকাপ জেতাতে পারে। ক্রোয়েশিয়া আন্ডার ডগ বলতে পারবো না, কিন্তু আন্ডার ডগ হতে পারে আফ্রিকার কোনো দেশ। ক্রোয়েশিয়াকে আমি বলতে পারবো না, কিন্তু আমাকে যেটা মানে অনেকে ব্রাজিল গত কয়েকটা ওয়ার্ল্ড কাপ তো সেই জায়গায় খেলেনি, কিন্তু এবারে ব্রাজিলের টিম মানে তারা যা পারফরমেন্স করেছে, তাদের খেলোয়াড়রা প্রতিটা লিগে বিশ্ব ব্রাজিলকেও মানে একজন চ্যাম্পিয়নশিপের মধ্যে আমি দেখি।
0: একই সঙ্গে আরেক প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন বললেন,
2: দেখো ফেভারিট বলা খুব ডিফিকাল্ট, কেন ইরাম ইউরোপের কিছু টিম আছে চার পাঁচটা, ইরাম ল্যাটিন আমেরিকার কিছু টিম আছে, যেরকম ধরো আর্জেন্টিনা, ব্রাজিল, তারপরে তোমার মেক্সিকো, তুমি প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। এখন ফুটবল না, তুমি দেখো ছোটো ছোটো যে দেশগুলো আমরা অর্ধেক নাম শুনি তারা কিন্তু কোয়ালিফাই করেছে, তাহলে ফুটবলটা কোন লেভেলে যাচ্ছে, আর এশিয়া টিমগুলো কিন্তু বিট করছে ইউরোপের টিম, এটা মাইন্ড রাখো। যে কোনো সময় যে কোনো ফিকচার খারাপ করে দিতে পারে এশিয়া টিম, এশিয়া টিমগুলো জাপান, কোরিয়া, ইরান, যে কোনো সময়। তো আমার মনে হয় ফুটবলে এখন এখন বিশেষ করে তুমি ফেভারিট বলতে পারো, ব্রাজিলে আমরা এখন ফেভারিট বলতে পারি, স্পেন কি ফুটবল খেলছে। তো সবচেয়ে ভালো যদি তুমি কি বলো, যদি স্টার স্টার যে ওয়ার্ডটা যেমন আমরা ইউজ করি, যারা আমরা ক্লাবে ফুটবল দেখেছি, ইউরোপিয়ান লিগ দেখেছি মোস্ট অফ দ্য টাইম, ফ্রান্স, এত তারকা আছে, এত এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট আছে, কাকে খেলাবে কাকে খেলাবে না খুব ডিফিকাল্ট বলা। কিন্তু আমি যেহেতু মেসি ফ্যান, আমি যেহেতু মারাদোনা ফ্যান, আমি অফকোর্স চাইবো আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হবে। খুব অঘটন ঘটবে না, দেখো অঘটন একটা ম্যাচ দুটো ম্যাচ, তোমার মনে আছে লাস্ট ইয়ার ফার্স্ট ম্যাচ আর্জেন্টিনায় কে হারিয়েছিল? সৌদি আরবে হারিয়েছিল, ছয় হয়েছিল, তাদের একটা জায়গায় পৌঁছাতে পারে, একটা দুটো ম্যাচ অঘটন হয় ইউরোপিয়ান টিমের সাথে, তারপরে কিন্তু হয় না। দাদা আমরা যেখানে ভাবা শেষ করি এশিয়া টিম বা অন্য অন্য টিম, ইউরোপিয়ানরা তারপরে থেকে ভাবনা শুরু করে।
0: এক প্রাক্তন ফুটবলার দীপঙ্কর রায় বলেছেন,
3: এখনকার টিম যারা খেলছে ধরো বেশিরভাগ বেশি তোমার একটা নেমুইস পিস টিম, সবাই এখন ছোটো ছোটো টিম পেয়ে আসছে। দেখো না ফ্রান্সের মতো টিমকে আইভরি কোস্ট হারিয়েছে, এটা ভাবা যায়? তার মানে এত ভালো টিম এসছে বলে কে চ্যাম্পিয়ন হবে বোঝা যাবে না। স্পেন ভালো টিম, ফ্রান্স ভালো টিম, আর্জেন্টিনা ভালো টিম, ব্রাজিল ভালো টিম, ছোটো ছোটো টিমগুলো যারা আছে তারা ভালো টিম, এবার কে চ্যাম্পিয়ন হবে সত্যি বলা মুশকিল। ছোটো ছোটো কে চ্যাম্পিয়ন হবে, যেহেতু আমি ব্রাজিল সাপোর্টার ছোটোবেলা থেকে, আমি চাই ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, যেহেতু মেসিকে আমি ভালোবাসি ভাবছি যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, এরকম ব্যাপার। আমরা যাকে ভালোবাসা শুরু করেছি বলতে তারাই মনে হয় চ্যাম্পিয়ন হবে, কিন্তু এবছর সত্যি কথা বলতে এই ম্যাচ তার মধ্যে হচ্ছে ফ্রান্সের টিম ভালো, বছর ওদের খুব চান্স আছে জেতার, আর স্পেনের ঘরারা তো বলতেই হবে, স্পেনটা ফুটবল খেলছে, স্পেনটাও চ্যাম্পিয়ন। এখন বললাম না মুশকিল যে কে চ্যাম্পিয়ন হবে, সবাই ভালো খেলছে।

এতক্ষণ শুনলেন ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রাক্তন ফুটবলারদের বক্তব্য, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।

সত্যি কে যে এবার বিশ্বকাপ ফুটবল জিতবে তা নিয়ে কিন্তু রীতিমতন সন্দেহ থেকেই যাচ্ছে। তবে বিশ্বকাপ ফুটবলের সঙ্গে সঙ্গে কিন্তু আজ অর্থাৎ শুক্রবার ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মেয়েদের বিশ্বকাপ, মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ এস বাস্টনে আগামী রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে, যে ম্যাচে সম্পূর্ণ ভয়ডরহীন ক্রিকেট খেলার বার্তা দিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রস্তুতি ম্যাচ শেষ হওয়ার পরে ভারতীয় দলের পুরো নজর কিন্তু এখন বিশ্বকাপের মূল পর্বে। প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে হারালেও দ্বিতীয় ম্যাচে কিন্তু শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে আয়োজক ইংল্যান্ডের কাছে মাত্র পাঁচ রানে হারতে হয় ভারতকে। বিধ্বংসী অর্ধশতরান করেন বাংলার গর্ব ঋচা ঘোষ। তবে এই হারের পরেও অধিনায়ক মনে করছেন যে মূল পর্বে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী ভারতীয় দল। ইংল্যান্ড ম্যাচের পরে হরমনপ্রীত বলেছেন যে এই দুটো প্রস্তুতি ম্যাচে আমাদের প্রচুর আত্মবিশ্বাস দিয়েছে, রিচার ব্যাটিং আমাদের দলের জন্য বড় ইতিবাচক দিক। চলতি বিশ্বকাপে ভারত রয়েছে এ গ্রুপে এবং এই গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। এজ বাস্টনে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে কিন্তু গ্যালারি ভরা থাকবে বলেই মনে করা হচ্ছে। অবশ্যই ভারত এবং পাকিস্তান যে ম্যাচে মুখোমুখি হবে সে ম্যাচে দর্শকদের উন্মাদনা তুঙ্গে থাকবেই। দেখা যাক, 50 ওভারের বিশ্বকাপের মতো এই টি টোয়েন্টি বিশ্বকাপও ভারতীয় মেয়েরা জিততে পারে কিনা।

এদিকে রাহুল দ্রাবিড়ের ব্যাপারে তো আমরা প্রত্যেকেই জানি, তিনি হচ্ছেন লেজেন্ড, কিংবদন্তি, ভারতের অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ ব্যাটসম্যান তিনি, যাকে বলা হতো ওয়াল। তো সেই দ্রাবিড় কিন্তু অনেক দিন ভারতীয় ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, কিন্তু ভারতের জার্সিতে দেখা যাবে এবার আরও একজন দ্রাবিড়কে। তিনি অনন্য দ্রাবিড়, প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং হেড কোচ রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অনন্য দ্রাবিড়। তিনি সুযোগ পেয়েছেন আগামী মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন অনূর্ধ্ব ১৯ ওয়ানডে সিরিজের দলে। এই সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে। ১৭ বছর বয়সী অনন্য ডানহাতি ব্যাটসম্যান এবং বয়সভিত্তিক ক্রিকেটে তিনি রীতিমতন ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে গিয়েছেন, তারই পুরস্কার তিনি পেয়েছেন বলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন।

এদিকে ভারতীয় ক্রীড়া জগতের জন্য কিন্তু এক দুঃসংবাদও অপেক্ষা করে রয়েছে। প্রখ্যাত শুটিং কোচ যশপাল রানা, যিনি কিনা খেলোয়াড় জীবনেও একজন চ্যাম্পিয়ন শুটার ছিলেন, তিনি গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। অলিম্পিক পদকজয়ী মনু ভাকের সহ একাধিক সফল শুটারের কোচ ছিলেন তিনি। তার হাত দিয়েই তৈরি হয়েছে ভারতীয় শুটারদের এক ইতিহাস। প্রয়াণকালে তার বয়স হয়েছিল 49 বছর। কিন্তু ছোট থেকেই একটা কথা শুনে এসেছি যে এভরিথিং দ্যাট হ্যাজ এ বিগিনিং হ্যাজ অ্যান এন্ড অলসো। এবং ঘড়ির কাঁটা আমাকে এখন জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে, কারণ সময় একদম শেষ। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্নই করতে ইচ্ছে করছে, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর? অবশ্যই জানান আমাদের, আমাদের মেল করুন aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম, খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী গীতাঞ্জলি। নমস্কার।

0: শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন গৌরব মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আপনাদের জানিয়ে দিই আজকে যে অনুষ্ঠানগুলি আছে তারই কিছু খবর। 5:30 রয়েছে বিদ্যার্থীদের জন্য আজ নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করবেন কলাগাছিয়া কৈলাস কামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা চিত্রিতা মজুমদার, সঙ্গে দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি পরিবেশনায় মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে প্রথমে শিশু শ্রমের বিপক্ষে সাংবিধানিক আইনে এই বিষয় নিয়ে আইনজীবী প্রদীপ সরেনের সাক্ষাৎকার শুনবেন প্রথম পর্ব। তারপরে লোকগীতি পরিবেশনায় ধানু হাঁসদা এবং পরে ফকিরচন্দ্র হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। ছ:08 কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর, এরপর শুনবেন কৃষি কথার আসর। প্রথমে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস এই বিষয়ে সুমিতা মুখোপাধ্যায় সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন রামরঞ্জন দাস রায়। তারপর কৃষক সম্মেলনের ওপর একটি রেডিও প্রতিবেদন CRIJAF ব্যারাকপুর থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 7:30 সমীক্ষা বলবেন তরুণ পাল। রাত 8:00 নাটক হংসেশ্বরী রচনা নারায়ণ সান্যাল, বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তী। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচি। 9:45 নজরুল গীতি শিল্পী অনির্বাণ দাস। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 কীর্তন শিল্পী ব্রজরানী বেসকরি। 10:45 বাংলা আধুনিক গান শিল্পী অমিত কুমার গঙ্গোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় অনুষ্ঠানে, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা শিল্পী দাম বিশ্বাস। শুনলেন আজকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠানের খবর।
1: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.cationa@akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
2: আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন কলাগাছিয়া কৈলাস কামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা চিত্রিতা মজুমদার ও দুই শিক্ষার্থী।
3: হ্যালো এভরিওয়ান, জয়নিং মি টুডে আর টু স্টুডেন্টস,
4: সায়নী সর্দার,
5: সায়ন শেখ।
3: টুডে we will discuss lesson 8 of class 9 textbook, which is included in your second summative examination syllabus. So first of all, students, tell me, have you ever felt afraid to do something new?
4: Yes, ma'am. Jokhon prothombar shatar shikhechilam, I was really scared.
3: Okay.
5: Same here, ma'am. Jokhon first time rock climbing course korte giye pahare chorechilam.
3: Okay. So this is very true experience. Actually, fear is a very natural feeling. Bhoy amader jibone kintu khub shabhabik ekta onubhuti. And many writers have written stories about fear, courage and struggle. Aaj je golpoti amra porbo sheti holo bhoy ke joy korar golpo, jar naam His First Flight, orthat tar prothom uran. And the writer of this story is Liam O'Flaherty. He was a famous Irish novelist and short story writer. Now students, let us come to the story. At the very beginning, we can see a young seagull je ekhono urte shekheni, she uchu paharer ekta beriye thaka prante boshechilo, jetake English e bola hoy ledge, L-E-D-G-E. And he was sitting alone on his ledge. His two brothers and his sister flew away. Tara kintu urte shikhe gache. Kintu young seagull ti paharer ekebare brink ba edge, mane jetake amra kinara boli, shekhane boshe royeche. Ar niche royeche vast sea. Joto bar she urte jawar jonno egoto, thomke jeto. His parents are calling him shrilly. Shrilly mane khub tikkhno bhabe ba sharp voice. কিন্তু কিছুতেই সে উঠতে পারছে না. ক্যান ইউ টেল মি ওয়াই কুডন্ট হি ফ্লাই?
4: বিকজ হি হ্যাড নো কনফিডেন্স.
3: ইয়েস,
5: হি ওয়াজ অ্যাফ্রেড অফ ফলিং ইন টু দ্য সি.
3: ইয়েস, দেখো আমাদের জীবনেও আমরা কিন্তু ঠিক এরকমই দেখি. আমরা কোনো কাজ করতে গেলে কি হয়, ফিয়ার স্টপস আস, উই ডোন্ট ইভেন ট্রাই, We step back. Amra kintu pichhiye jai. Next, we see his parents, brothers and sister are flying merrily. Tar parents shekhacche tar bhai boneder je ki bhabe somudre dub diye mach dhorte hoy. His elder brother caught his first herring. Herring jano to ekta macher nam. Ar tar parents were very proud of him. Why? Can you say why were his parents so proud?
4: Because he achieved something?
3: Yes, he achieved something. তার মানে দেখো জীবন সংগ্রামের একটা অতি প্রয়োজনীয় দিক হলো কিন্তু খাদ্য আহরণ করা। তাই প্রত্যেক বাবা মাই চায় আমার সন্তান যেন সেটি করে উঠতে পারে। আর এখানে সিগালের এল্ডার ব্রাদার সেটা করতে পেরেছে, সে তার জীবনের ফার্স্ট হেরিং ধরতে পেরেছে, তাই তার বাবা মা কিন্তু প্রাউড। ইন দ্য মিন টাইম 24 hours passed. Nobody came to the young seagull. The sun was now ascending the sky. Tar mane sokal hocche, surjo uporer dike utche. Ascending mane kintu opore utha. Now tell me students, how do we feel when we stay hungry for a long time?
5: We feel weak.
3: Yes, we feel weak. And the young seagull could feel the warmth of sunlight since he had not eaten anything since the previous nightfall, right? So, the sun was blazing, surjo akashe jol jol korche, and not a scrap of food left in his straw nest. Tar khorer bashate ekta phota khabar nei. Ar tar grey body ta trotted back and forth অন দ্য লেজ, এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। আর দেখতে পাচ্ছে দূরে কি সুন্দর তার ভাই বোনেরা আনন্দ করছে। নাও স্টুডেন্টস, ইউ টেল মি, হাউ ডিড দ্য ইয়াং সিগল ফিল ওয়েন হি স হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফ্লাইং?
4: হি ফিল্ট ভেরি উইক,
3: হি ফিল্ট লোনলি, হি ফিল্ট ভেরি লোনলি। অ্যান্ড হিয়ার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লাইন স্টুডেন্টস, হি ওয়াজ ট্রাইং টু রিচ হিজ প্যারেন্টস without having to fly. Tar mane dekho, the seagull wanted success, but he did not want to take risk. O chaiche or baba maer sathe meet korte, kintu ও কোনো রিস্ক নেবে না, ও কিন্তু উড়বে না। তাহলে দেখো আমরা এই পার্ট থেকে কি শিক্ষা পাচ্ছি। ফিয়ার মেক্স আস ফিল আইসোলেটেড, ফিয়ার লিডস টু আইসোলেশন। ভয় পেতে পেতে আমরা না সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তখন একা হয়ে যাই। এখানেও ঠিক দেখো, ইয়াং সিগাল তার ফ্যামিলির সঙ্গে কিন্তু যোগদান করতে পারছে না, তাকে ভীষণভাবে তীব্রভাবে আটকে রেখেছে কে?
4: ফিয়ার।
3: ফিয়ার, ইয়েস। নাও স্টুডেন্টস, ইটস আ টাইম ফর কুইক এমসিকিউ অ্যাক্টিভিটি, ওকে? দেখি তোমরা গল্পটা কতটা বুঝতে পেরেছো। নাম্বার ওয়ান, দ্য ইয়াং সিগাল হ্যাড ব্ল্যাক বডি অর হোয়াইট বডি অর গ্রে বডি?
4: গ্রে বডি।
3: গ্রে বডি, রাইট। নাম্বার টু, হাউ লং হ্যাড নোবডি কাম নিয়ার ইয়াং সিগাল? ইজ ইট 12 hours, 24 hours অর 6 hours?
5: 24 hours.
3: ভেরি গুড। নাম্বার থ্রি, হোয়াট স্ট্রেচড বিনিথ দ্য লেজ? ইজ ইট সি অর মাউন্টেন অর ফরেস্ট?
4: ইজ ইট সি?
3: সি, ভেরি গুড। নাম্বার ফোর, হোয়াট ফিশ ডিড হিজ এল্ডার ব্রাদার ক্যাচ? ইজ ইট স্যামন অর হেরিং অর টুনা?
5: হেরিং।
3: হেরিং, ভেরি গুড। নাও স্টুডেন্টস, লেট আস ডু আ কুইক ভোকাবুলারি চেক, ওকে? আই উইল গিভ ইউ আ মিনিং, তোমাদের বলতে হবে তার সঠিক ওয়ার্ডটা কি। সো নাম্বার ওয়ান, হুইচ ওয়ার্ড মিনস আ হাই শার্প ভয়েস?
4: শ্রিলি।
3: শ্রিল, ভেরি গুড। নাম্বার টু, হুইচ ওয়ার্ড মিনস রাইজিং আপওয়ার্ড?
5: অ্যাসেন্ডিং,
3: ভেরি গুড। নাম্বার থ্রি, হুইচ ওয়ার্ড মিনস এজ?
4: ব্রিং,
3: ভেরি গুড। নাম্বার ফোর, হুইচ ওয়ার্ড ডিসক্রাইবস আ স্ট্রং অ্যান্ড হট সানলাইট?
4: ব্লেজিং।
3: ব্লেজিং, ভেরি গুড। আচ্ছা একটা কথা বলো তো, আমরা তো বাবা মাকে একত্রে কি বলি? পেরেন্টস। ঠিক সেরকম ব্রাদার্স আর সিস্টারকে একত্রে কি বলা হবে?
5: সিবলিং।
3: ইয়েস, ভেরি গুড, সিবলিং। নাও স্টুডেন্টস, লেট আস কন্টিনিউ টু দ্য স্টোরি। আমরা দেখতে পেলাম কি, ইয়াং সিগাল বিকেম ভেরি হাংরি অ্যান্ড লোনলি। স্লোলি সে লেজের কিনারায় এগিয়ে গেল, আর সে কি করলো জানো? একটা দারুণ মজার কাজ করলো, সে এক পায়ে দাঁড়িয়ে রইল আর অন্য পাটা ডানার নিচে লুকিয়ে রাখলো। তোমরা বলতে পারো এই পশ্চারটা পাখিরা কখন করে? তোমাদের চারপাশে তো তোমরা নিশ্চয়ই পাখি নোটিস করেছো, বলো তো।
4: Yes ma'am, when they are going to sleep.
3: Yes, very good, যখন ঘুমো।

0: একটা যায়, তখন এই পশ্চাৎটা তারা নেয়। কিন্তু এখানে সে কিন্তু ঘুমোলো না, সে ঘুমের ভান করল। হি প্রিটেন্ডেড টু বি অ্যাসলিপ। ক্যান ইউ টেল মি হোয়াই ডিড হি প্রিটেন্ড?
1: বিকজ হি ওয়ান্টেড টু গেট অ্যাটেনশন ফ্রম হিজ প্যারেন্টস।
0: ভেরি গুড, অ্যাটেনশন অফ দ্য প্যারেন্টস। তোমরা দেখবে লক্ষ্য করে, আমরাও আমাদের ডেইলি লাইফে এটা করে থাকি যে আমরা একটা কিছু চাইছি, তাহলে প্যারেন্টসের তো দৃষ্টি আকর্ষণ করতে হবে কিছু একটা করে। তা তোমরা নিশ্চয়ই এরকমভাবে কাজ করো। তো হোয়াট ডু ইউ ডু?
2: উই ক্রাই।
0: ওকে,
1: উই ইনসিস্ট।
0: ওকে, তো দেখো এখানেও ইয়াং সিগাল দেখছে আমার কাছে তো কেউ আসছে না, সে ভীষণ কি ইগনোর্ড ফিল করছে, তাকে গুরুত্ব দিচ্ছে না তার প্যারেন্টস, দেখেও দেখতে পারছে না, তাই কিন্তু সে এটা করলো। এবার দেখো তাতেও কিন্তু তার প্যারেন্টস কোনো গুরুত্ব দিল না। এদিকে ও দেখতে পাচ্ছে হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লাইং অন দ্য প্লেটু, দে ওয়ার ডোজিং, মানে ঝিমোচ্ছে, অ্যান্ড দে ওয়ার রেস্টিং পিসফুলি, অ্যান্ড হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স। প্রিনিং মানে ঠোঁট দিয়ে পালক পরিষ্কার করা, প্রিনিং। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, এবং তার মা না এক টুকরো মাছ খাচ্ছিল। এই খাওয়ার দৃশ্যটা তাকে একদম পাগল করে দিল। দ্য সাইট অফ ফুড ম্যাডেন্ড হিম। ক্যান ইউ টেল মি ওয়াই?
1: হি ওয়াজ ভেরি হাংরি।
0: হি ওয়াজ ভেরি হাংরি সিন্স হি হ্যাড নট ইটেন ফর 24 আওয়ার্স। ভেরি গুড, তাহলে দেখো ঠিক এই মোমেন্টে হাঙ্গার ইজ নাও স্ট্রঙ্গার দ্যান ফিয়ার। নাও স্টুডেন্টস, লেট আস ডু আ কুইক ট্রু ফলস অ্যাক্টিভিটি।
1: ইয়েস ম্যাম।
0: So, number one, the young seagull stepped quickly to the edge of the ledge. Is it true or false?
2: False.
0: False. Why?
2: The younger seagull slowly stepped to the...
0: Yes, slowly. Number two, the seagull pretended to be asleep. Is it true or false?
1: True.
0: True. Very good. Number three, his father was eating fish. True or false?
2: False.
0: False. Why is it false?
2: His father was preening.
0: Yes, preening. Number four, his brother and sister lying on hill. Is it true or false?
1: False.
0: Why?
1: Because his brothers and sisters are lying on প্লেটো।
0: প্লেটো, রাইট, ভেরি গুড। নাও আমি তোমাদের কয়েকটা অ্যাক্টিভিটি বলবো, তোমরা বলবে সেই অ্যাক্টিভিটিটা কারা করছে।
1: ওকে ম্যাম।
0: নাম্বার ওয়ান, ডোজিং।
2: হার টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার।
0: হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার।
2: টু ব্রাদার্স। ওকে।
0: অ্যান্ড নাম্বার টু, প্রিনিং।
1: হিজ ফাদার।
0: ভেরি গুড। নাম্বার থ্রি, ইটিং ফিশ।
2: হার হিজ মাদার।
0: হিজ মাদার। ভেরি গুড। নাও স্টুডেন্টস, উই আর coming to the turning point of the story. Suddenly he cried out, gi ga ga, mane jeno bolte chaiche ma khabar dao, khub akutir shore bolche. He was begging his mother to bring him some food. So listen carefully to the word begging. Kakuti minuti korche. The seagull was not just asking for food. She kintu ritimoto kakuti minuti korche. Then, you know, something surprising happened. Ki bolo to seta? O dekhte pelo his mother picked up a piece of fish ar seta niye tar dikei ure aste laglo. Ar young seagull to seta dekhe became very excited and hopeful. সে ভাবলো, যাক বাবা, শেষ পর্যন্ত মা আমার কাছে খাবার নিয়ে আসছে, এবার আমি আর হাংরি থাকবো না, প্রচন্ড খিদে পেয়েছে তো, তাহলে ওই বার খুব হোপফুল হলো। নাও স্টুডেন্টস, ইমাজিন ইউ আর দ্য ইয়াং সিগাল। ওকে, হোয়াট ডু ইউ থিঙ্ক হি ওয়াজ ফিলিং অ্যাট দ্যাট মোমেন্ট? চুজ ওয়ান ওয়ার্ড। ওয়াজ হি অ্যাংরি অর এক্সাইটেড অর স্লিপি?
2: এক্সাইটেড।
0: ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। এরপরে জানো আবার একটা সারপ্রাইজিং ঘটনা ঘটলো। তার মা তো উড়ে আসছিল, ও তো খুব খুশি, কি সুন্দর মা উড়ে আসছে খাবার নিয়ে। সাডেনলি শি স্টপড ইন দ্য এয়ার। হিজ মাদার ওয়াজ জাস্ট অপোজিট টু হিম। আর একটুখানি এলেই কিন্তু ইয়াং সিগালটি খাবারটা পেতে পারে, কিন্তু মাদার ডিড নট কাম নিয়ার আর। স্টুডেন্টস, জাস্ট ইমাজিন হাউ উড ইউ ফিল ইফ দ্য ফুড ওয়াজ ভেরি ক্লোজ টু ইউ বাট ইউ স্টিল কুড নট রিচ ইট।
2: I'm frustrated.
0: Frustrated, yes.
1: Restless.
0: Restless, excellent. And exactly the young seagull became very restless. আর তার সাথে সাথে সে খুব কনফিউজড হয়ে গেল, বুঝতে পারছে না মা হঠাৎ উঠতে উঠতে এয়ারে থেমে গেল কেন। And then comes the most important line. কি বলতো?

Saddened by hunger, he dived at the fish. মানে ভয় ভুলে সে একদম মাছের দিকে ঝাঁপ দিল। Can you notice something very important here? দেখো, previously কি হচ্ছিল? Fear controlled the seagull. And now what is happening? Hunger pushed him to act. এতক্ষণ সে ভয়ের চোটে কিছু করতে পারছিল না, কিন্তু এমন হাঙ্গার এলো তার কাছে যে সে কাজ করতে বাধ্য হলো। So what changed?

0: তোমার যতক্ষণ না তুমি কোনো একটা জিনিসের জন্য খুব প্রয়োজন অনুভব না করছো, তুমি কিন্তু ততক্ষণ একটা ভালো কাজে এগোতে পারবে না। দেখবে প্রয়োজন পড়লেই কিন্তু তুমি বাধ্য হবে সেই কাজটা করতে, তাই তো? চলো আমরা আবার একটু অ্যাক্টিভিটিতে চলে আসি, যেটুকু আমরা পড়ছি কতটা বুঝেছি একটু দেখে নি। নাও কমপ্লিট দিস সেন্টেন্সেস। নাম্বার ওয়ান, দ্য ইয়াং সিগল বেকড হিজ মাদার ফর ড্যাশ
1: ফুড।
0: ফুড, ভেরি গুড। নাম্বার টু, হিজ মাদার স্টপড ওয়েন শি ওয়াজ জাস্ট ড্যাশ হিম,
2: অপোজিট টু হিম।
0: ভেরি গুড, এক্সেলেন্ট। নাম্বার থ্রি, ম্যাডেন্ড বাই হাঙ্গার দ্য সিগল ড্যাশ অ্যাট দ্য ফিশ,
1: ডাইভড
0: অ্যাট দ্য ফিশ। ভেরি গুড। তাহলে দেখো আমরা এই পার্ট থেকে কি শিক্ষা পেলাম। ইয়াং সিগল সে কিন্তু সাডেনলি ব্রেভ হয়ে গেল না, স্টেপ বাই স্টেপ হিজ ফিয়ার বিকেম উইকার, তাই তো? একটা একটা করে ধাপ পেরোচ্ছে, তার ফিয়ারটা ডিসঅ্যাপিয়ার হতে থাকছে, অ্যান্ড ফাইনালি কিন্তু অ্যাকশন বিগ্যান। তাহলে দেখো একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখলে, মাদার প্লেড আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল হিয়ার। তার মা কিন্তু জানতো যে তার বাচ্চা যদি ওড়ার চেষ্টাটা না করে তাহলে হি উড নেভার সার্ভাইভ ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। শি মোটিভেটেড হিম টু টেক হিজ ফার্স্ট স্টেপ। মা কিন্তু খুব ইন্টেলিজেন্ট ওয়েতে এটা ওকে সাহায্যটা করলো। দেখো মায়েরা আমাদেরকে বা বাবা মায়েরা আমাদেরকে সাপোর্ট করে, সেই সাপোর্ট মানে কিন্তু কাজটাকে সহজ করে দেওয়া নয়, সাপোর্ট মানে কি কাজ করতে এনকারেজ করা, সে যত কঠিন কাজই হোক না কেন। মা কিন্তু এখানে দেখো ফুড দিয়ে লিওর করেছিল, প্রলুব্ধ করেছিল যাতে বাচ্চাটি ওই খাবারটা দেখে নিতে আসে। মাদারের একটা ভূমিকা বিশাল আছে এখানে। আচ্ছা আমাদের জীবনেও তো আমাদের মায়েরা ঠিক এভাবে ভূমিকা পালন করে, নয় কি? তোমরা একটু তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো, তোমাদের মায়েরা কিভাবে তোমাদেরকে এনকারেজ করে?
1: Yes, ma'am. যখন কোনো পরীক্ষা দিতে যাই বা কোনো নতুন কাজ করতে যাই তখন মারা খুব মোটিভেটেড করে।
0: Yes.
2: সেম হেয়ার ম্যাম, যখন আমাদের জীবনে কোনো চ্যালেঞ্জিং বিষয় আসে তখন আমাকে মা খুব সাহায্য করে।
0: ভেরি গুড, ঠিকই বলেছ। তা ইয়াং সিগালের মাও কিন্তু তাকে ঠিক এইভাবেই মোটিভেট করেছিল। তাহলে মা তাকে কি শিক্ষা দিল? শি ওয়াজ টিচিং কনফিডেন্স, কারেজ অ্যান্ড সার্ভাইভাল। নাও মাই ডিয়ার স্টুডেন্টস কামস দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড আনফরগেটেবল মোমেন্ট অফ দ্য স্টোরি। কি চলো দেখে নি আমরা। দ্য ইয়াং সিগাল হ্যাড ফাইনালি জাম্পড ফর দ্য ফিশ, কিন্তু যে মুহূর্তে সে ঝাঁপ দিল, উইথ আ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু দ্য স্পেস। মানে ভয়ঙ্কর আতঙ্কে চিৎকার করতে করতে সে নিচের দিকে পড়ে যেতে লাগলো। Students, imagine this scene for a moment. A small bird falling from a high cliff with the vast sea below. How would he feel?
1: Terrified.
0: Terrified.
2: Hopeless.
0: Hopeless, yes. And the writer says, terror seized him. মানে আতঙ্ক তাকে গ্রাস করলো, yes. But students, something magical happened next. একটা ম্যাজিক্যাল ঘটনা ঘটলো, কি জানো তো? সিগাল এবার বুঝতে পারলো, ও তো পড়ে যাচ্ছিল, কিন্তু এবার বুঝতে পারলো সে ভেসে থাকতে পারছে। হি ওয়াজ নো লঙ্গার ফলিং, হি কুড সোর, মানে ভাসতে পারছে, অ্যান্ড সব থেকে আনন্দের বিষয় হি ওয়াজ ফ্লাইং। ইয়াং সিগাল বুঝতে পারলো সে বাতাস কেটে এগিয়ে যেতে পারছে। দেখো আর্লিয়ার হি বিলিভড দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, বাট নাও হি ওয়াজ সোরিং, ভেসে আছে, অ্যান্ড স্লোলি হিজ ফিয়ার ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেল তার জীবন থেকে ভয়টা। তাহলে দেখো কি শিখলাম আমরা, জীবনে নতুন কিছু করার আগে আমরা কিন্তু প্রচন্ড ভয় পাই, আমাদের মনের মধ্যে সংশয় জাগে। But once we take the first step, we discover that we are stronger than we thought. আমাদের কিন্তু এই জায়গাটাতে একটা সেলফ ডিসকভারি হয়, আমরা নিজেকে চিনতে পারি, বুঝতে পারি। ইয়াং সিগালেরও কিন্তু ঠিক এই বিষয়টা হলো, ওর নিজের প্রতি কিন্তু একটা কনফিডেন্স চলে এলো, ও নিজেকে আবিষ্কার করলো, সেলফ ডিসকভারি। তাহলে কনফিডেন্স বা আত্মবিশ্বাস কখন জন্মায়? কাজটা করার পরে, কিন্তু তোমাকে স্টেপটা নিতে হবে, তাই তো?
1: ম্যাম, এটা শুনে আমার একটা টিভি অ্যাডের কথা মনে পড়ে গেল।
0: বলো।
1: সেখানে বলা হয়েছিল যে ডার্কিয়া

0: আগে জিত হ্যায়,
1: ডরকে আগে জিত হ্যায়, ইউ আর অ্যাবসোলিউটলি রাইট। আর সেটা হচ্ছে আমরা দেখছি সেটা যে সত্যিও ভয় পেয়ে জয় হয়ে গেল তার, ভয় না করে। ভেরি গুড। দ্য স্টুডেন্টস ফাইনালি দ্য ইয়াং সিগল কেম ডাউন টুয়ার্ডস দ্য সি। এবারে আস্তে আস্তে ওপর থেকে নিচে নামছে, সি এর দিকে নেমে আসছে। অ্যাট ফার্স্ট হি ওয়াজ আগেইন অ্যাফ্রেড, ভাবলো যদি আবার ডুবে যায়, কোন রকমে উড়ে তো নিয়েছি, এবার যদি ডুবে যাই। বাট সামথিং ওয়ান্ডারফুল হ্যাপেন্ড এগেইন। কি হলো? হিজ ফিট টাচড দ্য সি অ্যান্ড হিজ বেলি টাচড দ্য ওয়াটার, বাট হি ডিড নট সিঙ্ক, হি ওয়াজ ফ্লোটিং, সে ভেসে রইল। সো ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ হি রিয়েলাইজড যে সে উড়তে পারে, হি কুড ফ্লাই, সে আর দুর্বল নয়। And around him, his family was screaming and praising him. Family to darun khushi. Tara take praise korche, anonde chitkar korche. Tale dekho, je chotto pakhita thik kichukkhon ageo bhoy pe eka boshechilo, she ekhon successful and confident, independent. So this story gives us a beautiful lesson. What lesson we can get?
0: Fear is natural.
2: সাহস করে যখন আমরা কোনো স্টেপ নিই তখন নিশ্চয়ই সাকসেসফুল হয়।
1: একদম ঠিক বলেছো। So the young seagull became successful not because he had no fear but because he tried. সুতরাং চেষ্টাটা ভীষণ জরুরি, চেষ্টা তোমাকে করতেই হবে। তুমি প্রচন্ড ভয় পেলে আর তুমি চুপচাপ বসে থাকলে সেটা কিন্তু হবে না, তোমাকে ট্রাই করতে হবে। Now students, again we will do an activity. আমি তোমাদের একটা ফিলিংস বলবো, তোমরা বলবে সেগুলো সিগালের বিফোর ফ্লাইং না আফটার ফ্লাইং এর। সো নাম্বার ওয়ান, ফিয়ার,
0: বিফোর ফ্লাইং,
1: ভেরি গুড। জয়,
2: আফটার ফ্লাইং,
1: কনফিডেন্স,
0: আফটার ফ্লাইং,
1: ভেরি গুড। টেরর,
2: বিফোর ফ্লাইং,
1: ভেরি গুড। সো লেটস কন্টিনিউ। When Seagull could fly finally, his mother flew past him proudly and his siblings were flying happily around him. So why do you think the family started flying around them?
0: Because they are very proud of him and very happy of him.
1: Very good. And the young Seagull had finally become independent. দেখবে তোমরা এটা নিশ্চয়ই জানো যে আমাদের প্যারেন্টস একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমাদেরকে কিন্তু সাপোর্ট দেয়। সারা জীবন সব কাজে কিন্তু আমাদের বাবা মা আমাদেরকে হেল্প করতে পারে না, সাপোর্ট দিতে পারে না। কিছু দূর গিয়ে তারপরে কিন্তু আমাদের নিজেদেরকেই নিজেকে সাহায্য করতে হয়, তবেই কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে উঠি। আজকে ইয়াং সিগালকেও আমরা ঠিক এই রকমই দেখলাম, তার মা তাকে সেই সাপোর্টটা দিল, তারপরে দেখো সে কিন্তু, তাকে তো নিজেই উঠতে হয়েছে, মা তো উড়িয়ে দেয়নি, তাকে নিজেই ভাসতে হয়েছে, মা তো ভাসিয়ে দেয়নি, তাহলে সে কি হয়ে উঠলো? সেলফ সাফিসিয়েন্ট। তাহলে চলো আমরা একবার দেখে নিই এই স্টোরির কি এলিমেন্টগুলো আমরা কি পেলাম। প্রথমে আমরা একটা প্রবলেম দেখতে পেয়েছিলাম। কি প্রবলেম? দ্য ইয়াং সিগল ইজ টু অ্যাফ্রেড টু ফ্লাই, হি বিলিভস হিজ উইংস উইল নেভার সাপোর্ট হিম। এই প্রবলেম থেকেই কি হলো? আইসোলেশন, বিচ্ছিন্ন হয়ে থাকা। অ্যান্ড হিজ ফ্যামিলি লিভস হিম অ্যালোন অন দ্য লেজ ফর 24 hours উইদাউট ফুড। তারপরে আসছে কি টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্টটা কি? ওই যে ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভস ফ্রম দ্য লেজ টু গেট দ্য ফুড অ্যান্ড দেন
0: হি ফেল
1: ইন টু দ্য স্পেস, তাই না? আর লাস্টে আমরা কি পাচ্ছি? হিজ ফ্লাইট, তার উড়ান কিভাবে হচ্ছে? আফটার এ মোমেন্ট অফ টেরর হি রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ ফ্লাইং অ্যান্ড দেন হিজ ফিয়ার টার্নড ইন টু এ জয়াস স্ক্রিম, সে আনন্দে চিৎকার করে উঠেছিল। অ্যান্ড গেট এ নিউ সেন্স অফ ফ্রিডম। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে আমাদের জীবনে আমাদের ফ্যামিলি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, তাই নয় কি?
0: Yes, ma'am.
1: তাহলে ফ্যামিলি আমাদেরকে মোটিভেট করে, সাহায্য করে, এইভাবেই ফ্যামিলি আমাদের জীবনে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে।
2: ম্যাম একটা কথা বলবো?
1: Yes.
2: আমার না এই আকাশবাণীতে প্রোগ্রাম করতে খুব ভয় লাগছিল, কিন্তু আমার বাবা মা আমাকে মোটিভেট করায় আমি এখানে আসতে পেরেছি।
1: That's great. And you must be thankful to your parents.
2: Yes, ma'am.
1: Very good. তাহলে আমরা এখানে থিম কি আছে একটু দেখে নি আমরা গল্পের শেষে একেবারেই

0: চলে এসেছি। এবার থিম আমরা কি কি, মূল বিষয় আমরা কি কি পেলাম একটু দেখে নিই। প্রথম যে থিমটা আমরা পাচ্ছি, কনকারিং ফিয়ার, মানে ফিয়ার হচ্ছে খুব ন্যাচারাল, তুমি একটু আগে বলেছো, বাট ফার্স্ট স্টেপ টু বি টেকেন টু কনকার ইট, এটা গেল একটা থিম। আরেকটা থিম আমরা কি পাচ্ছি দেখো তো, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড গ্রোথ, ওয়ান মাস্ট টেক রিস্ক টু গ্রো বিকজ নো রিস্ক নো গেইন। আর শেষে আমরা যেটা পাচ্ছি, এই যে তুমি যেটা বললে ফ্যামিলি রোল, যে প্যারেন্টস প্রথম দিকে তার প্রতি কিন্তু হার্শ হয়েছিল, কঠিন একটা স্টেপ নিয়েছিল, কিন্তু সেটা আবার তারপরে তাদেরই এনকারেজমেন্ট এবং প্রেশার তাকে কি দিয়েছিল, ম্যাচিউরিটি দিয়েছিল, তাই নয় কি? সো মাই ডিয়ার স্টুডেন্টস, থিঙ্ক কেয়ারফুলি, একটু আমাকে বলো তোমাদের যদি বলা হয় সিগালটিকে কয়েকটি ওয়ার্ড দিয়ে ডিসক্রাইব করো, তাহলে কি কি ওয়ার্ড তোমরা ইউজ করবে একটু বলো তো।
1: কনফিডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট,
0: ইন্ডিপেন্ডেন্ট, ভেরি গুড,
2: ব্রেভ,
0: ব্রেভ, এক্সেলেন্ট। তাহলে দেখো ছাত্রছাত্রীরা, দ্য ইয়াং সিগালস ফার্স্ট ফ্লাইট ওয়াজ নট জাস্ট এ ফ্লাইট ইন দ্য স্কাই, ইট ওয়াজ এ জার্নি ফ্রম ফিয়ার টু কনফিডেন্স। আর আমাদের যে এই গল্পের যে রাইটার, কি যেন নাম,
1: লিয়াম ও ফ্লাহার্টি,
0: ভেরি গুড, লিয়াম ও ফ্লাহার্টি, তিনি দেখিয়েছেন যে স্টেপ বাই স্টেপ কিভাবে ইয়াং সিগাল ফিয়ার থেকে কনফিডেন্সের দিকে জার্নি করছে। ঠিক আছে, তো চলো ছাত্রছাত্রীরা আমরা একটু দেখে নিই যে আমরা যেটুকু পড়লাম আমাদের গল্পটা কতটা আমরা মনে রাখতে পারছি, কতটা বুঝেছি। আমরা কিছু কোয়েশ্চেন আনসার করে নিই। The first question is, can you tell me, where did the seagull sleep at night?
1: Straw nest.
0: Yes, in his straw nest. Second question, the ledge faced which direction?
2: South.
0: South, very good. And the color of the seagull's body was?
1: Gray.
0: The two brothers and sister, they were, what activity they were doing in the plateau?
2: Lying.
0: They were dozing.
1: Dozing.
0: They were dozing. The mother seagull had picked up a piece of
1: fish.
0: Fish. Very good. তাহলে চলো আমরা শেষ করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব মোটিভেশনাল গান দিয়ে, যেটা আমরা কিন্তু সবসময় আমাদের জীবনে যে কোনো কাজ করার ক্ষেত্রে মনে রাখবো, একটু শোনাই, তোমরাও এটা মাথায় রাখবে। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না,
2: আমি ভয় করব না, ভয় করব না।
0: নমস্কার,
1: থ্যাংক ইউ।
3: এতক্ষণ শুনলেন নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন কলাগাছিয়া কৈলাসকামিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা চিত্রিতা মজুমদার ও দুই শিক্ষার্থী।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আপনাদের জানিয়ে দিই

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

এখন আপনাদের জানিয়ে দিই সান্ধ্যকালীন জল হাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় সাধারণত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 93% ও 62%। বৃষ্টি হয়েছে 1.6 মিলিমিটার। আবহাওয়ার কোনো মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার কোনো সতর্কবার্তা এই মুহূর্তে নেই। শুনলেন সান্ধ্যকালীন জল হাওয়ার খবর। এখন আপনাদের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা জানিয়ে দিই। একটু পরেই সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, শিল্পী মদন মান্ডি আর সঙ্গে তার সহশিল্পীরা রয়েছেন। 6:15 পরবর্তী অংশ, প্রথমে শিশু শ্রমের বিপক্ষে সাংবিধানিক আইন, এই বিষয়ে আইনজীবী প্রদীপ সরেনের সাক্ষাৎকার, শুনবেন প্রথম পর্ব। তারপর লোকগীতি পরিবেশনায় ধানু হাসদা, ফকির চন্দ্র হেমব্রম ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর এবং তারপর শুনবেন কৃষি কথার আসর। প্রথমে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস, এই বিষয়ে সুমিতা মুখোপাধ্যায় সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। তারপর কৃষক সম্মেলনের উপর একটি রেডিও প্রতিবেদন, CRIJF ব্যারাকপুর থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 7:30 সমীক্ষা, বলবেন তরুণ পাল। 8:00 নাটক হংসেশ্বরী, রচনা নারায়ণ সান্যাল, বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তী। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচি। 9:45 নজরুলগীতি শিল্পী অনির্বাণ দাস। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 কীর্তন শিল্পী ব্রজরানী বেশকরি। 10:45 বাংলা আধুনিক গান শিল্পী অমিত কুমার গঙ্গোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা শিল্পী দাম বিশ্বাস। এবার সঞ্চয়িতাতে পরবর্তী যে অনুষ্ঠানগুলি আছে তারই কিছু খবর আপনাদের জানিয়ে দিই। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ। 6:30 হিন্দি অনুষ্ঠান গুল গুলশান। 7:10 আধুনিক গান শিল্পী অমিত কুমার গঙ্গোপাধ্যায়। 7:30 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনতে পাবেন। একটু পরেই শুরু হবে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উছান তালমা খন পনসাই মরে গেল তুরুই গেটুর তুরুই মিটার এহবেনা সিঙ্গার বেড়া সান্তাড়ি আখড়া।

0: ᱛᱟᱵᱚᱱᱟ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱵᱷᱟᱨᱚᱛᱤ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱨ ᱢᱟᱭᱟᱨᱟᱱᱤ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱨ ᱢᱤᱫ ᱜᱷᱟᱹᱲᱤᱡ ᱛᱟᱭᱱᱚᱢ ᱠᱷᱚᱵᱚᱨ
1: আকাশবাণী কলকাতা খবর পাঠাওয়া অবনীকান্ত মুর্মু। মারাংমন্ত্রী মানতন নরেন্দ্র মোদী লাইকাদা কাউডি আরি চ্যানেল আর উদ্যোগ খোনা এহব কাতে সেচেদ হরম সামার সেনিটেশন আবাসন খিলোড সাড়ে সার শাসন ব্যবস্থা সাঁতে সাঁতারেয়া জুদা জুদা ক্ষেত্রের তিরলে কো মিন নিউমানা এনেম কো দহয় দেইদা। সোশ্যাল মিডিয়া মিট ডগরে মারাংমন্ত্রী লাইকাদা ড্রোন প্রযুক্তি লেখান নাওয়া ক্ষেত্রের তিরলে কোয়া লেতার চ্যানেল নাওয়া যুগ সুযোগ দুয়ারে ঝিজ আকাদা আর দিশম রেয়া উত্তনা রেয়া চিতর বনদল কো আগু আকাদা। ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱨᱦᱚᱸᱭ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ ᱯᱟᱨᱚᱢᱮᱱ ᱜᱮᱞᱵᱟᱨ ᱥᱮᱨᱢᱟᱨᱮ ᱮᱱᱰᱤᱭᱮ ᱥᱚᱨᱠᱟᱨ ᱛᱤᱨᱞᱟᱹ ᱟᱹᱭᱩᱨ ᱛᱮᱱᱟᱜ ᱩᱛᱱᱟᱹᱣ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱤᱫᱤᱨᱮ ᱡᱩᱫᱟᱹ ᱡᱩᱫᱟᱹ ᱞᱮᱠᱟᱱ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱨᱟᱭ ᱠᱟᱹᱢᱤ ᱤᱫᱤᱭᱮᱫᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱨᱮᱭᱟᱜ ᱚᱨᱡᱚ ᱦᱚᱸ ᱢᱮᱫ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱢᱳᱫᱤ ᱫᱚᱭ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ ᱥᱚᱨᱠᱟᱨ ᱥᱚᱱᱤᱨᱵᱷᱚᱨ ᱜᱩᱴ ᱥᱮᱞᱯ ᱦᱮᱞᱯ ᱜᱨᱩᱯ ᱠᱚᱭ ᱜᱚᱲᱚ ᱥᱚᱯᱚᱦᱚᱫ ᱮᱫ ᱠᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸᱛᱮ ᱛᱤᱨᱞᱟᱹ ᱠᱚ ᱠᱟᱹᱣᱰᱤ ᱟᱹᱨᱤ ᱨᱮ ᱟᱠᱚ ᱛᱮᱠᱚ ᱥᱟᱫᱷᱤᱱᱚᱜ ᱠᱟᱱᱟ ᱢᱟᱨᱟᱝᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱱᱚᱨᱮᱱᱫᱨᱚ ᱢᱳᱫᱤ ᱯᱚᱪᱷᱤᱢ ᱵᱟᱝᱞᱟ ᱱᱟᱣᱟ ᱨᱩᱯᱛᱮ ᱟᱹᱨᱩ ᱯᱷᱮᱨᱟᱣ ᱨᱮᱭᱟᱜ ᱮᱠᱨᱟᱲ ᱠᱟᱱᱟ ᱠᱳᱞᱠᱟᱛᱟᱨᱮ ᱛᱮᱦᱮᱧ ᱢᱟᱨᱟᱝᱢᱚᱱᱛᱨᱤ ᱟᱹᱭᱩᱨᱛᱮ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱜ ᱜᱮᱞᱵᱟᱨ ᱥᱮᱨᱢᱟ ᱯᱩᱨᱟᱹᱣ ᱞᱟᱥᱟᱲᱮᱛᱮ ᱢᱤᱫ ᱠᱷᱚᱵᱚᱨᱤᱭᱟᱹ ᱫᱩᱯᱲᱩᱵ ᱨᱮ ᱵᱤᱡᱮᱯᱤ ᱞᱤᱰᱟᱨ ᱢᱮᱱᱫᱚ ᱢᱩᱠᱷᱭᱚᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱥᱩᱵᱮᱱᱫᱩ ᱚᱫᱷᱤᱠᱟᱨᱤ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟᱭ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮ ᱰᱚᱵᱚᱞ ᱤᱧᱡᱤᱱ ᱥᱚᱨᱠᱟᱨ ᱵᱮᱨᱮᱫ ᱟᱠᱟᱱᱟ ᱢᱟᱨᱟᱝᱢᱚᱱᱛᱨᱤ ᱟᱹᱭᱩᱨᱛᱮ ᱮᱴᱟᱜ ᱮᱴᱟᱜ ᱯᱚᱱᱚᱛ ᱠᱚ ᱞᱮᱠᱟ ᱱᱚᱣᱟ ᱯᱚᱱᱚᱛ ᱦᱚᱸ ᱥᱟᱱᱟᱢ ᱞᱮᱠᱟᱱ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱨᱮ ᱥᱮᱞᱮᱫ ᱟᱠᱟᱱᱟ ᱢᱩᱠᱷᱭᱚᱢᱚᱱᱛᱨᱤ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ ᱢᱟᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱱᱟᱢ ᱞᱮᱠᱟᱱ ᱨᱮᱠᱚᱨᱰ ᱨᱟᱹᱯᱩᱫ ᱠᱟᱛᱮ ᱱᱤᱛᱚᱜᱤᱡ ᱢᱟᱨᱟᱝᱢᱚᱱᱛᱨᱤ ᱱᱟᱣᱟ ᱨᱮᱠᱚᱨᱰᱮ ᱵᱮᱱᱟᱣ ᱮᱫᱟ ᱟᱨ ᱵᱷᱟᱨᱚᱛ ᱟᱹᱨᱩ ᱯᱷᱮᱨᱟᱣ ᱨᱮ ᱢᱟᱲᱟᱝ ᱮᱱᱮᱢᱮ ᱫᱚᱦᱚᱭ ᱮᱫᱟ ᱢᱟᱨᱟᱝᱢᱚᱱᱛᱨᱤ ᱵᱟᱫᱟᱞᱛᱮ ᱢᱟᱨᱟᱝ ᱡᱚᱱᱚᱥᱮᱵᱚᱠ ᱞᱮᱠᱟᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱫᱤᱥᱚᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱮ ᱠᱟᱹᱢᱤ ᱤᱫᱤᱭᱮᱫᱟ ᱠᱮᱱᱫᱨᱚ ᱨᱮ ᱜᱮᱞᱵᱟᱨ ᱥᱮᱨᱢᱟ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱥᱚᱱ ᱨᱮ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱜ ᱢᱩᱞ ᱡᱚᱥ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱢᱟᱹᱱᱢᱤ ᱥᱮᱵᱟ ᱥᱚᱥᱚᱠᱛᱤᱠᱚᱨᱚᱱ ᱨᱟᱥᱴᱨᱚ ᱱᱤᱨᱢᱟᱱ ᱟᱨ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱭᱟᱜ ᱳᱭᱛᱤᱦᱚ ᱵᱚᱡᱟᱭ ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱮ ᱫᱤᱥᱚᱢ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱰᱟᱦᱟᱨ ᱨᱮ ᱤᱫᱤ ᱚᱥᱚᱢ ᱱᱟᱜᱟᱞᱮᱱᱰ ᱥᱤᱢᱟᱹ ᱟᱲᱮᱨᱮ ᱥᱩᱱᱩᱢ ᱟᱨ ᱯᱨᱟᱠᱤᱛᱤᱠ ᱜᱮᱥ ᱠᱷᱚᱸᱫᱽᱨᱚᱫ ᱟᱨ ᱟᱨᱡᱚᱱ ᱞᱟᱹᱜᱤᱫ ᱠᱮᱱᱫᱨᱚ ᱟᱥᱟᱢ ᱟᱨ ᱱᱟᱜᱟᱞᱮᱱᱰ ᱢᱩᱫᱽᱨᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱮᱯᱟ ᱦᱟᱴᱟᱨᱤ ᱥᱚᱢᱡᱚᱛᱟ ᱩᱱᱩᱭᱦᱟᱹᱨ ᱥᱟᱠᱟᱢ ᱢᱩᱸ ᱚᱞ ᱛᱚᱞ ᱟᱠᱟᱱᱟ ᱱᱟᱣᱟᱫᱤᱞᱞᱤ ᱨᱮ ᱠᱮᱱᱫᱨᱚ ᱥᱚᱨᱟᱥᱴᱨᱚ ᱢᱚᱱᱛᱨᱤ ᱚᱢᱤᱛ ᱥᱟᱦ ᱚᱥᱚᱢ ᱨᱮᱱ ᱢᱩᱠᱷᱭᱚ ᱢᱚᱱᱛᱨᱤ ᱦᱮᱢᱚᱱᱛᱚ ᱵᱤᱥᱥᱚ ᱥᱚᱨᱢᱟ ᱟᱨ ᱱᱟᱜᱟᱞᱮᱱᱰ ᱨᱮᱱ ᱢᱩᱠᱷᱭᱚ ᱢᱚᱱᱛᱨᱤ ᱱᱮᱭᱤᱠ ᱯᱷᱤᱭᱩᱨᱤᱭᱳ ᱥᱮᱴᱮᱨ ᱛᱟᱦᱮᱸᱨᱮ ᱚᱱᱟ ᱪᱩᱠᱛᱤ ᱫᱚ ᱚᱞ ᱛᱚᱞ ᱟᱠᱟᱱᱟ ᱟᱠᱷᱲᱟᱨᱮ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱥᱟᱦ ᱱᱚᱣᱟ ᱪᱩᱠᱛᱤ ᱫᱚ ᱱᱟᱜᱟᱢᱤᱭᱟᱹ ᱩᱪᱷᱟᱹᱱ ᱥᱚᱫᱚᱨ ᱛᱟᱭᱚᱢ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟᱭ ᱱᱚᱣᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱥᱩᱱᱩᱢ ᱟᱨ ᱯᱨᱟᱠᱤᱛᱤᱠ ᱜᱮᱥ ᱠᱷᱚᱸᱫᱽᱨᱚᱫ ᱨᱮᱭᱟᱜ ᱥᱚᱢᱵᱷᱟᱵᱚᱱᱟ ᱡᱮᱞᱮᱠᱟ ᱵᱟᱲᱦᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱚᱱᱠᱟᱜᱮ ᱠᱷᱚᱱᱤᱡ ᱫᱩᱨᱤᱵᱽ ᱟᱨᱡᱚᱱ ᱨᱮᱭᱟᱜ ᱫᱟᱣ ᱦᱚᱸ ᱛᱮᱭᱟᱨᱚᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱪᱩᱠᱛᱤ ᱡᱮᱞᱮᱠᱟ ᱢᱤᱫ ᱯᱟᱦᱴᱟ ᱫᱤᱥᱚᱢ ᱜᱮ ᱢᱟᱲᱟᱝ ᱟᱹᱨᱤ ᱥᱟᱵ ᱨᱟᱠᱟᱵᱟ ᱚᱱᱠᱟᱜᱮ ᱡᱩᱠᱛᱚᱨᱟᱥᱴᱨᱚ ᱯᱚᱨᱤᱠᱟᱴᱷᱟᱢᱚ ᱧᱮᱛᱮᱞ ᱯᱟᱦᱴᱟ ᱦᱚᱸᱭ ᱟᱨᱥᱟᱞᱟ ᱢᱟᱨᱟᱝᱢᱚᱱᱛᱨᱤ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ ᱱᱤᱛᱚᱜ ᱚᱱᱟ ᱮᱞᱟᱠᱟᱨᱮ ᱥᱩᱱᱩᱢ ᱟᱨᱡᱚᱱ ᱫᱤᱱᱟᱹᱢ ᱠᱷᱮᱢᱚᱛᱟ 1,000 ᱠᱷᱚᱱᱟᱜ 1,500 ᱵᱮᱨᱚᱞ ᱛᱟᱦᱮᱸᱞᱮᱱ ᱨᱮᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱪᱩᱠᱛᱤ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱚᱱᱟ ᱫᱚ 10 ᱜᱩᱱ ᱵᱟᱲᱦᱟᱣᱚᱜᱼᱟ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱ ᱧᱩᱢᱩᱨᱩᱢ ᱥᱩᱴᱤᱝ ᱠᱳᱪ ᱟᱨ ᱮᱥᱤᱭᱟᱱ ᱜᱮᱢᱥ ᱨᱮᱱ ᱥᱚᱱᱟ ᱢᱮᱰᱮᱞ ᱦᱟᱢᱮᱴᱤᱭᱟᱹ ᱡᱚᱥᱯᱟᱞ ᱨᱟᱱᱟ ᱫᱚ ᱡᱟᱭ ᱡᱩᱜᱽ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱚᱣᱟ ᱫᱷᱩᱲᱤ ᱫᱷᱟᱹᱨᱛᱤ ᱵᱟᱹᱜᱤ ᱟᱫᱟ ᱩᱢᱮᱨ ᱫᱚ ᱦᱩᱭ ᱞᱮᱱ ᱛᱟᱭᱟ 46 ᱥᱮᱨᱢᱟ ᱦᱚᱞᱟ ᱧᱤᱫᱟᱹ ᱚᱠᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚ ᱫᱤᱞᱞᱤ ᱨᱮᱭᱟᱜ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱨᱮ ᱡᱤᱣᱤᱵᱟᱹᱛᱤ ᱤᱲᱤᱡ ᱮᱱ ᱛᱟᱭᱟ ᱦᱟᱞᱮᱜᱮ ᱡᱟᱨᱢᱟᱱᱤ ᱨᱮᱭᱟᱜ ᱢᱤᱣᱱᱤᱠ ᱨᱮ ᱥᱟᱯᱲᱟᱣ ᱢᱤᱫ ᱟᱠᱷᱲᱟᱨᱮ ᱟᱭᱮᱥᱮᱥᱮᱯᱷ ᱡᱮᱜᱮᱫ ᱠᱟᱯ ᱠᱷᱚᱱᱟᱜ ᱚᱲᱟᱜ ᱨᱩᱣᱟᱹᱲ ᱦᱚᱨᱮ ᱦᱚᱲᱢᱚ ᱡᱤᱣᱤ ᱱᱟᱯᱟᱭ ᱵᱟᱭ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱞᱮᱫ ᱨᱮ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱨᱮᱠᱚ ᱵᱷᱩᱨᱛᱤ ᱞᱮᱫᱮᱭᱟ ᱵᱟᱨ ᱱᱟᱜᱟᱢᱤᱭᱟᱹ ᱰᱟᱵᱚᱞ ᱵᱨᱚᱧᱡᱽ ᱡᱤᱛᱟᱹᱣ ᱨᱮ ᱯᱚᱨᱟᱢᱮᱥ ᱮᱢᱚᱜᱤᱡ ᱞᱮᱠᱟᱛᱮ ᱡᱚᱥᱯᱟᱞ ᱨᱟᱱᱟ ᱟᱹᱰᱤᱜᱮ ᱮᱱᱮᱢ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱨᱟᱥᱴᱨᱚᱯᱚᱛᱤ ᱢᱟᱱᱚᱛᱤᱭᱟᱹ ᱫᱨᱚᱣᱯᱚᱫᱤ ᱢᱩᱨᱢᱩ ᱢᱟᱨᱟᱝᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱱᱚᱨᱮᱱᱫᱨᱚ ᱢᱳᱫᱤ ᱡᱚᱥᱯᱟᱞ ᱨᱟᱱᱟ ᱜᱩᱨ ᱮᱱ ᱠᱷᱟᱹᱛᱤᱨᱟᱜ ᱜᱟᱹᱦᱤᱨ ᱫᱩᱠᱷᱤᱱ ᱥᱚᱫᱚᱨ ᱟᱠᱟᱫᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱥᱤᱢᱟᱹ ᱟᱲᱮ ᱮᱞᱟᱠᱟᱨᱮ ᱵᱤᱮᱥᱮᱯᱷ ᱡᱩᱢᱤ ᱮᱢ ᱪᱟᱞ ᱥᱟᱶᱛᱮ ᱛᱟᱨ ᱡᱟᱹᱱᱩᱢᱛᱮ ᱮᱴᱮᱫ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱮᱦᱚᱵ ᱟᱠᱟᱫᱟ ᱢᱩᱠᱷᱭᱚᱢᱚᱱᱛᱨᱤ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱥᱩᱵᱮᱱᱫᱩ ᱚᱫᱷᱤᱠᱟᱨᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟᱨᱮ ᱛᱮᱦᱮᱧ ᱢᱤᱫ ᱠᱷᱚᱵᱚᱨᱤᱭᱟᱹ ᱫᱩᱯᱲᱩᱵ ᱨᱮ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟᱭ ᱡᱷᱚᱛᱚᱢ ᱡᱩᱢᱤ ᱫᱚ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱜ ᱛᱤᱨᱮ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜ ᱟᱠᱟᱫᱟ ᱚᱱᱟᱛᱮ ᱡᱩᱢᱤ ᱢᱟᱹᱞᱤᱠ ᱠᱚᱴᱷᱮᱱ ᱠᱷᱚᱱᱟᱜ ᱞᱟᱡᱡᱚ ᱜᱚᱱᱚᱝᱛᱮ ᱡᱩᱢᱤ ᱠᱤᱨᱤᱧ ᱠᱟᱛᱮ ᱮᱢ ᱪᱟᱞ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱦᱚᱲᱠᱚ ᱟᱠᱚ ᱛᱮᱜᱮ ᱞᱟᱡᱡᱚ ᱜᱚᱱᱚᱝᱛᱮ ᱡᱩᱢᱤ ᱠᱚ ᱟᱹᱠᱷᱨᱤᱧ ᱮᱫᱟ ᱢᱮᱱᱛᱮ ᱩᱱᱤ ᱫᱚᱭ ᱞᱟᱹᱭ ᱥᱚᱫᱚᱨ ᱟᱠᱟᱫᱟ ᱯᱚᱱᱚᱛ ᱵᱤᱡᱮᱯᱤ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱜ ᱢᱩᱞᱟᱭᱚᱱ ᱞᱟᱹᱭᱛᱮᱭ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱱ ᱦᱚᱲᱠᱚ ᱪᱮᱛᱟᱱ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱢᱩᱞᱟᱭᱚᱱ ᱨᱮᱭᱟᱜ ᱫᱟᱭᱤᱠᱮ ᱮᱢ ᱟᱠᱟᱱᱟ ᱵᱤᱮᱥᱮᱯᱷ ᱡᱩᱢᱤ ᱮᱢ ᱪᱟᱞ ᱯᱚᱱᱚᱛ ᱵᱟᱹᱥᱤ ᱠᱚᱣᱟᱜ ᱠᱟᱢᱠᱟᱡᱽ ᱩᱠᱩ ᱠᱩᱢᱲᱩ ᱠᱚ ᱯᱷᱮᱨᱛᱟ ᱠᱚ ᱫᱩᱨᱱᱤᱛᱤ ᱟᱞᱚ ᱛᱟᱦᱮᱱ ᱢᱟ ᱚᱱᱠᱟᱱ ᱠᱚᱨᱢᱚᱥᱚᱝᱥᱛᱷᱟᱱ ᱛᱤᱨᱞᱟᱹ ᱥᱩᱨᱚᱠᱠᱷᱟ ᱞᱮᱠᱟᱱ ᱵᱟᱨᱯᱮ ᱜᱚᱴᱟᱝ ᱯᱟᱱᱛᱷᱟ ᱠᱚᱫᱚ ᱢᱟᱲᱟᱝ ᱨᱮ ᱫᱟᱣ ᱮᱢ ᱟᱠᱟᱱᱟ ᱦᱚᱠᱟᱨ ᱠᱚᱫᱚ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟ ᱵᱟᱵᱛᱮ ᱦᱚᱸ ᱯᱷᱩᱴᱯᱟᱛᱨᱮ ᱵᱟᱝ ᱫᱩᱲᱩᱵ ᱚᱪᱚ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱢᱮᱱᱛᱮ ᱢᱩᱠᱷᱭᱚᱢᱚᱱᱛᱨᱤ ᱯᱚᱥᱴᱚ ᱥᱟᱹᱦᱤᱡ ᱮ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ ᱦᱚᱠᱟᱨ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱡᱟᱦᱟᱸ ᱠᱮᱱᱫᱨᱚ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱜ ᱥᱨᱚᱢ ᱫᱚᱯᱛᱚᱨ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱚᱱᱟ ᱨᱮᱭᱟᱜ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱠᱚ ᱧᱟᱢᱟ ᱟᱨ ᱯᱚᱱᱚᱛ ᱥᱚᱨᱠᱟᱨ ᱦᱚᱸ ᱜᱚᱲᱚ ᱥᱚᱯᱚᱦᱚᱫ ᱮ ᱮᱢᱚᱜᱼᱟ ᱫᱩᱨᱜᱟᱹ ᱯᱩᱡᱟᱹᱨᱮ ᱠᱞᱟᱵᱽ ᱠᱚ ᱚᱱᱩᱫᱟᱱ ᱮᱢᱚᱜ ᱵᱟᱠᱷᱨᱟ ᱢᱩᱠᱷᱭᱚᱢᱚᱱᱛᱨᱤ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ ᱥᱚᱨᱠᱟᱨᱟᱜ ᱜᱚᱲᱚ ᱥᱚᱯᱚᱦᱚᱫ

0: যে যাহাই 14 খন 18 দাবি
1: হ্যাঁ
0: উঙ্কু তো অ্যাডোলেসেন্ট মানে উঙ্কু তো কিশোর কমে থাকো আর কিশোর বয়সে কিন্তু উঙ্কু লাগি এখন একটা কন্ডিশন মেনা যে নুঙ্কু গিদ্র দো কামি দাঁড়ে আকো চেলেকাতে যে নুঙ্কান গিদ্র ওভার টাইম মাঙ্গনো পার্টিকুলার একটা বয়স দাবি কামি হয়ে এছাড়া উঙ্কু যাহা হ্যাজার্ডাস সাবস্টেন্স মানে যাহা এক্সপ্লোসিভ যাহা জিনিস কো মানে যে কোনো পাবিন পেট্রোল পাম্প লেবিন সে আবিন মাইন রেলেইবিন সে কোনো ফ্যাক্টরিজ রেলেইবিন কোনো বারুদ কর কামি লেইবিন ওনারা তো কিন্তু 18 বছর রাতার গিদ্র কিন্তু বাকো কামি দেওয়া নো লেই দাঁড় কি হ্যাজার্ডাস মানে নো তো বিস্ফোরক মানে যেটা বিভিন্ন রকম ক্ষতি হয়ে আড়ি মারাং ক্ষতি হয়ে দাঁড়ায় আর কি হ্যাঁ
1: আর যাহাই কো এঙ্গাতা পাত কো যাহা আকো কামি আর যাও অক্ত রে উনকো কামি রে কো ভেজাই কো সব কোলে কো উন অক্ত রে নুনকা কামি দাড়ি আকো সব আংস চলে কা
0: হ্যাঁ আম আয়ু বাবা হো যদি নুনকা আয়া মানে যার মেন জিনিস হই না চে আবো তো প্রভার্টি দরিদ্র যাহা মানে মানে নুনকা আয়ো কো কো ভেজাই কো যাহা তো জম বাকো জামি দাড় কি কিংবা কিছু তো নেলক কানা হয়তো জম দকো জতো কো নামিদা হ্যাঁ গিদ্র বাই পড়া কান দকো
1: হ্যাঁ
0: কামি ভেজা কে দিয়া নুনকান যদি নেলক কা জউনি গিদ্র হয়তো 14 বছর বাই পড়ো মকাদা নোয়া তো কিন্তু আইনত অপরাধ কানা আই বাবা এগেনস্ট নো কিন্তু আইনত অপরাধ আই হাতা দড়ে আই কারণ উনা বয়স রে আম গিদ্র চেম চি কইয়া আবুয়া ভারত বর্ষরে ভারত রিয়া সংবিধান লিখাতে আবুয়া রাইট টু ফ্রি এডুকেশন মেনা তাবুনা
1: হ্যাঁ
0: তো যখন রাইট টু ফ্রি এডুকেশন মেনা তাবুনা তো আম তো উন উমর উনি কি তো অলপ পড়া নাকি তো ওখানে তো অলপ পড়া দরকার হ্যাঁ তো আবার বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন স্কিম কো হয়ে কেনা ওনা স্কিম না অলপ পড়া ছিল আম কখনো 14 বছর কি আম কখনো কামে কিন্তু বাম ভেজা দাঁড়ায় ওনাদের কিন্তু আইনত অপরাধ এবং বাকি যাহা কো লাগি যা শাস্তি মেনা আয়ু বাবা কিন্তু ওনা শাস্তি কিন্তু নাম হয়ে তাই
1: অঙ্কা লাগাতে গিয়ে আয়ু বাবা শাস্তি কিন্তু নাম দাঁড়িয়া ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮ ᱠᱤᱪᱷᱩ ᱠᱤᱪᱷᱩ ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱡᱳᱨ ᱠᱟᱛᱮ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱠᱷᱚᱞᱮᱜ ᱠᱚᱣᱟ ᱠᱷᱟᱴᱟᱣᱮᱜ ᱠᱚᱣᱟ ᱠᱚ ᱛᱚ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱡᱩᱫᱤ ᱦᱩᱭ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱠᱚᱢᱯᱞᱮᱱ ᱫᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱠᱚᱨᱟᱣᱟ ᱡᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱠᱷᱚᱞᱮᱜ ᱠᱚᱣᱟ ᱠᱚ ᱛᱚ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱡᱩᱫᱤ ᱦᱩᱭ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱠᱚᱢᱯᱞᱮᱱ ᱫᱚ ᱚᱠᱚᱭ ᱠᱚ ᱠᱚᱨᱟᱣ ᱞᱮᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱥᱮ ᱚᱠᱟᱨᱮ ᱠᱚᱨᱟᱣ ᱞᱮᱠᱷᱟᱱ ᱠᱚᱢᱯᱞᱮᱱ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱚ ᱠᱟᱹᱴᱤᱡ ᱵᱮᱱ ᱞᱟᱹᱭ ᱞᱮᱠᱷᱟᱱ ᱵᱷᱟᱹᱜᱤ ᱠᱚᱜᱼᱟ
0: কিছু লেবার দো আকো তো মানে নিজে তো চালাক খানা আর কিছু লেবার দো জোর থেকে দিয়ে কোয়া মানে যাহাই দেখো ইংরেজি তো বন্ডেড লেবার আর কি যাহা যাহা জোর জবস্তি ইদিকাতে আম জোর তে কামি হিসেবে মিয়াই তুলি দিকাতে কামি হিসেবে মিয়াই যাহা নোয়া বন্ডেড লেবার যাহা নোয়া নো কিন্তু আলাদা কাতে কিন্তু আইন মেনা যাহা দর হই কানা বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট 1976 মানে নোয়ার দো নোয়ারে যেমন নো বন্ডে লেবার তো হয় যে যত যত ক্ষেত্রে মানে ইনক্লুডিং চিলড্রেন মানে শিশু তো তাহেন কেন গিয়ে ইভেন কোনো 18 বছর কিন্তু যদি জোর জবস্তি যদি না কামি ইয়ে খান আর কি যাহা জমলে দেবন মানে জোর জবস্তি কাতে মানে বন্ডেড যাহা লেবার আর কি পরিশ্রম হচ্ছে এখানে বল ওনা তো কিন্তু ওনা আইন লেখাতে কিন্তু উনি তো শাস্তি কয় নামা
1: আর যাহাই হয়তো কোয়া ফ্যামিলি বিজনেস পারপাস তে যদি লাগা কোয়া উন ক্ষেত্র শাস্তি কো নিয়ম আছে
0: এবার নোটা নিয়াল হই আমি একটা জিনিস আকোয়া যাহা ফ্যামিলি বিজনেস ফ্যামিলি বিজনেস এর ক্যাটাগরি চলে কা আকোয়া ফ্যামিলি বিজনেস এমন বাং হইবা যে আকোয়া মানে মানে কনস্ট্রাকশন বিজনেস এটা কনস্ট্রাকশন বিজনেস তো আমি গিদ্র তো ওনা তো বাম খাটাও দরাই আউরে
1: আচ্ছা
0: সে আপা আমাদের মানে কয়লা খনি বিনা তমা ওনা ফ্যামিলি বিজনেস তাম
1: হ্যাঁ
0: কিন্তু ওনে তো আম কিন্তু হুডিং গিদ্র তো বাম খাটাও দরায় কারণ ওনা অ্যাজ পার মাইন্স অ্যাক্ট যাহা মেনা অ্যাজ পার ফ্যাক্টরিজ অ্যাক্ট যাহা মেনা ওনে আটকাও মিয়াই মানে ওনা তেগে আম আটকাম যে আম তো আমি গিদ্র আমার ফ্যামিলি বিজনেস হই সত্ত্বেও আম কিন্তু ওনে বাম কামি চলে হ্যাঁ এবার কিছু ফ্যামিলি বিজনেস কো মেনা যাহা কো আয়ু বাবা সম্মতি কাতে গিদ্র কো কামি চকো ওনারে তো নিয়াল হয় কিছু কন্ডিশন থাকে কন্ডিশন যে লেখা আম ফ্যামিলি বিজনেস আমি গিদ্র কামি হচ্ছে হয়ে কেনা ওনা কামি হচ্ছে নিয়াল হয় যে আয়া এডুকেশন টাইম যাহা মেনা তাইয়া ওনা এডুকেশন টাইম বাদ কাতে আইটে যাহা এক্সট্রা সময় আর কি মানে অতিরিক্ত সময় বা মূল্যা যে পড়াও স্কুল পড়াও প্রাইভেট নক যত কমপ্লিট কাতে যাহা টুকু একটা সময় মেনা ওনা সময় হয়তো ফ্যামিলি বিজনেস নেহাল কে দেয় যে স্যানি নাই নয় নুঙ্কান ক্ষেত্রে আর যেমন ক্ষেত্রে ওকা কো চেলকা হয় এটা তো নেলদা হুডি হুডি মই কো বাবু কো যাহা 14 বছর কো কম কানা উঙ্গু তো বিভিন্ন রকম টিভি সিরিয়াল করে কো কামি কানা নোহা তো কিন্তু মিটাং শ্রম আর কি নোহা মিটাং কামি কিন্তু নোটা তো নিয়াল হয় যে উঙ্কু সে ক্ষেত্রে বলিয়াম থলে সে কত্র তো চিদা বেয়াইনি বাং কানা কারণ নোহা তো যে নোহা তো মিটাং আর্টিস্টিক্যাল মিটাং অডিও ভিডিও মিটাং জিনিস মিটাং সেরাড়িয়া হবে একটা ব্যাপার কানা প্লাস ওনা যারা কামি দেয় ওনারে নিয়াল হয় যাহাই কামি হচ্ছে কানাই আয়া স্কুল টাইম মানে মেইনলি নোটা চাইলে বা চিদা বোন মানে মেইনলি চিদা হিজুক কানা মেইনলি হিজুক কানা যে

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। রাজ্যে সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকদের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় এক প্রশাসনিক বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনের শীর্ষকর্তা, বিধায়ক ও সাংসদরা। প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী জেলা বিজেপির সদর কার্যালয়ে যান। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্যের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী প্রমুখ। মুখ্যমন্ত্রী সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে দলীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। চোরা শিকারী সম্পর্কিত ডাটাবেস নষ্ট করতে আলিপুরের সরকারি দপ্তরে আগুন বলে তদন্তকারীরা রিপোর্ট দিচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের কাছে পাঠানোর পাশাপাশি একই রিপোর্ট রাজ্য প্রশাসনের কাছেও পাঠানো হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, ওই ভবনের যে তলায় আগুন লেগেছিল সেখানেই একটি আলমারিতে রাখা বাঘের, হরিণের চামড়া, শিং এরকম বহু জিনিসই পুড়ে গেছে। চোরাকারবারীদের গ্রেপ্তার করে এইসব জিনিস উদ্ধার হয়েছিল। এমনকি ল সেলের কাগজপত্র ও কম্পিউটারে রাখা ডাটাবেস সবই ধ্বংস হয়ে গেছে আগুনে। রাজ্যে আধার পরিষেবাকে আরও সহজ ও নাগালের মধ্যে পৌঁছে দিতে আরও চারটি আধার সেবা কেন্দ্র চালু করার কথা ঘোষণা করেছে আধার কর্তৃপক্ষ UIDAI। নতুন এই আধার সেবা কেন্দ্রগুলি খোলা হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলায়। যানজট কাটাতে মুর্শিদাবাদের ফরাক্কায় রেললাইনের তলা দিয়ে একটি আন্ডারপাস গড়তে রেল মন্ত্রকের মালদহ ডিভিশনকে 23,18,00,000 টাকা আর্থিক সাহায্য দিতে সম্মত হয়েছে NTPC ফরাক্কা। ইতিমধ্যে কাজ শুরুর জন্য 6 কোটি টাকা রেলকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। রাসায়নিক সার ও কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব কৃষির প্রসারে জোর দিচ্ছে সরকার। সেই লক্ষ্যে নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল প্রাকৃতিক কৃষি বিষয়ক এক কর্মশালা। সরকারি উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 400 কৃষক অংশ নেন। জৈব চাষে কৃষকদের উৎসাহ দিতে জলপাইগুড়িতে প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়। শহরের আর্ট গ্যালারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্তের কৃষক, কৃষি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট আধিকারিকরা অংশগ্রহণ করেন। রাজ্য সরকারের প্রাকৃতিক কৃষি কর্মসূচি নিয়ে আজ চুঁচুড়া রবীন্দ্রভবনে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলায় বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 400 জন কৃষক এতে অংশ নেন। রাজ্যের অধিকাংশ এলাকায় আজ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অগ্রসর করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশ, পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকা, বিহারের কিছু অংশ এবং ওড়িশা ও ঝাড়খণ্ডের কিছু অংশে অগ্রসর হয়েছে। এর ফলে উত্তরবঙ্গ সহ রাজ্যের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় বৃষ্টি হয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে গেছে। আর বাকি জেলাগুলিতে দমকা হাওয়া বয়ে গেছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বজ্রপাত হয়েছে। কৃষক বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর।

0: এখন শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: বন্ধুরা, আজ 12ই জুন বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস। সারা পৃথিবী জুড়ে পালিত হয় আজকের দিনটি শিশু শ্রম প্রতিরোধের জন্য। উদ্দেশ্য জানতে চাইছেন? খুব সোজা, শিশু শ্রম রোধে সচেতনতা ও সক্রিয়তা বাড়ানোই কিন্তু এই দিনে সারা বিশ্বব্যাপী আমরা যারা রয়েছি এই সচেতনতা জাগানোর জন্য তাদের কাজ। দেখুন, শিশুরা সমাজে নানাভাবে লাঞ্ছিত হচ্ছে, বলুন না কেন, শারীরিক, মানসিক, যদি বলি খুব ঘৃণ্য ভাবে নির্যাতিত হচ্ছে, যৌন নির্যাতন, ও স্বীকার করতে পারেন? পারেন না। শিশুরা সমাজের নিগ্রহের শিকার। এ প্রসঙ্গে দেখুন, শিশুরা সমাজে নানাভাবে যে লাঞ্ছনা বঞ্চনা শিকার, শারীরিক, মানসিক, যৌন নির্যাতন এর মধ্য দিয়ে, বলেছি আপনাদের, আপনারা জানেন, সুরক্ষা প্রদান করা কি আমাদের দায়িত্ব নয়? হয়তো এই দায়বদ্ধতা থেকে আজকে আমি রামরঞ্জন উপস্থিত হয়েছি আবারও আপনাদের দরবারে। আমাদের বিষয় বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস। কথা বলব এসছেন রাজ্যের অতিরিক্ত শ্রম কমিশনার সুমিতা মুখার্জি। ওনার কাছ থেকে জেনে নেব, চেষ্টা করব কিভাবে আমরা সমাজে লাঞ্ছনা গঞ্জনা থেকে শিশুদের রক্ষা করতে পারি। ম্যাডাম মুখার্জি, স্টুডিওতে আপনাকে স্বাগত।
2: নমস্কার শ্রোতা বন্ধুদের।
1: যে কথাটা বলছিলাম, আজকের প্রতিপাদ্য বিষয়ে প্রথমে আপনার কাছে জানতে চাইব, এই বিশ্ব শিশু শ্রম বলতে আমরা কি বুঝি? বিরোধিতা পড়ে আসছে।
2: শিশুশ্রম বিষয়টি শতাব্দী প্রাচীন এক সামাজিক সমস্যা। একটি শিশুর স্থান প্রথমে মাতৃক্রোড়ে, তারপরে তার পরিবারের মধ্যেই হওয়া উচিত। সে স্কুলে যাবে, খেলাধুলো করবে, আনন্দে থাকবে, তার সার্বিক বিকাশ হবে, আর তখনই তো হবে দেশের উন্নতি। কিন্তু দুঃখের বিষয়, অনুন্নত দেশে এবং উন্নয়নশীল দেশে আমরা কিন্তু এখনও শিশুশ্রম প্রত্যক্ষ করি। আমরা চোখের সামনে দেখি যে শিশুটি স্কুলে পড়াশুনো করার অথবা মাঠে খেলাধুলো করার কথা, সে চায়ের দোকানে চা দিচ্ছে, বাসন ধুচ্ছে, ভারী ইটের বোঝা বইছে, হয়তোবা কোনো কলকারখানায় কাজ করছে।
1: ঠিক,
2: একটি শিশু যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থের বিনিময়ে শ্রম দান করে, তখনই তাকে শিশু শ্রমিক বলা হয়।
1: তাহলে বিরোধী দিবসের ব্যাপারটা কোথায় আসছে? আপনারা শিশুদের দিয়ে শ্রম করাচ্ছেন, তারপর বলছেন বিরোধী দিবস, একটু যদি পরিষ্কার করেন।
2: দেখুন, আমি প্রথমেই যেটা বললাম যে শিশু শ্রমিক বা শিশু শ্রম বিষয়টি একটি সামাজিক সমস্যা, এটি কোনো আইন করে বা একদিনে এর নিরসন করা সম্ভব নয়। এর জন্য প্রধানত যেটা প্রয়োজন সেটা হচ্ছে সর্বস্তরে সচেতনতা। আমরা রাজ্য সরকারে কাজ করতে গিয়ে দেখেছি, শুধুমাত্র অর্থের জন্যই যে শিশু কাজ করছে তা কিন্তু নয়। অনেক পরিবারে এই যে ছেলেটি পড়াশুনো করবে, বা বিশেষ করে মেয়ে সন্তান হলে তারা যে পড়াশুনো করবে, সেই চলটাই নেই। মেয়েরা বাড়ির কাজ করবে, ছেলেরা একটু বড় হলে তার বাবার কাজে সাহায্য করবে এবং ধীরে ধীরে সে রোজগার করবে।
1: এই ঠিক কবে থেকে আজকের বিশেষ দিনটি অর্থাৎ 12ই জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধী দিবস কবে থেকে কোথায় শুরু হয়েছিল?
2: আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংগঠন, তারা এই শ্রমিক শ্রেণীর উন্নতির জন্য অনেক কাজ করে আসছেন। তো শিশু শ্রম যেহেতু একটা স্বীকৃত সমস্যা, তার জন্যও আইএলও কিন্তু বিভিন্নভাবে সচেষ্ট হয়েছেন, এবং তারই একটি প্রধান পার্ট হচ্ছে এই বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস, যেটা 12ই জুন উদযাপন হয়। 2002 সাল থেকে এই দিনটি বিশেষভাবে উদযাপিত হচ্ছে, যাতে মানুষের মধ্যে সচেতনতা আসে যে চাইল্ড লেবার অর্থাৎ শিশু শ্রম, এটি একেবারেই বর্জন করা উচিত।
1: তো একটা কথা মানে মুখার্জি আপনার কাছে জানতে চাইব, যে এই শিশু শ্রম দিবসের যে ভাবনা বা বৈশিষ্ট্য, বলুন, আমরা অন্যভাবে বললে যে কেন পালিত হয়, যদি একটু ব্যাখ্যা করেন।
2: শিশু শ্রম বিরোধী দিবস পালিত হয় মূলত সচেতনতার জন্য।
1: ঠিক,
2: ওই দিনে আমরা প্রত্যেকটি শহরাঞ্চলে, জেলা স্তরে এবং ব্লক স্তরে আমরা প্রচার করি শিশু শ্রমের ক্ষতিগুলো কি। একটি শিশু যদি সময় মতো পড়াশুনো না করে, খেলাধুলো

0: না করে, আনন্দে না থাকে, তাহলে তার সার্বিক বিকাশ কখনোই হয় না, সেটা আগেই বলেছি। এখন সবার জন্য শিক্ষা এই আইন এসেছে এবং তার পরিপ্রেক্ষিতে সব শিশুই কিন্তু স্কুলে যাবার অধিকার আছে।
1: ঠিক,
0: তো শিশুরা কাজ করবে না, শিশুরা পড়াশুনো করবে, এটাই হচ্ছে মূল মন্ত্র। এবং পড়াশুনো করে সুশিক্ষিত হয়ে তারা সুনাগরিক হয়ে দেশের সেবা করবে, তখন তারা দেশকে শ্রম দেবে।

0: কি করা উচিত শিশুদের রাজ্যে বা দেশে আইন প্রণয়ন হয়েছে শিক্ষার অধিকার সার্বিক অধিকার শিশুদের জন্য। অতিরিক্ত শ্রম কমিশনার হিসেবে আপনি কি মনে করেন যে শুধুমাত্র সচেতনতা জানালে সবকিছু হয়ে যাবে? আপনি কি মনে করেন?
1: দেখুন, শিশু শ্রম বিরোধী আইন 1946 সালে প্রণয়ন করা হয়। এই আইনের কিন্তু তিনটে ভাগ আছে। প্রথম, আমাদের শিশু শ্রম আইডেন্টিফাই করতে হবে, কোন কোন সেক্টরে শিশু শ্রমিক কাজ করে সেটা আমাদের দেখতে হবে, এবং তারপরে আমাদের একটা এনফোর্সমেন্ট, সেই শিশুকে সেই জায়গা থেকে তুলে এনে, কাজের জায়গা থেকে তুলে এনে তাকে একটা সুস্থ পরিবেশে দিতে হবে। এই হচ্ছে আইনের ভাগ, এবং তাকে একটা পড়াশুনোর দিকে তাকে সুযোগ দিতে হবে, তাকে ঠেলে দিতে হবে। এখন যে শিশুরা কাজ করে সেখান থেকে আপনি বুঝতেই পারছেন, হঠাৎ একজন গিয়ে সেই শিশুটিকে সেখান থেকে তুলে আনা, এটি মুখে যত সোজাভাবে বলা যায় সেটা কিন্তু কাজ করতে গেলে এত সহজভাবে হয় না,
0: সহজ নয়,
1: বাস্তবে এটা সহজ নয়। শিশুর বাবা মা প্রথমেই এসে আপনাকে প্রশ্ন করবেন, আমার ছেলেকে যে আপনি নিয়ে গেলেন, আপনি কি আমাদের খাওয়াবেন? সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে সামনাসামনি নেই।
0: ম্যাডাম, আপনি কথায় বলেছেন যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন 2002 সাল থেকে এই যে শিশু শ্রমকে, মানে বলা যেতে পারে যে এটা চাইছেন না, তো সেটা সারা বিশ্ব জুড়ে একটা সারা জাগানোর জন্য, একটা সচেতনতা বা সক্রিয়তা বাড়ানোর জন্য এই দিবসটাকে আমরা সমস্ত পৃথিবীতে যে দেশগুলো রয়েছে আমরা প্রতিপালন করে আসছি।
1: অবশ্যই শিশু শ্রম অনেক কমেছে। আগে যে সংখ্যায় শিশু শ্রমিক আমরা পেতাম সেই সংখ্যা অবশ্যই কমেছে। শিশুরা এখন সবাই স্কুলে যাবার সুযোগটা পাচ্ছে, তাও একেবারে নেই যে সে আমরা বলবো না। এখন নতুন আইনে 18 বছর বয়স অবধি যারা, তারা সকলেই শিশু। এই আইনের অ্যামেন্ডমেন্টের ফলে 2016 সালে এই চাইল্ড লেবার অ্যাক্ট অ্যামেন্ডেড হয়েছে, সেখানে 14 বছর বয়স অবধি যে কোনো শিশু সে কিন্তু কোনো কাজ করতে পারবে না। 14 থেকে 18 বছর বয়সী যারা, তারা কিছু কাজ করতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার পড়াশুনো এবং সার্বিক বিকাশের দিকটিও মালিক যার কাছে কাজ করছে এবং সরকার দুজনকেই সেটা লক্ষ্য রাখতে হবে।
0: ম্যাডাম, একটা খুব স্বাভাবিক প্রশ্ন এসে যায়, আমরা গ্রামে গঞ্জে এমনকি কলকাতার ফুটেও দেখি যে আপনার কথায় যেটা 18 বছরের নিচে হলেই আমরা তাকে শিশু বলে ভাবব, কিন্তু চাষটলে দেখুন, বাড়িতে দেখুন, আমরা কিন্তু যাদের কি বলবো, মানে যাদের গৃহ পরিচারিকা বলে আমরা রাখছি, তারা কিন্তু 18 বছরের নিচে, এবং তারা নির্যাতনের শিকার হচ্ছে, তাদেরকে শারীরিকভাবে অত্যাচারিত হচ্ছে। আইন তো পৃথিবীতে অনেক তৈরি হয়েছে, হ্যাঁ, তো আমাদের মানবিকতা, মানসিকতা বা আপনাদের দপ্তর সরকারের আইনের কচকচানি বাদ দিয়ে শিশুদের জন্য কি করা হচ্ছে?
1: দেখুন, এই আইন কিন্তু একটা ইউনিক ক্ষমতা দিয়েছে সাধারণ মানুষকে। একমাত্র এই আইনেই আমাদের সরকারি আধিকারিক ছাড়াও সাধারণ মানুষ কিন্তু একজন ইন্সপেক্টর। আপনি যদি দেখেন আপনার বাড়ির পাশে কেউ একটি শিশুকে শ্রমিক হিসেবে বাড়িতে কাজ করাচ্ছে, আপনি একজন নাগরিক হিসেবে আপনি কিন্তু থানায় এটা কমপ্লেন করতে পারেন, এবং তখন থানার দায়িত্ব সেই বাচ্চাটিকে রেস্কিউ করা। আমাদেরও যেরকম দায়িত্ব সরকারি আধিকারিক হিসেবে, একজন সাধারণ মানুষের দায়িত্ব সেখানে, অর্থাৎ আমি বলবো যে সরকারি আধিকারিক হিসেবে আমার দায়িত্ব যেখানে শেষ হয়, একজন সামাজিক মানুষ হিসেবে আমার দায়িত্ব সেখান থেকে তৈরি হয়।
0: বাহ, খুব সুন্দর। তাহলে এই বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস, এই প্রসঙ্গে আপনি আর কি বলতে চাইছেন?
1: এটা ওই আইএলওর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদস্য দেশগুলি, তারা এখনো অবধি 187টি দেশে এই বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস 12ই জুন পালিত হচ্ছে। একটা সামাজিক ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করব, যাতে তারা মজুরি, কাজের সময়, কাজের পরিবেশ সবকিছুই একটা সুস্থভাবে তারা পেয়ে থাকেন, এবং অবশ্যই এগিয়ে যাব আমরা শিশু শ্রম দূর করার দিকে।
0: একটা কথা ম্যাডাম আপনার কাছে জানতে চাইব, যেহেতু আপনার দীর্ঘদিনের এই শ্রম দপ্তরের সঙ্গে যে অভিজ্ঞতা, তো সেই থেকে যদি একটু বলেন যে কেন্দ্রীয় স্তরে, রাজ্য স্তরে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আপনারা কিন্তু এই শিশু শ্রম নিয়ে নানাবিধ সেমিনার বলুন, ওয়ার্কশপ বলুন, এগুলো করে চলেছেন, তো লেটেস্ট যে ইনফরমেশন শিশুদের ডেভেলপমেন্টের জন্য, তাদের একটা সার্বিক বিকাশের জন্য, সে নিয়ে ভাবনাটা ঠিক কি?

0: এরকম একটু যদি আমাদের শ্রোতা বন্ধুদেরও জানান।
1: এটা যখন এই চাইল্ড লেবার অ্যাক্ট যখন নতুন প্রণয়ন হয় ১৯৮৬ সালে, তার পরপরই ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট বলে একটি প্রজেক্ট আসে ১৯৮৮ সালে। তো সেই প্রজেক্টের অন্তর্ভুক্ত ছিল কিছু চাইল্ড লেবার স্কুলস, অর্থাৎ যে শিশুরা শ্রমিক হিসেবে কাজ করে তাদেরও পড়াশুনোর প্রয়োজন আছে, এটা মনে করেই এই স্কুলগুলো তৈরি করা হয়েছিল।
0: এটার স্কুলগুলো কি ওই পরিধির মধ্যে ছিল, মানে যে যে জায়গায়
1: শিশুরা কাজ করে তাদের বাড়ির কাছে স্কুলগুলো বা কাজের জায়গার কাছে, যাতে এবং এই স্কুলের স্কুল আওয়ার্সটা ছিল ফ্লেক্সিবল, অর্থাৎ একটা শিশু কাজ করেও যাতে এই স্কুলে অ্যাটেন্ড করতে পারে সেই ব্যবস্থা ছিল। এই স্কুলগুলিতে মিড ডে মিল ছিল, মিড ডে মিলের ব্যবস্থা ছিল, শিশুরা এখানে খেত এবং একটা স্টাইপেন্ড তারা পেত, মাসে ২৫০ টাকা করে প্রত্যেকটি শিশু একটা স্টাইপেন্ড পেত।
0: দেখুন বন্ধুরা, আমরা কত কিছু জানতে পাচ্ছি আজকের এই আলোচনা থেকে, সত্যি ম্যাডাম আপনাকে আমরা ভীষণ আনন্দিত। যদি আরো কিছু,
1: যেটা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হতো, এবং এই স্কুলে চেষ্টা করা হতো যে বয়স উপযোগী হিসেবে সেই শিশুটিকে তৈরি করে দেওয়া, যাতে শিশুটি মূল স্রোতে স্কুলে পরবর্তীকালে ভর্তি হতে পারে। তো এই প্রচেষ্টা অনেকদিন ধরেই চলছে, এগিয়ে এগিয়ে গিয়েছে। ধীরে ধীরে চাইল্ড লেবারের সংখ্যাটা কমেছে, এই স্কুলগুলির প্রয়োজনীয়তা আস্তে আস্তে কমে এসেছে। এখন বর্তমানে আমরা যেটা করে থাকি, যেখানে বাচ্চারা কাজ করছে আমরা জানতে পারি, আমরা সেখানে ইন্সপেকশন করে সেই বাচ্চাটিকে আমরা উঠিয়ে নিয়ে আসি, সেই পরিবেশে তো তাকে রাখা যায় না, আমরা তুলে এনে তাকে আমরা চাইল্ড কমিশনের কাছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে আমরা বাচ্চাটিকে প্লেস করি।
0: তার মানে আপনি বলতে চাইছেন যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি একটা রয়েছে?
1: অবশ্যই।
0: বাহ, ফাইন।
1: এটা জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী চাইল্ড ওয়েলফেয়ার কমিটি প্রত্যেকটি জেলায় রয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে আমরা বাচ্চাটিকে যখন পেশ করি, তখন কমিটি যেরকম নির্দেশ দেন, তার বাবা মাকে ডাকান, বাবা মা যদি কেউ থাকেন তারা একটা মুচলেকা দিয়ে তাকে আর কাজ করাবেন না এরকম দিয়ে তাকে প্যারেন্টাল কাস্টডি দেওয়া হয়, সেই বাচ্চাটি বাবা মার কাছে ফিরে যেতে পারে। অথবা সেই বাচ্চাটির যদি কোনো পরিবার না থাকে তখন তাকে হোমে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
0: কিন্তু ম্যাডাম, এই ক্ষেত্রে আমার একটা ছোট্ট প্রশ্ন, যে আপনার যে দপ্তর, বাড়ি বাড়ি গিয়ে দোকান দোকান গিয়ে কি এটা খোঁজ করা সম্ভব যে একটা চাইল্ড লেবার কোথায় কাজ করছে, কোন কারখানায় কাজ করছে? হাউ ডু ইউ ডু ইট?
1: সেই জন্যই আমি প্রথমেই যেটা বলেছি যে এই আইন কিন্তু সাধারণ মানুষকে একটা ক্ষমতা দিয়েছে। যেসব এনজিও, বেসরকারি সংস্থা, ভলান্টারি অর্গানাইজেশন, যারা শিশু শ্রমিকের বিরোধী যারা কাজ করেন, তারা কিন্তু এখানে একটা সঠিক পদক্ষেপ দেখাতে পারেন।
0: আচ্ছা, সেটা কিরকম?
1: তারা এগিয়ে এসে কমপ্লেন করতে পারেন, এবং তাদের কমপ্লেনের ভিত্তিতে, কিন্তু যেরকম আমাদের কমপ্লেনের ভিত্তিতে পুলিশ গিয়ে শিশুটিকে তুলে আনছে এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে প্লেস করছে, এখানে এনজিও কিন্তু একই রোল প্লে করতে পারে। তাহলে এই কাজটা
0: কি করুন, তাহলে এনলিস্টেড এনজিও আছে?
1: এনলিস্টেড এনজিও আমাদের ইন্সপেকশন করার সময় আমরা একটি এনজিও এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে যাই, পুলিশও সঙ্গে নিয়ে যাই, কারণ বুঝতেই পারছেন যে এই ধরনের ইন্সপেকশন একা করা সম্ভব না। কিন্তু এছাড়াও যেসব এনজিও এই বাচ্চাদের নিয়ে কাজ করেন, তারা নিজেরাই এগিয়ে এসে কিন্তু চাইল্ড লেবার দেখলে কমপ্লেন করতে পারেন, এটা তাদের অধিকার, এরা করতেই পারেন। আমার মনে হয় যে এইভাবে যদি প্রত্যেকটা স্তরে আমরা মানুষকে সচেতন করি, এই যে মানুষকে বোঝাই যে চাইল্ড লেবার দেখলে সেটা শুধুমাত্র সরকারের দায়িত্ব না, সবকিছু সরকার করে দেবে না, মানুষকেও কিন্তু এগিয়ে আসতে হবে, এই বোধটা আমাদের সবার মধ্যে হওয়া খুব প্রয়োজন, এটুকুই আমি বলতে চাই।
0: তাহলে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি শ্রোতা বন্ধুরা। আজকে কিন্তু আমরা ভীষণ ভাবে আনন্দিত এই কারণে যে আমরা একটা বহুল তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান পরিবেশন করতে পারছি। আজকে পেয়েছিলাম অতিরিক্ত শ্রম কমিশনার রাজ্য শ্রম দপ্তরের সুমিতা মুখার্জিকে, অতি সুন্দরভাবে উনি কিন্তু পরিবেশন করলেন, অনেক কিছু অজানা তথ্য আমাদের দিলেন। এই তথ্যগুলো কিন্তু আমরা জানতাম না যে কিভাবে, কার কাছে, কোথায় এই শ্রম বিরোধিতা করার জন্য আমরা নিজেকে বাঁচিয়েও তাদের একটা বিধান করতে পারি। অর্থাৎ যেমন দপ্তরও নিজেকে বাঁচিয়ে কিন্তু পুলিশ প্রোটেকশন নিয়ে যাচ্ছেন, সামাজিক কর্মীদের নিয়ে যাচ্ছেন, এনজিওদের নিয়ে যাচ্ছেন, আমরাও করতে পারি, সাধারণ মানুষ হিসেবে থানায় অন্তত রিপোর্টটা করতে পারি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, অনুষ্ঠানের পর শেষ পর্যায়ে এসে গেছি, আপনাকে আমার শেষ প্রশ্ন, সরকারি তরফে হয় সেটা কেন্দ্র সরকার হতে পারে, রাজ্য সরকারের হতে পারে, আর কি কি বিশেষ ব্যবস্থা

0: নেওয়া হয়েছে।
1: রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার এখানে একটি প্রকল্প নিয়েছিলেন শিশু শ্রমিকদের জন্য রেসিডেন্সিয়াল স্কুল, অর্থাৎ যে শিশু শ্রমিকরা যেরকম হোমে চলে যাচ্ছে আমরা এই ধরনেরই তাদের জন্য তারা থেকে শিক্ষা লাভ করবে এরকম কিছু রেসিডেন্সিয়াল স্কুলস আমরা শুরু করেছিলাম এবং কয়েকটি জেলায় এই স্কুলগুলো কিন্তু এখনো চলছে। যেখানে শিশু শ্রমিকের সংখ্যাটা বেশি সেখানে এখনো এই স্কুলগুলো চলছে।
0: তাহলে এই যে স্কুল চালানোর জন্য যে ব্যয়ভার সেটা রাজ্য সরকার নিচ্ছে?
1: সেটা রাজ্য সরকারের, ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্টের ব্যয়ভার কেন্দ্রীয় সরকারের, কিন্তু এই রেসিডেন্সিয়াল স্কুলের ব্যয়ভার রাজ্য সরকার।
0: আমাদের হাতে সময় আর একদম নেই, আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে রাজ্যের একজন অতিরিক্ত শ্রম কমিশনার হিসেবে আপনি শ্রমজীবী মানুষদের জন্য কি বার্তা রাখতে চান আজকের এই বিশেষ দিনে, বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবসে?
1: আমি এই কথাই বলতে চাই যে আজকে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস, আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাইকে এই সমস্যা বুঝতে হবে এবং সবাইকেই এগিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু একটি শিশু শ্রম মুক্ত সমাজ আমরা তৈরি করতে পারব।
0: শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে সময় একদম নেই, আমরা অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রাজ্য শ্রম দপ্তরের অতিরিক্ত শ্রম কমিশনার সুমিতা মুখার্জি। ম্যাডাম মুখার্জির কাছে আমরা অনেক কিছু জানলাম, অনেক তথ্য পেলাম। আমরা কিন্তু আজকে সেই তথ্যের ভিত্তিতে যদি সমাজ পুনর্গঠনে আমরা এগিয়ে আসি, সাধারণ মানুষ, আমি, আপনি সকলে, তাহলে কিন্তু একটা পরিবর্তন সম্ভব। এবং এই যে আজকের এই বিশেষ দিনে তাৎপর্য সেখানেই, যেদিন আমরা এই বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসে শপথ নিতে পারব আর শিশু শ্রম নয়, স্টপ চাইল্ড লেবার। অনুষ্ঠান এখানে শেষ করব। আমি ছিলাম রামরঞ্জন দাস রায়, আমার সঙ্গে ছিলেন রাজ্য শ্রম দপ্তরের অতিরিক্ত শ্রম কমিশনার সুমিতা মুখার্জী।

0: গত 6ই জুন শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে সাহেববাগানে অবস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীনস্থ কেন্দ্রীয় পাট ও সহজাত তন্তু গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল একটি কৃষক সম্মেলন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জমির উর্বরতা বৃদ্ধির জন্য কৃষকদের মধ্যে বিনা পয়সায় সবুজ সার যোগানের জন্য শন বীজ বিতরণ, প্রত্যয়িত ধানের বীজ ও বিভিন্ন উন্নতমানের কৃষি যন্ত্রপাতি বিতরণ। এখন শুনবেন ওই অনুষ্ঠানের উপর আধারিত একটি বেতার প্রতিবেদন। নিবেদন করছেন তহিন চট্টোপাধ্যায়। ওই কৃষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং কৃষি বিপণন ও প্রাণী সম্পদ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ। তিনি তাঁর ভাষণে বলেন,
1: গত কয়েক বছর ধরে পাটে মন্দা এসেছে, পাট চাষে, কারণ চাষিরা দাম পেতেন না, সারা বছর পাট জমা রাখতে হতো, নষ্ট হয়ে যেত, গুণমান কমে যেত, তাই পাট কম। গতবারে কয়েক জায়গায় আমরা পাট চাষিদের সম্মেলন করেছিলাম, কলের মালিকদের নিয়ে গেছিলাম, যারা ফ্রিতে বীজ দেন, কাঁচা পাট কিনছেন, যাতে চাষ বাড়ে তার চেষ্টা হয়েছে। আর এবারে বাংলাদেশের পাট আসা বন্ধ হতেই পাটের দাম তিন গুণ হয়ে গেছে। সরকারি সহায়ক মূল্য 6,000, বিক্রি 18,000 টাকা কুইন্টাল। আমাদের এই পাটের ইতিহাস পশ্চিমবঙ্গে তথা ভারতে ব্রিটিশ আমল থেকে চাষ হয়ে আসছে, তার আগেও আমাদের পূর্বপুরুষের চাষ করতেন। আমি আমার গ্রামে দেখেছি মেদিনীপুরে শন চাষ হতো, পাট কম হতো, কারণ পাটের চাষ ফ্যাক্টরিতে যায়, পাট শন বাড়িতে গরুর দড়ি থেকে আরম্ভ করে খাটিয়ায় ছাউনি থেকে অন্যান্য দড়ির ব্যবহারে লাগতো কাজে, খুব টেকসই, সুন্দর, মোলায়ম, সেটা আমরা দেখেছি। কিন্তু আজকে সেই শন এত ফাইন হয়ে যাচ্ছে মেশিনের দ্বারা, জামা কাপড় তৈরি হচ্ছে, আর একাধিক পদার্থ এসে গেছে। সেই সময় দেশ ভাগের পড়েতে পাটের জমি পুরো বাংলায় থেকে গেল, কারখানাগুলো পশ্চিমবাংলায় গঙ্গার পাড়ে রয়ে গেল, ফলে আমাদের পাটের শিল্পে একটা মন্দা এসেছিল। পরবর্তীকালে এখানকার চাষিরা পাট চাষ বাড়িয়েছেন, চাষ হয়েছে, কিন্তু অন্যান্য বিকল্প প্লাস্টিক ইত্যাদি ব্যাগ এসে যাওয়ার জন্য পাট চাষিতে পাটের দাম কমে যায়, পাটের চাষ কমে যায়, চাষিরা ক্ষতিগ্রস্ত হন, মিল বন্ধ হয়ে যায়। কিন্তু আবার নতুন করে অনুসন্ধানের দ্বারা বিবিধ প্রয়োগ হচ্ছে পাটের, ফলে আবার ডিমান্ড বেড়েছে। এখানে আমাদের যে বোনেরা সহায়ক গ্রুপ চালাচ্ছেন, সেলফ হেল্প গ্রুপ, এই সমস্ত সামগ্রী আমাদের যেগুলো দেওয়া হলো তারা তৈরি করছেন। এই ধরনের যদি বিবিধ প্রয়োগ হয় পাটের, তাহলে ডিমান্ড বাড়বে, চাষিরা চাষ করবেন, দামও বাড়বে। সেই জন্য ঘর সাজানো থেকে বিভিন্ন ফ্যান্সি ব্যাগ, জিনিসপত্র ইত্যাদি, গিফট আইটেম সব তৈরি হচ্ছে, ঠাকুরের মূর্তি ইত্যাদি কত সুন্দর তৈরি করেছে। এইটাকে যদি প্রমোট করা যায় তাহলে পাটের ডিমান্ড বাড়বে, চাষও বাড়বে। আর এই বিস্তীর্ণ অঞ্চলে আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে আরম্ভ করে চললো নদিয়া, মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত,

0: যে ব্যাপক পাট চাষ হয় সেই পাট চাষিরা উপকৃত হবে। এছাড়াও আসামে বিহার এলাকায় কিছু পাট চাষ হয়। সেজন্য সরকার যথেষ্ট চেষ্টা করছেন। ডাক্তার গৌরাঙ্গ কর আমাদের নির্দেশক, তার নেতৃত্বে এই সংস্থান বহু নূতন নূতন ভ্যারাইটি দিয়েছে চাষে, এবং চাষে কম খরচ ভালো কোয়ালিটির পাট পাওয়া যাবে কি করে, কম জলেতে কম সময়ের মধ্যে পাটকে পচিয়ে কি করে পরিষ্কার করা যায়, এই ধরনের বিবিধ প্রয়োগ চলছে, লাভও হচ্ছে, আগামী দিনে আরো সুবিধা পাওয়া যাবে। বেশ কয়েক বছর ধরে আমরা দেখছিলাম জুলাই আগস্টে বৃষ্টি কম হয়েছে, জল জমেনি, নয়নডুলিতে পুকুরে পচায় জল নেই, কি করে পাম্প চালিয়ে পাট পচাতে হয়েছে। বাংলাদেশের পাটের কোয়ালিটি আমাদের চেয়ে ভালো, কারণ ওখানে জল প্রচুর, নদী খাল বিল আছে, যেখানে সেখানে তারা পাট জলের মধ্যে চাপিয়ে দেন আর ভালো জলে ভালো করে ধুয়ে নেন, তাহলে কোয়ালিটি ভালো। সেই পাট বেশি দামে আমাদের ব্যবসায়ীরা কিনে নিয়ে এসে এখানে যারা ফ্যাক্টরি চালান দেখেছে, এই ধরনের ব্যাগ তৈরি করে বিদেশে সাপ্লাই হয়, এক্সপোর্ট কোয়ালিটির সুন্দর সুন্দর প্রিন্টিং করে, মানে মার্কেটে যেমন ডিমান্ড বাড়ছে তেমন তৈরি করছে সুন্দর। মহিলারা হাতে করে সেই ব্যাগ নিয়ে বাজার যেতে পারবেন, এরকম ফ্যান্সি ব্যাগ, এরকম নতুন নতুন প্রয়োগ করতে হবে, তবে চাষটা বাঁচবে, বাকিদের জীবিকা হবে। এই যে মহিলারা, শত শত মহিলাই কাজে লেগে আছেন, আমি পঞ্চায়েত বিভাগ দেখি সেখানে এই ধরনের কাজের প্রতি আমরা আগ্রহ, প্রায় 12.5 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে, এবছর আমরা আরও 1 লক্ষ গ্রুপ বানাবো পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে, এবং প্রত্যেক গ্রুপে 3.5 লক্ষ টাকা করে লোন দেওয়া হবে, ব্যাংক থেকে 40,000 কোটি টাকা লোন দেবে। যাতে গ্রামেগঞ্জে মহিলারা বাড়ির কাজ করার সঙ্গে সঙ্গে এই ধরনের ছোট ছোট কাজ, হাতের কাজ করে ট্রেনিং নিয়ে সংসারে সহযোগ করতে পারে 5,000-10,000 টাকা। তার জন্য খালি জুট নয়, অন্যান্য সামগ্রী ব্যবহার করে কাঠের এটা ওটা কাজ করে তারা যেন সংস্থা চালাতে পারে। সেজন্য পঞ্চায়েতের সঙ্গে আমরা চাইবো এই কেন্দ্রীয় সংস্থাকে যুক্ত করতে, সেলফ হেল্প গ্রুপকে যুক্ত করতে। তা আমরা এইভাবে সমন্বয় করে রাজ্য কেন্দ্র স্থানীয় মানুষের সঙ্গে এই সংগঠনে যুক্ত করে রাজ্য সরকারের সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাব, যাতে স্থানীয় কৃষকরা উপকৃত হন, পাট চাষ বাড়ে এবং এই সংস্থার কাজ আরও বিস্তার হয়।
1: বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার মাননীয় বিধায়ক কৌস্তব বাগচি। তিনি বলেন,
2: জুট সম্পর্কিত আমার যে ধারণা বা আমার যে চিন্তা ভাবনা সেটা একটা খুব লিমিটেড পর্যায়ে আজ অবধি ছিল, কিন্তু তার যে এত একটা এক্সপ্যান্ডেড ওয়েতে জুটকে নিয়ে এভাবে ভাবা যায় বা জুটকে নিয়ে কাজ করা যায়, বিশেষত জুটের যে বেশ কিছু বাই প্রোডাক্টস আছে এবং তার মধ্যে কিছু বাই প্রোডাক্টস দিয়ে যে চা জাতীয় দ্রব্য হতে পারে, জুস জাতীয় কিছু হতে পারে, কোল্ড ড্রিঙ্ক জাতীয় কিছু হতে পারে, ধারণা সত্যি আমার ছিল না। এই ডাইভার্সিফাইড চিন্তাধারার জন্য আমি এই সংস্থার যারা যারা রয়েছেন সকলকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। জুট মানে আমাদের চিন্তা ভাবনাটা খুব ন্যারো, মানে খুব জেনারেল পাবলিকের একটা খুব ন্যারো চিন্তা ভাবনা, মানে সুতলির দড়ি, পাটের এই বস্তা, কিন্তু জুটকে তো এমনি এমনি গোল্ডেন ফাইবার বলা হয় না। জুটের বেশ কিছু উন্নত মানের এখনকার দিনে ফেব্রিক উঠে আসছে এবং অসাধারণ মানের জামা কাপড় সেখান থেকে তৈরি হয়, ফাইনেস্ট কোয়ালিটি এবং অত্যন্ত কস্টলিও। আমরা যদি এই পাটটাকে আরো বেশি করে এক্সপ্যানশন করাতে পারি, সব থেকে বড় কথা আমাদের যে জুট রিসার্চের ক্ষেত্রে বলুন বা জুট নিয়ে কালটিভেশনের ক্ষেত্রে বলুন যে চ্যালেঞ্জেস গুলো আছে, সেই চ্যালেঞ্জেস গুলো বর্তমানে আমাদের রাজ্য সরকার, এখানে আমাদের মন্ত্রী মহোদয় রয়েছেন, আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে জুটকে নিয়ে একটু নতুন ভাবে চিন্তা ভাবনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের আগামী দিন এই যে আত্মনির্ভর ভারতের কথা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেন, এই জুট কিন্তু আমাদের আত্মনির্ভর ভারত গড়ে তুলতে অন্যতম একটি দ্রব্য হতে চলেছে। সাথে সাথে ভারতবর্ষ কেন পৃথিবীর মধ্যে জুট ইন্ডাস্ট্রিজ এর একটা বড় অংশ, ইন টার্মস অফ পার্সেন্টেজ অফ জুট ইন্ডাস্ট্রি, সেখানে কিন্তু আমাদের বাংলার একটা খুব বড় সংখ্যক জুট ইন্ডাস্ট্রি আমাদের এখানে আছে। আমরা দীর্ঘদিন ধরে দেখি জুট ইন্ডাস্ট্রি গুলো বন্ধ পড়ে আছে এবং মালিক বা ম্যানেজমেন্টের একটা খুব বক্তব্য থাকে দেখি জুটের সাপ্লাই নেই। এই ধরনের রিসার্চ সেন্টারদেরকে কাজে লাগিয়ে আমরা যদি বেশি করে এই জুট সাপ্লাইটাকে আরো এই মিল কারখানার মালিকদের, আমরা জানি যে কথাগুলো ওরা বলে তার কোনো সারবার্তা নেই, সে ক্ষেত্রে আমি আপনাদের বলবো যদি জুট প্রোডাকশনের ক্ষেত্রে এই সংস্থাগুলো আরো উদ্যোগী হয় এবং এই কোয়ান্টিটিটা যদি আরো বেশি করে বাড়ানো যায় শুধুমাত্র ওরা, তাহলে বাংলাদেশের দোহাই দিয়ে বারবার ছাড় পেয়ে যাবে না। আমাদের এখান থেকে বীজ, আমি যদি ভুল না করি, এখান থেকে বীজ বাংলাদেশে যেত, সেখান থেকে আবার জুট কালটিভেশন হয়ে আমাদের এখানে ফিরত। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে কালটিভেশনটাকে আরো বেশি করে করতে পারি, আমাদের যদি জুটের প্রোডাক্টিভিটি এখান থেকে অনেক বেশি বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে অনেক অসাধু মিল কারখানার যারা মালিকরা আছেন তারা এই কথাটা আর বলার সুযোগ পাবে না যে জুটের সাপ্লাই নেই। আমি আপনাদের বলবো এই বিষয়টাও ভাববেন, তার কারণ আপনাদের এই জুট প্রোডাকশনের উপরে অনেক মানুষের পেট জড়িত, অনেক মানুষের সংসার জড়িত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনের এই বন্ধ জুট মিলগুলো আমাদের একটা অত্যন্ত বড় মাথা ব্যথার।

0: কারণ আপনাদের প্রোডাক্টিভিটি বাড়লে এই মিল কারখানাগুলো আগামী দিন ফ্লারিশ করতে পারবে।
1: ওই প্রতিষ্ঠানের অর্থাৎ কেন্দ্রীয় পাট ও সহজাত তন্তু গবেষণা কেন্দ্রের নির্দেশক ডক্টর গৌরাঙ্গ কর এক সাক্ষাৎকারে জানান,
2: আপনারা জানেন মনসুন সিজন আসছে, চাষিদের সোয়িং সিজন শুরু হয়ে যাবে, কিন্তু তার আগে আমাদের সার্টিফাইড সিড দরকার। কিন্তু অনেক সময় দেখা গেছে যে চাষি ভাইরা ঠিক সময়ে এবং ঠিক জায়গায় সার্টিফাইড সিড পান না। কৃষক সম্মেলনের একটা প্রধান উদ্দেশ্য হল যারা সার্টিফাইড প্যাডি সিড আমরা ডিস্ট্রিবিউট করব, মোটামুটি 15-20 কুইন্টাল প্যাডি সিডস আমরা ফ্রিতে যারা ডাউন রোডেন মার্জিনাল কমিউনিটি শিডিউল কাস্ট তাদের আমরা ডিস্ট্রিবিউশন করব। এবং পাইলট স্কেলে এগুলো দেখা হবে যে এই যে প্রজেক্ট, এই যে প্রকল্প, তাদের কিভাবে সাকসেস হচ্ছে, কিভাবে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করছে। এবং তাছাড়া আপনারা জানেন আজকাল আমাদের যে জমি ধীরে ধীরে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড ইউজ করে আমরা দূষিত করে ফেলেছি, যে কোনো ধরনের ফসল হয়তো উৎপাদন কমে যেতে পারে। সেই জন্য আমরা ক্ষেত বাঁচাও অভিযান শুরু করেছি 1 জুন থেকে 30 জুন। এবং সেই ক্ষেত বাঁচাও অভিযানের মূল উদ্দেশ্য হল যে আমাদের কেমিক্যাল সারের উপর একটু ডিপেন্ডেন্স কমাতে হবে, বাইরের থেকে কেমিক্যাল সার ইম্পোর্ট আনা বন্ধ করতে হবে, এবং চাষি ভাইদের মাটি বাঁচাতে গেলে কিছু অর্গ্যানিক ম্যানিউর্স বা অর্গ্যানিক এগ্রিকালচার বা ন্যাচারাল ফার্মিং করার আমরা কিছু পরামর্শ দেব। আমরা এখানে সান হেম্পের বীজ তৈরি করি, আমরা মাঠে মাঠে চাষিদের পৌঁছে দিচ্ছি, এবং আমরা গবেষণা করে এটাও দেখেছি যদি সবুজ সার ধানের আগে করা হয় এবং তার মধ্যে 50 দিনের মধ্যেই মাটিতে মিশিয়ে দেওয়া যায় তাহলে 20-25-30% নাইট্রোজেন আমার ব্যবহার কমে যাবে, এবং তার ফলে কী হবে, কেমিক্যাল ফার্টিলাইজারের ব্যবহার কমবে, এবং আমাদের তার সাথে সাথে যে নাইট্রাস অক্সাইড বেরোতো আমাদের ক্লাইমেট চেঞ্জ গ্রিন হাউস গ্যাসের পলিউশনও আমাদের কমবে, গ্রিন ম্যানিউরিং দেওয়া হবে। আরেকটা জিনিস হচ্ছে জমিতে এখন আমাদের ফার্ম মেকানাইজেশন লেবার কমে যাচ্ছে, এফিসিয়েন্সি কমছে, নেহাতই দরকার ফার্ম মেকানাইজেশনের কিছু আমরা ছোট ছোট ইমপ্লিমেন্টস, সিড্রিল, উইডার, তারপরে রিবনার, স্প্রেয়ার, এগুলো আমরা কিছু দেওয়ার ব্যবস্থা করব এবং ডেমনস্ট্রেশন করব। এবং আমরা আশা করব যে চাষিরা প্রোৎসাহিত হবেন এবং নতুন নতুন টেকনোলজি বীজ নিয়ে তারা উপকৃত হবেন।
3: আপনারা যে ধানের বীজ যে বিতরণ করছেন, মোটামুটি কতজন কৃষককে বিতরণ করছেন?
2: আমরা মোটামুটি 15 টন সিড এবারে আমরা নিজের ফার্মে আমরা তৈরি করেছি, এবং চাষি ভাইদের বা কৃষক ভাইদের জমি দেখে আমরা জমির পরিমাণ মতো তাদেরকে আমরা দিই। মোটামুটি আজকে আমরা 200 ব্যাগ 200 জন চাষিকে ঠিক করেছি আজকে এখান থেকে সিড দেওয়া হবে, 50 কেজি করে এক একটা ব্যাগ, এবং তার মধ্যে আপনার যদি 200 ব্যাগ হয় তাহলে 200 জন হবে, বা যদি ধরুন কারো জমির পরিমাণ কম হলো তাহলে আমাদের যারা এনজিও আছেন, এফপিওস আছেন, কেভিকে আছেন, এটা তারাই ডিস্ট্রিবিউট করে। হ্যাঁ, ধরুন কারো
3: এখান থেকে যেতে পারে, অন্যান্য চাষিদের মিলিয়ে কিছু নিতে পারে,
2: নিতে পারে।
3: আর একটা যেটা আপনার যে সানহেম যেটা বলছেন সবুজ সার, সেটাও মোটামুটি ওই 200 জনকেই দিচ্ছেন?
2: না, আমরা অ্যাকচুয়ালি আমরা 10 জন চাষি বেছে নিয়েছি যাদের ধান জমির আগে, মানে ধানের আগে যাদের জমি আছে এবং যাদের গ্রিন মডেলিং করার সুটেবল আছে, সুটেবিলিটি ল্যান্ড থাকতে হবে। এবং তার জন্য আমরা কি করেছি, আমরা আগে সার্ভে করেছি, আমাদের কেবিকে থেকে আমাদের নিজের এক্সটেনশন ডিভিশন তারা গ্রামে গ্রামে গিয়ে সার্ভে করা হয়েছে, তার মধ্যে আমরা 50-60 জন কৃষক ভাইকে বেছে নিয়েছি। চাষি ভাইদের ভালো উৎসাহ দেখা গেছে এবং তারাও রিয়েলাইজ করছেন যে আজকে আমাদের কেমিক্যাল বা ফার্টিলাইজারের ইনঅর্গ্যানিক দিয়ে জমির নষ্ট হচ্ছে, উৎপাদন ক্ষমতা কমছে, এবং তার জন্য সবুজ সারটা কিন্তু একটা ইজি আছে, অনেক কিছুই আছে, ভার্মি কম্পোস্ট আছে, বাট সেগুলো অনেক সময় ইজ অফ ডুইং হয় না, ইজি হয় না, কিন্তু গ্রিন মোরিং সবুজ সারটা কিন্তু
3: আচ্ছা। যেহেতু সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আপনারা এই পাট, নেস্তা, এই সমস্ত বিভিন্ন দিয়ে কাজ করছেন, আপনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় একটা সময় দেখা গিয়েছিল যে আমাদের পাট চাষ কিন্তু অত্যন্ত আস্তে আস্তে কমে যাচ্ছে, তার আগে যদি দেখি এটা কিন্তু একটা ক্যাশ ক্রপ ছিল। আমি আমার ছেলেবেলায় দেখেছি এই পাট চাষ করি, পাটটাকে রেখে দেওয়া হতো, পুজোর সময় বাবা হয়তো সেই পাটটা বিক্রি করে হয়তো নতুন জামা প্যান্ট কিনে দিতেন ওই পয়সা থেকে, কিন্তু সেই যে দিন ছিল আর আজকের যে দিন অনেকটা কমে গেছে পাট। কিন্তু আপনাদের এই প্রচেষ্টায় কিন্তু পাট চাষ অনেক বাড়ছে, ওইটাও লক্ষ্য করা যাচ্ছে। এখন এই পশ্চিমবঙ্গে যারা পাট চাষ করছেন এবং যারা মনে করছেন যে আবার কি নতুন করে শুরু করব, আবার কি করা যেতে পারে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
2: দেখুন, পশ্চিমবাংলার ধানের পরেই পাটের অবস্থান আমাদের আছে এবং পাটকে আমরা গোল্ডেন ফাইবার বলি। তো গোল্ডেন ফাইবার ধীরে ধীরে তার গোল্ডেন গ্লোরি হারিয়ে ফেলেছিল, মানুষের

0: মধ্যে একটা প্রবণতা দেখা গেছিল যে অন্য ক্রপ মক্কা হোক তিল হোক এইসব অ্যাডাপ্ট করছিল, কিন্তু আপনি দেখবেন ধীরে ধীরে এই যে আধুনিক পদ্ধতির চাষ, ভালো ভালো বীজ, আমাদের যে ক্রাইজাপের পাট বীজ বিশ্ববিখ্যাত, শুধু দেশে নয় বিশ্বেও আমাদের বীজ যায়, এবং তার সাথে সাথে আমাদের মার্কেট রেট, আপনি যেটা বললেন যে পাটের প্রবণতা কমে গেছিল, তার একটাই কারণ হলো পাটের অল্টারনেটিভ চলে এসেছে। অল্টারনেটিভ মানে প্লাস্টিক, সিনথেটিক্স, সেগুলো অনেক টেকসই হচ্ছে, কালারফুল হচ্ছে, ফ্যাশনেবল হচ্ছে, কিন্তু প্রাকৃতিক তন্তু প্রাকৃতিকই হয়, অতটা হয়তো ফ্যাশনেবল হবে না। কিন্তু ধীরে ধীরে আমরা পাটকে সেই যে আগে বস্তা হিসেবে ব্যবহার হতো তার থেকে পরিবর্তন করে আজকে পাটের অবস্থান কাপড় জামা জ্যাকেট ড্রেস মেটেরিয়াল থেকে শুরু করে ফাইল ফার্নিচার্স ডেকোরেটিভ আইটেমস অফিস আইটেমস থেকে শুরু করে ক্যারি ব্যাগ থেকে শুরু করে আমরা সমস্ত আমাদের 250 প্রকারের প্রোডাক্ট আমরা মিউজিয়ামে ডিসপ্লে করেছি, এবং তার সাথে সাথে আমাদের সেলফ হেল্প গ্রুপ তাদের আমরা ট্রেনিং দিচ্ছি এবং তাদের এন্টারপ্রিনিয়রশিপ শেখাচ্ছি, এবং তারা আজকে লাখ লাখ টাকা উপার্জন করছে। সাকসেস স্টোরি, সফলতার কাহিনী যদি বলতে চান, সেই হিসেবে দেখতে গেলে আমাদের ওয়েস্টবেঙ্গল থেকে এখন প্রচুর এক্সপোর্টার বেড়েছে, প্রচুর এক্সপোর্ট হচ্ছে, এবং আপনি এবার দেখবেন যে জুটই একটা ফসল যেখানে তার 6,000 যে কাছাকাছি MSP, বাট মার্কেট প্রাইস হচ্ছে 17,000-18,000, তিন গুণা। কেন হলো এটা? হঠাৎ আমাদের যেহেতু মার্কেট আছে, যদি মার্কেট স্টেবল থাকে এবং ডাইভার্সিফিকেশনের উপর জোর দেয়, শুধু বস্তা হলে আমাদের হবে না, বস্তা এন্টারপ্রিনিয়রশিপ বাড়ছে, এক্সপোর্ট বাড়ছে, আর আমাদের ওয়ার্ল্ড মার্কেট আমাদের জন্য, শুধু দেশই না, বিদেশের পুরো আমেরিকা, ফ্রান্স, ইউরোপ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এক্সপোর্ট মার্কেট বিরাট, এবং সবাই এখন ব্যবহার করতে চায়। তা আমাদের যে পশ্চিমবাংলা একটা পাট ছিল, আবার যদি রেট থাকে, আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে আমাদের সিজনে বিক্রি করলে চলবে না, আমাদের কিছুদিন স্টোর করে রাখতে হবে। যারা কিন্তু এই বছরই পাট প্রথমের দিকেই বিক্রি করেছে, তারা 7,000-8,000 পেয়েছে বা 9,000 পেয়েছে। যারা এখন বিক্রি করছেন 6 মাস পর, তারা কিন্তু 17,000-18,000 পাচ্ছে। তাহলে আমাদের
1: প্রায় ডবল
0: ডবল, এবং তাতেও পাচ্ছে না। তার জন্য আমাদের কি করতে হবে, স্টোরেজ ফ্যাসিলিটিস কিছু গভর্নমেন্ট স্কিম দিয়ে তৈরি করতে। আমাদের যে হোয়াইট জুট আমরা বের করেছি সেটা ফাইন ফাইবার, সেই ফাইন ফাইবার দিয়ে আপনি জামা কাপড় থেকে শুরু করে ফার্নিচার কার্পেট থেকে শুরু করে সব আপনি জুটের করতে পারবেন। এই জন্য আমাদের ডিমান্ড বাড়বে। সম্মিলিতভাবে সবাইকে মিলে করতে হবে, সায়েন্টিস্ট ইনভলভ হবে, ফার্মার্স ইনভলভ হবে, মিল ইনভলভ হবে, এন্টারপ্রিনিয়র্স ইনভলভ হবে, সেলফ হেল্প গ্রুপ ইনভলভ হবে, হ্যাঁ, তার সাথে সাথে সরকারও ইনভলভ হবে। তাহলে কিন্তু আমার একটা সমন্বিত বেনিফিট, আর তার সাথে সাথে জুট হচ্ছে বায়োডিগ্রেডেবল, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তাহলে এনভায়রনমেন্টও উপকৃত হবে।
2: উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার মাননীয় জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া। তিনি তাঁর ভাষণে বলেন,
3: আমরা জানি আজকে যেভাবে কিন্তু প্লাস্টিকের খুব ব্যবহারগুলো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এনভায়রনমেন্ট সত্যিই কিন্তু এক্সট্রিমলি পলিউটেড হয়ে গেছে। আমাদের জেলার যে বিধাননগর এলাকায় আছে সেখানে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি কি ওখানে আমরা কিন্তু প্লাস্টিক ফ্রি এনভায়রনমেন্ট করব, সব ওয়ার্ডসকে আসতে আসতে আমরা কিন্তু প্লাস্টিক ফ্রি করে দেব। এই স্টেপটা নিয়ে আমি ভাবছি কি আমরা যেটা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেটা আমাদের ফাইনালি অ্যাডপ্ট করতে হবে ওই দিকে আমরা এগিয়ে যাব। জুট, আপনারা যারা এই ইনস্টিটিউট সঙ্গে যুক্ত আছেন আপনারা জানেন জুট একটা বায়োডিগ্রেডেবল ফাইবার আছে। এখানে এইটাকে আগে প্রাচীনকাল থেকে কিন্তু একটা গোল্ডেন ফাইবার মতন একটা স্টেটাস দেওয়া হয়েছিল, বাট ফর সাম রিজন যে আমাদের প্লাস্টিকটা এইভাবে এন্ট্রি করে গেছে জুটের, কিন্তু ওইটা কিন্তু ডেভেলপ হতে পারেনি। আমি দেখতে পাচ্ছি কিন্তু ইনস্টিটিউট রিজার্ভ খুব এফোর্টস নিচ্ছে এই ফাইবারটাকে ফাইনালি ডেভেলপ করার জন্য, অনেকটা টেকনোলজিক্যাল ইন্টারভেনশনসও করেছে যেখানে আমাদের সিডসগুলো আর ডেভেলপ হতে পারে। আমাদের যে কৃষক ভাই বোনেরা আছে, যা SHG মেয়েরা আছে, ওরাও এই ইনিশিয়েটিভস নিয়ে খুব কিন্তু ডেভেলপ করতে পারছে। আমি ওদেরকে বলবো এই রিসার্চ অ্যাক্টিভিটিসগুলো কিন্তু এগিয়ে যেতে, প্রশাসনের তরফ থেকে যে আমাদের কিন্তু সাহায্য করতে হয় সেগুলো আমরা কিন্তু করব। আমরা কেন চাই নর্থ চব্বিশ পরগনায় এটা একটা লিডিং সেন্টার হয়, লিডিং ডিস্ট্রিক্ট হয় ফর দ্য ডেভেলপমেন্ট অফ জুট ফাইবার্স, বিকজ উই অল আর ওয়ার্কিং টুয়ার্ডস মেকিং ইট আ গ্রিনার টুমরো, গ্রিনার অ্যান্ড গ্রিনার টুমরো।
2: অতিরিক্ত জেলা শাসক উত্তর চব্বিশ পরগনা প্রলয় মণ্ডল বললেন,
1: রিসার্চ তো অবশ্যই এই প্রতিষ্ঠানের মূল কাজ, কিন্তু এই রিসার্চ থেকে মানুষের জীবনে সেই রিসার্চের বেনিফিটটাকে রিফ্লেক্ট করানো, প্রতিফলিত করানো, অর্থনৈতিক উন্নয়ন করানো।

0: এই কাজটা খুব সাকসেসফুল হবে, এই যে প্রতিষ্ঠান, তার ডাইরেক্টর এবং তার সঙ্গে যারা জড়িত আছেন সায়েন্টিস্ট বা অন্যান্যরা সবাই এটা খুব সাকসেসফুলি করতে পেরেছেন। আমাদের পাট বা অন্যান্য বিভিন্ন যে অ্যালার্ট যে তন্তু আছে, প্রায় 8 রকমের তন্তু, সেগুলো আমাদের অনেকটাই অজানা ছিল। আপনারা যারা এখানে প্রতিষ্ঠানে রেগুলার আসেন তারা হয়তো জানেন, এবং এর যে কি অসাধারণ অর্থনৈতিক বেনিফিট আছে এবং এর থেকে কি অন্যান্য সাধারণ সমস্ত জিনিসপত্র তৈরি করা যায় সেটা না দেখলে বোঝা যেত না। তো আপনারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছেন তারা এই প্রতিষ্ঠানকে আরো আগে নিয়ে যাবেন, এবং আপনারা যারা এই প্রতিষ্ঠানে বেনিফিট নিতে আসেন, ট্রেনিং নিতে আসেন, তারাও এই প্রতিষ্ঠান থেকে আরো বেশি উপকৃত হবেন, এই আশা নিয়ে আজকের এই অনুষ্ঠান। এবং আজকে অনুষ্ঠানের বেশ কিছু কৃষককে বিভিন্ন ধরনের বীজ বা অন্যান্য উপকরণ দেওয়া হলো, সেটা নিশ্চয়ই আপনাদের খুব কাজে লাগবে। এক কথা মুগ্ধ করার মতো কাজ হচ্ছে এখানে, এই প্রতিষ্ঠানের আমি আরো শ্রীবৃদ্ধি কামনা করছি। আমাদের জেলাতে এরকম একটি প্রতিষ্ঠান আছে ভেবে খুব গর্ব লাগছে।
1: বিভিন্ন পাটজাত দ্রব্যের প্রদর্শনী, অর্থাৎ আমরা যাকে বলি জুট ডাইভার্সিফিকেশন, তো অতএব পাট থেকে তার বিভিন্ন সামগ্রী কি কি হতে পারে সেই সমস্ত বিভিন্ন সামগ্রী সাজিয়ে বসিয়েছেন একটি ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন কোম্পানি। এরকম এক দিদিকে পেয়েছি, আপনার নাম?
2: দুলালী দাস।
1: আপনি কোথা থেকে এসেছেন?
2: আমি গাইঘাটা ব্লক থেকে এসেছি।
1: এটা কি আপনাদের কি কোনো সেলফ হেল্প গ্রুপ?
2: আমরা সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত আছি, কিন্তু বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ এবং জেএলজি গ্রুপের মেম্বারদের সমস্ত মানে বিভিন্ন মহিলারা আমরা মিলে আর কি একটা ফার্মাস প্রোডিউসার কোম্পানি গঠন করেছি। তো ওই ফার্মাস প্রোডিউসার কোম্পানির মাধ্যমে বর্তমানে আমরা এই কাজগুলো করছি।
1: কতজন সদস্য রয়েছে?
2: টোটাল সদস্য সংখ্যা রয়েছে আমাদের 750। 750-এর মধ্যে আমাদের মানে 50-50 প্রায় মহিলা এবং পুরুষ মিলিতভাবে রয়েছে। আর যে সমস্ত পুরুষরা রয়েছেন সেই সমস্ত মানে চাষি পরিবারের পুরুষরা যেমন চাষবাস করছে, সেই সমস্ত পরিবারের মহিলাদেরকে তুলে এনেই এই সমস্ত কাজগুলো আর কি আমরা করছি। মানে যে সমস্ত মহিলাদের অ্যাকচুয়ালি কোনো আর্থিক মানে তারা যে কোনো ইনকাম করতে পারে বা কোনো উপার্জন করতে পারে এরকম কোনো ছিল না প্রচেষ্টা তাদের।
1: আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাগ রয়েছে, পাপোশ রয়েছে, টাব রয়েছে, বিভিন্ন রকমের ফুলদানি রয়েছে, এই সমস্ত জিনিসগুলো আপনারা করছেন। আপনাদের তো প্রশিক্ষণ কত নিতে হয়েছিল, সেটা আমরা কোথা থেকে পেয়েছিলেন?
2: অ্যাকচুয়ালি এই বিষয়ে কিছুই জানতাম না। আমাদের যখন কোম্পানি গঠন হয় তখন আমরা কোনো রকম কোনো প্রশিক্ষণ শুরু থেকে পাইনি। তো গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতি আমাদের পপি, তো গোবরডাঙ্গা সেবা ফার্মাস সমিতি আমাদের এই ক্রাইজাপের সাথে যোগাযোগ করিয়ে দেয়। যখন আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল তখন আমরা সর্বমোট 15 জন মহিলা এখানে এসে ট্রেনিং নিয়েছিলাম। আর যখন আমরা প্রথম কোম্পানিটা শুরু করি আমরা প্রথম শুধুমাত্র জুটটা কেনা বেচা স্টক বিজনেসের কাজটা শুরু করেছিলাম, তো তাতে আমাদের কোনো রকম কোনো প্রফিট সেরকম হচ্ছিল না। ট্রেনিং নেওয়ার পরে যেই 15 জনকে নিয়ে আমরা ট্রেনিং নিয়েছিলাম এখানে, সেই 15 জন গ্রামে গিয়ে সেই কাজটাকে শুরু করেছিলাম, আমরা শিখে গিয়ে পাড়ায় দিয়েছি। এখন বর্তমানে গাইঘাটা ব্লকে প্রায় 4টে সেন্টারে আমাদের কাজ হয়, যেখানে মহিলারা পারিবারিক কাজগুলো কমপ্লিট করে তারপরে এখানে এসে তারা হাতের এই কাজগুলো শিখে এখন নিজেরা করছে। প্লাস আমরা যারা এখান থেকে শিখে গেছিলাম তারাও এখানে এসেও আমরা ট্রেনিং করাচ্ছি, এবং আমাদের এই যে ফ্লাওয়ার বুকে বা যে সমস্তগুলো যা দেখছেন এই সমস্ত অর্ডার আমরা এখান থেকেও পাই। 20 রকমের তো আপনি আইটেম পাবেনই, মানে ছোটো বড় ম্যাট ধরে আর কি, এরকম ম্যাট শুধু এখানে আনতে পারিনি, অনেক বড় বড় ম্যাট আছে। একটা ম্যাট আমরা অর্ডারও পেয়েছিলাম যেটা আমাদের আমেরিকায় পাঠানোও হয়েছে। হ্যাঁ, আমরা এক্সপোর্ট করেছি একটা ম্যাট, তো সেই ম্যাটের এখনও আমাদের রেজাল্টটা আসেনি, আসলে আমরা আরও কাজ করবো। আমরা যখন এখানে আসি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে তখন এখানে বিভিন্ন রকমের এক্সপোর্টাররাও এখানে থাকেন, তারা আমাদের সাথে তখন যোগাযোগটা করতে পারেন, আমাদের ফোন নাম্বারটা তারা নিয়ে নেন বা আমরা তাদের ফোন নাম্বারটা নিয়ে নিই, এইভাবে আমাদের মার্কেটিংয়ের সুযোগটাও এখান থেকেই আমরা পেয়ে যাই। ইভেন আমরা যে প্রথম যখন শুরু করেছিলাম তখন আমাদের ইউনিট ছিল না যেখানে বসে আমরা একটা কাজ করতে পারি, সেই ইউনিট সেন্টারটাও এখান থেকে মাননীয় ডিরেক্টর স্যার আমাদের ওখানে গিয়ে সেটা উদ্বোধন করে দিয়ে এসেছেন।
1: মোটামুটি আপনাদের মূলধন এখন কতটা?
2: আমাদের এখন 1 কোটি টার্নওভার।
1: 1 কোটি টার্নওভার?
2: 1 কোটি টার্নওভার।
1: আর আপনাদের মোটামুটি সঙ্গে যে সমস্ত মহিলারা এই কাজগুলো করছে মোটামুটি যদি মাসিক ইনকামটা বলা যেতে পারে?
2: এইবার আমি বলছি স্যার, তাদের মাসিক ইনকামটা বিভিন্ন রকমের হয়, কারণ অনেকে বাড়ির কাজ সামলে তারপরে কাজ করে, তাদের ক্ষেত্রে আমরা
1: বাড়ির সমস্ত কিছু কাজকর্ম করে যদি করা যায়,
2: অনেকে ধরেন আমাদের এখান থেকে জুটটা নিয়ে যায়, কাজটা শেখার পরে জুটটা বাড়িতে নিয়ে গিয়ে সে বাড়ির কাজটা সামলে অবসর সময় সে এই কাজটা করে। তারাও অনেক সময় মাল তৈরির উপরে ভিত্তি করে পায়, যেমন 6,000, 5,000, 7,000, এমনও রয়েছে মহিলারা 10,000, 12,000 মাসে ইনকাম করছে এখান থেকে,
1: মানে মিনিমাম 5,000 ইনকাম করতে
2: পারছে। একদম, হ্যাঁ হ্যাঁ পারছে একদম।
1: অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: নমস্কার।
3: এতক্ষণ শুনলেন উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরের সাহেব বাগানে অবস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীনস্থ কেন্দ্রীয় পাট ও সহজাত তন্তু গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত কৃষক সম্মেলনের উপর আধারিত একটি বেতার প্রতিবেদন। নিবেদন করলেন তুহিন চট্টোপাধ্যায়।
4: শুনলেন

0: রামধনু কলম, তোমার মনের কথা তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
8: আজ বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। এমনিতেই আমরা স্বাভাবিকভাবেই চাই না শিশুদেরকে শ্রমিক হিসেবে দেখতে, আমরা চাই না যে তাদের শৈশব একেবারে ঘুচে যাক,

শিশুরা শিশুদের মতোই যেন থাকতে পারে। তাদের যা পাওয়া দরকার, তাদের যা অধিকার, সেটা যেন তারা পায়। আজকের দিনটাকে মাথায় রেখে স্বপ্ন চক্রবর্তীর কণ্ঠে এই গানটি শুনি।

আমরা চাইব আর কোনো শিশুকে যেন এরকম আরতি না দিতে হয়। একদিন যেন আমরা সত্যি শিশুশ্রম প্রতিরোধ করতে পারি।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন সমীক্ষা, শিরোনাম শিশু শ্রম মুক্ত পৃথিবীর লক্ষ্যে, বলবেন তরুণ পাল।
1: কিছুদিন আগে সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন পড়ে চমকে উঠতে হয়েছিল। সংবাদটি ছিল এরকম: খড়গপুর আইআইটি চত্বরে এক নির্মীয়মান বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক শিশু শ্রমিকের। এক ঠিকাদারের অধীনে সে কাজ করছিল। জানা

0: দিয়েছে সেদিন সকালে সে কাজ করার জন্য ঝুলন্ত সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিল, তারপর প্রায় 30 ফুট উঁচু থেকে পিছলে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সংবাদটি তাৎক্ষণিকভাবে স্তব্ধ করে দিয়েছিল নাগরিক সমাজকে। সমাজের একটা জ্বলন্ত সমস্যাকে চোখের সামনে উন্মুক্ত করে দিয়েছিল এই সংবাদ। বাংলার এক গায়কের বিখ্যাত একটি গান আছে, ছোট ছোট দুটো পা, ছোট দুই হাত, দু টাকায় খেটে খায় ভোর থেকে রাত। হ্যাঁ, দু টাকায়। দু টাকা এই শব্দটা নিশ্চয়ই প্রতীকী, কিন্তু অত্যন্ত কম মজুরির বিনিময়ে যে শিশু শ্রমিকদের কাজে ব্যবহার করা হয় তা সর্বজনবিদিত। এক শ্রেণীর ঠিকাদার বা অসাধু ব্যবসায়ী শুধুমাত্র কম মজুরিতে বেশি কাজ পাওয়া যাবে এই লোভে শিশুদের দিয়ে কাজ করায়। শিশুরাও এটা মেনে নিতে বাধ্য হয়, কারণ তারা সংগঠিত প্রতিবাদ করতে পারে না, দাবি আদায় করতে তারা অপারগ, ফলে কখনোই সঠিক পারিশ্রমিক তারা পায় না। তারপরে আছে নির্যাতন, কখনো শারীরিক, কখনো বা যৌন। সামান্য অপরাধে বা নিছক সন্দেহের বশে এই শিশু শ্রমিকদের ওপর প্রায়শই চলে অকথ্য অত্যাচার। বলা হয় শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাহলে শিশুশ্রমে বাধ্য করে ভবিষ্যতের জন্য কেমন জাতি নির্মাণ করছি আমরা? অথচ ভারতবর্ষে শিশুশ্রম নিষিদ্ধ হয়েছে 1986 সালের 23শে ডিসেম্বর। সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর শিশুশ্রম নিষেধ ও নিয়ন্ত্রণ বিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। গত 40 বছরে শিশু শ্রমিকের সংখ্যা অনেকটা নিয়ন্ত্রণে এলেও ভারতে শিশু শ্রমিকের সর্বশেষ হিসেব অনুযায়ী দেশে প্রায় 74 লক্ষেরও বেশি শিশু শ্রমিক রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী এই শিশুদের একটা বড় অংশ বিপজ্জনক কাজে নিয়োজিত এবং তাদের প্রায় 80% গ্রামীণ ভারতের বাসিন্দা। মূল দুটি কারণের জন্যে ভারতে শিশু শ্রমিকের সংখ্যা এত বেশি: চরম দারিদ্র ও জনসংখ্যার চাপ। দরিদ্র অসচ্ছল বাবা মা তাদের অনেকগুলো সন্তানদের মধ্যে বড়, যারা 14 বছরের আগেই তাদের বিভিন্ন জায়গায় কাজে লাগিয়ে দেবার চেষ্টায় থাকে, তখন নিশ্চিতভাবেই তারা স্কুলে পড়ছে। ফলে একদিকে যেমন শিশু শ্রমিকদের সংখ্যা বাড়ছে, অন্যদিকে স্কুলগুলিতে ড্রপ আউট বা স্কুল ছুটের সংখ্যাও বাড়ছে। কোথায় কাজ পায় এই অপরিণত বালকেরা? মূলত কৃষি, ইটভাটা, ছোট মাঝারি কলকারখানা, খনি, বিড়ি কারখানা, জরি শিল্প, নির্মাণ শিল্প এবং শহরাঞ্চলে বিভিন্ন হোটেল বা চায়ের দোকানে। আর বালিকাদের ক্ষেত্রে গৃহসহায়িকার কাজ অন্যতম। ভারতীয় সংবিধানের 24 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে 14 বছর বা তার কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা, নির্মাণ শিল্পে বা খনিতে অথবা কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা আইনত অপরাধ। অথচ সেটাই ঘটে চলেছে। এই পরিবেশে কাজ করতে গিয়ে অনেক শিশু নানা জটিল রোগে আক্রান্ত হয়, শিক্ষার আলো না পেয়ে তারা সারা জীবন অশিক্ষিত থেকে যায়, শৈশবের মুক্ত জীবন ও আনন্দ থেকে বঞ্চিত হয়ে তারা পরবর্তীকালে নানা অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের দিকেও ঝুঁকে পড়তে পারে। সর্বোপরি শিশুশ্রম একটি দেশকে মেধাশূন্য ও পিছিয়ে পড়ার পথে নিয়ে যায়। আজ 12ই জুন, আন্তর্জাতিক শিশুশ্রম বিরোধী দিবস। আন্তর্জাতিক শ্রম সংস্থা ও রাষ্ট্রপুঞ্জের যৌথ ঘোষণা অনুযায়ী 2026-এর মূল উপজীব্য বিষয় 3টি: কর্মরত শিশুদের কর্মস্থল থেকে বের করে আনা, তাদের সঠিক পথে পরিচালনা করা এবং তাদের পরিবারের বড়দের উপযুক্ত কাজের ব্যবস্থা গ্রহণ করা। শিশুর মৌলিক অধিকার সুরক্ষিত করতে কঠোর আইনের বাস্তবায়ন এবং সামাজিক সচেতনতার প্রয়োজন, তবেই খুব দ্রুত সমাজ থেকে এই অভিশাপ চিরতরে মুছে ফেলা সম্ভব। সেই সুদিনের দিকেই তাকিয়ে আছি আমরা।
1: শুনলেন সমীক্ষা, শিরোনাম শিশু শ্রম মুক্ত পৃথিবীর লক্ষ্যে, বললেন তরুণ পাল। একটু পরেই শুনবেন খবর।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

0: অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার জন্য NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় BSF কে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের PV সিন্ধু। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের একাধিক ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে। গত 12 বছরে NDA সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: 12 সাল কে দৌর মে জিস তরহ সে বিরাসত আর বিকাশ দোনো
2: হামারি বহনো কে পাস হুনর ভি থা মেহনত ভি থি লেকিন উনে পুঁজি আর অবসর নাহি মিলতে থে। 3 করোড় মহিলাও কো লখপতি দিদি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
0: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্ন সামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত 670টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
1: 12 সাল কে দৌর মে জিস তরহ সে বিরাসত আর বিকাশ দোনো এক সাথ চলে হম গুলামী কি মানসিকতা কো পিছে ছোড় করকে আপনি বিরাসত কা সংরক্ষণ করতে হুয়ে বিকশিত হোনে কি দিশা মে আগে বড়ে। মানে প্রধানমন্ত্রী জি কে নেতৃত্ব মে ইস দিশা মে জিস তরহ সে পিছলে 12 বর্ষো মে কাম হুয়া আর জো পরিবর্তন আর প্রভাব উসকা দিখাই দেতা হ্যায় কি 12 সাল কা কালখণ্ড জব ভারত কে বিকশিত হোনে কা ইতিহাস লিখা জায়েগা তব ভারত কে সাংস্কৃতিক পুনর্জাগরণ কা দৌর উসকে রূপ মে পরিভাষিত আর চিহ্নিত কিয়া জায়েগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। দপ্তর হাজার হাজার প্রস্তাবের মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ঝাড়াই বাছাই করে 120টি স্টার্ট আপ সংস্থাকে এজন্য নির্বাচিত করেছে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম ধাপে আগামী 14 জুন ফ্রান্সের নিসে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন স্লোভাকিয়া। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিয়ন শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন SCO কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের SCO আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, SCO সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডক্টর সিং জানান, সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত বদ্ধপরিকর। তিনি ঘোষণা করেন, আগামী 17 থেকে 19 জুলাই ভারত কলকাতায় SCO-র প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত SCO গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, CCTV এবং উন্নত নজরদারি ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার ওপর জোর দিয়েছেন। উল্লেখ্য, 3 জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে 28 আগস্ট পর্যন্ত। ইন্ডিয়া AI মিশন প্রকল্পের আওতায় আজ ভার্জ নামের একটি ডিস্টিল্ড ভিডিও মডেলের উদ্বোধন

করেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন। এআই প্রযুক্তিকে সাশ্রয়ী, সহজলভ্য, প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যে এই মডেলটি তৈরি করা হয়েছে। তিনি জানান, ভার্জ ভারতের এআই যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কাজ করবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেডিকেলে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নেওয়া হবে আগামী 21 জুন। এজন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে 15 মিনিট। পরিবর্তিত সূচি অনুযায়ী দুপুর 2টায় পরীক্ষা শুরু হয়ে তা চলবে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে 2টির বদলে 4টি রাফ পেজ দেওয়া হবে। 2টি রাফ পৃষ্ঠা থাকবে নির্দেশিকা অংশের পরেই এবং বাকি 2টি থাকবে প্রশ্নপত্রের শেষে। একই সঙ্গে NTA পরীক্ষা নিরাপত্তা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিচ্ছে। ক্যাবিনেট সচিব ডক্টর টিভি সোমনাথন আজ NTA এর মহানির্দেশক অভিষেক সিং এর সঙ্গে এক বৈঠকে নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন। বৈঠকে ক্যাবিনেট সচিব সুষ্ঠু, স্বচ্ছ ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে পুনরায় এই পরীক্ষা গ্রহণের ওপর জোর দিয়েছেন। শ্রী সোমনাথন বলেন, এবারের পরীক্ষা নির্বিঘ্ন রাখতে কেন্দ্র ও রাজ্য সরকার এবং জেলা প্রশাসনগুলি একযোগে কাজ চালাচ্ছে। কোন রকম বিঘ্ন ঘটানোর চেষ্টা চললে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় BSF কে জমি হস্তান্তর ও কাঁটাতার বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। ভারত ও বাংলাদেশ নিজেদের সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গত 8 থেকে 11 জুন পর্যন্ত সীমান্ত সুরক্ষা বাহিনী BSF এবং বর্ডার গার্ড বাংলাদেশ BGB-র মধ্যে হওয়া 57তম মহানির্দেশক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলনে একথা জানানো হয়। সম্মেলনে বর্তমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা ছাড়াও সীমান্ত সুরক্ষা ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে। সম্মেলনে দুপক্ষই সুসমন্বিত নজরদারি, প্রকৃত সময় তথ্য বিনিময়, সতর্কতা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত অপরাধ চক্রের বিরুদ্ধে যৌথ উদ্যোগ আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা চালায়। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 এর দুর্ঘটনার তদন্ত চলছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাইডু গত বছর ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি আগামী দিনে উড়ান চলাচলের নিরাপত্তা আরও বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। উল্লেখ, গত বছর আজকের দিনে মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনায় 261 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 242 জন বিমানের যাত্রী, ক্রু ও সদস্য। বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আবাসিক হোস্টেলের ওপর ভেঙে পড়ায় প্রাণ হারান আরও 19 জন। BJ মেডিকেল ক্যাম্পাসে আজ মৃতদের স্মরণে বিশেষ শোকসভার আয়োজন করা হয়। 2 মিনিট নিরাপত্তা পালন ছাড়াও করা হয় বৃক্ষরোপণ, আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আজনাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এইভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। চলতি বছরের মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এ নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক জানিয়েছে, মে মাসে গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতির হার বেড়ে 4.25% হয়েছে। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের PV সিন্ধু। কোয়ার্টার ফাইনালে আজ তিনি চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 12:30। অন্য ম্যাচে আগামীকাল গ্রুপ ডির খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30।
মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার জন্য এনটিএ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা।

0: ঘোষণা করেছে। ফিফা বোর্ড ফুটবল বিশ্বকাপে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আপনাদের জানিয়ে দিই, আজকে

প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তী। রাত 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচি। 9:45 নজরুল গীতি শিল্পী অনির্বাণ দাস। রাত 10টায় বাংলা ছায়াছবির গান। 10:30 কীর্তন শিল্পী ব্রজরানী বাস্কারি। 10:45 আধুনিক গান শিল্পী অমিত কুমার গঙ্গোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা শিল্পী দাস বিশ্বাস। এখন জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী যে অনুষ্ঠানগুলি আছে। রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী যে অনুষ্ঠানগুলো রয়েছে তারই খবরাখবর।

0: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
1: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
0: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
2: স্থানীয় সংবাদ একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে তাঁর সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। টাটা গোষ্ঠীকেও রাজ্যে পুনরায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন তিনি। উত্তরবঙ্গে গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েত পরিকাঠামো, পাহাড়ি এলাকার প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। এদিকে সিআইডির আধিকারিকরা আজ আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পশ্চিমবঙ্গ

0: দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 20 তারিখ রাজ্যে আসছেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় এনআইএ কে হস্তান্তরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা বর্তমান সরকার প্রত্যাহার করে নিয়েছে। রাজ্যের অধিকাংশ এলাকায় আজ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জিরামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এ বাবদ রাজ্যকে আগামী অর্থবর্ষের জন্য 8,500 কোটি টাকা দিচ্ছে।
1: যে নতুন স্কিমটি আসছে 125 দিনের কাজ পাবেন প্রান্তিক মানুষের, বিকশিত ভারত জিরামজি, এটাতে আগামী অর্থবর্ষে অর্থাৎ এই অর্থবর্ষের কয়েক মাস, পরের অর্থবর্ষের 3 মাস অর্থাৎ 2026 এবং 2027 ভারত সরকার 8,500 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করে। তাই কেন্দ্র রাজ্য যৌথভাবে পশ্চিমবঙ্গকে দাঁড় করাবে।
0: কেন্দ্রীয় এনডিএ সরকারের 12 বছরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে শুভেন্দু বলেন, এই সময় সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশস্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার স্বপ্ন সাকার হবে এবং তার সফল রূপায়ণের জন্য প্রত্যেক দেশবাসীকে কাজ করার আহ্বান জানান তিনি। রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফ কে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকদের কাছে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্য সরকার টাটা গোষ্ঠীকে পুনরায় পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবে বলেও শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। তবে তারা সিঙ্গুরে আসবে কিনা তা এখনো স্পষ্ট নয়, কারণ সিঙ্গুরের ওই জমি বর্তমান সরকারের হাতে নেই।
1: টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি সেই জমি সরকারের হাতে এখন নেই, বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে শিল্প গড়ে তোলার জন্য তার কাছে বেশ কয়েকটি প্রকল্পের প্রস্তাব এসেছে। সেগুলি খতিয়ে দেখার জন্য শিল্প সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গের মালদা এক প্রশাসনিক বৈঠক করেন। তার আগে জেলা বিজেপির সদর কার্যালয়ে যান তিনি। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে দলীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা ও হুগলি চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থীরা আজ বিধানসভায় শপথ নিয়েছেন। ফলতার নবনির্বাচিত বিধায়ক দেবাংশু পণ্ডা এবং চণ্ডীতলা কেন্দ্রে স্বাতী খন্দকারকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পর্যটনমন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ বলেছেন, রাজ্যের পর্যটন ব্যবস্থাকে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, বিনিয়োগ ও ঐতিহ্য সংরক্ষণের অন্যতম প্রধান চালিকা শক্তিতে পরিণত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। আজ পর্যটন দপ্তরের দায়িত্ব নেওয়ার পর কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এ রাজ্যকে পর্যটনের অন্যতম শীর্ষ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা এবং দেশ বিদেশের পর্যটকের আগমনের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। সমাজের সমস্ত শ্রেণীর মানুষ যাতে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারেন, সেই উদ্দেশ্যে সবার জন্য পর্যটন, সবার জন্য সুযোগ, এই দ্বিমুখী কৌশল গ্রহণ করা হবে।
2: আমরা সবার জন্য পর্যটন যে কথাটা বলেছি, সবার জন্য পর্যটন, সবার জন্য সুযোগ, এক্ষেত্রে দুমুখী কৌশল আমরা গ্রহণ করব। একদিকে যেরকম দেশি এবং আন্তর্জাতিক উচ্চ মূল্যের পর্যটন বাজারকে যেরকম তৈরি করব, এবং যে অংশের মানুষ, বিশেষ করে পর্যটনটা সীমিত হয়ে গিয়েছিল মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষের মধ্যে, তার সাথে সাথে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, এই যে পশ্চিমবঙ্গের পর্যটন, এটা নিয়ে আমরা কার্যকর বিপণন এবং প্রচার করব।
0: উত্তরবঙ্গে গ্রামীণ উন্নয়ন, পঞ্চায়েত পরিকাঠামো, পাহাড়ি এলাকার প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি আজ শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে মন্ত্রী জানান, বিভিন্ন প্রকল্পে একাধিক আটকে থাকা প্রকল্পের জন্য ইতিমধ্যে 1,700 কোটি টাকা রাজ্যের হাতে এসেছে। এর মধ্যে প্রায় 700 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে, বাকি কাজও শুরু হবে। দ্রুত সমস্ত উন্নয়নের কাজ বাস্তবায়িত হবে বলেও উল্লেখ করেন দিলীপবাবু। এর আগে জলপাইগুড়ির ধূপজোড়া বিটের গাছবাড়িতে আজ সকালে সস্ত্রীক হাতি সাফারি করেন দিলীপ ঘোষ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটের আগে রানী রাসমণি এভিনিউয়ে এক সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে যে মন্তব্য করেন তা রীতিমতো প্ররোচনামূলক। ভোটের আগে এই ধরনের বক্তব্য উস্কানিমূলক বলেও অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে সিআইডির আধিকারিকরা আজ আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান, কিন্তু তিনি তখন সেখানে ছিলেন না। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক সেরে বাড়িতে ফিরে অভিষেক জানতে পারেন তাকে না পেয়ে সিআইডি আধিকারিকরা ফিরে যান। সাংবাদিকদের অভিষেক বলেন, সিআইডি আগে থেকে তাকে জানিয়ে আসলে তাহলে তিনি থাকতে পারতেন। পরে সন্ধেবেলা 7:37 নাগাদ ফের অভিষেকের বাড়িতে পৌঁছয় সিআইডির তদন্তকারী দল, তার হাতে ধরিয়ে দেয় আদালতের জারি করা সমন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগাম জামিনের আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করেছেন ইন্দ্রনীলের আইনজীবী। আগামী 17 জুন এই মামলার শুনানি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় মিডলম্যান প্রসন্ন কুমার রায়কে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, এই ঘটনায় মূল অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন। নিম্ন আদালতে 1,00,000 টাকার ব্যক্তিগত বন্ডে প্রসন্ন কুমারকে জামিন দেওয়া হয়। এর ফলে তিনি জেল থেকে মুক্তি পেতে চেয়েছেন, তবে শর্ত হিসেবে সপ্তাহে একদিন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে তাকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএকে হস্তান্তরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল, রাজ্যের বর্তমান বিজেপি সরকার তা প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে বেলডাঙ্গার ওই মামলায় আর কোনো বাধা রইল না। তবে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ তদন্তের ক্ষেত্রে কার্যকর হবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। এনআইএকে 10 দিনের মধ্যে এ ব্যাপারে একটি সাপ্লিমেন্টারি বা পরিপূরক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ওই রিপোর্টে জানাতে হবে তাদের হাতে এই সংক্রান্ত কী কী তথ্য প্রমাণ রয়েছে। মামলার পরবর্তী শুনানি 30 জুন। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 20 তারিখ রাজ্যে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণের কাছ থেকে 1,000,000 টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তুসলিপাড়া এলাকা আজ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত এক প্রাক্তন তৃণমূল নেত্রীর বাড়ির সামনে জড়ো হয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। অভিযুক্ত নেত্রীর অবশ্য দাবি, তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আজ পূর্ব বর্ধমানের 2 নম্বর ব্লকের বর্ষুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তি বাঁধে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পঞ্চায়েত প্রধান রমেশ সরকারকে নিরাপদে সেখান থেকে বের করে আনার চেষ্টা করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের মৃদু লাঠিচার্জ করতে হয়। রাজ্যের অধিকাংশ এলাকায় আজ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। পুরুলিয়ার কিছু অংশ বাদে দক্ষিণের সব জেলাতেই প্রবেশ করেছে বর্ষা। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু খুব একটা শক্তিশালী না হওয়ায় আগামী 1 সপ্তাহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আজকের নাটক হংসেশ্বরী, কাহিনী নারায়ণ সান্যাল, বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়, নাটক

মাঝি করো মাঝি, বংশ ঘাটে পৌঁছে গেছি, নোয়া করো।

0: এই সন্ধ্যার মুখে আপনি কি খোঁজ করছেন বৃদ্ধ?
1: আচ্ছা, এখানে হংসেশ্বরী মন্দিরটি কোথায়?
0: ওই তো সেই মন্দির। আসুন আসুন আমার সঙ্গে আসুন। এই হংসেশ্বরী মন্দির।
1: অপূর্ব প্রস্তর ফলক, এতে কি লেখা আছে
0: আপনি পড়ে দেখুন।
1: আমি বৃদ্ধ, চোখের দৃষ্টিও ক্ষীণ হয়ে এসেছে বাবা।
0: আচ্ছা, আমি আলোটা তুলে ধরছি, পড়তে পারবেন?
1: পারছি। শাকাব্দে রসবন্ধি মৈত্রগণিতে শ্রীমন্দিরং মন্দিরং মোক্ষদ্বার চতুর্দশেশ্বর সমং হংসেশ্বরী রাজিতং ভূপালেন নৃসিংহদেবকৃতিনারব্ধম।

0: करी निर्ममे এর অর্থ এর অর্থ কি?
1: আপনি কি অন্যয় ব্যাখ্যা চাইছেন পথিক?
0: না, আমার জিজ্ঞাস্য রাজামশায়ের আরাধ্য মন্দির শ্রী শঙ্করই কিভাবে সমাপ্ত করবেন।
1: কেন, এর মধ্যে অনুপপত্তি কোথায়?
0: ছোট রানী তো রাজামশায়ের সঙ্গে সহমরণে গিয়েছিলেন।
1: না, সহমরণে যাননি তিনি।
0: কি বললেন? সহমরণে যাননি শঙ্করী?
1: আপনি কি সেই কাহিনী জানতে আগ্রহী পথিক?
0: দারুণ আগ্রহী, অনুগ্রহ করে একটু বলুন।
1: দেখুন, সে অনেক কথা মহাকাব্যের মতো। রাজামশাই মারা গেলেন, রাষ্ট্র হয়ে গেল, ছোট রানীমাও সহমরণে যাবেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত প্রতিরোধ করলেন, কারণ তার প্রতিজ্ঞা ছিল এই হংসেশ্বরী মন্দির সম্পূর্ণ করা।
0: তারপর?
1: তারপর সমাজে একঘরে হলেন তিনি, দত্তপুত্রের কুচক্রী আত্মীয়রা রাজসম্পত্তি নিয়ে মামলা করল, দীর্ঘস্থায়ী মামলায় সর্বশান্ত হলেন তিনি। শেষ পর্যন্ত বংশবাটির রাজ অন্তঃপুরের বধূ হুগলির আদালতে দাঁড়িয়ে ইতিহাস রচনা করলেন, জয়ী হলেন মামলায়, এবং তারপরেই সমাপ্ত করলেন এই হংসেশ্বরী মন্দির।
0: ও, কবে দেহান্ত হলো তার?
1: দেহান্ত হবে কেন, কাল রাতে শয়নারতি পরে আমি তাকে ভোগ পৌঁছে দিয়ে এসেছি।
0: এখনো বেঁচে আছেন তিনি? এখনো?

0: পালকি থেকে নেমে এসো গো ছোট রানীমা।
1: হ্যাঁ গা, তোমরা গিয়ে ওই চাতালে বসো, ছোট রানীমার পুজো দেওয়া হয়ে গেলে তোমাদের ডাকবো, এসো তুমি।
0: এই এই দাঁড়ান না, স্বয়ংভরা মন্দিরটা একবার দেখে নি।
2: ওখানে দাঁড়িয়ে কেন দেখছেন, ওটা তো মণ্ডপ, গর্ভগৃহে আসুন।
0: আসবা তুই এখানে বস, আমি পুজোর ফুল রেখে আসি, চলুন ঠাকুর।
2: এই হলো গর্ভগৃহ, এখানে কোলাহল নেই, উজ্জ্বল আলো নেই, আবার নিরন্ধ্র অন্ধকারও নেই। কাল কার্তিকে অমাবস্যায় মহাকালীর আরাধনা, প্রাণ প্রতিষ্ঠা করবেন মহাতান্ত্রিক পুণ্ডরীক শাস্ত্রী।
0: হ্যাঁ আমি জানি।
2: আপনি নিশ্চয়ই জানবেন, এটা বলাই বাহুল্য।
0: আপনি আমার পরিচয় জানেন?
2: জানি, আপনি বংশবাটি রাজবাড়ির রাজা মহাশয় নৃসিংহদেবের দ্বিতীয়া মহিষী রানী শঙ্করী দেবী।
0: আপনি?
2: আমি এই মন্দিরের সংলগ্ন যে অনন্ত বাসুদেবের মন্দির, সেই মন্দিরের প্রধান পুরোহিত আমার বাবা।
0: আপনি মেয়েতীর্থমশাইয়ের ছেলে কাব্যতীর্থ? একটু দাঁড়ান, আপনাকে প্রণাম করি।
2: না না, প্রণাম করবেন না।
0: আপনি ব্রাহ্মণ, আমাদের কুল পুরোহিতের।
2: না না, তা হোক, এ যে মায়ের মন্দির, এখানে আমি প্রণাম নিতে পারি না।
0: কেন?
2: এখানে তো একজনই প্রণম্য। আপনি উঠুন, যান, ফুলের ডালিটা পূজার থালায়।
0: পদ্মফুল মাটিতে পড়ে গেছে ঠাকুর,
2: আমাকে মার্জনা করুন, আমার হাতের ধাক্কায়।
0: তাতে কি হয়েছে, এ ফুল না হয় আমি আপনার পায়ে দিলাম।
2: না না, ও কথা বলতে নেই।
0: আপনি বিব্রত হবেন না, আমি কাল আবার ফুল নিয়ে আসবো। দাঁড়ান, ফুলগুলো নিয়ে যাই।
2: আমি তুলে দিচ্ছি।
0: আমি নিচ্ছি তুলে। আপনার নামটা জানা হলো না ঠাকুর।
2: শঙ্করদেব।
0: আচ্ছা চলি,
2: চলুন।
1: আইমা, বেহারাদের ডাকো। এ কি ফুল ফেরত নিয়ে এলে যে?
0: মাটিতে পড়ে গিয়েছিল তাই।
2: অপরাধ আমার, আমার হাতে ধাক্কা লেগে পড়ে গেছে।
1: তা হ্যাঁ বামন ঠাকুর, মায়ের নামে আনা পদ্মফুল শেষমেশ ছোট রানীর পায়ে করে অঞ্জলি দিলে।
2: না না, কি বলছেন আপনি?
0: হয় না, দেখ তো লজ্জা পেয়ে ঠাকুর চলে গেলেন।
1: তা ভালোই হলো, এদি তোমার আজ ফুলসূর্যে হবে গো।
0: ফুলসূর্যে মানে?
1: আহা হা হা, কিছুই জানো না? জানো, বিয়ের 3 বছর পরই আজ যে তোমার নতুন করে ফুলসূর্যে গো।

0: বড় বউ?
1: বাপ রে বাপ, কত সময় ধরে তোমাকে খবর পাঠাচ্ছি।
0: তুমি তো জানো পরগনার মামলা নিয়ে আমাকে কতটা ব্যস্ত থাকতে হয়, তাই দেওয়ান দিলীপের সঙ্গে পরামর্শ করছিলাম।
1: আজকে কি না করলেই চলতো না?
0: কেন, আজ আবার নতুন কি হলো?
1: বা, আজ যে আমার সতীনের ফুল শয্যা। কি হলো, গম্ভীর হয়ে গেলে কেন?
0: তুমি কি করতে চলেছ মহামায়া?
1: কেন, অন্যায় করছে কিছু?
0: অন্যায় করছো, অন্যায় করেছো।
1: না, অন্যায় করিনি, অন্যায় করছিও না।
0: কিছু মনে করো না বড় বউ, 3 বছর আগে জোর করে শঙ্করীকে আমার সঙ্গে তুমি বিয়ে দিলে, সেটা তোমার অন্যায় জেদ ছিল।
1: অন্যায় জেদ?
0: হ্যাঁ, এখনো বলছি অন্যায় জেদ।
1: আমি তোমাকে সন্তান দিতে পারিনি,
0: সেটা আমি তো মনে নিয়েছিলাম বড় বউ। তবু কেন তুমি?
1: তুমি মানলেও আমি মানতে রাজি নই, তাই আমি তোমার সঙ্গে ছুটকির বিয়ে দিয়েছি। হ্যাঁ, এটাকে আমার জেদ বলতে পারো, তবে সেটা বংশবাটি শুদ্রমণি রাজমহাশয়ের বংশ রক্ষার জেদ।
0: তুমি জানতে তোমার ছুটকি নাবালিকা
1: এখন সে সাবালিকা হয়েছে।
0: 30 বছর তার আমার বয়সের ব্যবধান,
1: রাজবংশ আমার হয়েই থাকে।
0: সে তোমার আমার প্রতিপালিতা।
1: আমি জানি, সব জানি, তবু একটা জেদ যখন তুমি মেনে নিয়েছো।

0: আজকের ফুলশয্যা যেহেতু তেমনি মেনে নাও, বলো তুমি নেবে, কথা দাও।
1: মহামায়া, বংশ গৌরবে আমি ধনী, আমার মা হংসেশ্বরীও চেয়েছিলেন সেই ধনের গৌরব যেন আমার সন্তানে বর্তায়, তুমিও তাই চাও। কিন্তু বিশ্বাস করো মহামায়া, সঙ্গিনী বলতে আজও শুধু তোমাকেই বুঝি।
0: আমি জানি, আমি জানি, তুমি দেখো ওর মধ্যেই তুমি আমাকে খুঁজে পাবে, খুঁজে খুঁজে দ্বিতীয় আমি। দিদি ছুটকি, বা সেজেছিস, বা বাবা কি সুন্দর দেখাচ্ছে তোকে। উমা, এ কি তোর চোখে জল কেন এলো? অপরার মুখে চোখের জল মুছ, মুছে ফেল। বা আয়, এবার তোকে নিজে আমি ওর ঘরে পৌঁছে দিয়ে আসি।
2: বর্দি
0: দূর পাগলি। ওরে, আমি তো শুধু তোর বর্দি নই, আমি যে তোর মা। আয়। যা ঘরের ভিতর যা, ওই তো উনি পালঙ্কে বসে পড়ছেন, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিবি। কিন্তু
2: তুমি চলে যাচ্ছ বর্দি?
0: বাড়ি আমি থাকবো কেন? আজকে রাতটা শুধু তোর।
3: জানামি ধর্মং না চ মে প্রবৃত্তি, জানামি ধর্মং না চ মে নিবৃত্তি। কে দরজার কাছে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। থাক, কপাট খোলাই থাক, এসো এখানে বসো। না না, আমাকে প্রণাম করো না।
0: কেন?
3: কেন ধরো এমনি?
0: আমি কোনো অন্যায় করেছি কি?
3: না না, তুমি অন্যায় করবে কেন? অন্যায় করেছি আমি। থাকো কথা, কিছু বলবে তুমি?
0: কি বলবো?
3: তুমি তো বাংলা পড়তে জানো। কি বই পড়েছো?
0: অন্নদামঙ্গল।
3: অন্নদামঙ্গল পড়ে শোনাবে? যেখানে উমা তার দেহ মনের অর্ঘ সাজিয়ে বৃদ্ধ স্বামীর জন্য অপেক্ষা করছেন।
0: আমি বিদ্যাসুন্দরী পড়েছি।
3: কোনটি ভালো লাগে তোমার?
0: ভেবে দেখিনি তো। দরজাটা খোলা আছে।
3: তুমি মেঝেতে বসে আছো,
0: আপনিও তো জানলার কাছে দাঁড়িয়ে।
3: বাইরের কালো আকাশ দেখতে আমার ভালো লাগে। কিছু বলবে?
0: না।
3: রাত হয়েছে, শুয়ে পড়ো শঙ্করী। এ কি খাবারের পাত্র এনে দিলে?
0: বর্তি গুছিয়ে দিয়েছেন আপনার খাবার।
1: আজ আমার উপবাস।
0: উপবাস?
1: হ্যাঁ, দেহে মনে আজ আমি উপবাসই থাকতে চাই শঙ্করী। আজ আমার সংযম রাত্রি। তুমি শুয়ে পড়ো, আমি একটু পড়াশুনো করে নিচ্ছি। এ কি এখনো খাটের বাজু ধরে দাঁড়িয়ে? ও ঘরে আলো জ্বললে বোধ হয় ঘুমোতে পারো না। ঠিক আছে, আমি পাশের ঘরে যাচ্ছি, তুমি শুয়ে পড়ো।

0: কি হয়েছে, কি হয়েছে ছোটকি, আমাকে বল, বলবি না? ও সতীন বলে চুপ করে থাকতে চাইছিস?
1: মরবি, আমি অনাথা, তোমরা আশ্রয় দিয়েছিলে তাই বেঁচে আছি।

0: জোর করে বিয়ে দিয়েছিল তাই সিঁদুর পড়ছি। রাত বাড়ির এইসব ষড়যন্ত্র আমি বুঝি না।
1: কি বললি ষড়যন্ত্র? এ কথা তুই বলতে পারলি?
0: বড় দুঃখে বড় কথাই আসে।
1: তোকে আমি নিজের হাতে সাজিয়ে দিয়ে
0: দিয়েছ, ফুলের অলংকারে মুড়ে নিয়েছিলে, কিন্তু
1: কিন্তু থেমে থাকিস না, বল বল।
0: ফুলের সাজি আমি সারারাত বসেছিলাম শুধু ওর দেহ মনের উপবাস উপভোগ করতে।
1: কি বলছিস তুই?
0: আমার প্রণাম পর্যন্ত নাননি উনি, এত উপেক্ষা।
1: শঙ্করী বিশ্বাস কর, এর মধ্যে কোনো ষড়যন্ত্র ছিল না, বিশ্বাস কর। আমি তোকে
0: থাকবি এইসব অপ্রিয় কথা না বলাই ভালো।
1: তাহলে ওর উপেক্ষার জন্য তুই আমাকেই দায়ী করলি?
0: ছুটকি না না না, দায়ী আমার ভাগ্য, দায়ী তুমি কেন? আর আর উপেক্ষার কথাই বা তুলছো কেন দিদি? উনি তো আমাকে খুব ভালোবেসে বড় একটা কাজের দায়িত্ব দিয়েছেন।
1: কি কাজ?
0: কালই আমাকে কাশী যেতে হবে।
1: ছোট বউ

0: রানীমা, আপনি আমাকে ডেকেছেন?
1: দিলীপ, রাজবাড়ির রেওয়াজ নেই, তবু তোমাকে ডেকে এনেছি কয়েকটা জরুরি কথা জানতে।
0: আপনি দ্বিধা করবেন না রানীমা।
1: তোমাদের ছোট রানীমা কাশি চলে গেলেন, ব্যবস্থাটা রাজামশাইয়েরই, অথচ নৌকা ছাড়া সকাল থেকে তিনি অনুপস্থিত। তারপর আজ তিন দিন হয়ে গেল, অন্দরমহলেও আসছেন না। তুমি কিছু জানো দিলীপ?
0: জানি রানীমা, রাজামশাই কলকাতায় গেছেন।
1: কলকাতা কেন?
0: তিনি কোম্পানি রাজ সরকারের চাকরি নিয়েছেন।
1: চাকরি? কারণ?
0: রাজ্যের যেসব পরগনা, বর্ধমান আর নদিয়ার রাজারা দখল করেছেন, মামলা করে সেই সব পরগনার পুনরুদ্ধার ওর আসই সব স্বপ্ন। মামলা করতে 7 লাখ টাকা দরকার, চাকরি করে সেই টাকা সঞ্চয় করবেন রাজামশাই।
1: ও, কবে বাড়ি ফিরবেন তা তোমার জানা আছে?
0: জানি রানীমা, আগামী মাসের 2 তারিখ।
1: আচ্ছা, তুমি এখন যেতে পারো দিলীপ। কতদিনের ছুটি নিয়ে এলে তুমি?
2: কাল সকালেই ফিরে যাব বড় বউ।
1: একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব।
2: বলো।
1: কেন তুমি অমন করে ছুটকিকে ত্যাগ করলে?
2: ত্যাগ তো করিনি।
1: তাহলে?
2: মায়ের মরণাপন্ন অসুখ, তাই মায়ের কাছে পাঠালাম।
1: কিন্তু ওর প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই?
2: কি কথা বলছো কেন?
1: সেদিন সংযম রাত্রে অজুহাত না দেখালেই কি চলতো না? ছুটকি কি ভাবলো সে এই বিশ্বাস নিয়ে গেছে এ আমারই ষড়যন্ত্র? সে আরো ভেবেছে আমি দুঃখ পাবো বলি তুমি সেদিন সংযম রাতে অজুহাত দেখালে।
2: কথাটা তো মিথ্যা নয়।
1: মানে কি বলছো তুমি?
2: বিয়ের পরও কি আমি পড়াতাম আর তুমি বসে বসে পাহারা দিতে বড় বউ, সেটা কি মিথ্যে?
1: না না, সে আমার সাময়িক দুর্বলতা, কিন্তু পরে তো আমি সেই দুর্বলতা কাটিয়ে উঠেছিলাম। আমি তো মনের মতো করে সাজিয়ে তোমার ঘরে পাঠিয়েছিলাম, সুদিনের কোনো ঈর্ষাই তো আমার ছিল না। বলো বলো তুমি। বেশ, আমি না হয় ঈর্ষা কাতর, কিন্তু সেদিন তুমি ওর প্রণাম নাওনি কেন? জবাব দাও।
2: বড় বউ, প্রত্যেকের জীবনে এমন কিছু গোপন কথা থাকে যা কাউকে বলা যায় না।
1: নিজের স্ত্রীকেও নয়? ঠিক আছে, রাত হয়েছে, শুতে চলো এখন।
2: তুমি শুয়ে পড়ো মহামায়া, রাত জেগে কিছু পড়াশোনা করতে হবে আমাকে।
1: হো, আজও বুঝি তোমার সংযম রাত্রি?
2: বড় বউ, ওটা আমার মনের একটা বেদনার স্থান, বারে বারে ওটাকে মারিয়ে যেও না।

0: आज वृंदावन
1: आईमा ओ आईमा यू लो घूमो दे देबे ना ভাতের মধ্যে এত ঘুষ কি করি তুই কেন জেগে উঠে কি রূপ দেখব শুধু জল আর ঢেল হে শুন শুন না আমাদের পাশের বাজরায় কে গান করছে রে আইনা
2: গান শুনতে ইচ্ছে হচ্ছে তোমার
1: কি করে শুনবো ওই তো ওই বাজরায়
2: আচ্ছা তুমি বসো ঘাটির বাজরা থামো আমি ডেকে নিয়ে আসবো
1: পারবি পারবি আইনা
2: কেন পারবো না
1: কি বলবি
2: বলবো ছোট রানীমা আপনার গান শুনতে চায়
1: না না ছোট রানীমার কথা বলবি না বলবি একজন তীর্থযাত্রী গান শুনতে চায়
2: আচ্ছা

0: আমাকে একই প্রশ্ন আমারও,
1: তাহলে প্রশ্ন থাক, বসুন আপনি, আপনার জন্য একটু শরবত করি।
0: না থাক।
1: থাক কেন, আপনি ব্রাহ্মণ অতিথি।
0: আমি বংশবাটি রাজার পোষ্য, ওই বাজারে প্রতিদিন আমি যা সেবা করি তার সব ব্যবস্থা আপনাদেরই, বরং আমাকে একটু কিছু প্রতিদান দেওয়ার সুযোগ দিন আপনি।
1: প্রতিদান? কি প্রতিদান দেবেন আপনি?
0: বজরায় যতদিন থাকবো ততদিন আমি আপনাকে গান শোনাতে পারি,
1: আর
0: শাস্ত্র পাঠ করে শোনাতে পারি,
1: আর কিছু
0: আর কাব্য পাঠ করে শোনাতেও পারি।
1: আপনি মহাকবি কালিদাসের কাব্য শোনাতে পারেন?
0: কোন কাব্য শুনতে চান?
1: কুমার সম্ভবম।
0: বেশ, কাল সন্ধ্যা থেকে আপনাকে শোনাবো।
1: ব্যাখ্যা করে শোনাবেন তো ঠাকুর?
0: আপনার কাছে ব্যাখ্যার প্রয়োজন হয়তো হবে না।
1: ঠিক আছে, কাশীর ঘাটে যতদিন না পৌঁছচ্ছি ততদিন আমি আপনার কাব্য পাঠ শুনবো।

0: কি হলো, আপনি থেমে গেলেন কেন? পাঠ করুন ঠাকুর।
1: আমাদের কাব্য পাঠের এখানেই শেষ।
0: শেষ?
1: হ্যাঁ, কাশীর ঘাটে বজরা নোঙর করেছে।
0: এত শিগগির
1: আমাকে কিছু বললেন?
0: কুমার সাহেব কটা স্বর্গ যেন পড়লেন ঠাকুর?
1: সপ্তম স্বর্গ, যেখানে উমার বিবাহ সেই পর্যন্ত পড়া হয়েছে।
0: অষ্টম স্বর্গে? অষ্টম স্বর্গে কি আছে ঠাকুর?
1: হরপার্বতীর মিলনের কথা।
0: ওটা পড়বেন না। ও, বজরা তো ঘাটে পৌঁছে গেছে, তাই না?
1: আমি তাহলে আসি।
0: ঠাকুর, ঠাকুর, এখানে বোধ হয় গঙ্গাই একমাত্র প্রণাম্য না ঠাকুর? কিছু বলবেন না?
1: সময় হোক, জবাব দেব।
2: হ্যাঁ, বসো দিলীপ, তোমার সঙ্গে আমার কথা আছে। আমি কোম্পানির চাকরি ছেড়ে দিলাম।
1: কেন রাজামশাই?
2: আমি ভাগ্যান্বেষণে বিদেশ যাত্রা করব এবার।
1: বিদেশে?
2: হ্যাঁ, পিতৃ সম্পত্তি আমাকে উদ্ধার করতেই হবে। এখন তোমাকেই আমাদের রাজ পরিবারের সাংসারিক দায় দায়িত্বের ভার নিতে হবে দিলীপ। 7 লাখ টাকার 4 লাখ আমি রেখে যাচ্ছি। যেদিন কোষাগারে 7 লাখ টাকা সঞ্চয় হবে আমাকে সংবাদ পাঠিও, আমি ফিরে আসবো।
1: বড় আমি না জানেন,
2: আজ তার

0: আমি বলবো?
1: না, এতে আমার সম্মতি নেই। কেন যাচ্ছ? কি হবে রাজ্য উদ্ধার করে?
0: এটা আমার প্রতিজ্ঞা বড় বউ।
1: বেশ, ধরো বাকি জীবন লড়াই করে তুমি পিতৃ সম্পত্তি উদ্ধার করলে, কিন্তু কি ভোগ করবে?
0: সেটা আমার ভাববার কথা নয়।
1: আমি আমি কি নিয়ে বাঁচব বলো?
0: আমি মনস্থির করে ফেলেছি মহামায়া।
1: ও, তুমি কোথায় যাবে প্রথমে?
0: কাশীতে। সবার আগে আমার মাকে প্রণাম করব আমি।
1: তারপর ওখানেই থেকে যাবে বুঝি?
0: বড় বউ, দুনিয়ায় একে একে সব বদলে গেল, শুধু তুমি বদলালে না।
1: আমি জানতাম, জানতাম এই কথা বলবে তুমি। আর তুমি এটাও ভাবো যে ছুটকি আমার মেয়ের মতো নয়, সে আমার সতী, তাই না?
0: বড় বউ, বড্ড রোগা হয়ে গেছে তুমি।
1: সতীনের যন্ত্রণায় তাই বলতে চাও তো? ও কি, জানলার কাছে দাঁড়ালে কেন? আমার কাছে এসে বসে জবাব দাও।
0: সত্যি করে বলো তো বড় বউ, কি চাও তুমি?
1: আমি যা চাই তা তুমি দেবে আমাকে?
0: তোমাকে অদেও তো কিছুই নেই।
1: আমি জানি। দেখো, কেন তুমি ছুটকির প্রণাম নাওনি আমি জানি না, আর জানতে চাইও না। শুধু
0: বড়,
1: তুমি যাচ্ছ, দেখে গেলে আমার শরীরের অবস্থা, বাঁচব কিনা।
0: বড় বউ,
1: 4 বছর ছুটকি কাশিতে, আমি জানি তুমি ওকে ভুলতে পারছো না।
0: এসব কি?
1: না না, আমাকে বাধা দিও না, বলতে দাও। এই 4 বছর আমাকেও তুমি এড়িয়ে চলেছ, এবার তুমি কাশিতেই থেকো। আর যেদিন বংশবাটির রাজবাড়িতে তুমি ফিরে আসবে, সেদিন বংশধরকে নিয়েই ফিরে আসবে, কথা দাও।
0: কথা দিলাম।

0: ছুটকি তুই হঠাৎ?
1: বড্ডি, মা কাশি লাভ করেছেন, আমি শ্রাদ্ধ করেছি, ছেলের কাজ আমাকেই করতে হলো।
0: ছুটকি ছুটকি তুই তুই কি সুন্দর দেখতে হয়েছিস রে।
1: কিন্তু সংকোচ করো না বড্ডি, দেহে মনে আমি এখন সব কিছু জানতে শুনতে প্রস্তুত।
0: ছুটকি, তোর জন্যে যে উনি কাশি গেলেন আর তুই তুই কাশি থেকে ফিরে এলি,
1: তাতে কি হয়েছে বড্ডি? উজান ভাটিতে দুটো বজ্রা একটি অপরটিকে পাশ কেটেই চলে যায়, কেউ কাউকে টের পায় না তো।
0: কি বরাত করে তুই জন্মে ছিলি রে হতভাগি।
1: না না বড্ডি, বরাত নিয়ে আমার কোনো ক্ষোভ নেই, তোমাকে পেয়েছি, বংশবাটির রাজবাড়ির ছোট রানী হয়েছি, শেষ সময়ে মা হংসেশ্বরীর সেবা করবার সুযোগ পেয়েছি, এইসব কি কম হলো?
0: বলিসনি ছুটকি বলিসনি, আমার মুখটা ফেটে যাচ্ছে
1: দিদি। আচ্ছা বলবো না, বেশ বলবো না।
0: ছুটকি তুই তুই তুই আবার কাশি চলে যা।
1: কেন
0: রে? উনি মনোতপ্ত, বিশ্বাস কর, তুই কাছে গিয়ে দাঁড়া, কথা রাখব, তুই তুই আবার কাশি ফিরে যা।
1: না দিদি,
0: ফিরে যাবি না?
1: না।
0: ও কিন্তু কিন্তু আমার না হয় বয়স ফুরিয়ে এলো, তুই এই ভরা বয়সে কিভাবে নিঃসঙ্গ জীবন কাটাবি তুই?
1: আমি পড়াশোনা করবো বটে।
0: পড়াশোনা?
1: হ্যাঁ, রাজবাড়ির ছোট রানীমা নতুন ভাবে জীবনকে দেখতে চাই, স্বামীর সোহাগ না পেলেও জ্ঞানের স্পর্শ তো পাবো।
0: তাহলে তো পণ্ডিতের সন্ধান করতে হয়।
1: সন্ধান করতে হবে না বটে, তুমি দেয়ানজিকে দিয়ে বাসুদেব মন্দিরের পুরোহিত কাব্যতীর্থ মশাইকে সংবাদ পাঠাও।
0: কাব্যতীর্থ? উনি বয়সে তো?
1: হ্যাঁ, নবীন।

0: বড়দি, আমি তো আর সেদিনের 13 বছরের খুকিটি নই, ভালো মন্দ বুঝবার বয়স আমার হয়েছে। তুমি খবর পাঠাও, আমি কাল থেকেই পড়তে চাই।
1: আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন বড় রানীমা?
2: হ্যাঁ বাবা, আমার আমার বড় বড় বিপদ।
1: বলুন কি করতে হবে।
2: দেখো, আমার যা শরীরের অবস্থা তাতে আর হয়তো বেশি দিন আমি নেই। এখন রাজামশাইকে যে ফিরিয়ে আনতে হবে বাবা, যে করেই হোক।
1: আমার মনে হয় তিনি এখন ফিরবেন না।
2: কেন কেন ফিরবেন না দিলীপ?
1: যতদূর জানি দুটো বাধা আছে তার। অবশ্যই একটি বাধার বিষয় আমি জানি না, দ্বিতীয়টি জানি।
2: প্রথম বাধা বংশধর নিয়ে ফিরে আসা, সেটা কোনো বাধাই নয় দিলীপ। দ্বিতীয়টি,
1: রাজকোষে 7 লাখ টাকা জমার খবর না পেলে উনি ফিরবেন না। আর এখন জমেছে 6 লাখ।
2: তুমি লিখে দাও 7 লাখ টাকা জমেছে।
1: আমাকে ক্ষমা করবেন বড় রানীমা, আমি মিথ্যে লিখতে পারবো না।
2: দিলীপ, আমি তোমাকে মিথ্যে লিখতে বলিনি।
1: জমেছে 6 লাখ টাকা। 1 লাখ টাকা কোথায় পাবো বড় রানীমা?
2: তুমি নীলমণি সাগরাকে আসতে বলো, আমার আমার সমস্ত যৌতুক অলঙ্কার বিক্রি করে দেব।
1: কি বলছেন মা, আপনি যে তাহলে নিঃস্ব হয়ে যাবেন।
2: নিঃস্ব? অনেক অনেক আগেই আমি নিঃস্ব হয়েছি দিলীপ। কালই তুমি সাগরাকে নিয়ে আসবে আমার মহলে।
1: বেশ, আপনার জহিরুচি।
2: বসো, শোনো, আরো একটা কথা আছে, খুব গোপন, গুরুতর। কে? দেখো তো, কেউ যেন কপাটের কাছে দাঁড়িয়ে আছে।
1: না না, কেউ তো নেই।
2: তুমি অনন্ত বাসুদেবের মন্দিরের জন্য অন্য পুরোহিতের ব্যবস্থা করো।
1: কেন রানীমা, আমাদের কাব্যতীর্থ মশাই তো।
2: দিলীপ, এটা বড় রানীমার আদেশ।
3: ও ছোট রানীমা, ছোট রানীমা, খবর আছে, গোপন খবর শুনেছ?
4: আহ, পড়াশুনো বিরক্ত করে শুনতে আইলো?
3: পড়ার পর তো চুপিয়ে গেল তোমার।
4: তাই মানে?
3: মানে আর কি, বড় রানীমার হুকুমে কাব্যতীর্থকে বিদায় দেওয়া হচ্ছে।
4: কি যা তা বলছিস!
3: আমি আড়িপেতি সকলে শুনলাম, বড় রানীমা জ্ঞানজিকে হুকুম দিলেন। তা বড় রানীমার দোষ কি? দাস দাসীরা যা ফিসফাস করে।
4: কিসে ফিসফিস?
3: কাব্যতীর্থ জোয়ান পুরুষ আর তোমার ভরা জীবন, এই নিয়ে না।
4: চুপ কর, চুপ করাই মা। শুন শোনাই মা, তোকে একটা কাজ করতে হবে।
3: বললো,
4: তুই তুই এখন বাসুদেব মন্দিরে যাবি। হ্যাঁ, কাব্যতীর্থকে বলবি আজ রাতে গোপনে তিনি যেন আমার সঙ্গে দেখা করেন, সদন নয়, খিড়কির দরজা দিয়ে।
3: কোথায় দেখা করবেন তিনি?
4: আমার শোবার ঘরে।
3: ছোট রানীমা, তুমি কি পাগল হলি?
4: আহ, আয় মা, এটা ছোট রানীমার আদেশ।

0: আসুন, আমি আসুন পেতে রেখেছি, বসুন।
1: আপনি আমাকে ডেকেছেন একথা কিন্তু প্রথমে আমি বিশ্বাসই করিনি।
0: অবিশ্বাসের কারণ?
1: প্রথমত গভীর রাত, তার উপর আপনার শয়নকক্ষ, এখানে আমি
0: অবাঞ্ছিত, তাই না?
1: লোকচক্ষে সেটাই স্বাভাবিক।
0: আমি কিন্তু সেই স্বাভাবিক সত্যকে অগ্রাহ্য করেছি কাব্যতীর্থ।
1: এই দুঃসাহসের কারণ
0: আপনি অনুমান করতে পারেন না?
1: বুঝতে পারছি আপনি একটি সংকটের মুখোমুখি এই মাত্র।
0: আপনার কাছে আমি দীক্ষা নিতে চাই ঠাকুর।
1: দীক্ষা?
0: আপনার কাছে দীক্ষা নিয়ে বাকি জীবন কাটাতে চাই আমি।
1: এই অনুরোধ আমাকে করবেন না।

0: এই অসম্ভব।
1: কেন কেন অসম্ভব? বলুন না কোথায় বাধা।
0: মিথ্যে অজুহাত দেখি আমি অব্যাহতি চাইছি না, কিন্তু সত্যি বাধা আছে।
1: সে বাধা কে? সে বাধা কে? আমার নিজের ভেতর। আমি দুর্বল, আমি কি অসম্পূর্ণ?
0: না না, আপনি অসম্পূর্ণ নন, বরং অসম্পূর্ণ আমি। আপনার মতো মহিমময় নারী আমি জীবনে দেখিনি
1: ঠাকুর,
0: বিশ্বাস করুন। আমি আমি আপনার দুঃখের কথা জানি। শৈশবে মাকে হারিয়েছেন, বাল্যে বাবাকে, কৈশোরে ঘটে গেল বিয়ের পুতুল খেলা, আর আজ যৌবনে পৌঁছে বিশাল রাজপ্রাসাদে আপনি কত নিঃসঙ্গ।
1: ঠিক আছে, দীক্ষা নিয়ে নাই দিলেন, আজকে আমাকে প্রণাম করবার অধিকারটুকু দেবেন?
0: হ্যাঁ দেব, হয়তো এই আমার শেষ সুযোগ।
1: শেষ সুযোগ মানে
0: আপনাকে আর আমাকে নিয়ে কিছু কিছু মন্তব্য আমার কানে এসেছে, সেই অসম্মান থেকে আপনাকে মুক্তি দিতে কাল ভোরেই আমি দেশত ত্যাগ করব।
1: হ্যাঁ কাব্যতীর্থ, আমি ঠিক তাই চাই। রাজবাড়ির নির্দেশ পাবার আগে আপনি মুক্তি দিন আমাদের।
0: একটা কথা, আজ আপনাকে দীক্ষা দিতে পারলাম না, তবে যদি কোনোদিন উপযুক্ত হতে পারে সেদিন আপনার কানে বীজ মন্ত্র দিয়ে যাব। আমি যাচ্ছি। নমঃ নারায়ণ।

0: মোতির মা, ওরে আমার মাথার বালিশটা একটু উঠিয়ে দে।
1: সুখবর আছে বড়ুয়ালিমা, রাজমশাই বজরা আমাদের ঘাটে ফিরেছে। আমি ঘোড়া বাদলি আনতে লোক পাঠিয়েছি বড় মা, প্রাসাদে নিশান তুলেছি, আতশবাজির ব্যবস্থাও করেছি।
0: কি সুখ, কি তৃপ্তি!
1: আমি পালকিনির ঘাটে যাচ্ছি বড় রানীমা, কিছু সময়ের মধ্যে রাজপ্রাসাদে নিয়ে আসবো রাজামশাইকে।
0: ছোটকি, আমার কাছে আয়, চোখে চল, দূর পাগলি পোড়ার মুখে এমন শুভ দিলে কেউ চোখ ভেজায়, তোর সেই লাল বেনারসি শাড়ি সেজনে ফুল চন্দনে যুগ আগে তোকে তোকে আমি নিজের হাতে সাজিয়ে দিয়েছিলাম, আজ আমি রুগ্ন শয্যাশায়ী, তোকে সাজতে হবে নিজের হাতে ভাই। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? ওরে ওরে, আজই তুই তোর ফুল শয্যা, আজই তুই ফুল শয্যা। ছোটকি
2: বন্দি চুপ করো, অসুবিধে হচ্ছে তোমার?
0: না না, আমার কোনো কষ্ট নেই রে, কোনো কষ্ট

0: তো চলেই যাজ ফিরে এসেছিল কি আমার কম সুখ তোকে বলে বোঝাতে পারবো না। ছোটকি, আজ আজ তোর হাতে ওকে দিয়ে আমি মুক্তি পাব। বাজনা বেজে উঠেছে, আর দেরি করিস না ছোটকি, তাড়াতাড়ি করে সাজে নেব। উনি এসেছেন, কথা বলো, কথা বলছো না কেন?
1: রাজবাড়িতে ঢুকবেন না, উঠেছেন মন্দিরের অতিথিশালায়। তিনি আপনাকে দেখা করতে বলেছেন বড় রানীমা, আর দত্তক পুত্র কৈলাস তার সঙ্গেই আছে। কিছু আদেশ আছে বড় রানীমা?
2: হ্যাঁ আছে। বাজনদারদের আপনি ফেরত পাঠান, রাজামশাইয়ের ঘরের উপকরণ সরিয়ে ফেলুন, আর বড়দির যখন সময় হবে তখন তিনি যাবেন, রাজামশাইয়ের খুশি মতো নয়।
1: ঠিক আছে, আমি যাচ্ছি ছোট রানীমা।
0: আমি হারিনি, আমি হারিনি রাজামশাইয়ের কাছে, আমি আমি হারব না কোনদিন, কিছুতেই না।
3: সর্বধর্মায় পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মুক্ষমিষ্যামি মা শুচ। কে ওখানে?
0: আমি অতিথিশালায় এলাম আপনাকে প্রণাম করতে।
3: এসো, বসো ওখানে, তবে আমি প্রণাম নিতে পারবো না।
0: ও,
3: তোমার বড়দি কেমন আছেন?
0: সময় বোধ হয় ফুরিয়ে এসেছে তাঁর।
3: জয় মা হংসেশ্বরী, আমি সন্ন্যাস নিয়েছি।
0: সে শুনেছি।
3: আর মামলা নয়, পিতৃরাজ্য উদ্ধার নয়, রাজকোষে সঞ্চিত 7 লাখ টাকা দিয়ে মহাহংসেশ্বরীর মন্দির নির্মাণ করব আমি। মহাকালের শাসন যাকে বন্দি করতে পারবে না।
0: বেশ, তাই করবেন।
3: আর আমার সমস্ত সম্পত্তি আমি তোমাকে দান করে যেতে চাই।
0: না, দান গ্রহণে আমি অপারগ।
3: কেন?
0: আপনি দত্তক পুত্র গ্রহণ করেছেন, সম্পত্তির উত্তরাধিকার তারই।
3: তোকার রাজা মশাইয়ের খেতাব বয়ে বেরিয়েছি, তুচ্ছ কামনা বাসনা আমাকে রিক্ত করেছে বারবার। সন্ন্যাস নিয়ে আজ 70 বছর বয়সে আমি মুক্তি পেয়েছি।
0: 40 বছরে পৌঁছে বংশবাটি রাজবাড়ির ছোট রানীমা মুক্তির সাধনা করছে রাজামশাই।
3: কোনো প্রশ্নই আমার নেই।
0: আমারও কোনো জিজ্ঞাসা নেই।
3: জানামি ধর্মং না চ মে প্রবৃত্তি, জানামি ধর্মং না চ মে নিবৃত্তি।

0: ছোটকে ছোটকে, ও এটা সব গেল কোথায়? আমি বিছানায় পড়ে।
1: বড্ডি, হ্যাঁ বড্ডি, কিছু বলছো?
0: শোন, কাছে আয়, চুপি চুপি বলবো।

0: যেতে চাও? এতদিন কেন এই কথা বলিনি বাদে?
1: কোন লজ্জায় বলবো বল?
0: আমি সন্তান পাইনি, কিন্তু স্বামী পেয়েছি। তুই যে কিছুই পেলনি হতভাগী, তাই লজ্জায় মুখ বুঝে আছি তিন বছর ধরে।
2: বিষ্ণু, আজই সন্ধ্যায় তোমাকে নিয়ে যাবো বর্তি।
3: চোখে জল কেন তোমার?
0: মহা অপরাধ করেছি আমি, তার প্রায়শ্চিত্ত।
3: আমিও ওকে ডাকো এখানে।
0: ছুটকি ওরে, বস এইখানটিতে।
3: তোমার কাছে আমার অপরাধের সীমা নেই, এই শেষ সময়ে ক্ষমা করে মুক্তি দাও আমাকে। জবাব দিলে না, আমি জানতাম আমার কপালে তুমি একটু হাত পেলে যাবে ছোট বউ।
0: হরে হরে, ছুটকে একটু একটু হাত বলে দে, ওর তৃষ্ণা মিঠা।
3: মানুষের তৃষ্ণা মিটল ফুলসজ্জার রাতে তোমার প্রণাম ছোট বউ। তুমি দুঃখ পেয়েছিলে, আজ বলে যাচ্ছি তার গুরু কারণ। ছোট বউ ছোট বউ, তুমি তুমি ব্রাহ্মণ কন্যা।
0: ব্রাহ্মণ কন্যা?
3: হ্যাঁ, ব্রাহ্মণ কন্যা। ছোট বউ, আমার মৃত্যুর শিয়রে দাঁড়িয়ে স্বীকার করে যাচ্ছি তোমাকে, তোমাকে ভালোবেসেছিলাম ঠিক ওই বড় বউয়ের মতোই। ছেলেবেলায় তোমাকে উদ্ধার করেছিলাম এক ডাকাতের কাছ থেকে। কালক্রমে জানতে পারি তুমি ব্রাহ্মণ কন্যা, তাই প্রণাম সেদিন।
0: শরীর খারাপ লাগছে?
3: না মা, হংসেশ্বরী আমায় ডাকছেন। তার মেয়ের আমি বোধ হয় শেষ করতে পারলাম না। বাসান শিশুদান যথা বিহায়াতে নর রানী তথা শরীর।

0: আপনি আপনি অবমান করছেন কেন? পড়ে যাবেন আপনি, কি হচ্ছে আপনার?
1: হঠাৎ কি যেন হলো।
0: আপনি এই মন্দিরে বিশ্রাম নিন, আমি মন্দিরের পুরোহিত, আপনাকে প্রসাদ এনে দিচ্ছি।
1: না না বাবা না, প্রসাদ আর দরকার নেই। তুমি আমাকে অমৃত দিয়েছ, তুমি পূজায় বসো গিয়ে। আমি আমি একবার ছোট রানীর সঙ্গে দেখা।

0: করে আসি, পথ অন্ধকার, আপনাকে পৌঁছে দেব।
1: না বাবা,
0: একদিন অন্ধকার রাতেই
1: তাঁর আমন্ত্রণে গিয়েছিলাম তাঁর কক্ষে, আজ শেষ বয়সেও ঠিক পৌঁছে যাব আমি। শঙ্করী,
2: কে কে ডাকল?
1: আমি শঙ্কর দেব।
2: ঠাকুর ঠাকুর, তুমি এসেছো ঠাকুর? আমি জানতাম, আমি জানতাম তুমি আসবে, একদিন না একদিন আসবেই।
1: শঙ্করী,
2: একটু হাতখানে বাড়াও ঠাকুর, আমাকে একটু তুলে বসাও তুমি, আমি আমি নিজে উঠতে পারি না। দেখি একবার তাকাও তো আমার দিকে, বা এখনই তুমি ঠিক তেমনি আছো ঠাকুর, সেই যে মন্দিরের সেই গর্ভগৃহে যেমন প্রথমটি দেখতেছিলে। কতদিন পার হয়ে গেল, তাই না ঠাকুর?
1: কাল
2: ফাঁকি দিতে কই পারলে না ঠাকুর, সেই ধরা দিলে একেবারে শেষ প্রহরে।
1: জীবনকে ফাঁকি দেওয়া যায় না শঙ্করী, সে ঠিক সুদে আসলে আদায় করে নেয়।
2: এবার তাহলে মন্ত্র দাও ঠাকুর, দাও আরানির কোরিয়ান গুছিয়ে নি, দাও বীজ মন্ত্র দাও ঠাকুর, আমি কান পেতে শুনি, দাও তোমার বীজ মন্ত্র, দাও দাও ঠাকুর ঠাকুর।
1: তোমাকে ভালোবাসি
2: শঙ্কর, শঙ্কর আবার বলো, আর একবার বলো শুনি,
1: তোমাকে

হংসেশ্বরী নাটকটি এখানেই শেষ হল। কাহিনী নারায়ণ সান্যাল, বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলীপ, গৌতম বসু, পুরোহিত দীপেন মুখোপাধ্যায়, আইমা গৌরী সেনগুপ্ত, মহামায়া কেতকী দত্ত, নৃসিংহদেব প্রেমাংশু বসু, শঙ্কর দেব দেবরাজ রায় এবং শঙ্করের ভূমিকায় শাওলি মিত্র, নেপথ্য সঙ্গীত রামকুমার চট্টোপাধ্যায়, সম্পাদনা সুভাষ দাস। নাটকটি প্রযোজনা করেছেন শোভনলাল মুখোপাধ্যায়।

0: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইটন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiom.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
6: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
8: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন, বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না, সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।

আকাশবাণী কলকাতা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ভীমপলশ্রীর আগে সেতার, পরিবেশনায় ধ্রুবজ্যোতি চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন সমীর নন্দী। সেতার ধ্রুবজ্যোতি চক্রবর্তী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভীম পলশ্রী রাগে সেতার, পরিবেশনায় ধ্রুবজ্যোতি চক্রবর্তী, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনন্যা মজুমদার বাগচি।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অনন্যা মজুমদার বাগচির কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

নজরুলগীতি শুনলেন অনির্বাণ দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে।
2: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে সবার প্রথমে নবজন্ম ছবি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: আইরে আজ খুশি না ধরে এই আনন্দ উৎসবে মাতি থাকিস না যার ঘরে,
1: আজ খুশি না ধরে এই আনন্দ উৎসবে মাতি থাকিস না যার ঘরে, আইরে আজ খুশি না ধরে এই আনন্দ উৎসবে মাতি থাকিস না যার ঘরে,
0: ওই একটি মুখের হাসি যে আজ সব মুখেতে ঝরে,
1: ওরে আয় রে ওরে আয় রে,
0: আহাই ওই হাসি যে ঘর বেঁধেছে সবারই অন্তরে,
1: আরে আজ খুশি না ধরে এই আনন্দ উৎসবে মাতি থাকিস না যার ঘরে, আরে আজ খুশি না ধরে এই আনন্দ উৎসবে মাতি থাকিস না যার ঘরে, আরে আজ খুশি না ধরে এই আনন্দ উৎসবে মাতি থাকিস না যার ঘরে, আরে আজ খুশি না ধরে এই আনন্দ উৎসবে মাতি থাকিস না যার ঘরে, আরে আজ খুশি না ধরে এই আনন্দ উৎসবে মাতি থাকিস না যার ঘরে।
2: এবারের গানটি নায়িকার সংবাদ ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা জাজবের গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কীর্তন পরিবেশনায় ব্রজরানী বেশকারী।

পাদস্পর্শে পবিত্র। এখানে কৃষ্ণের বাঁশির সুরে ময়ূর আনন্দে নৃত্য করে, পাহাড় পর্বত মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখে আর স্থির হয়ে যায়। আর ঋতুরাজ বসত, সে যখন বৃন্দাবনে আসে সর্বোত্তম রূপে নিজেকে সাজিয়ে তোলে নানা আবরণে।

শীতকালে শিশিরের যে রাজত্ব ছিল, বসন্ত আর কিংশুক আর লবণগুলো লতাকে একসঙ্গে দেখে সেও ম্লান হয়ে গেল। আর এক ঝাঁক মৌমাছি

স্বয়ং কৃষ্ণ বলেছেন, বৃন্দাবনং পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছামি ইতি ব্রুবাণু গোবিন্দ। রাধায়া প্রিয় কারণাত, আমি বৃন্দাবন ত্যাগ করে কোথাও যাই না, কারণ এটি যে রাধারানীর প্রিয় স্থান। তাই কবির প্রার্থনা, আমার মোক্ষ লাভ আমার যাওয়ার জায়গা, এমনই তো হবে কোথায়, সেই শ্রী বৃন্দাবনে

কবি নরোত্তম দাস বলছেন, আমারে মানব জীবন ধন্য হবে আমি যদি শ্রী বৃন্দাবনে যাই, আমার জীবন সফল হবে ওই বৃন্দাবনে গেলে, আমার নয়ন দুটি জুড়াইবে

এতক্ষণ শুনছিলেন কীর্তন, পরিবেশনায় ব্রজরানী বেশকারি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান, শিল্পী অমিত কুমার গঙ্গোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন অমিত কুমার গাঙ্গুলির কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ঠুমরি ও দাদরা, পরিবেশনায় শিল্পী দাস বিশ্বাস। প্রথমে মিশ্র গারা ঠুমরি ও মিশ্র পিলু ঠুমরি, পরে মিশ্র পাহাড়ি দাদরা, সবশেষে মিশ্র মাঝ খাম্বাজ দাদরা। তবলায় অভিষেক চট্টোপাধ্যায়। ঠুমরি ও দাদরা, পরিবেশনায় শিল্পী দাস বিশ্বাস।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন জানিয়ে দেব ১৩ জুন ২০২৬ শনিবার তারিখের আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত শারদামায়ের বাণী থেকে পাঠ, ৬:০৫ সঙ্গীতাঞ্জলি, ৬:৩০ আজকের চাষবাস, লাভজনকভাবে বেবি কর্নের চাষ, বলবেন ডক্টর কৃষ্ণেন্দু রায়, ৬:৪০ আপনার স্বাস্থ্য, হাত কাঁপা বিষয়ে বলবেন ডাক্তার সম্বাদিত্য দাস, ৬:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত জয়শ্রী রায়চৌধুরীর কণ্ঠে, ৮টায় জানা অজানা দেশ বিদেশের অভয়ারণ্য, বলবেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব, ৮:০৫ তুবরি পাইপোফোন, রচনা ও প্রযোজনা স্বপ্নময় চক্রবর্তী, ৮:২০ নজরুলগীতি অসীমা দুবের কণ্ঠে, ৮:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, ৯টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, ৯:২৫ জেলার চিঠি, উত্তর ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ, ১০টায় গানের ভেলা উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী, ১১টায় যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় থাকবেন সৈকত গুপ্ত ও স্বাগতা মুখোপাধ্যায়, ১২টায় বাংলার মুখ হাওড়া জেলার জয়নগর গ্রাম থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, ১২:৩৩ আধুনিক গান, ১টায় রম্যগীতি, ১:৪৫ মহিলামহল, এক কলমে দুই নারী উপস্থাপনায় লাকি বণিক, ২:০৫ বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, ২:৩০ সাঁওতালি অনুষ্ঠান বর্ষাকালে আপনার শিশুর যত্ন বিষয়ে ডাক্তার অমিয় কিস্কুর সাক্ষাৎকার, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে ৫টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ঘ্য সরকার, বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রতন কুড়ি, ৫:৩০ সাঁওতালি নাটক মুথান, রচনা সীতারাম বাস্কে, প্রযোজনা পরিমল হেমব্রম, ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি কাপুমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে, ৬:১৫ সাঁওতালি অনুষ্ঠান শিশুশ্রম বিরোধী সাংবিধানিক আইন বিষয়ে আইনজীবী প্রদীপ সরেনের সাক্ষাৎকার, শুনবেন দ্বিতীয় পর্ব।

এরপর সাঁওতালি লোকগীতি লারা মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কৃষক ও তার পরিবার, কান ও কানের যত্ন, এ বিষয়ে ডাক্তার সম্রাট বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:00 কৃষি কথার আসর, ক্ষেত বাঁচাও অভিযান, ডক্টর প্রদীপদের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 আন্তর্জাতিক সম্পর্কে পররাষ্ট্রনীতি বিষয়ে বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক ক্রীড়া ম্যাগাজিনের অনুষ্ঠান, উপস্থাপনায় নবনীতা রাহা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। 9:00 নজরুল গীতি অসীমা দুবের কণ্ঠে, 9:15 বাঁশি শিল্পী অশোক বন্দ্যোপাধ্যায়, 9:30 মুখোমুখি অনুষ্ঠানে রক্তদান আন্দোলন কর্মী ডি আশিসের সাক্ষাৎকার নিয়েছেন কাকলি কাঞ্জি। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমের অনুষ্ঠান, 11:00 কীর্তন শিল্পী শ্যামলী দাসী, 11:10 আধুনিক গান ও ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চিতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন ঠুমরি শ্রীমতী লক্ষ্মী শঙ্কর। 6:25 রবীন্দ্রসঙ্গীত জয়শ্রী রায়চৌধুরীর কণ্ঠে, 6:35 রামচরিত মানস শুনবেন 140তম পর্ব। 6:45 রজনীকান্তের গানে উৎসব দাস, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী, 8:30 নজরুলগীতি শিল্পী অসীমা দুবে, 8:50 কীর্তন শ্যামলী দাসের কণ্ঠে, 9:10 রাজধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় শায়েস্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, 12:00 সুরভি উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন সৌমেন নন্দী। সঞ্চিতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 নজরুলগীতি অসীমা দুবের কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 6:30 7:10 বাঁশি শিল্পী অশোক বন্দ্যোপাধ্যায়, 7:30 দর্পণ উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 কাহে কাশা উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে সিনথেসাইজার বাজিয়ে শোনাবেন বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়, অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গের শনিবার 13 জুনের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93%, সর্বনিম্ন 62%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.4 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:18 হয়ে